প্রত্যেকেরই কিছু করার আছে, প্রত্যেকেরই নিজস্ব ভাবনা চিন্তা আছে, তার প্রকাশের মধ্যে দিয়েই এমন কিছু রয়ে যাবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অতি প্রয়োজনীয়। ঠিক যেমন আমরাও দেখছি এই মানুষগুলি অত আগে এইসব কাজ করে গিয়েছেন বলে আমাদের কাছে আমাদের ঐতিহ্যকে জানা কত সহজ হয়েছে, মাতৃভাষার মাধ্যমে জানতে পারছি।

তার পর্বে দেখা যায় কবি সংক্ষেপে মূল কাহিনী অনুসরণ করেছেন, অবশ্য দু এক জায়গায় তিনি নিজেও গল্প বানিয়ে বলেছেন, কিন্তু রচনার গুণে বানানো গল্প পাঠকের রসাস্বাদনে কোথাও কোনো বাধা সৃষ্টি করে না। মধ্যযুগের সমস্ত অনুবাদকদের মতো কাশিরামের মহাভারত মূল মহাভারতের আক্ষরিক অনুবাদ নয়, ভাবানুবাদ। তিনি খুব সুন্দরভাবে গল্প বলে গিয়েছেন, তবে কোথাও কোথাও যেখানে উপদেশ বা নীতিকথা রয়েছে সেগুলি প্রায় হুবহু অনুবাদ করে আমাদের জানিয়েছেন। তার বর্ণনার মধ্যে যথেষ্ট সরসতা আর গতি রয়েছে। বাল্মীকি রামায়ণ অবলম্বন অন্যান্য ভাষাতেও রামায়ণ রচনা হয়েছে। হিন্দি ভক্তকবি তুলসীদাস গোস্বামী রামচরিতমানস রচনা করেছেন, হিন্দি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, কিন্তু ব্যাসদেবের মহাভারত অবলম্বনে অন্য কোনো ভাষায় মহাভারত রচিত হয়েছে কিনা সেটা খুব জানা যায় না। সেদিক থেকে আমরা বাঙালিরা ভাগ্যবান, কারণ মহাভারতের মতো বিশাল মহাকাব্য কবি কাশিরাম বাঙালির উপযোগী করে নতুন রূপ দিয়েছেন।

করে রয়ে গিয়েছেন কাশীরাম দাস। তার রচনার মধ্যে, তার সৃষ্টির মধ্যে দিয়ে রেখে গিয়েছেন আমাদের কাছে এক অমূল্য সম্পদের ভাণ্ডার, যেখানে চোখ মেললেই আমরা দেখি কি আছে। আমাদের ঐতিহ্য কত সমৃদ্ধ, আমাদের ইতিহাস কত সমৃদ্ধশালী। আসলে কি জানেন, কখনো কখনো মনে হয় আমাদের প্রাচ্য দর্শনে পরম্পরাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা সবসময় বোধহয় ভেবেছেন আমার ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে নিজেকে উন্নত করে তুলবে যেখানে আমি তাকে যা দিয়ে গেলাম তা রয়ে যাবে চিরকালীন হয়ে। কিন্তু পরবর্তীকালে যখন পাশ্চাত্য দর্শনের সংমিশ্রণ ঘটেছে আমাদের মধ্যে, আমাদের প্রাচ্য দর্শনে, তখন দেখা গিয়েছে পাশ্চাত্য দর্শনে অনেক বেশি ডকুমেন্টেশন, তারা সমস্ত কিছু একেবারে পুঁথিবদ্ধ করে রেখে গিয়েছেন, কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে ইত্যাদি প্রভৃতি যাবতীয় কিছু, এবং তার সঙ্গে রয়েছে প্রচার। সেই জন্যই বোধহয় আজ প্রাচ্য সংস্কৃতি, ভারতীয় দর্শন কোথাও কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক লিংক পাওয়া যাচ্ছে না। প্রচুর মানুষ আবার এর উপরে কাজ শুরু করেছেন। কি ছিল আমাদের রুট, কি আমাদের শিকড়, কি সেখানে কি কি আছে, শিকড় না জানলে যে জলের তোড়ে বন্যার তোড়ে গাছ যেমন ভেসে যায়, আমরা এই জাতিটাও তো ভেসে যাব। কিন্তু সত্যি কি আমরা ভাসমান জাতি? না, কখনো না। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সাহিত্য বারবার বুঝিয়ে দেয় আমাদের শিকড় ছড়িয়ে আছে এক বিরাট বিপুল স্থান নিয়ে। শুধু আজকের প্রজন্মের ফিরে ফিরে দেখার অপেক্ষা, সব আছে, সব সব কিছু একটু খুঁজে দেখলেই দেখব অতীত নয়, চিরবর্তমান হয়ে আছে আমাদের সমস্ত সম্পদ এই চিরন্তনীর মতো। হ্যাঁ, কাশীরাম দাসের গল্প আপাতত আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত, আপনার বক্তব্য হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653922 তে, এবং নতুন বন্ধুদেরও বলি সুস্বাগতম।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় গানটি শোনানোর চেষ্টা করছিলাম, কিন্তু রেকর্ডিংটা খুব খারাপ, আমি বুঝতে পারিনি, একদম প্রায় কিছু শোনাই যাচ্ছে না। আমার পরে ভোরাই নমস্কার কলকাতা নিয়ে আসবে মৌমিতা, ওকেও জিজ্ঞেস করলাম গানটা কেমন শোনা যাচ্ছে গো, বললো না গানটা একদমই ভালো শোনা যাচ্ছে না, তাই আপনাদেরও আমি আর কষ্ট দিলাম না। পরবর্তীকালে কখনো ভালো করে আবার শোনাবো এই গানটি। আচ্ছা, এবার আপনাদের বার্তা চলে এসেছে। প্রথমেই সুপ্রভাত চিরন্তনী, শুনতে বসলাম মনের ভোরকে, সুপ্রভাত চিরন্তনী, শুনতে বসলাম ভোর ভোর, গল্প শুনতে এলাম খুললাম মনের দোর। লিখেছে সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, সুন্দর বলেছেন। এরপর লিখছেন শ্রবণ সাথেন্দ্রাণী, সুপ্রভাত, গান আছে, গল্প আছে, আর আছে শাশ্বত বাণী, তাই সাত সকালে সবার সাথে শুনতে বসি চিরন্তনী। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। আচ্ছা, এরপরে কে লিখছেন, আপনাকেও জানাই সুপ্রভাত। সুপ্রভাত দিদিভাই, চিরন্তনী শুরুর পাঁচালিতে ভক্তিময় হয়ে উঠেছে, চেষ্টা করলাম, পয়ের ছন্দে লেখা তো তাই। আজকে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন অত্যন্ত বিখ্যাত গুরুত্বপূর্ণ কবি কাশীরাম দাস, তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেন। তার অনুদিত এই মহাভারত ভারত পাঁচালী বা কাশীদাসী মহাভারত নামে পরিচিত, যা বাংলা ভাষায় সর্বাধিক জনপ্রিয়। অপূর্ব উপস্থাপনায় অনুষ্ঠান মন ছুঁয়ে গেল। অর্জুন সিং এখন ট্রেনে আছে গন্তব্য চেন্নাই, বাহ, সাবধানে যান, আবার ওখানে গিয়ে লিখবেন, খুব ভালো লাগে জানেন, আপনি এখানে থাকুন বা আপনার কর্মস্থলে সবসময় চিরন্তনীর সঙ্গে থাকেন, অনেক ধন্যবাদ। এরপর কি লিখছেন দেখি, শুভ সকাল দিদিভাই, কৃষ্ণ বন্দনা ভালো লাগলো, সাথে আছি শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল। এরপর কে লিখেছেন, নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প, আজ কাশীরাম দাসের নানান অজানা কথা শুনছি, পুরাণের কথাই বেশি শুনতে খুব ভালো লাগে। সত্যি জানেন, বলতে গিয়ে প্রথমে যখন মনে হচ্ছিল একজন মানুষ কেন এত বেশি উদ্গ্রীব হয়ে উঠেছেন, কেননা তিনি একটা রচনা শুরু করেছেন মহাভারতের মতন রচনা, তার অনুবাদ, এবং তিনি শারীরিকভাবে অসুস্থ, এবং একই সঙ্গে তিনি মানসিকভাবে ভীষণ উৎকণ্ঠিত, কেন না তার শরীর খারাপ বলে তার লেখাটা তিনি শেষ করে যেতে পারবেন কিনা, এটাই তার সবথেকে বড় দুশ্চিন্তা। ভাবা যায় সত্যি কত বড় মনের মানুষ হলে এমন দুশ্চিন্তা হওয়া সম্ভব। আমরা আজ সকলেই ছোট বড় নানান রকম দুশ্চিন্তার শিকার, আমাদের এই দুশ্চিন্তাগুলো বড় হোক, নিজেকে ছাড়িয়ে আরও অনেককে জড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতার দুশ্চিন্তা হোক, তবে দেখা যাবে আজকের এই দিনেরও বদল ঘটছে। এরপর কে লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি কাশীরামের কথা, তাঁর সৃষ্টি মহাভারত রচনার গল্প ও সাথে গান খুব ভালো লাগছে, অপূর্ব এই কাহিনী দিদিভাই, দিদিভাইয়ের সংযোজনায় আরও ভালো লাগছে শুনতে, সবাই ভালো থাকবেন। একদম অবশ্যই, তপতি বর্মন লিখেছেন, আপনিও দিদি খুব ভালো থাকবেন। আর সবাইকে অনুরোধ করব, আমি ইদানিং বেশ কিছু এরকম আর কি, একটু যে মানুষগুলোর কথা আমরা প্রায় বিস্মরণে চলে গিয়েছে, ভুলতে বসেছি, তাদের রচনা

না তাদের সৃষ্টি, কেন তারা বিশেষ, এই নিয়ে আমি কিছু অতীত ইতিহাস বা বলা যায় বাঙালির ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস ইত্যাদি নিয়েই চিরন্তনীতে বেশ কিছুদিন ধরে অনুষ্ঠান করছি। আপনাদের অনুরোধ করব এই বইগুলো যদি একটু পড়তে পারেন তাহলে দেখবেন যে কী সাংঘাতিক, কী ভালো, কী অসাধারণ সম্পদ লুকিয়ে রয়েছে আমাদের সাহিত্যের মধ্যে। যাই হোক, টিকটিক করে ঘড়িতে সময় এগোচ্ছে, তাই জন্য এরপরে কি লিখছেন, পরে অনঙ্গমোহন রায় বর্গদাগোদর পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ মাসের শেষের চিরন্তনীতে, না না শেষ নয়, এই মাসের চিরন্তনী এখনও রয়েছে বেশ কিছু, আজ তো সবই শুক্রবার, শেষে চিরন্তনীতে তুমি ইন্দ্রাণী সুমধুর কণ্ঠে কাশীরাম দাসের মহাভারত রচনার কথা তুলে ধরেছ, অনেক অজানা তথ্যও জানা হলো। সপ্তাহে তিন দিনই শুনি চিরন্তনী, সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানাই। অনঙ্গমোহন রায়, অবশ্যই আপনিও আমাদের শুভেচ্ছা জানবেন, শুভ সকাল আপনাকেও জানাই। সঙ্গে তো অবশ্যই প্রতিদিন থাকেন বলে ধন্যবাদ, এবং প্রত্যেক দিন সঙ্গে থাকবেন, কেমন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে কাশীরাম দাসের গল্প, তার রচনা, তার সৃষ্টির কথা শুনছি, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শুনছি গল্প, সুরে ছন্দে অতুলনীয়, আজ বেশ কিছুদিন পর লিখলাম, আপনার কণ্ঠে চিরন্তনী শুনতে খুবই ভালো লাগে। ইতি, আহা হা হা, ইতি তার মানে এটা একদম চিঠি লিখেছেন, বলুন। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র, অনেক ধন্যবাদ, গুড মর্নিং আপনাকে। এরপর লিখছেন মহাভারতের বাংলা লেখক কাশীরাম দাসের শেষ জীবনের কাহিনী, এই প্রথম শুনলাম দিদিভাই, করুণ কথা, আমার চোখে জল এসে গেল। এইরকম আমাদের রাজবংশী ভাষায় রামায়ণ লেখক পদ্মশ্রী পেয়েছেন মহাকবি নগেন্দ্রনাথ রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, পাশের বাড়ি চৈতন্যপুর নেংটি ছাড়া শিলিগুড়ি। হ্যাঁ, উনি মহাভারত রাজবংশী ভাষায় লেখা শুরু করেছেন, 18 অধ্যায় প্রায় শেষের দিকে, এইটুকু তথ্য দিলাম। দণ্ডবত বন্দেগী প্রফুল্ল কুমার সিংহ নারায়ণজ্যোত রাঙ্গাপানি ফাঁসি দেওয়া শিলিগুড়ি দার্জিলিং, অনেক ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকে। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সাত সুরে সারাদিন আজকে মহাভারত কথা, সুরে গানে তথ্যদানে তুমি আলোকদাতা, সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী, সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, কাশীদাস গদাধর ভাই ভাইয়ের সাথে মহাভারত রচন কথন শুক্রবারের প্রাতে, গদাধর পুত্র যদিও, কেমন? মহাকাব্যে মহাভারত জাগরণের বিন, ভনিতাসহ নানান কিছু আজকে জানার দিন, যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বে অসুকৃতি, আজকের অনুষ্ঠানে থাকবে মননের স্মৃতি, প্রীতিপ্রেমের মধ্যে মোরা বেঁধে বেঁধে থাকি, ভারতের মহাসত্যে হাতেতে হাত রাখি, অনুবাদে সেরা সাহিত্য ভক্তি রসের জ্যোতি, আজকের অনন্য নিবেদনে সুধাকণ্ঠী মহামতি, গর্বিত অতীত আগামীর আলো, অতীত জানা দরকার, শিকড়ের ঠিকানা জানা চাই যে সবাকার, দূরে কেন সবাই আসুন চিরন্তনীর ভেলাতে, সপ্তাহে তিনটি দিন অভিনব মিলন মেলাতে। বাহ, প্রত্যেক দিনই আপনি খুব সুন্দর করে বলেন, অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এরপর লিখছেন কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি, সুপ্রভাত দিদি ভাই, গতকাল বৃষ্টি ও আজ মেঘলা আকাশ নিয়ে কবি কাশীরাম নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম আর নিজেকে সমৃদ্ধ করলাম, আর আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো গান ও গল্পে, সবাইকে সুপ্রভাত। আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকবেন। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত, আজ অনেকদিন পর আবার লিখছি, নিয়মিত চিরন্তনী শুনলেও লেখা হয় না, অনেকদিন হলো, হ্যাঁ তাই তো, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, প্রতিবারের ন্যায় এবারও গল্প খুব দারুণ ভালো লেগেছে, সামনে পুজো তাই মনে সবারই আনন্দ, আর এই আনন্দই বজায় থাকুক সকলের জীবনে, এটাই কাম্য। হীরক ভট্টাচার্য বামনগাছি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ, নমস্কার, সুপ্রভাত জানাই আপনাকেও। এরপরে লিখছেন শুভ সকাল, আপনার থেকে কাশীরাম দাসের কথা শুনে সমৃদ্ধ হলাম, অনিতা মল্লিক মানিকতলা, এই তো নতুন বন্ধু, তাই না? আর কিন্তু
ওরকম দূরে দূরে থাকবেন না, হ্যাঁ, প্রত্যেক দিন চিরন্তনী শুনবেন এবং চিরন্তনীতে নিজের বক্তব্য অবশ্যই জানাবেন। সুস্বাগতম আপনাকে অনিতা মল্লিক। এরপরে লিখছেন, ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। আজ কাশীরাম দাসের মহাভারত খুব ভালো লাগলো, সাথে আমি একটি ছোট্ট কবিতা পাঠালাম, শিরোনাম খেয়াঘাট। আজ সকাল থেকে বৃষ্টি ঝরছে অঝরে, বন্ধ হলো হাট বাজার, দোকানপাট, মাঠঘাট, বন্ধ হলো মদন দাদুর তাসের আড্ডা, পাখিদেরও হাঁকডাক, তবুও বন্ধ হলো না একটিবারও গোবিন্দ জেঠুর খেয়াঘাট। বাহ, শশাপোতা খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল এই ছড়াসহ লেখাটি পাঠিয়েছেন, ধন্যবাদ। সুপ্রভাত। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, অসাধারণ উপস্থাপনায় আজ অনন্য চিরন্তনী। রামায়ণ ও মহাভারত ভারতবর্ষের অন্তকরণের ইতিহাস, যা ভারতীয় জীবনের জীবন্ত প্রেরণা। শিপ্রা সাঁত, সুপ্রভাত আপনাকে জানাই শিপ্রাদি। আজ অন্যরকম একটা সকাল, লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে। সুধাময়ী ইন্দ্রাণী কাশীরাম দাসের মহাভারতের অমৃত কথা লেখবার প্রেক্ষিত সুন্দরভাবে তুলে ধরলেন, শুনতে শুনতে লিখতে ভুলে গেছি। সবাই পুরাতনী ভাবধারায় থাকুন, তাই তো, না হলে কি করে জানবো কি আছে আমাদের সম্পদ। আচ্ছা, এবার কি লিখছেন, শুভ সকাল ইন্দ্রাণীদি, সকাল থেকে কাশীরাম দাসের কথা শুনছি আমার প্রিয় দিদির কাছে চিরন্তনী অনুষ্ঠানে, অনেক দিন পর লিখছি, ভালো থেকো, সকলের দিনটা ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন। হ্যাঁ, অনেকদিন পরে পরে লিখছেন কেন, রোজ লিখবেন, মানে শুক্র শনি রবি চিরন্তনী শুনবেন, সঙ্গে থাকবেন আর লিখবেন, কেমন। এরপরে লিখছেন ফলতা বকুলতলা থেকে শম্ভু, কাশীরাম দাসের গল্প শুনলাম, খুব ভালো লাগলো দিদি, দারুণ উপস্থাপনা, ভালো থাকবেন। হ্যাঁ, একদম, আর আপনাকেও বলি সুপ্রভাত, প্রত্যেক দিন সঙ্গে থাকবেন চিরন্তনীর, কেমন। আচ্ছা, 5:51, বেশ একটু দেখে নিই এদিকে মেসেজ কারা কারা পাঠিয়েছেন। কোথায়, গুড মর্নিং ইন্দ্রাণীদি, অলসো আই এম হিয়ার টুডে, অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ কাশীরাম দাস বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্ষনা, গুড মর্নিং। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল উজ্জ্বল ভাই। ইস, উজ্জ্বল ভাই মনে হলো না, আমি ভুল পড়েছিলাম, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল ইন্দ্রাণী ম্যাম। মন দিয়ে গল্প গান শুনছি, ভীষণ ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। গতকাল অগ্নিকন্যা প্রীতিলতা বদেদারের আত্মবলিদান দিবস পেরিয়ে এলাম, অন্তরে শ্রদ্ধা ও প্রণাম, আগামী দিনে আবার কথা হবে নিশ্চয়ই, প্রত্যেক দিন লিখবেন, সঙ্গে থাকবেন, কেমন। গুড মর্নিং ইন্দ্রাণীদি, কাশীরাম দাসের কথা ভালো হচ্ছে, সেই দিনগুলো কেন হারিয়ে যাচ্ছে, আবার হয়তো সুদিন আসবে যখন আবার সবাই সবাইকে ভালোবাসবে, ভুলু সাহা মধ্যমগ্রাম, ওই পড়াগুলো আবার আমাদের শুরু করতে হবে। সত্যি বই যে আমাদের কত বড় বন্ধু, তা যারা আমরা বই ভালোবাসি পড়তে তারা প্রতিদিন বুঝতে পারি যে ওই কালো কালো অক্ষরে সব লেখা আছে, আমার অতীত, আমার বর্তমানের কি বলবো, পায়ের তলার জমি, সমস্ত কিছুর জায়গা একেবারে সুন্দরভাবে আছে ওই অতীতের মধ্যে, ওই কথাগুলোর মধ্যে, সৃষ্টির মধ্যে। আচ্ছা, বলতে বলতে দেখি হোয়াটসঅ্যাপে আরেকজন পাঠিয়েছেন, চিরন্তনী নামকরণ সার্থক, সুন্দর সকালের শুভেচ্ছা। ও সংযুক্তাদি, সংযুক্ত ভাদুরী দিদি, আজকে আপনার গান শুনিয়েছি আর আপনার আপনি অনুষ্ঠানটাও শুনেন, এই জন্য খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আর সত্যি সত্যি এইরকমভাবে যখন আমরা দেখি আমরা সবাই মিলে একটা অসাধারণ সুন্দর অতীতের কথা জানতে পারি, যে অতীত বুঝিয়ে দেয় একেবারে সে অতীত নয়, সে চিরবর্তমান, এই চিরন্তনীর মতোই সে চিরন্তন, তখনই কিন্তু আমাদের মনে হয় সত্যি সত্যি আমাদের ভাণ্ডার একেবারে পরিপূর্ণ, উপচে পড়ছে নানান সম্পদে। তবে আজকে ঘড়ি বলছে কিন্তু সময় একেবারেই শেষের দিকে। আচ্ছা, বলতে বলতেই একজন কেউ লিখেছেন, আমার অভিনন্দন জানবেন, অনেক অজানা তথ্য জানলাম, দুলাল মণ্ডল বিজয়গড়। আচ্ছা,
আজকে আপনাকে প্রথম পেলাম, সুস্বাগতম। সঙ্গে থাকবেন, প্রত্যেক দিন লিখবেন, কেমন? আপনি শোনেন, শুনে ভালো লেগেছে, জেনে আরও ভালো লাগলো, আর আপনার এই বক্তব্য জানতে পেরে সত্যি সত্যি ভীষণ খুশি হলাম। সঙ্গে থাকবেন প্রত্যেক দিন। বেশ, আজকে ঘড়ি যা বলছে মনে হচ্ছে আর কিন্তু 54, বেশ ঠিক আছে। তবুও এর মধ্যে এই কথা বলতে বলতে যদি আরও কেউ এসে যান, চটপট করে আমি পড়ে ফেলবো। গুড মর্নিং ইন্দ্রাণীদি, খুব ভালো অনুষ্ঠান উপস্থাপনা, সোমেন যাদবপুর থেকে লিখেছেন আমাদের আরেকজন নিয়মিত বন্ধু, অনেক ধন্যবাদ। আর আগামীকাল চিরন্তনীতে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য, নতুন কিছু গল্প নিয়ে আবার আমরা অজানা কিছু জানতে পারবো। আর রবিবার আপনাদের কাছে আমি ইন্দ্রাণী আবার ফিরে আসছি চিরন্তনীতে আবার নতুন কোনো গল্প নিয়ে, কেমন? আজকে কিন্তু ঘড়ি যা বলছে সময় একেবারেই প্রায় শেষ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এ বাবা, বলতে বলতে একজন কেউ আর কেউ লিখবেন না, কেমন? বৃষ্টি ভেজা সুপ্রভাত ইন্দ্রাণীদি, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, আজ একটু দেরি করে ফেলেছি। হ্যাঁ, কে লিখেছেন? বাবাই। আচ্ছা, নতুন বন্ধু, বেশ, একদম চটপট করে লিখে ফেলতে হবে যাতে আমি ওই 56তে আমাদের 5টা 56, তাতে আমাদের কিন্তু একদম বন্দে মাতরম শোনাতে হয় গান, তাতে আমরা প্রত্যেকে জাগ্রত হই এবং চিরন্তনীর গল্প সবাইকে সমৃদ্ধ করে জানি। আজ কিন্তু আমি বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই লিখবেন এই আশা নিয়ে, কেমন?

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে এখন একেবারে নতুন একটা প্রভাত বলবো না, শুধু নতুন একটা সকাল, নতুন একটা দিনের শুরু। জেগে উঠছে শহর কলকাতা। যদিও চারপাশে এখনও ঘুমের রেশ, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অর্থাৎ ওই সূর্য ওঠবার আগের মুহূর্তে, ব্রাহ্ম মুহূর্তেই ঘুম ভেঙে পাখি কিন্তু প্রথম জানান দেয় যে ভোর হচ্ছে, নতুন প্রভাত আসছে। আবার উল্টো দিকে আমি আপনি আমরাও তো ঘুম থেকে ওঠার জন্য ঘড়িতে বা মোবাইলে অ্যালার্ম দিই, আর আজকে অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি ভেজা সকালই কিন্তু দেখছে শহর কলকাতা। আপনি ঘুম থেকে উঠে এখন 107 FM রেনবো টিউন করে ভোরাই শুনছেন। আমিও ঘুম থেকে উঠেছি ঠিক ওই ভোর 2:37। যাই হোক, সকালের শো আমাকে ঘুম থেকে টেনে তুলেছে। শরীর সুস্থ রাখতে, স্বাস্থ্য ঠিকঠাক রাখতে আমাদের প্রত্যেকের চাই যেটা সব থেকে বেশি করে, সেটা হচ্ছে ঘুম। ঘুমটা অত্যন্ত জরুরি আমাদের সবার, আমার আপনার প্রত্যেকের মধ্যেই একটা জায়গায় মিল আছে। সেখানে কে ধনী, কে বড়লোক বা ওই কে গরিব, কোথায় থাকে কিংবা কে কোথা থেকে এসেছে, এটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের সবার মধ্যে মিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা সবাই ঘুমোই, আর সবাই আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি, কারণে অকারণে স্বপ্ন আমরা দেখি তো। কিছু স্বপ্ন হয়তো পূরণ হয়, আর কিছু স্বপ্ন আবার অধরা থেকে যায়, তবুও কিন্তু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আচ্ছা, আপনি কি ভাবছেন বলুন তো? এই তো একটু আগে ঘুম থেকে উঠলেন, ফ্রেশ হলেন, সারাদিন কী কী করবেন সেই মতো প্ল্যান করছেন, অথচ আর যে মৌমিতা আপনাকে বলছে ঘুম আর স্বপ্নের কথা, তার মানে কি ও বেশি ওই মাঝরাতে উঠে পড়েছে 2:37 বললো, সেজন্যই কি এই সমস্ত কথা বলছে? তা কিন্তু নয়, আমরা প্রতিদিন ঘুমিয়ে ঘুমিয়েই স্বপ্ন দেখি তো, দেখি কি না বলুন। আচ্ছা, আপনার মনে আছে এই গতকাল রাত থেকে আপনি কি কি স্বপ্ন দেখেছেন? কি কি, হ্যাঁ কি কি স্বপ্ন দেখেছেন, মানে একটাই মাত্র স্বপ্ন সারা রাত ধরে দেখবো বা সারা রাত জুড়ে আমার চোখে একটাই স্বপ্ন শুধু ছিল তা নয়, অনেকগুলো স্বপ্ন আসছে, চলে আসে। স্বপ্ন সবাই দেখলেও সবার স্বপ্ন আবার এক হয় না, আর ঘুমিয়ে পড়লে একটা মাত্র যে স্বপ্ন দেখছি সেটাও নয়, যেটা বললাম 3-4 স্বপ্ন দেখেন অনেকেই, এমনকি ডজনও নাকি ছুঁয়ে ফেলে কেউ কেউ। অকাতরে ঘুমেও স্বপ্ন আসে, আবার আধো ঘুমেও কিন্তু স্বপ্ন হাজিরা দেয়, আর এই স্বপ্ন দেখলেও সব আমরা কিন্তু মনে রাখতেও পারি না। আপনাকে জিজ্ঞেস করলাম কি স্বপ্ন দেখেছেন, অনেক সময় মনে থাকে, অনেক সময় থাকে না, আর সেই মনে থাকা স্বপ্ন মানে খুঁজি তখন আমরা, বাস্তবের সঙ্গে আমরা অনেক সময় মেলাতেও চেষ্টা করি। মেলাবেন আজকে আপনি, অবশ্যই মেলাবেন আজও। আপনার সারাদিনের সব প্ল্যানের মধ্যে ঘুম তো থাকবে, আর সেখানে স্বপ্নও আসবে, আর সেই স্বপ্নকে ওয়েলকাম করবেন আপনি অবশ্যই। প্লিজ আজকের দিনটা কিন্তু ওয়েলকাম করবেনই করবেন, আজকের দিনটাকে সেলিব্রেট করতে হবে তো, তাই না? আমি আপনি আমরা ঘুমোই যেমন, তেমন সেখানেই কিন্তু স্বপ্ন আসেই অবাধ যাতায়াত তার। তাহলে আবার আলাদা করে আজকে কেন স্বপ্ন দেখা, কেন এমনটা বলছি? কারণ আজ যে গোটা দিনটাই তার, তার অধিকার, তার দখলে। স্বপ্ন একটা ছোট্ট শব্দ, কিন্তু দু কথায় তাকে ব্যাখ্যা করা কখনো সম্ভব নয়। স্বপ্ন যে কি, কেন স্বপ্ন দেখি, কখন স্বপ্ন দেখা শুরু করছি, স্থায়িত্বকাল কতটা, এমন সব কিছু নিয়েই কিন্তু এই পৃথিবী জুড়ে কাজ করছেন অনেক দিন, অনেক বছর ধরে বিজ্ঞানীরা। সেই স্বপ্নই আজ আমার আপনার বস। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার কথা বলছি না, কিন্তু এমন স্বপ্ন দেখুন আপনি যা পূরণ করবার লক্ষ্যে এগিয়ে যাওয়াটা সম্ভব। বোঝা গেল না? আজ হচ্ছে সেই স্বপ্নের দিন, বা আজকে বলতে পারি বিশ্ব স্বপ্ন দিবস। আপনি কি জানতেন আগে যে স্বপ্নের জন্যেও আলাদা একটা দিন আছে 365 দিনের মধ্যে, জানতেন বলুন তো? বা আপনি কি আগে কখনো, মানে আপনি কি জানেন যে ছেলেদের স্বপ্ন আর মেয়েদের স্বপ্নে ফারাক আছে, ডিফারেন্স আছে? আপনি কি জানেন মানুষের মতো পশুরাও স্বপ্ন দেখে, আর স্বপ্ন নিয়ে মিথেরও তো কোনো শেষ নেই। সেই স্বপ্নই আজকে থাকবে ভোড়াই জুড়ে 107 FM রেনবোয় স্বপ্ন দিবসে। স্বপ্ন সুন্দর বা স্বপ্নের ফেরিওয়ালা, সঙ্গে আছি তো আর যে মৌমিতা, স্বপ্নের ফেরিওয়ালা হয়ে স্বপ্নের কথাই আজকে হবে এই ভোড়াই জুড়ে 107 FM রেনবোয়।

স্বপ্নে দেখি নৌকো আমার নদীর ঘাটে বাঁধা, নদী কিংবা আকাশ সেটা লাগলো মনে ধাঁধা। এমন সময় হঠাৎ দেখি দিক সীমানায় গেছে ঠিকই একটুখানি ভেসে ওঠা ত্রয়োদশীর চাঁদা। নৌকোতে তোর পার করে দে এই বলে তার কাঁধা। আমি বলি ভাবনা কি তাই, আকাশ পারে নেব মিতায়, কিন্তু আমি ঘুমিয়ে আছি এই যে বিষম বাঁধা, দেখছো আমার চতুর্দিকটা স্বপ্ন জালে ফাঁদা। হ্যাঁ স্বপ্ন, যা আমি আপনি আমরা সবাই দেখি, সেটা আমরা ঘুমিয়েই দেখি, আর সেটাই জুড়ে থাকে আমাদের ওই কল্পনা থেকে বাস্তব অনেক কিছু। তবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। স্বপ্নের মহিমা বা স্বপ্নের জাদু তো এখানেই, স্বপ্ন দেখতে পরিশ্রম মোটেই লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনোই সফল করা যায় না। আর অবশ্যই স্বপ্ন দেখতে ভয় পেলে চলবে না, কারণ স্বপ্নই তো এগিয়ে নিয়ে যাবে, তাই না? তাই তো স্বপ্ন সত্যিই সুন্দর, স্বপ্নের ফেরিওয়ালা আমরা সবাই। তো সেই স্বপ্ন সুন্দর বা সেই স্বপ্নের ফেরিওয়ালাই আজকে ভোরাইতে হট সিট জুড়ে রয়েছে। ভাবতে অবাক লাগলো, এটাই সত্যি, স্বপ্ন নিয়েও কিন্তু একটা দিবস আছে। কবে থেকে স্বপ্ন বা এই একটা দিন অধিকার করে নিল এই স্বপ্ন, কীভাবে এলো এই কনসেপ্টটা, সবই কিন্তু আজকে অবশ্যই ফিরে দেখবো, কারণ আজকে স্বপ্ন দিবস। হ্যাঁ, আজ বস হয়ে স্বপ্নই রয়েছে ভোরাইয়ের হট সিট জুড়ে। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নে মানুষ ভাসে, স্বপ্নে উজ্জীবিত হয়, দারুণ উৎসাহ পায় স্বপ্নে, সব বাধা বিপত্তিকে এফোঁর ওফোঁর করে দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে স্বপ্ন। স্বপ্ন না থাকলে মানুষের জীবনে একেবারেই মিথ্যে, মনুষ্য জীবন একদমই বলতে পারি বৃথা। তবে এই স্বপ্ন যে শুধু মানুষই দেখে তা কিন্তু নয়, তাহলে আবার স্বপ্ন কে দেখে? নিশ্চয়ই এই কোয়েশ্চেনটাও আপনার মনের মধ্যে আসছে। পশুরাও স্বপ্ন দেখে। পশুদের ওপর পরিচালিত আলাদা গবেষণায় দেখা গিয়েছে যে সত্যি সত্যি পশুরাও স্বপ্ন দেখে। যে মানুষ মানেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, সময় যেমনটা মানে আমরা সবসময় যেমনটা করি আর কি, কার্যকলাপগুলো করে থাকি, যে কার্যকলাপগুলো করে থাকি স্বপ্ন দেখা অবস্থায়, পশুদের মস্তিষ্কের কার্যক্রমও একেবারে ঠিক আমার আপনার মানে আমাদের মানুষের মতোই, ওদেরও মাথার মধ্যে এমনটাই হয়। এই তো কদিন আগে ভাইরাল হয়েছে একটা ভিডিও, আপনিও নিশ্চয়ই এতদিন দেখে ফেলেছেন, কারণ ভাইরাল ভিডিওটা আমরা তো সবাই দেখি, সবাই আমরা এখন নেট নাগরিক হয়ে গেছি, নেট চর্চায় আমরা সবাই নিজেদেরকে ব্যস্ত করে তুলি বা ব্যস্ত করে ফেলি, যাই বলি না কেন। তো যেটা ভাইরাল হয়েছে যে ভিডিওটা, সেটা দেখলেই কিন্তু আপনি প্রমাণ পেয়ে যাবেন, একটা সাদা বাঘ বসে বসে ঘুমোচ্ছে আর মুখে গর্জন করছে, লেজ নাড়াচ্ছে, দেখেই মনে হচ্ছে প্রতিপক্ষকে একেবারে হুঙ্কার দিয়ে ভয় দেখাচ্ছে। স্বপ্নের দুনিয়াতে সেও যে পাড়ি জমাতে পারে, এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। কিভাবে আপনি দেখবেন, নিশ্চয়ই ইচ্ছে করছে দেখতে, বিয়ন্ড দ্য ওয়াইল্ড লাইফ নামে এই অ্যাকাউন্ট

থেকে ইনস্টাগ্রাম পেজে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। আবারও বলছি, বিয়ন্ড দ্য ওয়াইল্ড লাইফ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম পেজে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। তবে হ্যাঁ, আজই যদি আপনি প্রমাণ চান যে কীভাবে পশুরাও আমার মতো স্বপ্ন দেখছে, একটু প্রমাণ আমার দরকার। বাড়িতে নিশ্চয়ই পোষ্য আছে, যদি পোষ্য থেকে থাকে কুকুর বা বিড়াল, তাহলে সারাদিন রাত নজর রাখুন ওই পোষ্য কুকুর বা বিড়ালটার দিকে। দেখতে পাবেন আপনি ঘুমের মধ্যে ওরা থাবা নাড়াচ্ছে, এর অর্থ হচ্ছে ওরা দৌড়চ্ছে। আর যদি আপনি দেখেন ওরা ঘুমিয়ে ঘুমিয়ে গোঁপ নাড়াচ্ছে আর ঘেউ ঘেউ বা মিউ মিউ একটু আস্তে আস্তে করছে, মানে গুমড়ে গুমড়ে, বুঝবেন ওরা স্বপ্ন দেখছে। আর হ্যাঁ, আর একটা মজার কথা প্রায়ই শুনি, ছোট্ট বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে দেয়ালা করছে। এই কথাটা কিন্তু আমি আপনি আমরা সবাই ছোট থেকে শুনে এসেছি, ওই দেখ দেয়ালা করছে। কেউ বলেন ও স্বপ্নে দেখছে মামার বাড়িতে আগুন লেগেছে, তাই তো হাসছে। আবার কেউ বলেন ঠোঁট ফুলিয়ে ও কাঁদছে, মানে কাঁদতে দেখলেই বলেন উল্টোটা, এমন আর কি বলেন তখন যে বাড়িতে আগুন লেগেছে তাই সে কাজে। এমন সব মজার মজার কথার চল আছে, স্বপ্নকে ঘিরে অনেক মিথ আছে। আজ হবে অনেক কথা, আজ যে বিশ্ব স্বপ্ন দিবস, তো আজ ওয়ার্ল্ড ড্রিম ডে, সেই দিবা স্বপ্ন, ঘুমিয়ে স্বপ্ন, দুঃস্বপ্ন থেকে অদ্ভুত স্বপ্ন, সব স্বপ্নের গল্পই 107 FM রেনবোর ভোড়াইয়ের হট সিটে। একদম তাই, স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আর যে মৌমিতা আজ আছি আপনার সঙ্গে, থাকবো একদম 7টা পর্যন্ত স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। পরের ঘন্টাগুলোয় আপনিও থাকবেন স্বপ্ন নিয়ে জুড়ে আমার সঙ্গে। নমস্কার, কলকাতায় 7টা 2 থেকে 10টা পর্যন্ত হবে আজ অনেক স্বপ্ন নিয়ে চর্চা।

ঘুম চোখ জুড়ে এসে বসে আর মন তখন স্বপ্ন দেখে। আমরা স্বপ্ন দেখি, আমি দেখি, তুমি দেখো, আপনি দেখেন, আমরা স্বপ্নে ভাসি। স্বপ্ন অনেক রকমের হতে পারে, কেউ স্বপ্ন দেখে ঘুমিয়ে, আবার কেউ স্বপ্ন দেখে জেগে। বিজ্ঞানী APJ কালাম বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। আর সাহিত্যিক হুমায়ুন আজাদ বলেছেন, একজন মানুষকে সত্যিকারের জানবার উপায় হচ্ছে তাঁর স্বপ্নটা জানা। কারো বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বপ্ন দেখা। যে মানুষটা বেঁচে আছেন তিনি এক বা একাধিক স্বপ্নকে সামনে রেখেই কিন্তু বেঁচে আছেন। স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাতেও হয়। যে স্বপ্ন দেখতে পারে না সে তো মৃত মানুষ। স্বপ্ন নিয়েই আমরা বাঁচি, স্বপ্নকেও আমরা বাঁচিয়ে রাখি। আপনি যদি সাহসী হন এবং আপনার মনে যদি বড় আর সফল হওয়ার জন্য যদি একটা খিদে থেকে থাকে, প্রত্যয় থাকে, স্বপ্ন থাকে, যদি সেটা আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেন, তাহলে কোনো অপশক্তি নেই যা আপনাকে থামাতে পারে। স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, হৃদয়ে স্বপ্নকে লালন করুন। স্বপ্ন নামে ওই বৃক্ষটার প্রতি আপনিও একটু যত্নবান হন। আমরা সবাই স্বপ্ন দেখি, কিছু স্বপ্ন আমরা মনে রাখি, আবার কিছু স্বপ্নের আমরা মানেও খুঁজি, মানে বাস্তবের সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করি। স্বপ্ন নিয়ে সব মজার মজার অনেক ইনফো আছে, যেমন স্বপ্ন সাদা কালো যেমন হয়, আবার স্বপ্ন রঙিনও হয়। মাত্র 12% মানুষ সাদা কালো স্বপ্ন দেখেন, আর বাকিদের স্বপ্ন একদম রঙিন, কালারফুল। তাই মজা করে কাউকে বলবেন না যেন যে এই ও তো রঙিন স্বপ্ন দেখে। আপনিও যে রঙিন স্বপ্ন দেখেন না, বা আপনিও যে ওই 12% মানে সাদা কালো স্বপ্ন দেখবার মধ্যেই আছেন, সে প্রমাণ কি আপনি দিতে পারবেন মশাই? পারবেন না, কারণ এই প্রমাণগুলো দিচ্ছেন একমাত্র গবেষক বা বিজ্ঞানীরা। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যে স্বপ্ন দেখি তার অধিকাংশই আমরা ভুলে যাই, আমরা হারিয়ে ফেলি। তাহলে ঘুমের মধ্যে কোন সময়টাতে দেখা স্বপ্ন আমার আপনার মনে থাকে? আমরা তো জানি যে আমি যে স্বপ্নটা দেখছি আর আপনিও যে স্বপ্ন দেখছেন, মানেই সেই স্বপ্ন দুটো যে একই হবে তা তো হবে না। অথচ অদ্ভুত ব্যাপার, ছেলে আর মেয়েদের স্বপ্ন দেখার মধ্যে আলাদা একটা ডিফারেন্স আছে, একটা ফারাক আছে। আর এটা নিশ্চয়ই জানেন, ঘুম পাতলা হলেই মানুষ কিন্তু স্বপ্ন দেখে। তাই এই স্বপ্ন দেখার সময় অনুযায়ী একদম দুই ধরনের স্বপ্ন দেখি আমরা। ঘুম শুরুর ঠিক কয়েক ঘন্টার মধ্যে যে আমরা স্বপ্ন দেখি সেটা হচ্ছে পার্থিব প্রকৃতির। ঘুম ভেঙে গেলে সেগুলো আর মনে থাকে না, আর যে স্বপ্নগুলো ঘুম ভাঙার পরেও আমাদের মনে থেকে যায় সেগুলোই মানে মেনলি ঘুমের একেবারে দ্বিতীয় ভাগে দেখা। আবার দুঃস্বপ্নে ঘুম ভেঙে উঠে পড়া, এটাও তো একেবারেই নতুন কিছু নয়। আর এতে যে শুধু ঘুমের ব্যাঘাত হচ্ছে তা তো নয়, এতে শরীরেও কিন্তু ছাপ পড়ছে, মনেও ছাপ পড়ছে, শরীরেও ছাপ পড়ছে। এই দুঃস্বপ্নের স্মৃতি থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন, কিন্তু রিসেন্ট কিছু গবেষণা বলছে কিছু থেরাপি আছে যা প্র্যাকটিস করলে নাকি মুক্তি মেলে। আর বিশেষজ্ঞদের মতে ছেলে এবং মেয়েদের স্বপ্ন দেখার ধারা একেবারেই আলাদা। পুরুষরা নিজেদের স্বপ্নে পুরুষ চরিত্রই বেশি থেকে থাকেন এবং তাঁরা সেটাই দেখেন, আর অন্যদিকে মেয়েরা স্বপ্নে ছেলে মেয়ে চরিত্রের সংখ্যা থাকে একদম সমান সমান। আর মেয়েদের দেখা স্বপ্ন যতটা সহজ সরল হয়, ছেলেদের দেখা স্বপ্ন নাকি দ্বন্দ্ব, সংশয়, এরকম জটিল জটিল কিছু মনের স্তর থাকে। এই সমস্ত কথা কিন্তু একটাও আর যে মৌমিতার নয়, সে আজকে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে চলে এসেছে বলে আপনি ভেবে নেবেন না যে এই কথাগুলোই মৌমিতাই বোধহয় বলছে বানিয়ে বানিয়ে, একদম নয়। এই সমস্ত মতামত সব কিছু বিশেষজ্ঞদের, এবং সেটা রীতিমতো একদম মানে কি বলবো রিসার্চ করে কিন্তু সেই ওয়ার্কটাই আপনাদের সামনে তুলে ধরি। স্বপ্ন যখন আজকে ভোরায়ের হট সিট থেকে গোটা দিনটা জুড়ে থাকছে, তখন শ্যামল মিত্রের গানে গানে স্বপ্নের রাজকন্যাকে অবশ্যই একবার দেখবো, তাই না? না দেখলে কি হবে? হবে না। তাই স্বপ্নে দেখা রাজকন্যা।

0: পারে।
1: স্বপ্নে যে রাজকন্যাকে দেখলেন আপনি, তিনি কিন্তু কখনোই অপরিচিত হতে পারেন না। ঘুমের মধ্যে অপরিচিত মুখ কখনোই স্বপ্নে আসে না, সেজন্যই তো বলছি আপনি স্বপ্নে রাজকন্যাকে দেখলেন আর সেই রাজকন্যাকে ভাবলেন, ওরে বাবা কি সুন্দরী, কি ভালো, কি গুণের গুণবতী, একে একদম প্রথম মনের মতন করে আপনি দেখছেন এবং আপনার মনের রাজকন্যায় যেন আপনার মনের দুয়ারে এসে দাঁড়ালো, তা কিন্তু নয়। আপনি এনাকে চেনেন, অপরিচিত মুখ কখনোই স্বপ্নে আসে না, সম্ভব নয়, কারণ মন নিজে থেকে কোনো মুখাবয়ব সে কিন্তু তৈরি করতে পারে না। ঘুমের মধ্যে যাদের মুখ দেখা যায় তাঁরা সবাই বাস্তবের অংশ, মানে জীবনের কোনো না কোনো সময়ে তাঁদের সঙ্গে আপনার পরিচয় নিশ্চিতভাবেই হয়েছে। অনেক সময় চেতনে না থাকলেও অবচেতনেও থেকে যেতে পারে সেই মানুষটির মুখ। আর হ্যাঁ, একজন মানুষ, আমি আপনি, আমরা সবাই এক রাতে 4 থেকে 7টা পর্যন্ত স্বপ্ন দেখতে পারি, এমনকি এক রাতে ডজনও কিন্তু ছুঁতে পারে স্বপ্নের সংখ্যা, এক ডজনও হয়ে যেতে পারে, কিন্তু সবকটা স্বপ্ন মনে রাখাটা একেবারেই অসম্ভব। সাধারণত ঘুম ভাঙার আগের মুহূর্তের স্বপ্নটাই আমাদের মনে থেকে যায়, তাই বোধহয় বলে সেই প্রবাদটা বোধহয় সেই জন্যই এসেছে, যেটা প্রায় বলতে পারি মানে প্রবাদই হয়ে গেছে এমনটাই বলতে পারি, যে ভোরের স্বপ্ন সত্যি হয়। আবার অনেকেই অনেক দুঃস্বপ্ন দেখেন, সেটাও কিন্তু ওই অবচেতন মনেই কখনো না কখনো থেকে যায় বলেই কিন্তু স্বপ্নের মধ্যে তারা এসে হাজির হয়, উঁকি দেয়। তো সেই আমাদের সেই স্বপ্নের কথাই তো আজকে হচ্ছে। আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্নে ভাসি, স্বপ্ন আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে মজার ব্যাপার। রোমান সাম্রাজ্যের আমলে স্বপ্নকে খুব গুরুত্ব দেওয়া হতো, সম্রাট স্বপ্নে যা দেখতেন তা বিশ্লেষণ করতেন রোমের সেরা পণ্ডিতরা। সম্রাট বা রাজার দেখার উপর ডিপেন্ড করে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। অনেক সময় মনে করা হতো স্বপ্ন ঈশ্বরের পাঠানো বার্তা, ঈশ্বরের মেসেজ। আবার বলা হয় অনেক শিল্পী তাঁদের সৃজনশীল আইডিয়া স্বপ্নের মাধ্যমেই নাকি পান। স্বপ্ন নিয়ে আগে নানা রকম ধারণা থাকলেও এখন কিন্তু প্রমাণ সমেত মজাদার একটা ইনফরমেশন বা একটা তথ্য বিজ্ঞানীরা, বিশেষজ্ঞরা জানাচ্ছেন। আর সেই মজার তথ্য বা মজাদার তথ্য যাই বলি না কেন, সেই মজাদার তথ্য থেকে দিনটার কনসেপ্ট কিভাবে এলো, ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন কিভাবে একটা গোটা দিনকে অধিকার করে নিল, সব কিছু শেয়ার করব। আছি যে 7টা পর্যন্ত আপনার সঙ্গে। আজকে সেপ্টেম্বরের 25, মাস শেষ হলো বলে আর মাসের শেষেই তারপরেই একদম এসে যাবে অক্টোবর মাস, আর অক্টোবর মাস এসে গেলেই তো পুজো। আর এই অক্টোবর মাসে শনি রবিবার ভোরাইয়ের বিষয়টা বলে দিই চট করে, আপনি শুনে নিয়ে অবশ্যই অবশ্যই সেন্ড করতে থাকুন 9903653992। তাহলে চলুন একটু সময় নষ্ট না করে এই অক্টোবর মাসে আপনি কোন বিষয়ে শনিবার রবিবার আপনি আপনার মতামত ভোরাইতে শেয়ার করবেন ঝট করে শুনে নিই।
2: সকালে ছুটে ছুটে অফিসের ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992। এই নাম্বারে 9903659992 আমাদের ইমেল অ্যাড্রেস, AIRFM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয়ে আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow।
1: ভোরের ট্রেন, হ্যাঁ এই নিয়েই তো আপনি আপনার মতামত সেন্ড করবেন, শেয়ার করবেন আমাদের অক্টোবর মাসে শনি রোববার ভোরাইতে আপনি আপনার মতো করে আপনার বার্তা আমাদেরকে শেয়ার করবেন। আর আজকে 25শে সেপ্টেম্বর, আজকে গোটা দিনটা জুড়ে আপনি যতই কাজ করুন না কেন, আপনি একটা সময় বের করে ঘুমোবেন, যেমন ঠিক সেই ঘুমের মধ্যে স্বপ্নটাও প্লিজ দেখবেন। আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্নে ভাসি। আর কেন বলছি, আসলে ওই যে আজকে একটা গোটা দিন জুড়ে রয়েছে স্বপ্ন। স্বপ্নে দেখি নৌকা আমার নদীর ঘাটে বাঁধা, নদী কিংবা আকাশ সেটা লাগলো মনে ধাঁধা। এমন সময় হঠাৎ দেখি দিক সীমানায় গেছে ঠিকই একটুখানি ভেসে ওঠা ত্রয়োদশীর চাঁদা। নৌকোতে তোর পার করে দে এই বলে তার কাঁদা। আমি বলি ভাবনা কি তাই, আকাশ পারে নেব বিতায়, কিন্তু আমি ঘুমিয়ে আছি এই যে বিষম বাঁধা, দেখছো আমার চতুর্দিকটা স্বপ্ন জালে ফাঁদা। স্বপ্ন আমি আপনি আমরা সবাই দেখি, সেটা ঘুমিয়েই দেখি, আর সেটাই কিন্তু জুড়ে থাকে আমাদের কল্পনা থেকে বাস্তব অনেক কিছু। সেই স্বপ্ন নিয়েই আজকে কথা হচ্ছে, হবে আজকে আরও অনেক কথা, আর স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আপনার সঙ্গে আছি তো আমি আরজে মৌমিতা।

0: খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:36 হয়ে 54 সেকেন্ড স্টুডিও ঘড়ি এমনটাই বলছে। আজ ছাব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর। গোটা দিনটাই হচ্ছে একেবারে তার দখলে, তার অধিকারে। ছোট্ট একটা শব্দ, তবে বিশালতা ব্যাপ্তি থেকে গুরুত্ব অনেকখানি। সেই হলো স্বপ্ন, যা কিনা আমরা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আবার দিবাস্বপ্নও দেখি যেমন তেমন, কিন্তু অবাস্তব স্বপ্নও কিছু আমরা দেখি। তবে হ্যাঁ, ঘুমের মধ্যে কখনোই কিন্তু অপরিচিত বা অচেনা মানুষ স্বপ্নে এসে হাজিরা দেয় না বা হাজির হয় না। কিন্তু এমনটা প্রায়ই হয়তো উপর থেকে নিচে পড়ে যাচ্ছি বা ছুটেই যাচ্ছি, অথচ ট্রেনটা আমি কিছুতেই ধরতে পারছি না, কিংবা পরীক্ষার হলে বসে কিছুই আমার মনে পড়ছে না। এমন ধরনের স্বপ্ন কিন্তু অনেকেই আমরা দেখে থাকি, আমি তো প্রায় দেখি। এর মানে অত্যন্ত মানসিক চাপে এমনটা হয়, কিংবা ব্যর্থতা থেকেও এমন স্বপ্ন অনেক সময় মনের মধ্যে আসে। আবার জীবনে খুব চাপে উদ্বেগে থাকলে এমন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার স্বপ্নও কিন্তু মানুষ দেখে, যেটা আমি প্রায় দেখি। যেমনটা দেখে থাকি, ওই ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি, ধরুন আমি ট্রেনের একদম মানে ওই ফ্লাইওভারের ওপরে হয়তো দাঁড়িয়ে আছি, আমার মনে হচ্ছে আমি ট্রেনের মাথায় গিয়ে পড়ছি আমি যখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, বা আমি হয়তো কোনো ব্রিজে যাচ্ছি। আমি খুব জলের স্বপ্নও দেখি, এবং সেগুলোরও কিন্তু এক একটা মানে আছে। সেগুলো সবই স্বপ্নবিজ্ঞানী মতামত, সব বিশেষজ্ঞদের মতামত। তো আজকে গোটা দিনটাই স্বপ্নের দখলে। আজকে বিশ্ব স্বপ্ন দিবস, 107 FM রেইনবোতে স্বপ্ন সুন্দর বা বলতে পারি স্বপ্নের ফেরিওয়ালা হয়ে অনেক মজাদার ইনফো শেয়ার করছি, যেমন তেমন কঠিন কঠিন তথ্যও কিন্তু আপনাকে বলছি। আপনি কি জানেন, একই সঙ্গে নাক ডাকতে ডাকতে কেউ স্বপ্ন দেখতে পারেন না। আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যতই সব মনে মনে মিলিয়ে নিতে চান না কেন, 90% ঘটনাই আপনি ভুলে যাবেন। এটাই কিন্তু একদম বাস্তব। যদি কেউ বলেন, একদম মানে বুক ফুলিয়ে যদি কেউ ঘোষণা করেন, আমি স্বপ্ন দেখি না, এর মানে তিনি মনে রাখতে পারছেন না স্বপ্নটাকে, তাই তিনি বলছেন আমি স্বপ্ন দেখি না। আর ওই যে বলছিলাম একটু আগে, সাদা কালো আর রঙিন স্বপ্ন, 1915 থেকে 1950 সাল পর্যন্ত গবেষণা করেছেন এই বিষয়ে বিজ্ঞানীরা। ভাবুন কত বছর আগে। এবং সেই বিজ্ঞানীরা দেখেছেন মানুষের স্বপ্নের অধিকাংশই সাদা কালো। কিন্তু পরে 1960 সাল নাগাদ ব্যতিক্রমী ঘটনা খুঁজে পেলেন স্বপ্নবিজ্ঞানীরা। তারা দেখলেন 4.4% মানুষ সাদা কালো স্বপ্ন দেখেন, ওই যে বললাম 12% মানুষের কথা, বাকি সবাই রঙিন। আপনি কি জানেন, প্রতিদিন ঘুমের মধ্যে 1 থেকে 2 ঘন্টা নাকি স্বপ্ন দেখতে দেখতে আমাদের কেটে যায়। অর্থাৎ গড়ে একজন মানুষ তার জীবনের প্রায় 6 বছর স্বপ্ন দেখেই পার করে দেন। তবে এটাও ঠিক, গবেষকরা প্রমাণ করেছেন যে স্বপ্নে আমরা যাই দেখি না কেন, তা খুব কম সময়ে সরাসরি সেটার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। আপনি যদি খুব স্বপ্ন দেখে ভয়ে বা উৎকণ্ঠায় একদম ঘেমে নিয়ে পুরো জেগে উঠলেন, তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়, এটা একদম স্বাভাবিক, একদম নর্মাল হতেই পারে। এটা নেতিবাচক নেগেটিভ কিছু স্বপ্নে দেখা, সেটাও কিন্তু অস্বাভাবিক নয়, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই নেতিবাচক ঘটনাই স্বপ্নে দেখে থাকেন। ইতিবাচক ঘটনা স্বপ্নে খুব কম এসে দেখা দেয়। আমাদের মনের ভেতর যেসব চিন্তা ভাবনা চলতে থাকে, সেই সমস্ত ঘটনাই আমরা ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পাই। অর্থাৎ আপনাকে মা হয়তো ডাকছেন, বা আপনার বস আপনাকে কড়া ভাষায় কিছু একটা নির্দেশ দিচ্ছেন, বা আপনাকে আপনার বেটার হাফ মিষ্টি করে ডেকে কিছু বলছেন। একটা স্বপ্নে দেখা মানেই আপনি বেশিরভাগ সময় কী নিয়ে ভাবছেন তার উপর কিন্তু নির্ভর করছে আপনার স্বপ্ন দেখাটা। তাই চিন্তা ভাবনাটা এমন থাকুক যেখানে আশার আলো আছে। হ্যাঁ, আশার আলো আছে যেখানে, এমন চিন্তা ভাবনা থাকুক, তাহলে সেই চিন্তাভাবনাগুলোই আপনার স্বপ্নে এসে দেখা দেবে। আর সেই স্বপ্নকেই ধরার জন্য, সেই স্বপ্নকেই ছোঁয়ার জন্য আপনিও এগিয়ে যাবেন। আপনার মনে মনে প্রত্যাশা যদি বড় হয়,

সফল হওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে কোনো অপশক্তি দমাতে পারবে না আপনাকে, আপনার ইচ্ছেকে থামাতে পারবেই না। স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাঁচিয়ে রাখুন, দেখবেন একটা সময় স্বপ্নবৃক্ষটাতে ফুল ফুটবে, ফল ধরবে, ঠিক যেমনটা প্রত্যাশা ছিল, স্বপ্ন হবে সত্যি সত্যি বাস্তব।

সত্যি হয় তো। কথায় বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, আমার স্বপ্ন সত্যি হলো আজ, সত্যি সত্যি হয় তো। সেখানেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই স্বপ্ন ঘুমের দ্বিতীয় ভাগে দেখা তাই মনে থেকে যায়, আর তখনই কিন্তু বলতে আমরা শুরু করি যে ভোরের স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যিই হয়। এই যে ঘুম থেকে ওঠার পরেও সেই সকাল ছটা থেকে স্বপ্ন নিয়ে গুচ্ছগুচ্ছ কথা বলে চলেছি, কারণ হচ্ছে আমি আপনি আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন যে একটা গোটা দিন দখল করে ফেলেছে বা তার জন্য যে একটা গোটা দিন রয়েছে, কিভাবে এলো কনসেপ্টটা, সেই ইতিহাসটা কিন্তু এখনও শেয়ার করিনি আমি। স্বপ্নের ফেরিওয়ালা হয়েও কিন্তু সেই ব্যাপারটাকে আমি আমার ঝুলিতে রেখে দিয়েছি, স্বপ্ন নিয়েও যে একটা দিন রয়েছে, একটা দিবস রয়েছে, এবং বস হয়ে যে একটা দিন সে একদম দখল করে নিয়েছে সেটা কিন্তু অনেকেই হয়তো প্রথম শুনছেন যে আজ বিশ্ব স্বপ্ন দিবস। এই স্বপ্ন দিবসের বয়স কিন্তু খুব বেশি নয়, 2012 সাল থেকে দিনটা উদযাপন করা শুরু হচ্ছে। শুরুটা হয়েছিল ওজিওমা এগুয়ানুরের হাত ধরে, তিনি কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রশিক্ষক এবং শিক্ষাবিদ ছিলেন। তার উদ্দেশ্যই ছিল বা লক্ষ্য এটাই ছিল যে এমন একটা দিন রাখা দরকার যেদিন মানুষ নিজের স্বপ্ন নিয়ে ভাববে এবং সেই স্বপ্ন পূরণের চেষ্টায় থাকবে, অর্থাৎ স্বপ্নকে লালন করো হৃদয়ে আর সেটা পূরণে উঠে পড়ে লেগে পড়ো, তুমি লেগে থাকো তোমার মস্তিষ্ক দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে। কিন্তু বিশ্ব স্বপ্ন দিবসের উদ্দেশ্যই হলো সবার মধ্যে উৎসাহ তৈরি করা, সবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াস। আর আমি আপনি আমরা সবাই তো ভালো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন সবাই আমরা দেখি, কিন্তু আমাদের সেখানে অনেক বাধার কিন্তু সামনাসামনি হতে হয়। সেই বাধা কাটিয়ে কিভাবে স্বপ্ন পূরণে আরও বেশি করে উদ্যমী হওয়া যায় সেটা তো সবাইকে বোঝাতে, সবাইকে স্বপ্ন পূরণে উৎসাহিত করতে এই দিনটাকে উদযাপন করা হচ্ছে, দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে ওয়ার্ল্ড ড্রিম ডে হিসেবে। আর এই দিনটা উদযাপন করছে বা মানে সেলিব্রেট করছেন সবাই, সবার সঙ্গে নিজের স্বপ্নটা ভাগ করে নিয়ে নিজের মতো করে সেলিব্রেট কিন্তু করা যায়, আপনিও পারেন সেটা করতে। মানুষ স্বপ্ন দেখে, মানুষ স্বপ্নে ভাসে, কেউ স্বপ্ন দেখেন ঘুমিয়ে, কেউ দেখেন জেগে। এপিজে আবুল কালাম আজাদের সেই কথাটা আবারও বলছি আপনাদেরকে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতেই দেয় না। আপনাকে স্বপ্ন দেখে যেতেই হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত আপনাকে সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতেই হবে। স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে না বলে স্বপ্ন দেখা যেন ছেড়ে দেবেন না, স্বপ্ন পূরণ করাটাও কিন্তু লক্ষ্য নয়, এটাও আবার মনে রাখতে হবে। লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত আমাদের প্রত্যেকের। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে কখনোই সফল করা যায় না। আপনিও পারবেন স্বপ্ন ছুঁতে, ঘুরে দাঁড়ান না আরেকবার। সফলতা তাদেরই আসে যারা স্বপ্ন দেখতে জানেন। জীবনে সব স্বপ্ন পূরণ হয় না ঠিকই, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অত্যন্ত জরুরি। 6:49 হয়ে 57 সেকেন্ড, আছি আরও কিছুটা সময় ভোরাইতে। আজকে ভোরাইতে স্বপ্ন সুন্দর বা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আর যে মৌমিতা আছি আপনার সঙ্গে, থাকবো একদম 7টা পর্যন্ত এই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। এই ঘন্টায় আমি স্বপ্ন নিয়ে অনেক তথ্য দিচ্ছি, অনেক ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি, কিন্তু পরের ঘন্টাগুলোতে মজাদার স্বপ্ন কথা আপনি সেন্ড করবেন আমাকে 9903654992 এই নাম্বারে।

0: স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, স্বপ্ন আমিও দেখি, স্বপ্ন আপনিও দেখেন। আর এই স্বপ্ন নিয়ে এত ইনফরমেশন, এত তথ্য শেয়ার করতে করতে স্টুডিও ঘড়িতে দেখছি 6:54 হয়ে 36 সেকেন্ড। আজকে সেপ্টেম্বরের 25-26 সাল, মাস শেষ হতে চলল, আর মাসের একদম মানে কয়েকদিন পরেই চলে আসবে সেপ্টেম্বর শেষে অক্টোবর মাস। আর এই অক্টোবর মাসে শনি রবিবার ভোরায়ের বিষয়টা আরও একবার ঝট করে শুনে নিন। শুনে নিয়ে আপনি অবশ্যই অবশ্যই সেন্ড করতে থাকুন আপনি আপনার মতামত, আপনার বার্তা।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM।

0: rainbowkolkata@gmail.com অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
2: স্বপ্ন একদম সেই সাত সকাল বলবো না, সাত সকাল আসতে চলেছে, মানে সেই ছয় সকাল থেকে এই ছোট্ট একটা শব্দকে নিয়ে, দু কথার একটা শব্দকে নিয়ে কত কথা বলে চলেছি। দু কথায় তাকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। স্বপ্ন যে কী, কেন স্বপ্ন দেখি, কখন স্বপ্ন দেখা শুরু করছি, স্থায়িত্বকাল কতটা, এমন সব কিছু নিয়েই কিন্তু আজকে পৃথিবী জুড়ে কাজ করছেন বিজ্ঞানীরা। আজকে শুধু না, অনেক বছর আগে থেকে, সেই 1915 সাল থেকে, বললাম একটু আগেই আপনাদের সেই ইনফরমেশনটা, সেই স্বপ্নই আজকে আমার আপনার বস। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার কথা কিন্তু আজকে স্বপ্নের ফেরিওয়ালা আর যে মৌমিতা কিন্তু বলেনি। স্বপ্ন দেখুন যা পূরণ করবার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। আর সত্যিই স্বপ্ন আমরা দেখি, স্বপ্ন দেখা অবশ্যই দেখবও, তো স্বপ্ন দেখতে কোনো পরিশ্রম লাগে না, তবে পরিশ্রম করলে তবেই কিন্তু স্বপ্ন পূরণ হয়। স্বপ্ন ছোঁয়ার ইচ্ছে থাকলে সময়কে অবহেলা করলে চলবে না। আমরা সময়কে অবহেলা করি না, তো অবশ্যই করি না, তবে এখন এই মুহূর্তে 6:57 হয়ে গিয়েছে, তবে এটাও ঠিক, স্বপ্নই তো জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে ছেড়ে নয়, স্বপ্নকে সঙ্গে নিয়েই আমাকে আপনাকে চলতে হবে, কারণ স্বপ্ন ছাড়া জীবন একদম অর্থহীন। স্বপ্নই বলে দেয় তো ভবিষ্যৎটা কেমন, জীবন ফুরিয়ে যায় যদি কেউ স্বপ্ন দেখা ছেড়ে দেয়। আর স্বপ্নকে সত্যি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে জেগে ওঠা। স্বপ্ন হলো কল্পনার একদম মানে সেই জায়গাটা, সেখানটাতেই যেটা একদম কি বলবো, যেখানে স্বপ্ন হচ্ছে কল্পনার জগৎ, এটা বলতে পারি। নীল আকাশে উড়ি আমি, মেঘেদের সাথে করি খেলা, স্বপ্ন ডানায় ভর করে পূরণ হবে সকল বেলা। আজ সেই স্বপ্নের দিন, কিন্তু এখন ভোরের পথ চলা থামাতেই হবে, কারণ 7টা বাজতে চলেছে। আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়লো, কেন রে সময় ফুরোলি, ঘড়ি কেন এগিয়ে যায়, সময় মেনে চলে তাই। তাই এখন আমি স্টুডিও লিভ করছি না বটে, কিন্তু স্বপ্ন দেখার কথা আপনাকে বলছি। স্বপ্ন দেখুন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখুন, সেই স্বপ্নকে সত্যি করার চেষ্টা করুন। আর 7:02 আসছি নমস্কার কলকাতা নিয়ে, স্বপ্ন কথা স্বপ্নের ডায়েরি আজকে আপনি আমার সামনে তুলে ধরবেন, পাতাগুলো উল্টে দেবেন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত

0: সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এই যাত্রার উদ্দেশ্য হল বিভিন্ন স্থানে যুবা অংশগ্রহণ এবং সমাজসেবাকে সংযুক্ত করা। এই সেবাযাত্রা 17ই সেপ্টেম্বর শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর ও ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা ও ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। আদানি গোষ্ঠী রাজ্যে শিল্প পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। নিউ টাউনে গতকাল 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার জেলায় প্রথম সফর। প্রশাসনিক কাজে যোগ দেওয়ার পাশাপাশি সফরকালে বর্ধমানের সর্বমঙ্গল মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এশিয়ান গেমস 2026 ভারতীয় পুরুষ কাবাডি দল সেমিফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ও কমলজিৎ আজ পদক জয়ের লক্ষ্যে নামবেন। ভারতের প্রথমবার ঐতিহাসিক সাইক্লিং টুর্নামেন্ট UCI রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। 2032 সালে পুনেতে হবে এই চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ঘড়ির কাটা অলরেডি 7টার ঘরে, চলে এসেছি আমি মৌমিতা। আজ শুক্রবারে, আশ্বিন মাস, শরৎকাল, অথচ আমরা বৃষ্টি ভিজে হচ্ছি না যে হাল। মন চাইছে এবার ফিরুক সূর্যমামা ফর্মে, পুজো আসছে, রোদ ঝলমলে দিন চাই যে দেখতে। ঘরে বাইরে চলছে এখন শুধুই পুজোর কথা। FM রেনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখতে দেখতে ঘড়ি 7টা ছুঁয়ে ফেলেছে, আর দেখতে দেখতে এই পুজো কিন্তু আসতে চলেছে। চলে গিয়েছে তো ভাদ্র সংক্রান্তি, তবুও হয়নি দেখো বৃষ্টির রীতি। আজ আশ্বিনের 7, ক্যালেন্ডারে শরৎ হলেও বৃষ্টি কিন্তু চাপে ফেলেছে নিম্নচাপকে সঙ্গী করে তোমাকে আমাকে। মেঘ বৃষ্টির কেমিস্ট্রি জমে থাকবে নাকি এই আশ্বিনেও, এমনই কিন্তু আপডেট রয়েছে হাওয়া অফিসের। সামনেই আসছে মহালয়া, তারপরেই দেবীপক্ষ, ফুল ফ্যামিলি মা দুর্গা আসছেন, কাউন্টডাউন চলছে, সঙ্গে বৃষ্টি নিয়েও চলছে জোর চর্চা। বৃষ্টিকে সঙ্গী করেই চলছে শপিং, চলছে এখন থেকেই প্যান্ডেল হপিং এর প্ল্যানও। আর আজকে তো শুক্রবার, ফ্রাইডে, ফ্রাইড দশা হবে না রোদের তেজে, সে তো তুমি আমি জানি। তবে শপিং এর প্ল্যানে কতটা জল ঢালবে আজকের বৃষ্টি, সে আপডেট তো নেব, আর করব অবশ্যই শেয়ার নানা রকম ইনফো। উইকের 5th ডে আজ, 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ি, উঠে পড়ো তাড়াতাড়ি, বিছানাকে দাও একেবারে আড়ি। কিভাবে ম্যানেজ করবে আজকে গোটা দিনটা, একটা চক আউট করে ফেলো, আর ওয়ার্কআউটটাকেও কিন্তু অবশ্যই অবশ্যই তুমি তোমার ওই প্ল্যানের মধ্যে রেখো। আর মেঘলা দিনেও সেলিব্রেট করি আজকে রূপকথার মতো রোদের জন্মদিন। আরে বাবা, রোদের জন্মদিনেও তো ভেসে যাওয়া যায়, একদম কোথায়, রূপকথার দেশে কিন্তু চলে যাওয়া যায়, রোদের জন্মদিনেই কিন্তু সেটা সম্ভব। আর সেই রোদের জন্মদিনের কথাই তো এখন থাকছে শ্রেয়ার গানে গানে। মেঘলা দিনেও সেলিব্রেট করতেই পারি আমরা রূপকথার মতো রোদের জন্মদিন।

আজ খোলা সত্যি আকাশবাণীর ক্যান্টিনও কিন্তু আজকে খোলা রয়েছে, আর সেই জন্যই তো আজকে এই আকাশবাণীর ক্যান্টিন যেহেতু খোলা রয়েছে তার মানে আজকে কিন্তু আমি রোদের জন্মদিন ওই রূপকথার মতোই কিন্তু ওখানেই গিয়ে সেলিব্রেট করব। কয়েক পশলা বৃষ্টি ভিজে শহর কলকাতা এখন আসলে রোদের খোঁজে রয়েছে, মেঘ বৃষ্টি দেখে দেখে তুমি আমি নাজেহাল, আর তাই তো মন চাইছে সূর্য ফিরে এসে এবারে ধরুক দেখি হাল। এদিকে আজকে তো উইকডে, ছুটো ছুটি দিন হলেও অকেশন অকেশন ফিলিংটাও কিন্তু এসে গিয়েছে আমাদের। আরে বাবা, ভাদ্রকে গুড বাই বলে এক সপ্তাহ হলো আমরা আশ্বিনে চলে এসেছি। ঋতুতে শরৎ হলেও ঘোর শ্রাবণের মতোই চলছিল বৃষ্টি, তবে গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু ওয়েদার একটু হলেও চেঞ্জ হয়েছে, কিন্তু তবুও সারা রাত ধরে বৃষ্টি।

0: একদম মানে হয়ে চলেছে, তো সেজন্যই রাস্তাঘাট ভিজে রয়েছে। কিন্তু যখন আর কি এসেছি স্টুডিওতে, যখন এলাম গ্যারেজে, যখন নামলাম, তখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। তো চলে তো গেল ভাদ্র সংক্রান্তি, হবে না কিন্তু এখনই বৃষ্টির রীতি? এই প্রশ্নটাই তো এখন ঘুরপাক খাচ্ছে যে সত্যি কি বৃষ্টির রীতি এখনও হবে না? হয়ে গেল বিশ্বকর্মা পুজো, আসছে এবারে মহালয়া, বৃষ্টিও হচ্ছে, আর এদিকে এশিয়ান গেমসে ভারত সোনাও জিতছে একটার পর একটা। সেই মতো সেই সব কিছুর সঙ্গেই, সেই সব কিছুর মধ্যেই চলছে কাউন্টডাউন, মানে গোনাগুনতি চলছে, বোধন কবে হবে সে তো তুমি আমি জানি, কিন্তু জানি না আজকে 25th September ডেটা কেন মেমোরেবল। সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই ডায়রির পেজ উল্টাতে হবে, আর সেই ডায়রি কিন্তু এখন আর যে মৌমিতার হাতে। আজ আশ্বিন মাসের 7/1433 বঙ্গাব্দ, আর সেপ্টেম্বরের 25, আর 26 সাল, 26 সালের 25শে সেপ্টেম্বর আজকে, ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে ডেটের ভ্যালু অনেকখানি। আজ সেই দিন 1493 আজকের দিনেই ক্রিস্টোফার কলম্বাস 17টা জাহাজ নিয়ে দ্বিতীয়বার সমুদ্র সফরে যান। 1639 আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রথম ছাপাখানা তৈরি হয়। আজকের দিনে 1897 লন্ডনে বাস সার্ভিস চালু হয়। আর আজ আবার কলম্বিয়ার স্বাধীনতা দিবস, আর আজকে স্বপ্ন দেখাটাও তো মাস্ট, কারণ আজকে যারা ভোরাইতে আমাকে শুনেছো তারা হয়তো এতক্ষণ স্বপ্ন নিয়ে অনেক ইনফো শুনতে শুনতেই স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছো। আর শোনো না, তোমাকে বলছি, সকালে উঠেই অ্যারোবিক্স করবে, ফিট থাকবে যেমন তেমন, কিন্তু লেবু জলেও একটু চুমুক দেবে, একটু সেপ দেবে। আজ ন্যাশনাল অ্যারোবিক্স ডে, সঙ্গে আজকে লেমন জুসেরও দিন। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সবখানেই আজকে স্যালাড রেখো, কারণ আজকে তারও দিন। আর আজকে ন্যাশনাল লবস্টার ডে, সন্ধেটা প্রন পকৌড়া স্ন্যাক্স হিসেবে রাখতেই পারো, চায়ে চুমুক দিও তার সঙ্গে, তাকে সঙ্গে নিয়ে। আর দুপুরবেলা একটু ওই চিংড়ি পোস্ত বা চিংড়ি মালাইকারি হতেই পারে, কারণ আজকে ন্যাশনাল লবস্টার ডে বলে কথা। আর অবশ্যই অবশ্যই ওই যে সন্ধেবেলা যখন তুমি চায়ে চুমুক দেবে, প্রন পকোড়া তোমাকে স্ন্যাক্স হিসেবে, আর যে মৌমিতা যখন রাখতে বলছে, তখন না কমিক্সের বইয়ের পাতাটাও প্লিজ উল্টিও, আজকে কমিক্স বুক ডে। খাওয়া দাওয়ার পাশেই জমিয়ে কাটাও দিনটাকে তুমি তোমার মনের মানুষের সঙ্গে আজকের মতো। ডায়েরির পেজ এবারে কিন্তু বন্ধ করছি, আর বন্ধ করে 107 FM রেনবোয় রাখছি তোমার জন্য একটা রোমান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

লেগে আছে। যে কটা দিন কেন থাকবে, প্রেম ভালোবাসা এরকম মান অভিমান থাকে, আর তারপরে কিন্তু আবার ফিরে এসে কেমিস্ট্রিটা একদম জমে যায়, আর তাকে সব কিছু মানে এই মান অভিমান সমস্ত কিছু সরিয়ে তারপরে আবারও কিন্তু নতুন করে রিলেশনের ইকুয়েশনটাকে জমিয়ে নিতে হয়। হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে সব সময় ভালোবাসো, দিনের শুরু থেকে শেষ থাকুক না সেই ভালোবাসার আবেশ। আর গানটার আবেদন ঠিক এতটাই যে রিলেশন সত্যি সত্যিই আবারও জমিয়ে দেবে। আর ভালোবাসার ইকুয়েশন জমে যায় তো এমন সব মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ডেটিং ইটিংয়ে, আর বার্থডেটা জমে যায় কেক কেটে এবং পায়েশ মুখে দিয়ে, সঙ্গে হইচই আনন্দ এটা তো প্যাকেজে থাকেই থাকে। আর আজকে তো 25th September, ডায়রির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনের অনেকের বার্থডে আজ, আজ অনেক সেলেবি সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি ওয়েশ। অ্যাক্টর ফিরোজ খান, অ্যাক্ট্রেস দিব্যা দত্ত, অ্যাক্ট্রেস রুহানিকা, মডেল এবং অ্যাক্ট্রেস জুলিয়েট আর অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন কিন্তু আজকে। আর আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও তো এই এত সব সেলেবের সঙ্গে বার্থডেটা শেয়ার করছো, আর শেয়ার তো আমিও করব। একটা ফাটাফাটি নিউজ, একটা ফাটাফাটি ইনফো তোমাকে দেবো, নিউজটা শুনে তুমি চ্যালেঞ্জ নেবে কি না সে বাপু আমি জানি না, তোমার আমার আনন্দ হলে বা দারুণ কোনো কিছুর একটা সাক্ষী হলে আমরা আমাদের ফিলিংসটা বোঝাই, যেটা সেটা কি করে সেটা বোঝাই এইভাবে। মানে আমরা হাততালি দিই, বুঝতেই তো পাচ্ছ এটা ক্ল্যাপের শব্দ, তো সেই রকমই আর কি, আমরা হাততালি দিয়ে কিন্তু আমাদের ফিলিংসটা বোঝাই। হাততালি এটা একটা মাধ্যম, মানে আমাদের মনের কথা বোঝানোর জন্য, আমাদের আনন্দ হচ্ছে বা একটা কোনো কিছুর একটা মানে জয় এসেছে সেটা সাক্ষী আমরা রয়েছে, সেই জন্য আমরা এরকম হাততালি দিই। তাই বলে এক মিনিটে 1140টা হাততালি এটা কি করে সম্ভব বলো তো? তোমার আমার বাবা এই কম্ম কিন্তু মোটেই নয়, এক মিনিটের মধ্যে 1140টা হাততালি কি করে সম্ভব, ওটাই কিন্তু করে দেখি USA ডালটন। তবে জানি না ডালটনের এই হাততালি কি না, তবে ডালটন কিন্তু এমনটাই করেছে, এক মিনিটে 1140টা হাততালি দিয়ে ফেলেছে, আর ওটাই করে দেখিয়েছে USA ডালটন। আর সেজন্য এই 1140টা হাততালি এক মিনিটের মধ্যে দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলে ফেলেছে সে, নাম তুলেছে কলকাতা, ওই যে জনপ্রিয় ফুড ওয়েবসাইট ইটার, বিশ্বের সেরা 10 শহরের লিস্ট পাবলিশ করেছে। তো সেখানকার খাবারের মান সবচেয়ে যেখানে সেরা সেখানকার নামগুলোই কিন্তু রয়েছে তালিকাতে, তো সেই তালিকাতে এই জায়গা করে নিয়েছে আমাদের শহর এই তিলোত্তমা। আর ইটার অ্যাপের মতে কলকাতার সেরা আইটেম হচ্ছে টক ঝাল জলে ভরা ফুচকা, আর কলকাতার ফুচকা জায়গা করে নিয়েছে অকল্যান্ডের অক্টোপাস, আল বুকার্কের চিজ বার্গার বা হল্যান্ডের বিখ্যাত পেস্ট্রির সঙ্গে একই সারিতে রয়েছে তোমার আমার প্রিয় টক ঝাল জলে ভরা ফুচকা। তাই তোমাকে বলছি পুজোয় প্যান্ডেল হপিংয়ে পেট পুজোর যে আইটেমই রাখো না কেন, টক ঝাল জলে ভরা ফুচকাটা প্লিজ রেখো।

0: আমিও তো রাখছি এখন এই মুহূর্তে, কি বলতো, রেইনবো ফ্ল্যাশব্যাক সঙে সেই খাওয়ার গানটা যেখানে ফুচকার কথাও আছে, টক জলের কথাও আছে, সেই গানটাই তো এখন আসছে রেইনবো ফ্ল্যাশব্যাকে, যে গানটা রিলিজ হয়েছিল ওই 2010-11 এরকম সময়ে।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: ভেবে কেউ হজমি খায়,
1: এতে কেউ হজমি খায়,
0: এই ভেবে কেউ হজমি খায়, এতে ভীষণ ভাল লাগে, তাই একটু খালি হজমি চায়,
1: খালি হজমি চায়,
0: একটু খালি হজমি চায়। ফুচকা খেলে পেট ভরে না, তেঁতুল জলের আহ্বানে মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে,
2: মন চলে যায় বিকেল বেলা ফুচকা ওলার সন্ধানে।
0: ঝাল চানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়। এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্যে নয়,
1: বিধানসভার জন্যে নয়,
0: বিধানসভার জন্যে নয়। পেপারমিন্টকে সারা জীবন বলছে লোকে পিপারমেন্ট, গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণের ডিপার্টমেন্ট।

0: খালি মুখের ভেতর দিচ্ছে ডুব।
1: বাদাম তক্তি আমার ভক্তি, তিলে নাড়ু পেলেই খাই, জয়নগরের মোয়াও কিন্তু সময় মতো আমার চাই।
2: ললিপপের রাংতাটাকে কায়দা করে খোলার পর,
3: কায়দা করে খোলার পর, কায়দা করে খোলার পর,
2: মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
4: আয়েশ করে জব্দ কর,
1: আরে আয়েশ করে জব্দ কর।
4: চকলেটে আর চিকলেটে কিলেট করে কেউ এমনিতে, কেউ কি পারে, কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে,
1: আরে কেউ কি পারে, কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে। প্রজাপতি বিস্কুটটাও ভালোই লাগে কামড়াতে, চাটনি জমে দিব্যি ভালো কামরাঙার আমড়াতে।
5: আমসত্বের মাহাতোটা টক মিষ্টির কাঁকড়াতে, চাটনি যখন বললে তখন মেশাও আলু বোকরাতে।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:24 হয়েছে 40 সেকেন্ড। তুমি শুনছো 107 FM Rainbow, আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। সময় তো এগিয়ে চলেছে, আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে, আর ওদিকে ছুটছে তো মেট্রো। গ্রিন লাইনে 186 জায়গায় 226টা মেট্রো সার্ভিস কিন্তু দিচ্ছে, মেট্রো রেক চলছে 226টা। পুজোর ভিড় সামাল দেবে বলে এখন থেকেই শপিং এর জন্যই কিন্তু মেট্রো এতগুলো চলছে। তাছাড়াও মেট্রো রেল একগুচ্ছ ফ্যাসিলিটিস দিচ্ছে, যেমন 7 মিনিটের জায়গায় কিন্তু দুটো গাড়ির ব্যবধান এখন কমিয়ে 4-5 মিনিটের মধ্যে করা হয়েছে। আর হ্যাঁ, স্মার্ট কার্ড বা মোবাইল কিউআর কোডে টিকিট কাটলে অ্যাপের মাধ্যমে কিন্তু রিচার্জের সময় 5% বোনাস বা রিবেটটা তো তুমি পাচ্ছই, সেটা নিশ্চয়ই মনে আছে। তুমি এখনই আমার কলকাতা মেট্রো এই অ্যাপটা আপলোড করে ফেলো, আর ওই টিকিট কাউন্টারের সামনে লাইন না দিয়ে অ্যাপেই কিন্তু পারবে টিকিট কাটতে। পুজো আসতে বাকি ঠিক 21টা দিন, গোনো গোনো দেখো, কর গুনে দেখো, 21টা দিন ঠিক বাকি আছে। আর ওদিকে বাকি মাত্র 15টা দিন ওই ইউরোপা ক্লিপার পাঠাবে নাসা বৃহস্পতিতে। আজকে শুক্রবার বসেই তোমাকে শেয়ার করছি, সেই ইউরোপা যাচ্ছে 10th অক্টোবর, মানে বৃহস্পতিতে সে যাচ্ছে বরফের খোঁজ করতে। আর ওদিকে বরফে মোড়া আন্টার্কটিকার অ্যালগি অর্থাৎ শৈবাল এখন আমাদের বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছে। এই প্রথম আমাদের দেশে এই আন্টার্কটিকার অ্যালগি হাজির হলো বি গার্ডেনে, গ্যালারিতে। পুজো ভ্যাকেশনে কোনো একটা দিন প্ল্যান করে চলে এসো ফ্যামিলি মেম্বারদের নিয়ে বি গার্ডেনে। আরে বাবা, চলছে তো এখন জয় রাইড। আরে ইন্টারেস্টেড যদি হও তাহলে অবশ্যই তুমি আর যে মৌমিতার সঙ্গে থেকে যাও 10টা পর্যন্ত। কারণ কেন তোমাকে বললাম কোথায় জয় রাইড চলছে সেটার জন্যই তো তোমাকে থাকতে হবে আর যে মৌমিতার সঙ্গে, না হলে জানবে কি করে? আর তুমি জানবে বা কি করে যে সূর্যের সংসারে সাংঘাতিকভাবে ঝড় উঠেছে? হ্যাঁ, সূর্যের সংসারে, সৌরজগতে সেই ঝড়টা রয়েছে, আর সেই ঝড়ের খবরাখবর কিন্তু আদিত্য এলোয়ান দিচ্ছে। কারণ তার পাড়াতেই তো সে অফিস গড়েছে, সেই অফিসেই তো সে 5টা বছর ধরে তার ডিউটি সামলে চলেছে। আর যদি তুমি এই সমস্ত খবরাখবর দেখতে চাও, সূর্যের সংসারে টুকিটাকি খোঁজ নিউজ সব কিছু যদি দেখতে চাও, তাহলে বিআইটিএমে তুমি চলে আসতে পারো। কারণ ডিজিটাল ডোম রয়েছে বিআইটিএমে, আর সেখানে এসেই তুমি ডিজিটাল ডোমে চড়ে বসে একদম দেখতে পারবে সূর্যের সংসারে কি চলছে না চলছে। আর এদিকে সূর্যকে একদম কাছ থেকে চলে মানে কি দেখতে যদি চাও, তাহলে তোমাকে আবার যেতে হবে গুজরাটে। কারণ গুজরাটই কিন্তু এমন একটা কাণ্ড করতে চলেছে, আর্টিফিশিয়াল সূর্য তারা তৈরি করে ফেলেছে। আর এদিকে সেই ছবিও দেখতে পাবে যা তুমি রাতের আকাশে দেখতে পাও দিনের বেলা দুপুরবেলা বসে। তারামণ্ডল রয়েছে না আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়াম, তো সেখানে এলে তুমি রাতের আকাশ দেখতে পারবে দিনের বেলায় বসেই। রাতের আকাশ চেনার মজাটাও তো মিলে যায় আমাদের শহর কলকাতায়, মিলে যায় শহর কলকাতায় মঙ্গলের পাথর থেকে চাঁদের মাটি, বৃহস্পতির বাজ পড়ার ছবি থেকে শুক্র গ্রহের খুঁটিনাটি সব কিছু, যদি তুমি একবার চলে আসো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মহাকাশ মিউজিয়ামে। এই গোটা দেশের মধ্যে প্রথম মহাকাশ মিউজিয়াম কিন্তু আমাদের শহর কলকাতায় রয়েছে। এতগুলো অপশন আর যে মৌমিতা তোমার সামনে দিল ঘোরাফেরার জন্য, ডিসাইড করো তুমি কি করবে। আমি তো এখন রাখছি তোমার জন্য সেই গানটাই, যে গানটাই তুমি পায়ে পায়ে খুঁজবে, মানে খুঁজে নেবে তুমি ঘুরে বেড়ানোর জায়গা আর হারিয়ে যাওয়ার জায়গা, পায়ে পায়ে খুঁজে পাবে তুমি।

0: এইভাবেই কিন্তু শহর কলকাতায় তুমি হারিয়ে যেতে পারো, আর সেইভাবেই কিন্তু ঘুরতে পারো। কারণ শহর কলকাতায় কি নেই বলো তো? হাজার হাজার মিউজিয়াম রয়েছে, তেমন রয়েছে পার্ক, আর তেমনই রয়েছে ওয়াটার পার্ক থেকে তেমন রয়েছে গঙ্গা। আর এই শহর কলকাতায় এই সমস্ত ঘোরাফেরার মধ্যেও তো তোমাকে অবশ্যই হাজিরা দিতে হয় অফিসে। তো সেই অফিস থেকে মিটিং সামলিয়ে শপিং করে ফিরতে গেলে সময় মতো তোমাকে রেডি হতে হবে, যেমন তেমন খেয়ে দেয়ে ফিট অ্যান্ড ফাইনও তো থাকতে হবে। সময়ের সঙ্গে ছুটতে গেলে খাওয়া দাওয়াও যাই সময় মতো। তো এই শহরের অলিতে গলিতে হাজার একটা রেস্তোরাঁ আছে, চাইলে তুমি শহরে স্ট্রিট ফুড থেকে থিম বেসড রেস্তোরাঁতে এসে লাঞ্চ বা ডিনার সারতেই পারো। আবার বাড়িতেও রেস্তোরাঁ স্টাইলে বা ধাবা স্টাইলে ডিশও বানিয়ে নিতে পারো। লাঞ্চ বা ডিনারে যদি এই ডিশটা, এই আইটেমটা বানিয়ে নাও, ভাত পোলাও বা রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে, এতটাই টেস্টি। তবে হ্যাঁ, এই রেসিপিটা আবার রেস্তোরাঁ বা ধাবায় তুমি যেন খুঁজতে যেও না, পাবে না গো, পাবে না। সেজন্যই তোমাকে সাবধান করে দিচ্ছি, কিন্তু টেস্ট মারাত্মক রকমের, টেস্টেই হবে সত্যি বেস্ট। তো রেস্তোরাঁ স্টাইলেই হবে। তাহলে চলো সেই আইটেমটা শোনার জন্য সোজা, প্রিপারেশন করবার জন্য সোজা চলে চলো কোথায়, রান্নাঘরে। ফুড ফান্ডা, আজকে হবে যেটা সেটা হচ্ছে স্মোকি চিকেন দরবারি। হ্যাঁ, স্মোকি চিকেন দরবারি। এই স্মোকি মানে ধোঁয়াটে চিকেন দরবারি, এমনটাও বলতে পারি। তো এই যে চিকেন, চিকেন যে লাগবে সেটা তো নাম শুনেই বুঝতে পারছো, কারণ ধোঁয়াটে চিকেন দরবারি বা স্মোকি চিকেন দরবারি বলছি যখন, চিকেনটা মাস্ট। আর এই ব্যাপারটায় মশলা নেই খুব বাড়াবাড়ি, তাই রেসিপিটা হবে বেশ তাড়াতাড়ি। কিন্তু ওই ঝোলে সাঁতার কাটা মুরগি রান্না নয়, বা ওই তুমি ঝোল আর আলু খাবে মুরগির মাংস খাবে এমনটা নয়। এই রান্নাটা একটু কষা কষা রসা একটা ব্যাপার আছে। তো প্রথমেই তুমি কি করবে, ফ্যামিলি মেম্বার বুঝে, মানে ফ্যামিলি মেম্বারদের মাথা গুনে নিয়ে চিকেনটা তুমি নিয়ে নাও। পেটটা তো তুমিই বুঝবে, আমি কি বুঝবো কে কপিস চিকেন খেতে পারে, সেভাবেই তুমি নাও। বোনলেস বা উইথ বোন, এটা তোমার চয়েস, যা খুশি তুমি নিতে পারো। সামান্য লেবু রস মাখিয়ে রেস্টেই রেখে দাও চিকেন পিসগুলো। আর তুমি ওই যে মেশিন, যে মেশিনটা রয়েছে না, সেই মেশিনটাকে বের করে নাও, যার বিশ্বকর্মা পুজো হয় না, সেই ঘূর্ণি মেশিন, মানে আমি মিক্সার গ্রাইন্ডারের কথা বলছি, সেই মিক্সি মেশিনটাকে বের করে নিয়ে কয়েকটা রসুন কোয়া, সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সঙ্গে গোটা কুড়ি কাজু বাদাম, আর ওই 50 গ্রামের মতন টক দই, সব কিছু দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একদম মিক্সচারটা বানিয়ে নিয়ে ওই চিকেনে দাও ঢেলে। ওই চিকেনেই তুমি দাও জিরে, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইটা আর কি কালার আনবার জন্য, আর স্বাদ মতো নুন, অল্প সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে মুখে ম্যারিনেট করে রেখে দাও ওই মিনিট 15, ঠাকুরদের রেস্ট হোক। আর তুমি নিজের রেস্টে না গিয়ে প্যানে বা একটা কড়াইতে তেল গরম করে নাও, সঙ্গে পেঁয়াজটা ভাজো বেশ বেরেস্তা স্টাইলে, আর পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে, ঠিক আছে। এবারে দাও তুমি ঢেলে ওই মশলা মাখানো চিকেনটা, ভালো করে কষাও হাই ফ্লেমে, খুন্তি কিন্তু থামিও না, খুন্তি নাড়বে ততক্ষণ, তেল ছাড়বে না যতক্ষণ, ব্যাস তেল যেই ছাড়লো, তেল ছাড়লেই দাওতে খানিকটা জল ঢেলে চিকেন পিসগুলো সাঁতরালেই ওতে একটু কসৌরি মেথি আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে সামান্য সময় কুক করো ঢাকা দিয়ে। মাংসটা সেদ্ধ ফেদ্ধ হয়ে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ধোঁয়া দিয়ে দাও। আরে বাবা, স্মোকি, ধোঁয়াটে ব্যাপারটা তো আনতে হবে না, নামটাই যেখানে রয়েছে স্মোকি বা ধোঁয়াটে চিকেন দরবারি, তাহলে তুমি এই তরকারিটা করবার জন্য কিভাবে ধোঁয়াটাকে আনবে, ধোঁয়াটা কিভাবে দেবে, এটাই তো ব্যাপার। তাহলে উপায়, একটা ছোট্ট বাটিতে জ্বলন্ত কাঠকয়লা আর 3-4 লবঙ্গ, সঙ্গে 2 চামচ ঘি ওই বাটিটার মধ্যে দিয়ে দাও, দিয়ে ওই বাটিটাকে জাস্ট বসিয়ে দাও চিকেন কষা কড়াইতে। যে ধোঁয়াটা বেরুবে ওটাকে তো আটকাতে হবে, নাহলে স্মোকি ব্যাপারটা আসবে কী করে। আর সেজন্যই মিনিট 5-এক একটা ঢাকা দিয়ে তুমি ওকে রেখে দাও, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ থাকবে, এটা মনে রেখো। ব্যাস, একেবারে তন্দুর স্টাইলে রেডি তোমার স্মোকি চিকেন দরবারি। মুখে দিয়েই তুমি বলবে দারুণ টেস্টি কিন্তু এই টক ঝাল কারি। চিকেনের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিয়েই তুমি বুঝবে স্বাদের ঠেলা। এখন ডিসাইড করো লাঞ্চ না ডিনার কখন তুমি ট্রাই করবে এই আইটেমটা। আমি তো এখন তোমাকে ডেডিকেট করব সেই গানটাই, আরে বাবা, সেই একটা গানই তোমাকে আমি এখন ডেডিকেট করব, যেখানে চিকেনের কথাই আসছে, আর ভুক লাগলে তো এইরকমই তো চিকেন চাই না, স্মোকি চিকেন দরবারি।
1: মুরগে কি বাঙ্গ হমে কোয়েল কি ভুক

গানের সঙ্গে কিন্তু এই স্মোকি চিকেন দরবারিটা অবশ্যই অবশ্যই তৈরি করতে হয়। এমন রান্না কিন্তু তবেই করতে হয়, আজ এমন একটা আইটেম সার্ভ করলাম যা কিনা লাঞ্চ বা ডিনারে ওই ভাত পোলাও বা রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। তো স্মোকি চিকেন দরবারি, মশলার নেই কোনো বাড়াবাড়ি, তবে খুব টেস্টি স্বাদে এই টকঝাল চিকেন কারি। ট্রাই করো প্লিজ, চিকেনের সঙ্গে মাত্র কয়েকটা মশলার খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে অবশ্যই অবশ্যই শুনতে থাকো 107 FM রেইনবো। 2 ঘন্টা 54 মিনিট থাকি আমরা অনেক অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে নমস্কার কলকাতায়। আর এই কলকাতাতেই আছে চীনাপট্টি থেকে আছে জাপানি গার্ডেন, আছে মনেস্ট্রি, আছে প্যাগোডা, সবই তো আমাদের উপরই পাওনা না, শহর কলকাতায় বসে এই সমস্ত কিছু তুমি আমি দেখতে পাই। আছে জয় রাইড, হ্যাঁ দৈত্যাকার শালুক পাতায় বসে জয় রাইড, গঙ্গায় তুমি ভাসতে পারো ক্রুজে, প্যাডেল স্টিমারে অথবা ময়ূরপঙ্খী নাওতে, আর দৈত্যাকার শালুক পাতাও কিন্তু রেডি তোমাকে ভেসে থাকার মজা দেওয়ার জন্য। তবে ওজনটা কিন্তু তোমাকে 96 কেজির মধ্যেই হতে হবে, 97 হয়ে গেলে তোমার কিন্তু এন্ট্রি হবে না, তুমি কিন্তু ভাসতে পারবে না। তো জলের মধ্যে শালুক পাতায় বসা আর ভাসা তবেই সম্ভব যদি 96 কেজির মধ্যে তোমার ওয়েটটা থাকে। সত্যি এমন সুযোগ রয়েছে, তোমাকে ওয়েলকাম করতে রেডি জায়ান্ট ওয়াটার লিলি, সেই তো তোমাকে আনন্দ দেবে, মজা দেবে। রয়েছে কোথায় তারা? তারা তোমার

অপেক্ষায় রয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। প্ল্যান করো তুমি কবে আসছো এখানে। ভিক্টোরিয়া আমাজনিকা নামে সেই জায়ান্ট ওয়াটার লিলির পাতা আর দিন কুড়ি মাত্র তোমাকে সুযোগ দেবে এই জয় রাইডের। তো আমাজনের সেই আমাজনিকাই কিন্তু এখন বি গার্ডেনের ইউএসপি। আর 25th September আজকে হাতে মাত্র কয়েকটা দিন বাকি অক্টোবর আসতে, আর ওই অক্টোবরেই কিন্তু আছে একটা কম্পিটিশন। এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে নেই কোনো রকম কায়িক পরিশ্রম, বুদ্ধি খাটানোর ব্যাপার স্যাপার কিচ্ছু নেই, আছে স্রেফ একটা ভালো ঘুম। আর সেই ঘুমই পাইয়ে দিতে পারে কয়েক লক্ষ টাকা। তোমাকে ট্রাই করবে নাকি একবার, কয়েক লক্ষ টাকা কিন্তু জিততে পারবে যদি তুমি ঘুমোতে পারো। একটা ভালো ঘুমই কিন্তু তোমাকে 12-13 লক্ষ টাকা পাইয়ে দিতে পারে। এক ম্যাট্রেস সংস্থা আয়োজন করেছে ম্যাট্রেস বাই কোয়ালা নামে এই এক স্লিপ রেস। তো সেখানে স্লিপ রেসে কী হবে, ঘুমের দৌড় প্রতিযোগিতা, সেটা মাত্র 90 মিনিট, মাত্র 90 মিনিট ভালো করে ঘুমোতে পারলেই টাকা আসবে তোমার পকেটে, লক্ষ্মী লাভ হবে তোমার। সেরা বাঁচা হবে কিভাবে জানো, প্রতিযোগীরা ঘুমিয়ে পড়বে, তারপরই তো শুরু হবে পরীক্ষা। কি পরীক্ষা, কাগজ কলম না তা নয়, কম্পিউটার না তাও নয়, তাদের করা হবে উত্তক্ত, নানাভাবে তাদের বিরক্ত করা হবে, উত্তক্ত করা হবে। যদি তাতে সাড়া না দিয়েও তারা ঘুমোতে পারে তাহলেই সব দিক খতিয়ে দেখে বেছে নেওয়া হবে সেরা ঘুম কাতুরেকে। এই প্রতিযোগিতা হচ্ছে জাপানের টোকিওতে। এতক্ষণ সব শুনে প্ল্যান নিশ্চয়ই রেডি করে ফেলেছিলে, জায়গাটার নাম শুনে ঘুমটা তোমার জাস্ট উড়ে গেল, কারণ এটা তো যেতে হবে সেই জাপানে। জাপানের টোকিওতে গেলে তবেই কিন্তু মিলবে এই ঘুমের এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করা এবং তোমার লক্ষ্মী লাভ হওয়া। তো সেইটাই তোমার পকেটে আসতে পারে 12-13 লক্ষ টাকা যদি তুমি যাও একবার জাপানের টোকিওতে, আর সেখানে গিয়েই একটা জাস্ট ঘুমের পরীক্ষা দিতে হবে 90 মিনিটে, তাহলে তোমার পেয়ে যাবে এই এত এত টাকা, 12-13 লক্ষ টাকা ঘুমিয়ে ভাবো। কিন্তু যেতে পারবে না জাপানে, তাই তো চিন্তাভাবনা ঘুম উড়ে যাচ্ছে।

চোখ বুঝলে ঘুম আসে না, স্বপ্ন থাকে জুড়ে, স্বপ্নে আমি পারি জমাই রূপকথায় ঘুরে ফিরে। স্বপ্ন দেখি রাতের বেলায় ঘুমটা যখন গভীর, কখনো দেখি কোটিপতি রাজা আমি, পাশে অনেক প্রজা, সামনে আমার থালাভর্তি বিরিয়ানি আর খাজা গজা। স্বপ্নে দেখি গাড়ি আমার উঠছে রাস্তা ছেড়ে, ঘুম ভাঙতেই দেখি আমি বিছানাতেই রয়েছি পড়ে। কখনো দেখি সিনেমাতে নায়ক আমি বেশ, ধাক্কা দিয়ে মা বলে ওঠ বাজারে যাবি, স্বপ্ন আমার শেষ। স্বপ্ন দেখি অনেক টাকা গুনছি বসে ঘরে, ঘুম ভাঙতেই দেখি আমি পকেটে আছে মাত্র 10টা টাকা পড়ে। তবুও স্বপ্ন দেখবো আমি, স্বপ্ন দেখো তোমরাও, বাস্তবে যা অসম্ভব স্বপ্নে করে দেখাও। স্বপ্ন সবাই আমরা দেখি, দেখো স্বপ্ন একটা ছোট শব্দ কিন্তু তার মধ্যেই হাজারটা গল্প কিন্তু লুকিয়ে আছে। কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে, কেউ আবার স্বপ্ন বুনে চলে ভবিষ্যতের জন্য। স্বপ্নের একটা দুনিয়া আছে আমাদের প্রত্যেকের কাছে, তো সেখানে আমরা কেউ কোটিপতি, আবার কখনো কেউ হিরো। ধরো স্বপ্নে তুমি 1 কোটি টাকা জিতে গেলে, ঘুম ভাঙার আগে কি কি কিনে তুমি ফেলবে সেটা বলো, মানে ঘুম ভাঙার পর কি করবে সেটাও বলবে। তবে তোমার ওই ড্রিম শপিং লিস্টেই আমি আজকে চাইছি দেখতে। আর এক রাতের স্বপ্নে যদি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারতে, কোথায় যাবে বলো তো? মানে তোমার ড্রিম ট্রিপ কোথায় হবে, তোমার ড্রিম ডেস্টিনেশনটা কোথায় হবে, সঙ্গেই বা তুমি কাকে নেবে? আর শোনো না, মানে দেখো আমরা অনেক সময় অনেক রকম স্বপ্ন দেখি, কিন্তু যে স্বপ্নটা ভীষণ আজব এবং অদ্ভুত এবং মজার আজও তুমি মনে রেখেছো, সেই স্বপ্নের কথাটাও প্লিজ আজকে সেন্ড করো 9903653992। আর তোমার সেই ইনকমপ্লিট স্বপ্নটার কথাও কিন্তু বলো, যেটা দেখতে দেখতেই তোমার ঘুম ভেঙেছিল অ্যালার্মের শব্দে, আর আফসোস করে বলেছিলে ইস আর মাত্র 5টা মিনিট যদি ঘুমোতে পারতাম, সেই স্বপ্নটাই বা কি ছিল। 9903653992 হার্ট করে খোলা, সেন্ড করতে থাকো বিশ্ব স্বপ্ন দিবসে, স্বপ্নের বাক্স খুলে সেন্ড করতে থাকো তোমার ড্রিম স্টোরি। হ্যাঁ, ড্রিম ডায়েরিটার পাতাটা তুমি উল্টাও, তোমার স্বপ্নের গল্পটাই তো আজকে শুনবো, আজকে দেখবো শুনবো, ড্রিম ডায়েরির পাতা তুমি উল্টাবে আজ 9903653992 সেন্ড করতে থাকো। স্বপ্নে কোটিপতি হয়ে ড্রিম শপিং লিস্টটা কী হবে সেটা দেখতে চাইছি, চাইছি তো জানতে ক্রাশকে নিয়ে। হ্যাঁ, তোমার ক্রাশকে নিয়ে স্বপ্নের কোনো একটা বিখ্যাত মানুষকেও তুমি নিয়ে যেতে পারো ড্রিম ট্রিপে, কোথায় হবে সেই ড্রিম ট্রিপ, ড্রিম ডেস্টিনেশনটা কোথায়। আর তোমার দেখা সেই ইনকমপ্লিট স্বপ্নটাও আজকে জানতে চাইছি, সঙ্গে আফসোস করে যেদিন বলেছিলে স্বপ্নটা ইনকমপ্লিট বলে, ইস আর 5টা মিনিট যদি ঘুমোতে পারতাম স্বপ্নটা পুরো কমপ্লিট হতো, সেই গল্পটাও কিন্তু আজকে শুনতে চাইছি, জানতে চাইছি তোমার দেখা সবচেয়ে অদ্ভুত স্বপ্ন কোনটা সেটাও কিন্তু প্লিজ জানাতে ভুলো না। আর স্বপ্নটা কী ছিল সব কিছুই তুমি যেমন জানাবে, তোমার দেখা সবচেয়ে অদ্ভুত স্বপ্ন কোনটা সেটাও তুমি বলবে। সব কিছু নিয়ে ফিরছি জাস্ট আমি 3 মিনিট 37 সেকেন্ডস পর, আছি তো আর যে মৌমিতা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে, তোমার স্বপ্ন নিয়ে থাকবো একদম সকাল 10টা পর্যন্ত।

0: আরে বাবা, স্বপ্ন শুধু নীল নয় গো, স্বপ্ন সাত রঙেই রঙিন, কালারফুল, আবার স্বপ্ন সাদা কালো হয়। মানে ওই যে তোমাকে বলেছিলাম না, আজকে সকালে ভোরাইতে যারা আমাকে শুনেছো তারা তো জেনেছো যে 12% লোকজন সাদা কালো স্বপ্ন দেখে আর বাকি সবাই রঙিন। তবে স্বপ্ন নীল অর্থাৎ গভীরতা, প্রশান্তি আর ওই যে রোম্যান্টিক ব্যাপারটা একটু বোঝানো হয়, তো সেই জন্য একটু নীল রঙটাকে বেছে নেওয়া হয়। আর এই রোম্যান্টিসিজম তোমাকে এনকারেজ করতেই কিন্তু কলকাতাও পিছিয়ে নেই গো। তোমার প্ল্যানে যদি থাকে একটু অন্যভাবে ফিয়ান্সাকে নিয়ে তোমার ভালোবাসা কতটা গভীর সেটা বোঝাতে চাও, তাহলে তার বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করবে নাকি। ধরো তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের বার্থডে বা তোমার ম্যারেজ অ্যানিভার্সারির, মানে পুরোপুরি তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার যেটা, সেটাই ডিসক্লোজ করবে। তুমি স্বপ্নের মতো কিছু একটা করবার প্ল্যান রয়েছে তোমার, তাহলে বলবো তুমি স্বপ্নের জাল বোনো, বোনো, অবশ্যই বোনো। কলকাতায় হাওড়া ব্রিজে আছে তোমার প্ল্যানকে এগিয়ে দেওয়ার জন্য, এক্সিকিউট করবার জন্য কিন্তু কলকাতার হাওড়া ব্রিজ রয়েছে বসে। কিভাবে? আরে বাবা, হাওড়া ব্রিজ থেকে চলছে তো ব্যক্তিগত শুভেচ্ছার অভিনব মাধ্যম হতে চলেছে এই হাওড়া ব্রিজ। কিভাবে ব্যাপারটা জানো কি? সেটা জন্মদিন বা ম্যারেজ অ্যানিভার্সারি যে কোনো অকেশন কলকাতাকে সাক্ষী রেখে হাওড়া ব্রিজে তোমার শুভেচ্ছা বার্তা ফুটে উঠতে পারে আলোর মালায়। বিদেশি ধাঁচে এমনই কিন্তু প্ল্যান বাস্তব হতে কলকাতা বন্দরের সৌজন্যে সেটা হতে চলেছে। পোর্ট ট্রাস্ট কিন্তু এই উদ্যোগটা নিয়েছে হাওড়া ব্রিজে, তারা কিন্তু চালু করছে আর্কিটেকচুয়াল এই ইলুমিনেশন ব্যবস্থাটা। এই বিশেষ ব্যবস্থায় হাওড়া ব্রিজ সেজে উঠবে সুর আর আলোয়, আর কলকাতার ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজ ডিজিটাল স্ক্রিনে তুমি তোমার ব্যক্তিগত শুভেচ্ছা, তোমার পার্সোনাল সেই শুভেচ্ছা বার্তা তুমি কিন্তু জানাতে পারো। তো ঠিক যেমনটা রয়েছে না বুর্জ খালিফায় বা প্যারিসের আইফেল টাওয়ারে বা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে, ঠিক সেরকমটাই কিন্তু হতে চলেছে আমাদের শহর কলকাতায় হাওড়া ব্রিজে। ব্যাপারটা কীরকম একটা স্বপ্নের টাচ রয়েছে না, তাই জন্যই তো বললাম। আরে বাবা, সেই জন্যই তো বললাম স্বপ্নের মতন তোমার শুনতে লাগবে এমন একটা ইনফো আর যে মৌমিতা তোমাকে শেয়ার করবে। আর এখন স্বপ্নের বাক্স দেখবো তো কোটি টাকা জিতে, ড্রিম শপিং লিস্ট থেকে দেখবো ড্রিম ট্রিপ, কাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ সেই সমস্ত কিছু আমি দেখবো, কারণ এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে তোমার স্বপ্নের ডায়েরি। আজকে ভোরাইতে স্বপ্ন নিয়ে নানা গল্প শুনলাম, খুব ভালো লাগলো। ডজনখানেক স্বপ্ন যে একসঙ্গে দেখা যায় একদিনে সেটা শুনে অবাক হয়েছে আমাদের সৌভিক, অ্যাজ ইউজুয়াল সৌভিক কসবা হালদু থেকে। আজকেও কিন্তু প্রথম মেসেজ আমাকে সেন্ড করেছে, মানে ওর ডায়েরি, সেই স্বপ্নের ডায়েরিটা আমাকে সেন্ড করেছে। আর তার সঙ্গে সঙ্গে ও যেটা বলছে যে ও 1 কোটি টাকা যদি পায় তাহলে একটা রেডিও স্টেশন খুলবে ওর স্বপ্নের মধ্যে, এবং সেখানে সবার আগে আরজেদের মধ্যে আরজে মৌমিতাকেই ও নেবে, এমনটাই কিন্তু ও জানিয়েছে। ও থ্যাংকস আ লট সৌভিক। আর ড্রিম স্বপ্ন দেখে যে ও কাশ্মীরে গেছে, কিন্তু অর্ধেক গেছে তারপরেই ব্যাস ভেঙে যায়, আর কাশ্মীর পর্যন্ত যাওয়া হয় না। আর ও আমাকে নিয়ে মেঘালয়ে চলে যাবে, কারণ আমি হচ্ছি ওর প্রিয় দিদি, তাই। আচ্ছা বাহ, খুব ভালো। আর অদ্ভুত স্বপ্ন দেখে আমাদের সৌভিক মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, পাশে বেশ কিছু ডলফিন নাচ করছে, পরক্ষণেই সেই ডলফিনগুলো তাদের কাঁধে তুলে নাচতে থাকছে সৌভিককে নিয়ে। বোঝো তাহলে কি কাণ্ড। আর এই সৌভিকের মতোই আমার আর এক ভাই আছে মনদীপ দে, গোবরডাঙ্গা থেকে মেসেজ করেছে মনদীপ যে ও নাকি আজকে স্বপ্ন দেখেছে লাদাখে গেছে, কিন্তু ও জানতো না আজকে বিশ্ব স্বপ্ন দিবস। আর ও কিন্তু আজকে আমাদের প্রথম লিসনার এবং প্রথম আজকে আমাদেরকে ও মেসেজ সেন্ড করেছে, সেজন্য এই ছোট্ট একটা মেসেজ সেন্ড করলেও কিন্তু ওর মেসেজ না পড়ে পারলাম না। রয়েছে রয়েছে প্রচুর প্রচুর কিন্তু স্বপ্নকথা, স্বপ্নের ডায়েরি আমার কাছে চলে আসছে, অবশ্যই অবশ্যই খুলবো। দেখছি ঘুরছি তোমার স্বপ্নের দুনিয়ায় আজকে বিশ্ব স্বপ্ন দিবসে। তুমি স্বপ্নের বস হয়ে সেন্ড করছো যে স্বপ্নে তুমি কোটিপতি হয়ে ড্রিম শপিং লিস্ট কি আর কি হবে সেটা সেন্ড করছো। দেখছি তোমার এক রাতে স্বপ্নে তোমার ড্রিম ট্রিপ কোথায় হবে সেটা জানছি, কোথায় যাচ্ছ কাকে নিয়ে যাচ্ছ সেটাও জানছি। আর দেখছি তোমার অদ্ভুত রকমের সেই স্বপ্ন, যেমনটা আমাদের সৌভিক জানিয়েছে তেমনভাবেই তোমরাও জানাও অদ্ভুত মজাদার কোনো একটা স্বপ্নের কথা। আর চাইছি কিন্তু জানতে সেই ইনকমপ্লিট স্বপ্নটাও, যেটা অ্যালার্ম বাজবার সঙ্গে সঙ্গে একেবারে দফা রফা করে ছেড়ে দিয়েছে। আজও আফসোস করো আর বলো আর 5 মিনিট যদি আমি ঘুমোতে পারতাম তাহলে ডেফিনেটলি সেটা আমি দেখতে পারতাম, তবে আমি এখন দেখবো স্বপ্ন নয় গো, যেতে হবে আমার হাওয়া অফিসে, কারণ ওয়েদারটা আজকে কেমন থাকবে সেটা একটু জানতে হবে। তো মাঝে মাত্র দুটো দিন একটু আকাশটা রোদ মেখে হাজিরা দিচ্ছিল, কিন্তু নিম্নচাপ আর ঘূর্ণাবর্তে সে আবারও দফায় দফায় তোমাকে আমাকে ভেজাচ্ছে। গত 2-2.5 মাসে 35-40টা নিম্নচাপ হয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফলের পরেই কিন্তু গভীর নিম্নচাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে গতকাল ভিজেছে 2 বঙ্গ, আজকে উত্তরবঙ্গ বেশি বেশি ভিজবে, আর দক্ষিণের বঙ্গে একটু একটু করে আস্তে আস্তে কমবে। তবে আজকে এখন এই মুহূর্তে হাওয়া অফিস কী বলছে, ফ্রাইডেতে ফ্রাইড দশা তোমার আমার হবে না সূর্যের তেজে সেটা জানি, কিন্তু শপিং প্ল্যানে কতটা বৃষ্টি জল ঢালবে সেই আপডেটটা নিতেই এখন আর যে মৌমিতা যাচ্ছে সোজা হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল
0: আজকে একদম ওয়েদার যেটা থাকবে, মানে মৌমিতার মতো মেজাজটা তার ফুরফুরে নেই, তার মুড অফ রয়েছে, সকাল থেকে একটু মেঘলা রয়েছে, কোথাও কোথাও বৃষ্টি হবে। আর আজকে টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 30 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বৃহস্পতিবারের হাইস্ট টেম্পারেচার ছিল 29.5 যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, লোয়েস্ট টেম্পারেচার ছিল 25.9 যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 98%, মিনিমাম 88%, বৃষ্টি ওই 49.9 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং মেসেজ আছে, কিন্তু 25th September মানে আজ পর্যন্ত ট্রলার ভাসিয়ে তারা কিন্তু মাঝ সমুদ্রে যাবে না, করা যাবে না, তো অবশ্যই স্নান করা যাবে না, কারণ সমুদ্র কিন্তু একদম উত্তাল রয়েছে, সি রাফ রয়েছে, 55 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে 8টা বাজতে চলেছে, এদিকে পুজোও আছে, আর এখন আসছে তোমার স্বপ্নের গল্প। আজকে বিশ্ব স্বপ্ন দিবস, স্বপ্নের বাক্স খুলেই কিন্তু সেন্ড করে ফেলো তুমি 9903653992 তে। যদি তুমি স্বপ্নের মধ্যে 1 কোটি টাকা পেয়ে যাও তাহলে তুমি তোমার শপিং লিস্টটা কী হবে সেটা জানাও, আর যদি ঘুম ভেঙে যায় তারপরে তুমি কী করবে তোমার সেই লিস্টটাই বা কী হবে সেটাও তুমি সেন্ড করতে পারো। আর যদি এক রাতের স্বপ্নে কোথাও পৃথিবীর কোনো একটা জায়গায় যদি ট্রিপ তোমার হয় তাহলে সেই ড্রিম ট্রিপ কোথায় হবে আর সঙ্গেই বা কাকে নেবে, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি জানিও তোমার অদ্ভুত মজাদার আজব সেই স্বপ্নের কথা। আর যে স্বপ্নটা তোমার ইনকমপ্লিট রয়েছে, মাত্র 5 মিনিট ঘুমোতে পারলেই কমপ্লিট হতো, আফসোসটা যেটা রয়ে গেছে সেই স্বপ্নটার কথাও আজকে বলতে পারো। আমি যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরছি ঠিক 8টা 2তে তোমার ড্রিম স্টোরি নিয়ে। আজকে থাকবো 10টা পর্যন্ত স্বপ্নের দুনিয়ায় আমরা, আজকে যে বিশ্ব স্বপ্ন দিবস, 8টা 2তে ফিরছি তোমার স্বপ্ন কথা নিয়ে। আর যে মৌমিরা, স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। পুজোর আগেই রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থা আরও উন্নতির লক্ষ্যে পরিবহন দপ্তর ইলেকট্রিক ও সিএনজি সহ আরও প্রায় 90টি বাস পথে নামাবে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং কলকাতায় গতকাল দুর্গাপুজো পরিক্রমা 2026-এর সূচনা করে একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই 50টি বাস রাস্তায় নামানো হয়েছে। মানুষের স্বার্থে আগামী বছরের মধ্যে প্রত্যেকটি সরকারি বাস শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ অন্তদয় দিবস। রাজনীতিবিদ দার্শনিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে 2014 সালের 25শে সেপ্টেম্বর ভারত সরকার দিনটিকে অন্তদয় দিবস হিসেবে ঘোষণা করে। গ্রামীণ ও প্রান্তিক এলাকার দরিদ্র পরিবারগুলির মধ্যে বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বার্তা তুলে ধরাই দিনটি পালনের অন্যতম লক্ষ্য। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠক করেন। সমাজ মাধ্যমে পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, উন্নয়নমূলক অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এগিয়ে চলেছে। এছাড়া কমনওয়েলথ সম্মেলনের সাফল্যের বিষয়েও তিনি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান নীতির প্রতি ভারত আবারও সুস্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে গঠিত গোষ্ঠীর উচ্চপদস্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে ভারতের সেক্রেটারি পশ্চিম সিবি জর্জ ভারতের এই অবস্থানের কথা আবারও তুলে ধরেন। তানজানিয়া থেকে কঙ্গো যাওয়ার পথে গতকাল টাঙ্গানিকা হ্রদে এক নৌকাডুবিতে অন্তত 41 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গানিকা প্রদেশের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, নৌকোটিতে প্রায় 100 জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত 49 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM Rainbow সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: Rainbow Time Check,
3: Rainbow Time Check।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:02 হয়ে 54 সেকেন্ড। তুমি শুনছো 107 এফএম রেনবো আর জে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। আজকে সেপ্টেম্বরের 25 চলে গিয়েছে ভাদ্র সংক্রান্তি, কিন্তু হয়নি এখনও বৃষ্টির ইতি। আশ্বিন মাসের আজ 7, বৃষ্টি করছে কিন্তু আবারও কাত। ঘোর শ্রাবণের মতোই তো বৃষ্টি বারবার অন্ত, আশ্বিন মাসেও হচ্ছে না এর অন্ত। এখন রোদ ঝলমলে আকাশ দেখা ঠিক যেন দিবা স্বপ্নের মতো। স্বপ্ন আমরা তো সবাই দেখি, কিছু মনে থাকে, আবার কিছু ঘুম ভাঙলেই একদম ভুলে যাই। তো ওই যে স্বপ্নগুলো মাথা থেকে মন থেকে যায় না, আজকে সেই স্বপ্নের গল্পই কিন্তু শুনতে চেয়েছি। বিশ্ব স্বপ্ন দিবস যে আজ, স্বপ্নে কোটিপতি হয়েছো, তারপরে তো প্রচুর কেনাকাটি করেছো, আর সেই ড্রিম শপিং লিস্ট থেকে ঘুম ভেঙেই পকেট গড়ের মাঠ দেখেই বা কী করেছো, সেই কথাও আজকে কিন্তু সেন্ড করতে বলেছি। সেন্ড তো করছো তুমি এরই সঙ্গে ড্রিম ট্রিপের কথা, কোথায় যাচ্ছ স্বপ্ন সফরের সঙ্গে কে থাকছে দেখতে চেয়েছি তোমার কাছ থেকে। আর সেই আজব অদ্ভুত মজাদার স্বপ্নটাও কিন্তু প্লিজ বলো, মনে করে কিন্তু বলো, যা আজও তোমার মনে আছে। স্বপ্ন হলেও কিন্তু তোমার মনে আছে সেই আজব অদ্ভুত মজাদার স্বপ্নের কথা। আর অবশ্যই অবশ্যই সেই ইনকমপ্লিট স্বপ্নটাও কিন্তু জানবার ইচ্ছে আমার আছে, যেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল জাস্ট অ্যালুমের শব্দের চোটে। তো সেই সব জানবো, দেখবো, ভুলো না কিন্তু পাঠাতে স্বপ্ন কথা। তোমার স্বপ্নের বাক্স থেকে, তোমার স্বপ্নের ডায়েরি থেকে তুমি প্লিজ পেজগুলো উল্টিয়ে কিন্তু পাঠাতে থাকো, আমিও ভুলিনি। এত এত বৃষ্টি বাদলাতেও হাতে ছাতা থাকলেও এখন কিন্তু আমি কর গুনে চলেছি, কাউন্টিং আমি করছি। পুজো আসতে বাকি ঠিক 21টা দিন, দেখো সেন্ড করতে থাকো, এই 21টা দিন মাত্র বাকি রয়েছে পুজো আসতে। আর তুমি এরই মধ্যে কিন্তু সেন্ড করতে থাকো তোমার স্বপ্ন কথা 10টার আগে। 9903659992 হার্ট করে কিন্তু খোলা রয়েছে, খোলা তো সব দোকানপাটও, শপিং মল সব খোলা, চলছে শপিং স্পেশাল, বাস থাকছে উৎসবে স্পেশাল ট্রেন, শেয়ার করবো সেই সমস্ত কথা থেকে। বলবো তো আবার ফিল্ম ফেস্টিভ্যাল চলছে কোথায়, এবং সেখানে এখান থেকে বলবো বি গার্ডেনে আসবার কথা তোমাকে। আর এই সমস্ত কিছু শুনতে জানতে থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে ঠিক 10টা পর্যন্ত। অলরেডি 8টা বেজে গিয়েছে, গোটা দিনটা কিন্তু ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখবার জন্য। আর আমিও ওয়েট করছি তোমার সেন্ড করা স্বপ্নের গল্প জানবো বলে। আজকে বিশ্ব স্বপ্ন দিবস, যে করবো আমিও শেয়ার শহরের ইতিকথা থেকে ফিল্ম ফেস্টিভ্যাল কথা বলবো, ট্রাফিক আপডেট হবে, অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। 10টা পর্যন্ত এনজয় করো। আর যে মৌমিতার সঙ্গে বিশ্বাস করো, তোমাদেরকে ছেড়ে না একটা দিন থাকাও ভীষণ কঠিন ব্যাপার, ভীষণ চাপের ব্যাপার। সেজন্যই তো আজ আবারও চলে এসেছি তোমার কাছে।

সত্যি তাই, তোমাকে ছাড়া, তোমাদেরকে ছাড়া একটা দিন থাকাও কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। সেজন্যই তো চলে এসেছি আজ আবারও। সত্যি তোমাদের ছাড়া আড্ডা গল্প কিচ্ছু জমে না, তাই তো আছি লাইভ সেই সকাল 7:30 থেকে থাকবো একদম 10:00 পর্যন্ত তোমার সঙ্গে। এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি আর আছি এখন পাশাপাশি, আছি কাছাকাছি একদম, ওই যে বললাম 10:00 পর্যন্ত। আর এদিকে আশ্বিন মাস হলেও বৃষ্টি তো থামছে না, থামছে না কিন্তু উৎসব থেকে প্রদর্শনী শহর কলকাতায়। আজই তুমি যেতে পারো যামিনী রায় গ্যালারিতে, চলছে সেখানে প্রদর্শনী, আসতে পারো চারুকারুতে পুরনো কলকাতাকে যদি তুমি ফিরে দেখতে চাও, তাহলে অবশ্যই তোমার ডেস্টিনেশন হোক চারুকারু। আর যদি মুভি লাভার হও তাহলে অবশ্যই চলে এসো ICC, আর গুচ্ছ গুচ্ছ মুভি কিন্তু এখানে দেখানো হচ্ছে। তবে এই ফিল্ম ফেস্টিভ্যাল, এই সমস্ত গ্যালারি বা প্রদর্শনী দেখতে আসতে গেলে অবশ্যই জানতে হবে শহরের রাস্তা আজকে সারাদিন কেমন থাকবে, মানে মিটিং মিছিল কোথাও আছে কি না, সবই আজকে শেয়ার করব

বলবো তো পূজোর সময় রেলের পরিষেবা কথা থেকে রেল অ্যাপের কথা। এখন যারা আর যে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর ভাবছো রাস্তাঘাট এখন কেমন, জল জমে কোন কোন রাস্তা ট্রাফিক স্লো রয়েছে, সেই সমস্ত আপডেট শেয়ার করব বলেই যাচ্ছি এখন সোজা লালবাজারে। তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তার অবস্থা কিরকম, যেমন জানলে তেমন কিন্তু শুনে নিলে মিটিং মিছিলের কথাও। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু খুব কড়াকড়ি হয়েছে। ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি চালালে লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে, আর কোনো অবস্থাতে উইদাউট হেলমেট টু হুইলারে বেরিয়ে পড়ো না প্লিজ, গরম লাগছে, ঘেমে যাচ্ছে, এই সমস্ত এক্সকিউজে হবে আরও বেশি বেশি করে জরিমানা। কঠিন আইনে কিন্তু আটকাচ্ছে পুলিশ, ট্রাফিক আইন ভায়োলেট করলেই কিন্তু তোমাকে অবশ্যই ফাইন গুনতে হবে, এমনই কিন্তু আইন রয়েছে। আর হ্যাঁ, রাস্তা থেকে রেলের প্ল্যাটফর্ম, রেলের ট্র্যাক, যেখানেই তুমি নোংরা ফেলো না কেন, জরিমানা তোমাকে গুনতে হবে। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া, কলকাতা, সব জায়গাতে কিন্তু সব স্টেশনেই বসেছে ফেস রিকগনিশন ক্যামেরা, আর ধরপাকড় চলছে আইডেন্টিফাই করে। শিয়ালদাতে বসেছে নতুন আরও বেশ কয়েকটা ওয়াটার কুলার, চালু হয়েছে ডিজিটাল ক্লোক রুম, আর এদিকে খোলা আছে 9903659992। দেখবো তো, অবশ্যই অবশ্যই দেখবো, 3 মিনিট 36 সেকেন্ডস পরেই দেখবো আমি তোমার সেন্ড করা সেই স্বপ্নের গল্প কথা। ড্রিম শপিং লিস্ট থেকে দেখতে চাই আমি তোমার ড্রিম ট্রিপ, সব কিছুই আমি দেখবো, কারণ তুমি আমাকে অবশ্যই তোমার সেই স্বপ্নের ডায়েরি, মানে তোমার সেই ড্রিম ডায়েরিটা খুলেই কিন্তু তুমি আজকে সেন্ড করছো তোমার স্বপ্ন কথা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:17 হয়ে 40 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা। আজকে তো শুক্রবার, শুক্রবার শহর কলকাতায় একটু একটু টিপ টিপ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এবং সারাদিন ধরে এরকম বৃষ্টি চলবে, মেঘ মেঘে আকাশ একদম গোমড়ামুখো থাকবে। এই আপডেট তো তোমাকে আমি শেয়ার করেছি। আর ওদিকে শুক্র গ্রহে আবার বৃষ্টি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে গো, সেখানে অ্যাসিড বৃষ্টি হচ্ছে। সূর্য অর্থাৎ রবির দেখা মিলবে কি না, অন ডিউটি হবে কি না আজকে শুক্রবারে, সে আপডেট তো তোমাকে আমি শেয়ার করেছি। আর ওদিকে আদিত্য এলোয়ান রবির পাড়ায় বসে বলছে রবির সংসারে মানে সৌর সংসারে আবারও নাকি ঝড় উঠেছে। ইসরোর ওয়েবসাইট পেজ চেক করলেই কিন্তু তুমি দেখতে পাবে সেই ভিডিও, পাবে তো দেখতে আরও একটা চমক, গগনযান যাবে গগনে, মনুষ্যহীন চালকহীন রকেট যাবে এবারে গগনে গগনযানকে নিয়ে। আর এদিকে চালক ছাড়া মেট্রো ছুটবে শহর কলকাতায়, গ্রিন সিগন্যাল মিলে গিয়েছে, মিলেছে তো কলকাতা স্টেশন থেকে উইকেন্ডে মিলছে দীঘা স্পেশাল ট্রেন। যাবে নাকি তুমি? যাবো আমিও গো, দীঘায় যাবো। তাম্রলিপ্ত এবং কান্ডারি দুই এক্সপ্রেসে কিন্তু জুড়েছে এসি, এই থ্রি টিয়ার এবং এসি ইকোনমি ক্লাস কোচ, যা কিনা তোমার পকেট সাপোর্ট করবে, খুব একটা বেশি কিন্তু খসবে না, মানে খুব একটা খরচাপাতি হবে না। আসছে পুজো, আসছে মেট্রোতে নতুন প্রযুক্তি থেকে আসছে গাড়ি বাইকের হেডলাইটের নতুন নিয়ম, আর আসছে তোমার কাছ থেকে ড্রিম শপিং লিস্ট থেকে ড্রিম ট্রিপের কথা, সব কিছুই তো চেক করব বলেই রয়েছি। তোমার সেন্ড করা সেই স্বপ্ন কথা, তোমার সেই ড্রিম ডায়েরি রয়েছে এখন আমার হাতে, আর যে মৌমিতার হাতে রয়েছে 9903653992। আমাকে লালমোহন দা, লালমোহন মাঝি, জালালসি, বৌবাজার, হাওড়া থেকে কি বলছেন, স্বপ্ন ও সব স্বপ্ন নয়, আমি স্বপ্ন দেখি প্রায় এই রকম বলি। তার একটা হচ্ছে তখন আমি ছেলেবেলায়, এমন এক বর্ষণমুখর দিন চলছে, অবিরাম বৃষ্টি, কদিন আগে যে ছিল চাষের জমি এখন সে আজ আর জমি নয়, সে যেন কোনো এক নাম না জানা নদী। বন্ধু রতন আর আমি ডিঙি নিয়ে চলেছি জলে ফুটে থাকা শাপলা শালুকের পাশ দিয়ে, তালতলার পাশ দিয়ে যাচ্ছি, রতন কান্ডারি দাঁড় বেয়ে চলেছে, দেখলাম তাল গাছ থেকে একটা সাপ ঝুপ করে পড়ল জলে। রতনকে বললাম ওই দেখ না একটা সাপ এগিয়ে আসছে আমাদের দিকে, রতন দাঁড় দিয়ে মারতে গেল, ভয় পেয়ে সাপটা আবার তাল গাছে উঠে গেল, ব্যাস ঘুম ভেঙে গেল। গল্পের গরু কোথায় যায়? অবশ্যই কোথায় যায় আর বলবো না, কিন্তু না, এমন স্বপ্ন, আজব স্বপ্ন, মজাদার স্বপ্নই তো আমি জানতে চেয়েছি তোমাদের কাছ থেকে, কিন্তু আরও কথা জানতে চেয়েছিলাম লালমোহন দা, সেগুলো বললেন না তো, সেই ড্রিম শপিং লিস্ট বা ড্রিম ট্রিপটা কোথায় হবে সেগুলোও তো জানতে চাইছি, কারণ আমি যে কোয়েশ্চেনগুলো করেছি সেই আনসারগুলোও কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে জানতে চাইছি। স্বপ্নের ডায়েরি রয়েছে, স্বপ্নের বাক্স রয়েছে তোমাদের হাতে, সেখান থেকেই গোপন স্বপ্ন কথাগুলো প্লিজ প্লিজ প্লিজ সেন্ড করে দাও 9903653592। মেদিনীপুর থেকে মিতালি দি কি বলছেন, মিতালি সামন্ত হলদিয়া মেদিনীপুর থেকে কি বলছেন এবার সেটা বলি, স্বপ্ন কথা তিনি আমাকে সেন্ড করেছেন। মিতালি দি যেটা বলছেন, স্বপ্নের মধ্যে যদি 1 কোটি টাকা পেয়ে যান তাহলে প্রথমেই যে ড্রিম শপিং লিস্ট যেটা হবে সেটা হচ্ছে একটা স্বপ্নের বাড়ি বানাবেন যার সামনে থাকবে বাগান, নানা রকমের গাছপালা, সুইমিং পুল, আর যদি স্বপ্নের মধ্যে কোথাও যেতে চান তাহলে সেটা ভারতবর্ষের জম্মু কাশ্মীরই হবে। আচ্ছা, ঠিক সৌভিকের মতোই চাইছেন, আর সেটা ওই পৃথিবীর ভূস্বর্গ যেখান আর কি বলা হয় সেখানেই হবে, কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি তাই জন্য ড্রিম ট্রিপ ওখানেই হবে, আর যদি যেতে পারে তাহলে খুব ভালো লাগবে। আর ইনকমপ্লিট স্বপ্ন যেটা সেটা হচ্ছে জেগে জেগে দেখে দিবা স্বপ্ন, এটা হলো ছোট

বাংলা কোনো ধারাবাহিকে অভিনয় করছেন আমাদের মিতালি দি। আচ্ছা, হতেই পারে, না হওয়ার কি আছে? দিবা স্বপ্ন কেন, এমন স্বপ্ন দেখতেই পারো, আর সেই স্বপ্নটাকে বাস্তব তুমি করতেও পারো। এটা বাস্তবে কোনোদিন হবে না কি জানি না, মানে উনি নিজেই বলছেন, তবে কোনো না কোনো টিভি সিরিয়ালে বা রিয়েলিটি শোতে ইচ্ছে আছে যাওয়ার, এইভাবেই স্বপ্ন পূরণ করব। এটা একেবারে ছোট পর্দায় সবার সামনে আসবার একটা ইচ্ছে রয়েছে আমাদের মিতালি দি, মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে তাঁর স্বপ্নের কথা তাঁর স্বপ্নের ডায়েরি থেকে আমাদেরকে সেন্ড করেছেন। স্বপ্ন শেষ হওয়ার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে, 1 কোটি পেলে অবশ্যই আমি ভারতবর্ষের প্রধান প্রধান কিছু জায়গাতে রাস্তার পশুদের জন্য আশ্রয় নিড় করতে চাই। শীত, গ্রীষ্ম, বর্ষা ওরা পাবে কিছুটা ভরসা। তাই দেখছি অনেক বৃদ্ধ ব্যক্তি রাস্তায় পড়ে, ভিক্ষা তাদের নির্ভর, তাদের তুলে কোথাও একটা যদি আর কি ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই সেটা করব। কে বলছে? অর্জুন সিং। ট্রেনে আছে গন্তব্য, মানে চেন্নাইতেও ফিরে যাচ্ছে আবারও, তো সেই চেন্নাইতেও যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু শুনতে শুনতে যাচ্ছে আর যে মৌমিতাকে, আর সেন্ড করছে ওর স্বপ্ন কথা। আর যদি 1 কোটি পেয়ে যায় অবশ্যই ঘুরতে যাবে লন্ডন, সিঙ্গাপুর, এটা কিন্তু ওর ইচ্ছে রয়েছে। আর অসম্পূর্ণ স্বপ্ন পৃথিবী থেকে অনেক গভীরে পড়ে যাচ্ছে এবং মহাকাশে যাচ্ছে, তারপর চিৎকার করে স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে, বাকি এটাই হচ্ছে কথা। নেটওয়ার্কের সমস্যা রয়েছে তবুও কিন্তু শুনছে। আর অবশ্যই, আচ্ছা, তার সঙ্গে লিখেছে, তুমি সেই 2:37 উঠে আমাদের জন্য আকাশবাণীতে এসেছো, একদম তাই, তার জন্য আমাকে কিন্তু আবার একটা স্যালিউটও জানিয়ে দিয়েছে। এবারে আমি কোথায় যাচ্ছি? রজতের কাছে। রজত বানপুর নদিয়া থেকে কি বলছে? রজত যেটা বলছে সেটা হচ্ছে, স্বপ্নে ও যদি 1 কোটি টাকা পেয়ে যায়, যেমনটা বললাম আর কি, যদি তুমি 1 কোটি টাকা পেয়ে যাও, যদি তুমি রাজা হয়ে যাও, তাহলে তোমার শপিং লিস্টটা কী হবে? ড্রিম শপিং লিস্টটা তুমি অবশ্যই অবশ্যই সেন্ড করতে থাকো, এবং ঘুম ভেঙে গেলে তারপরে যদি ঘুম ভাঙার পরে তুমি যদি দেখো তোমার গড়ের মাঠ পকেটে জাস্ট 10টা টাকা পড়ে আছে, তাহলে তুমি তখন কী করবে সেটাও কিন্তু আজকে আমি তোমাকে দুটোই সেন্ড করতে বলেছি। যাই হোক, রজত কী বলছে এরপরে বলি। 1 কোটি টাকাও যদি পায় তাহলে পুজোর আগে, তাহলে অবশ্যই অবশ্যই শপিং করবে, নিজের পরিবারের আর বন্ধু বান্ধব যারা সবসময় খাওয়াতে বলে তাদেরকে খাওয়াবে, আর মানুষকেও কিছু, অন্যান্য মানুষকেও কিছু কিনে দেবে। বা খুব ভালো, বড় মন, রাজ মন আমাদের রজতে। তার সঙ্গে বলছে, ড্রিম ট্রিপ যদি হয় তাহলে ও যাবে এক রাতেই চাঁদে, আর সঙ্গে নিয়ে যাবে, ওরে বাস, আবার আর যে মৌমিতা দিকেই কিন্তু সঙ্গে নিয়ে যাবে। আমার এই ভাইয়েরা যে এত দিদিকে ভালোবাসে, আর সেই জন্য যে তাদের সঙ্গে সবসময় সফর সঙ্গে আমি হব কেন? তোমাদের ক্রাশ, তোমাদের ফিয়ান্সে, তাদেরকেও একটু নিয়ে যাও, তাদের নামগুলো একটু জানি, একটু সবার সঙ্গে শেয়ার করি, সেগুলোও তো সেন্ড করতে পারো, তাই না? যাই হোক, এবার মজার স্বপ্ন হচ্ছে যেটা রজতে, সেটা হচ্ছে ও স্বপ্ন দেখেছিল যে ও একদিনের জন্য বস হয়ে গেছে, আর কিন্তু একটু পরেই ঘুমটা ভেঙে যায়, মানে ওর বসিংগিরি ছুটে যায়, ব্যাস আর কি করবে। কিন্তু এই যে তোমরা সবাই আমাদের মেসেজ সেন্ড করছো, তোমাদের স্বপ্ন কথা বলছো, আমি তো বলছি তোমাদেরকে জানাতে, অবশ্যই অবশ্যই সেই মজাদার অদ্ভুত আজব স্বপ্নের পাশাপাশি ইনকমপ্লিট যে স্বপ্নটা ছিল তোমার, মানে তুমি ঘুমোচ্ছো দারুণ একটা স্বপ্ন দেখছো, দারুণ একটা ক্লাইম্যাক্স, ঠিক সেই মুহূর্তে অ্যালার্মটা পড়ড় করে বেজে উঠলো, কী করবে তখন তুমি? তুমি জাস্ট আফসোস করে তখন বলছো, দূর, আর 5 মিনিট ঘুমোলে আমার পুরো কমপ্লিট হয়ে যেত, কীভাবে ইনকমপ্লিট থেকে গেল আমার স্বপ্ন? সেই ইনকমপ্লিট স্বপ্ন যেটা আফসোস রয়েছে আজও, সেটাও কিন্তু তোমাকে আমি সেন্ড করতে বলেছি 9903655992 তে। অদ্ভুত আজব মজাদার স্বপ্নের কথা থেকে অসম্পূর্ণ স্বপ্নের কথা তুমি পাঠিয়ে ফেলো, আর তার সঙ্গে সঙ্গে তুমি অবশ্যই পাঠিও যেটা, সেটা হচ্ছে তুমি যদি 1 কোটি টাকা জিতে যাও স্বপ্নে, তাহলে তোমার ড্রিম শপিং লিস্ট কী হবে? আর ঘুম ভেঙে গিয়ে যদি তুমি দেখো তোমার পকেটে গড়ের মাঠ 10টা টাকা মাত্র পড়ে আছে, তাহলেই বা তুমি কী করবে? ঠ্যাং চড়িয়ে কাঁদবে না কী করবে সেটাও কিন্তু প্লিজ বলে ফেলো। আর অবশ্যই অবশ্যই তোমার ড্রিম ট্রিপের কথাও জানতে চাইছি, যদি স্বপ্নের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় একদিনের মধ্যে যদি সফর করতে পারো, তাহলে তোমার ওই ড্রিম ডেস্টিনেশনটা, ড্রিম ট্রিপটা কোথায় হবে, আর সঙ্গেই বা কাকে নেবে, প্লিজ জানাতে থাকো 9903655992 তে। আচ্ছা, তুমি জানো তো গাড়িতে হাই সিকিউরিটি নাম্বার প্লেট না থাকলে পিইউসি সার্টিফিকেটটা ইস্যু করা হবে না, রাস্তায় চলার অযোগ্য বলে ধরা হবে সেই গাড়ি, আর না থাকলে এখনই কিন্তু আবেদন করে নাম্বার প্লেটটা ঠিক করে নাও। আর হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার, অফিস ডে হলেও একটু সময় বের করে ফ্যামিলি মেম্বারদের নিয়ে তুমি আসতে পারো 127 যোধপুর পার্কে, পোড়ামাটির পুতুল থেকে রকমারি জিনিসের সম্ভার নিয়ে চলছে এক্সিবিশন। আর এই যে মানে এর মধ্যেই তো চলছে, শুরু হয়ে গেছে ছবির উৎসব ICCR-এ, আজকে কিন্তু লাস্ট ডেট, যদি চাও প্লিজ চলে এসো। আর আমি একটু পরেই যাব অবশ্যই তোমার স্বপ্ন কথা চেক করতে, যেতে হবে বাজারেও, যেতে হবে পুজোর শপিংয়েও, মাত্র 21টা দিন বাকি যে পুজো আসতে। আর এদিকে
নিউ টাউন থেকে তালতলা গ্রাউন্ডে কিন্তু তাঁতের হাট প্রদর্শনী চলছে। পুজোর সময় থেকে ভিড় সামাল দিতে অন দ্য স্পট টিকিট কাটার সুবিধা থাকছে। আর আসতে চলেছে ব্যারাকপুর বেলুড় চন্দননগরে হাইব্রিড ওয়াটার ফেরি, যানজট এড়িয়ে জমে যাবে তখন কিন্তু তোমার ওই জলপথ ভ্রমণ, আর তুমি তখন যে কোনো জায়গায় হারিয়ে যেতে পারবে। হ্যাঁ।

আরে বাবা, তুমি ঘুরতেই পারো, বেড়াতেই পারো। এই শহর কলকাতায় কত শত পার্ক রয়েছে, আছে হরেক রকমের মিউজিয়াম, আছে সায়েন্স সিটি থেকে আছে ওয়াটার পার্ক, আছে সোলার ডোম, আর আছে ট্রাম, আছে টাইমলাইন মেট্রো, যা সার্ভিস দিচ্ছে তোমাকে আমাকে সচল রাখছে সকাল একদম 6টা থেকে 6:30 রাত 10:30 পর্যন্ত। তবে মনে রেখো, কাউন্টার কিন্তু খোলা থাকছে মেট্রো স্টেশনে রাত 9:30 পর্যন্ত, তাই স্মার্ট কার্ডটা প্লিজ সঙ্গে রেখো, পুজোর সময় সারা রাত এবছরেও কিন্তু সচল রাখবে মেট্রো থেকে শাটল ক্যাব বা শাটল বাস। পুজোর সময় শহরে আসবে ডাবল ডেকার বাস, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। আর এই বছরে আসবে ট্রলি বাস শহর কলকাতায়, আসবে এবারে ওয়াটার ট্যাক্সি পুজোর সময় নাকি এটাও নাকি ওই গঙ্গায় ভাসবে। আর হ্যাঁ, আজকে শুক্রবার, উইকেন্ড না হলেও কিন্তু ঘোরাঘুরি নো এন্ড, আসতে পারো প্রদর্শনী দেখতে। 6 ঋতুর মেজাজে ফুটিয়ে তোলা জল রঙের প্রদর্শনীর কথা তোমাকে বলছি, চলছে এটাই চারুকারুতে। আর আজকে রাত পোহালেই, মানে এই আজকে তো রয়েছে আজকের দিনটা, আজকে রাত পোহালেই কিন্তু সেই ব্যাপারটা শেষ হয়ে যাবে, মানে ফিল্ম ফেস্টিভ্যাল। অজস্র কিন্তু ছবি রয়েছে এখন ICCR-এ, চলছে সেই ফিল্ম ফেস্টিভ্যালটা, যেটা যেখানে কিনা এসছে বিদেশের অনেক কিন্তু মুভি নিয়ে, অনেকগুলো দেশ রয়েছে এখন এই মুহূর্তে শহর কলকাতায়। আর আমি রয়েছি ওই যে তোমার স্বপ্ন কথা চেক করবো বলে এখন রয়েছি 9903653992-তে, যেখানে তুমি তোমার সেই স্বপ্নের ডায়েরিটা, মানে ড্রিম ডায়েরি তুমি আমাকে সেন্ড করেছো, সেই ড্রিম ডায়েরির পেজগুলো উল্টিয়ে উল্টিয়ে আমি একে একে আমার কোয়েশ্চেনের উত্তরগুলো খুঁজে নিচ্ছি। গুড মর্নিং স্বপ্নের ফেরিওয়ালা আর যে মৌমিতা, কে বলছে আমাকে এই কথা? দীপক দা, দীপক কুমার তুং, বেলপুকুর তুং পাড়া শ্যামপুর হাওড়া থেকে, কি বলছেন? স্বপ্নে যদি 1 কোটি টাকা দীপক দা পেয়ে যান, তাহলে যেটা করবেন সেটা খুব ভালো কথা। নেপালের বন্যার দুর্গতদের জন্য বস্তা বস্তা খাবার কিনে নিয়ে সেখানে গিয়ে বিলিয়ে দেবেন, আর ছোট ছোট ঘর করে দেবেন তাদের বাসস্থানের জন্য। সঙ্গে অবশ্যই ঝুনু বৌদিকে আর বেতার বন্ধনের সদস্যদের নিয়ে যাবেন আমাদের দীপকদা, কারণ একা এতটা সামলানো যাবে না, সেজন্য তার এই ইচ্ছে। বা এরকম কোটি টাকার স্বপ্ন, স্বপ্ন না সত্যি সত্যি বাস্তবে যাতে পেয়ে যাও, এমনই কিন্তু প্রে করবো গডের কাছে। স্বপ্নে দেখছি এবার যেটা হচ্ছে, দীপকদার একটা দারুণ সাংঘাতিক স্বপ্নের কথা কিন্তু বলছেন উনি, দেখছি স্বপ্নে দেখছেন প্লেন চালাচ্ছেন। হ্যাঁ, উনি প্লেন চালাচ্ছেন, হঠাৎ দেখি ঠেলা দিয়ে ঝুনু ডাকছে, বলছে 7:30 বেজে গেছে, উঠে পড়ো। তাই স্বপ্ন স্বপ্নই থেকে গেল, ইনকমপ্লিটই রয়ে গেল, আজও আফসোস রয়েছে দীপকদার। সেজন্য তো সেই আফসোস থাকা ইনকমপ্লিট ড্রিমটার কথাই আজ আমাদের সামনে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেন্ড করেছেন দীপকদা। দীপক কুমার তুং, বেলপুকুর তুংপাড়া, শ্যামপুর হাওড়া থেকে পাঠিয়েছেন এই মেসেজ, এই স্বপ্ন কথা। যাদবেন্দ্র দা, যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন? স্বপ্নে খেলছেন, হ্যাঁ স্বপ্নে খেলছেন বল ফুটবল মেসির সঙ্গে মেতে, চেয়েছে ছুঁয়ে দেখতে ফুটবল জাদুকরকে হাতে। আহা, স্বপ্নে খেলেছি বল মেসির সাথে মেতে, চেয়েছি ছুঁয়ে দেখতে ফুটবল জাদুকরকে হাতে। স্পর্শ করতেই ভেঙে গেল সেই মধুর আবেশের ঘোর, চেয়ে দেখি হাতে জড়ানো শুধুই বালিশ মোর। যদি স্বপ্নে মোটা অঙ্কের টাকা হাতে আসে, তাহলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য কিছু একটা করবেন, এমন ইচ্ছেই কিন্তু রয়েছে আমাদের যাদবেন্দ্রদা। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজ, এই স্বপ্ন কথা কিন্তু তিনি শেয়ার করেছেন, সেন্ড করেছেন 9903653992-তে। সঙ্গে একটা সেই সার্টিফিকেট অবশ্যই পাঠিয়েছেন, দেখো দেবীপক্ষ আসতে তো খুব একটা দেরি নেই, 10th অক্টোবর হচ্ছে মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে চলে আসবে দেবীপক্ষ। আর সেই দেবীপক্ষের আগেই আর যে মৌমিতার হাতে কিন্তু রয়েছে ঢাক, ঢাকটা একটু পিটিয়ে দেবো, কারণ নিজের ঢাক নিজেই পেটাতে হবে। আজকে আমাকে আবারও কিন্তু মেসেজ, সেই সার্টিফিকেট কিন্তু সেন্ড করেছেন যাদবেন্দ্র দা। তো সেটাই আমি আর কি তোমাদেরকে বলছি, যেটা বলছেন উনি, যে আমার সুমিষ্ট গলাতে স্বপ্নের ফেরিওয়ালা কথায় গানে স্বপ্ন নিয়ে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করেছেন, ভীষণ ভালো লেগেছে, তাই তিনি আমাকে বলেছেন, মানে যাদবেন্দ্রদা এই সার্টিফিকেটটা আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুভাষদা কি বলছেন? ভাবছিলাম তো সুভাষদা কোথায় গেলেন আজকে, কি স্বপ্নের ফেরিওয়ালা থেকে স্বপ্ন কথা এই সমস্ত শুনলেন না? না, সুভাষদা আছেন আমাদের সঙ্গে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি বলছেন? স্বপ্নে 1 কোটি টাকা পেয়ে গেলে পুজোতে সমস্ত দুস্থ মানুষজনের জন্য আগে থেকে জামা কাপড় কিনে নেবেন, আর স্বপ্ন ভেঙে গেলে ভাঙা মন নিয়ে পুজোর দিনগুলো কাটিয়ে দেবেন, কি আর করবেন? স্বপ্নেতে যখন গাড়িতে উঠতে চান, কিছুতেই উঠতে পারেন না, গাড়ি ছুটতে চলে যায়, আর ছুটতে গিয়েই কেবল পড়ে যেতে থাকি। শুধু আপনি নন, আমি বলতে পারি যাদবেন্দ্রদা যেভাবে মেসির সঙ্গে ফুটবল খেলছিলেন, তাতে যে যিনি ওনার পাশে শুয়েছিলেন তিনি যে কটা পায়ের বাড়ি খেয়েছেন, লাথি খেয়েছেন, সেটা জানি না। যাই হোক, কারণ এরকম স্বপ্ন কিন্তু মাঝে মাঝে এমন জিনিসটা হয়ে থাকে, যারা পাশে থাকে আর যে ফুটবল খেলছিল তার যখন ওই সাংঘাতিক একটা শিক্ষা আর কি পাওয়া যায়, কিছু আর বলার নেই। যাই হোক, অদ্ভুত আজব স্বপ্ন আমি তোমাদেরকে সেন্ড করতে বলেছি, তার সঙ্গে অবশ্যই ইনকমপ্লিট
স্বপ্নটাও সেন্ড করতে বলেছি, যে স্বপ্নটা তুমি জাস্ট মানে আফসোস করেছো যে ঘুমাচ্ছিলে, কি সুন্দর স্বপ্নটা দেখছো তুমি, জাস্ট তুমি সেই স্বপ্নের ক্লাইম্যাক্সে এসে গেছো, সেই মুহূর্তেই ক্রিং ক্রিং করে তোমার ওই মোবাইলের অ্যালার্মটা বেজে গেল, ব্যাস তোমার ঘুমটা পুরো চটকে গেল। আর তারপরেই তোমার আফসোসটা শুরু হতে শুরু করলো যে ইস, আর পাঁচটা মিনিট যদি ঘুমোতে পারতাম, হায় ভগবান এই সময় ওকে বাঁচতে হলো, এই আফসোসের কথাটাই তো। আর আফসোস না করে আমাকে জানিয়ে ফেলো, তোমার ড্রিম ডায়েরির পাতাটা খুলে সেন্ড করে দাও 9903659992 তে। আর সঙ্গে এটাও প্লিজ বলো, যদি স্বপ্নে 1 কোটি টাকা জিতে যাও তাহলে তোমার ড্রিম শপিং লিস্টটা কি হবে, একটু মজাদার পাঠাও না, একটু মজার মজার করে একটু পাঠিয়ে দাও 9903659992 তে। তুমি তোমার সেই ড্রিম শপিং লিস্ট পাঠাও, আর সঙ্গে সঙ্গে অবশ্যই বলো যখন তোমার ঘুমটা ভেঙে যাবে, যখন তুমি দেখবে তোমার পকেটটা পুরো গড়ের মাঠ, মাত্র 10টা টাকা পড়ে আছে, তখন তুমি কি করবে সেটাও প্লিজ বলো আজকে। আর তার সঙ্গে সঙ্গে যদি স্বপ্নের মধ্যে পৃথিবীতে কোনো একটা জায়গায় যদি চলে যাওয়ার সুযোগ পাও, তাহলে তোমার সেই সফরটা কোথায় হবে, মানে ড্রিম ট্রিপ কোথায় হবে, তোমার ড্রিম ডেস্টিনেশন কোথায় হবে, সঙ্গে বা তুমি কাকে নেবে সেটাও প্লিজ জানাতে থাকো 9903659992 তে। আর এদিকে আমি দেখছি তো তোমার স্বপ্ন কথা থেকে দেখছি ইলিশ মাছ আসছে, ট্রলার ভর্তি করে কিন্তু ইলিশ মাছ আসছে। ইলিশ মাছ যদিও এই 3টে দিন আনতে যায়নি ট্রলার ভাসিয়ে, বা আজকেও যাবে না ফিশারম্যানরা, এমনই কিন্তু ওয়ার্নিং মেসেজ রয়েছে, আমরা সেটা দিয়েওছি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইলিশ আসছে কবে থেকে, সেই একদম রান্না পুজোর আগে থেকে, মানে 17 সেপ্টেম্বরের সময় থেকে কিন্তু আসতে শুরু করেছে। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলবো যে এবারে সত্যি ইলিশের যোগানটা কিন্তু এখন এই মুহূর্তে ভালো রয়েছে, গুজরাট থেকেও প্রচুর ইলিশ আসছে, তোমাকে একটু চিনে বেছে দেখে শুনে তবেই কিন্তু কিনতে হবে। তবে দাম বেড়েছে সর্ষের তেল থেকে চালের, কিন্তু পুজোর আগে দাম সব কিছুর কমবে, সেই খবরটাও আমি দেবো। ডিম থেকে চিকেন বা আটা ময়দা সবাই এই মুহূর্তে দামে তুলছে ফায়দা, ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, অমলেট, স্ক্রাম্বল এগস দিয়ে রুটি রোজ রোজ যে পাবেই, এই গ্যারান্টি কিন্তু সত্যি দেওয়া যাচ্ছে না। ট্রে প্রতি 30 টাকা বেড়েছে ডিমের, তবুও যেতে হবে বাজারে, পাবদা থেকে গলদা, রুই থেকে কই, লোটে থেকে সবই আছে বাজারে বটে। দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু শরীরকে সচল রাখতে গেলে অবশ্যই তোমায় যেতে হবে, খেতেও হবে, বাজারেও যেতে হবে, কিনতে হবে সোনাদানা বিয়ে বাড়ি থাকলে। তবে হ্যাঁ, এখন কিন্তু দাম বেড়ে থাকলেও মার্কেট অ্যানালিস্টরা বলছেন দাম কমবে সোনার, ভরি প্রতি প্রায় 15,000 টাকার মতো কিন্তু দাম কমবে। তাই তো তোমাকে বলছি, এখন তোমার ওয়ালেটে হাত দিয়ে তুমি টাকা পয়সা বার করতে গেলেই যেন মনে হচ্ছে ওরে বাবা, ঠিক যেন গোলাপ ফুল তুলতে যাচ্ছে, আমার হাতে যেন কাঁটা ফুটছে। আর সেই কাঁটা ফোটার গান শুনতে শুনতেই তো সোনার কথাও বলবো তোমাকে।

ফুটেছে। আর কাঁটা ফুটলেই রক্ত বেরোবে, এটাই তো স্বাভাবিক। আর রক্ত বেরোলেই কিন্তু তুমি সেখানে একটু চিনি দিয়ে দিতে পারো। হ্যাঁ, চিনি। আরে বাবা, যে চিনির দাম এখন সাংঘাতিকভাবে বেড়ে রয়েছে, সেই চিনির কথাই আমি বলছি। কারণ পুজোর আগেই বলে দিচ্ছি তোমার মিষ্টি খবরটা। আরে বাবা, চিনির দাম কমছে, পুজোর আগেই চিনির দাম কমতে চলেছে, উৎসব হবে সত্যি সত্যি মিষ্টি মুখে। আর ওই করলার মতো তেতো কিন্তু লাগবে না মিষ্টি চিনি কিনতে গেলে, তো সেই চিনি কিন্তু এবার সত্যি সত্যি দাম কমতে চলেছে। চোখের জলও কিন্তু ফেলতে হবে না। আর পেঁয়াজের ঝাঁঝে মাছ মাংস পেঁয়াজে রসুনে একেবারে কষিয়েই কিন্তু হবে পুজোর কদিন পেট পুজো, কারণ পেঁয়াজের দামও কমতে চলেছে। কান্দাহার এক্সপ্রেস চড়ে ওয়াগান ওয়াগান পেঁয়াজ এখন যাচ্ছে মহারাষ্ট্র থেকে দিল্লি, চেন্নাই আর আসছে এই বাংলায়। আর খাওয়া দাওয়ার যেমন উৎসবের একটা পার্ট রয়েছে, তেমন কিন্তু কেনাকাটি অবভিয়াসলি একটা পার্ট পুজোর বা উৎসবের। তো শুধু ড্রেস নয়, রকমারি জুয়েলারি শপিং লিস্টে নিশ্চয়ই থাকে। হঠাৎ করেই লক্ষ্মী বাড়ে, মানে গতকালকে সোনা বাজারে নেমেছে ধস। সাইক্লোন অর্ণবের ল্যান্ডফল এখানে হয়নি, আমাদের পশ্চিমবঙ্গে হয়নি, কলকাতায় হয়নি, তবে কলকাতায় হলো যেটা ঝড়। ঝড়ের গতিতেই কিন্তু কমলো সোনার দাম, হুড়মুড়িয়ে কমে গেল, নামলো রেট। জয়পুরে কালকে দাম ছিল 1,40,000, বেঙ্গালুরুতে ছিল 1,22,000 মতো, 22 ক্যারেট সোনার দামই আমি বলছি। হায়দ্রাবাদে ছিল 1,39,000, চেন্নাইতে 1,39,000, লখনৌতেও তাই ছিল 1,40,950 মতো, আর দিল্লিতে ছিল 1,40,000, মুম্বাইতেও 1,39,950, আর কলকাতায় 22 ক্যারেট সোনার দাম গতকাল ছিল 1,39,950। মার্কেট অ্যানালিস্টরা বলছেন কিন্তু দাম নাকি আরও কমবে, ভরিতে 15,000 টাকা মতন কিন্তু কমতে চলেছে। আর নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি বলছেন, বলছেন সকালে একবার মেসেজ পাঠিয়েছিল আর এখন আবারও কিন্তু লিখছে। হ্যাঁ, এখনই তো লেখার টাইম, তুমি তো 6টার সময় যদি পাঠাও তাহলে তো সেই মেসেজ আমি শেয়ার করবো না, বলেই দিয়েছি বারবার যে এই মেসেজ আসবে 7টার পরে, তখনই কিন্তু 7টা থেকে 10টা পর্যন্ত তোমরা সমস্ত কথা বলতে পারবে আমার সঙ্গে। তো তেমনটাই হচ্ছে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, যে বলছে স্বপ্ন দেখে এবং কত জিনিস দিচ্ছে আনন্দ হচ্ছে, ও মা, এই সমস্ত কিছু স্বপ্ন দেখতে দেখতেই হঠাৎ করে দেখে দিদি ওকে ধাক্কা দিয়ে বলছে ওট ওট বেলা হয়ে গেছে, আর কি রাগ। আরে ও দেখছে কি যে দিল কি কে কি দিল, আর সেই মুহূর্তে দিদি একদম এসে ঘুমটা ভাঙিয়ে দিল। আসলে সামনেই তো পুজো, তাই জন্যই মানে এমন স্বপ্ন কিন্তু দেখতে চলেছে বা দেখতে শুরু করে দিয়েছে আমাদের এই নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে এমনটাই কিন্তু লিখেছেন। এবারে আমি কোথায় যাচ্ছি, এবারে যাচ্ছি একদম কোথায় যাব এবারে, আমাকে মেসেজ করেছে অমিত সামন্ত, মানে মহিষা দল থেকে। অমিতদা কি বলছেন, মৌমিতা আমি অমিত সামন্ত বলছি। হ্যাঁ, একদমই তাই, তুমি যে ধরনের স্বপ্নের কথা বলছো, কোটি টাকা পাওয়ার, এরকম স্বপ্ন প্রায় দেখে থাকি।

যেমন ধরো কোনো লটারি সংস্থায় আমি লটারি টিকিট কাটিয়ে কেটেছি, অমনি রাত্রে স্বপ্ন দেখতে শুরু করলাম আমার কোটি টাকা লেগেছে, আর আমি সেই টাকা নিয়ে বাজারের কোনো একটা দোকান ভাড়া নিয়ে সেখানে জামা কাপড়ের ব্যবসা করছি, আর আমার ব্যবসা খুব জমে উঠেছে খুব কম দামে, কলকাতা থেকে কম দামে কিন্তু এরকম জিনিসপত্র বিক্রি করছে, তাই দোকানে অনেক মানুষের ভিড়, আর ঠিক দেখবে সেই সময়টায় ঘুম ভেঙে যায়, স্বপ্নটা এক কথা ইনকমপ্লিট কিন্তু থেকে যায়। আর কিছুক্ষণ যদি ঘুমটা হতো ব্যাস স্বপ্নটা পুরো হয়ে যেত, কমপ্লিট হতো। অনেকবার এরকম স্বপ্ন দেখেছেন আমাদের অমিতদা, কাশ্মীর বেড়াতে যাচ্ছেন কিন্তু মিতালি বৌদির হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন বরফের পাহাড়ে। স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, তবে একদিন যাবই যাব, বেশি দূর না হলে জম্মু কাশ্মীরে অবশ্যই যাব, 5-7 দিনের জন্য বেড়াতে যাই পরিবারকে নিয়ে, একবার কাশ্মীর চলে যাব, স্বপ্ন পূরণ আমার তখন হয়ে যাবে। একদমই তাই, কেন আর দেরি করবেন, অবশ্যই অবশ্যই সেখানে চলে যাবেন। আছে আছে, এখনও অনেক কথা আছে, অনেক মেসেজ রয়েছে, অবশ্যই অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা আছো আমার সঙ্গে আর আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের ড্রিম সেই ডায়েরি নিয়ে এখন রয়েছি, আর যে মৌমিতা তোমাদের স্বপ্নের কথা নিয়ে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:46 হয়ে 11 সেকেন্ড। আজকে তো শুক্রবার, ফ্রাইডে, কিন্তু ফ্রাইডের দশা যে হবে না সে তো তুমি আমি জানি। আর ওয়েদার সত্যি বড়ই চঞ্চল, মানে আবহাওয়া সত্যি এবারে দেখাচ্ছে খেল। বৃষ্টি এবার সত্যি গিয়েও যাচ্ছে না, আর সেই মিথটা কিন্তু একদম ভেঙে চুড়ে চুরমার করে দিচ্ছে যে এতদিন ধরে তুমি আমি যেটা বলতাম বৃষ্টি মানেই হচ্ছে একদম বিশ্রাম প্রিয়, না, সেই মিথ ভেঙে চুড়ে চুরমার করে দিয়ে সেই বৃষ্টি কিন্তু হচ্ছে। আর অলরেডি আবারও কিন্তু একটা ওয়েদার আপডেট এসে গেছে, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি হবে, সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। তাই সবাই অবশ্যই অবশ্যই এই সময়টা, মানে আগামী দু থেকে তিন ঘন্টা একটু কোনো শেড দেওয়া জায়গায় কিন্তু অবশ্যই থেকো, খোলা গাছের তলায় বা আকাশের নিচে কিন্তু থেকো না, কারণ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এরই মধ্যে যেটা সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে তোমাকে বাজারমুখী হতে হবে, কারণ পকেট ভর্তি টাকা তুমি নিয়ে বাজারে যাবে, কিন্তু প্যাকেট ভর্তি টাকাটা মানে বাজার তোমার আসবে কিনা সেটা সন্দেহ আছে। তবুও শরীর ছড়াতে গেলে তো খেতে হবে, আর সেজন্যই তোমাকে বাজারে যেতে হবে। আর তাই তোমাকে আমি কিন্তু এখন পাঠাচ্ছি সোজা বাজারে। বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যদি দরদাম না জানো তাহলে তুমি কিন্তু 107 FM রেইনবো টিউন করতেই পারো, কারণ রোজ রোজ আমরা বলে দিই তোমাদেরকে বাজার দর।
3: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
4: পুরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চড়ছে সবজির দাম, শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দামও বাড়ছে। গোবিন্দভোগ চাল অলরেডি 200 টাকা কেজি হয়ে গেছে, বাসমতি চাল 250 টাকার মতন কেজি, এবং অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। আটা ময়দা দামে তুলছে ফায়দা, আর পোস্ত দাম বাড়ানোতেই ব্যস্ত, এখন 2200 রয়েছে, কাল বাদে পরশুই হয়তো 2300 হয়ে যাবে, যাই হোক। আর এই মুহূর্তে যেটা বলবো তোমাকে, এই ঢ্যাঁড়স বা পটল এগুলো কিন্তু 60, 65, 70 টাকা এরকম কেজি দরে মিলছে। বেগুন পুরো আগুন, কোথাও 100 কোথাও একটু 100 কম। আদা 300 টাকা কেজিতেই রয়েছে। আর যেটা রয়েছে এখন ফুলকপি, যদি তুমি কিনতে যাও তাহলে 40 টাকা পিসেও পাবে, 65 টাকাও পিসেও পাবে, তবে একটু টাইট, একটু ভালো ফুলকপি নিতে গেলে 60, 65 টাকা এরকম পিসেই পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছি তোমাকে, ঝালে এক আছে লঙ্কা, কিন্তু লঙ্কা কখনো ওই পুরো শেয়ার মার্কেটের মতো চড়ছে দাম, আবার কখনো নেমে যাচ্ছে দাম, তো সেই ঝাঁজ লঙ্কার একই আছে, কিন্তু সে ডাবল সেঞ্চুরি করেও এখনও কিন্তু বিকোচ্ছে বাজারে। বরবটি, চিচিঙ্গে, ঝিঙে এগুলো রয়েছে 70 থেকে 75 টাকা কেজি। আর ডিম হচ্ছে হাঁসের ডিম 15 টাকা পিস, মুরগির ডিম 8 থেকে 9 টাকা পিস। আর তার সঙ্গে সঙ্গে তোমায় যেটা বলবো সেটা হচ্ছে, এবার মাছ বাজার থেকে, এবার মাছ বাজারে আমাকে ডাকাডাকি করছে, সবজি থেকে চলে যেতে হবে মাছ বাজারে, কারণ ফিশ মার্কেট এখন ফিশফিশেই তো ডাকছে। ইলিশের টান থাকলেও কিন্তু এখন ইলিশ এসে গেছে বাজারে, প্রচুর ইলিশ রয়েছে, অ্যাটেন্ডেন্স মিলছে তাদের, তার সঙ্গে সঙ্গে অন্যান্য মাছ, রুই, কাতলা, পাবদা, মৌরলা, গলদা সবাই আছে, তবে দামে বেড়েছে সবাই কিন্তু এক গাদা। রুই কাতলা মিলছে 500 থেকে 550 টাকা কেজির মধ্যে, ট্যাংরা ক্রস করে গেছে কবেই 900, হাজারও ক্রস করছে কখনো কখনো, পাবদা পমফ্রেট আছে তারাও কিন্তু হাজার ছুঁতে খুব একটা দেরি নেই, মৌরলা আছে 500, 550, বাগদা, গলদা 1000 ছুঁয়ে ফেলেছে, আর ইলিশ কিন্তু এখন রয়েছে বাজারে, তবে অবশ্যই দামটা সাইজ অনুযায়ী হচ্ছে। এবারে আমি সোনালী ধাতুর কথা তোমায় বলছি, যে দাম 1,39,950 টাকা কিন্তু এখন রয়েছে 22 ক্যারেট সোনার দাম। আর বিয়ের কনেকে কি দেবে, নাকি তুমি তোমার ফিয়ান্সকে পুজোয় কি দেবে সেটাই তো ভাবছো, দামটা একটু কমতে পারে মার্কেট অ্যানালিস্টরা বলছে না, সেজন্যই তোমাকে বলছি দামটা কমুক না, তারপরেই না হয় কিনো। আর এখন আপাতত ফিয়ান্সের মন পেতে এইভাবেই লিপসিং করো, যে গানটা এখন আর যে মৌমিতা শুধুমাত্র তোমার জন্য রাখছে, সোনা ও সোনা।

কিন্তু স্টুডিওর ঘড়িটা একেবারে আনরোমান্টিক একদম গো, কারণ 9টা বাজতে চলেছে, 8টা বেজে 53 মিনিট হয়ে 28 সেকেন্ড হয়ে গেছে, 9টার দিকে এগোচ্ছি আমরা। আর এগিয়ে আসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে পুজো। এখন শহর কলকাতায় চলছে হ্যান্ডলুম ট্রেড ফেয়ার সল্টলেকে, শপিংয়ের জন্য দেশি বিদেশি ড্রেসের কালেকশন নিয়ে চলছে এই ফেয়ার। আর এদিকে রয়েছে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল, মানে 23-25 আজই হচ্ছে লাস্ট ডে। ICCRA যে ইউরোপের 11টা দেশ রয়েছে তাদের কালেকশনে থাকা 11টা সেরা মুভি নিয়ে তারা কিন্তু রয়েছে এখন এই মুহূর্তে আমাদের শহরে। তো এখানে রয়েছে নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, গ্রিস, ইউক্রেন, তাছাড়া রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, ইটালি, সমস্ত দেশই কিন্তু রয়েছে তারা তাদের সেরা সেরা ছবি নিয়ে এক ছাদের তলায় ICCRA। চলছে ফিল্ম ফেস্টিভ্যাল এখানে, আজই লাস্ট ডেট, আজ থেকেই প্ল্যান করো তুমি। অবশ্যই অবশ্যই মুভি তো আজকে দেখবে, তার সঙ্গে তুমি প্ল্যান করো তোমার শপিংয়ে যাওয়ার কথা। আর তার সঙ্গে সঙ্গে যেটা আমি করব সেটা হচ্ছে তোমার ওই স্বপ্ন কথাটা আমাকে তো সবার সঙ্গে শেয়ার করতেই হবে, যেটা তুমি আমাকে সেন্ড করেছো তোমার স্বপ্নের ডায়েরি থেকে। ভেরি নাইস টপিক, আমার স্বপ্নে দেখা রাজকন্যা যেখানে থাকে সেইখানে আমাকে নিয়ে যেতে চাইছে কে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ দা। আচ্ছা বেশ, আমি তো যাব, অবশ্যই যাব, একেবারে আপনার হাত ধরে আপনার সেই স্বপ্নে দেখা রাজকন্যার কাছেই আমি যাব। তারপরে যখন আমাকে নিয়ে রাজকন্যার বাড়িতে ঢুকবেন ঢুকবেন এরকম ব্যাপারটা যখন রয়েছে, ঠিক তখনই মোবাইলে অ্যালার্মটা বেজে ঘুমটা ভেঙে গেল, ইনকমপ্লিট রয়ে গেল আমাদের সোমনাথ দার সেই ড্রিমটা, স্বপ্নটা। আর যদি 1 কোটি টাকার দামের, মানে যদি পেয়ে যায় 1 কোটি টাকা তাহলে কি করবে? তাহলে ড্রিম যে লিস্ট যেটা হচ্ছে শপিং লিস্ট সেটা হচ্ছে সেটা কিনবে যেটা সেটা হচ্ছে আমাকে নিয়ে উড়ে বেড়াবেন এমন একটা যান কিনবেন। বাপরে বাপ, সব জায়গায় সোমনাথ দার সমস্ত কথার মধ্যেই আর যে মমিতা আছে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে, আজকে সকাল থেকে রয়েছি তোমাদের সঙ্গে, এমন সব স্বপ্নের কথা বলছো যে সত্যি সত্যি না হেসে আর পাচ্ছি না। যাই হোক, সোমনাথ দা বেশ ভালোই মানে মজা করে, বেশ এরকম মজাদার স্বপ্নের কথাই তো শুনতে চাই, জানতে চাই, খুব ভালো লাগলো। কদিন আগে বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম, বর্তমানে এখন আমি বাড়িতে স্বপ্নের সব সময় রাধে রাধে এই গানটি শুনতে পাই, আর বৃন্দাবনের সিনটা ভীষণভাবে চোখের সামনে দেখতে পাই, খুব ভালো লাগে। আমার না ভেঙে গেলে মন খারাপ হয়ে যায়। মাধবী নন্দী বেলঘড়িয়া কলকাতা 49 থেকে পাঠিয়েছেন এই মেসেজ, স্বপ্ন ভেঙে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, বৃন্দাবনের ওই যে যে সিনটা সেটা আর দেখতে পাই না, সেই জন্যই তো তখনই আমার মনটা ভীষণ ভেঙে যায়। মাধবী দি, মনে হচ্ছে আজকে কিন্তু আমার শোতে প্রথম লিসনার হিসেবে মেসেজ সেন্ড করেছো, যাই হোক খুব ভালো লাগলো। এইভাবে কিন্তু রোজ রোজ তোমাদের সবার মেসেজ আমরা দেখতে চাই। বৃষ্টি ভেজা সুপ্রভাত, আজকে ভোড়াইতে স্বপ্নের ফেরিওয়ালা মিষ্টি কণ্ঠে স্বপ্ন নিয়ে অনেক অজানা তথ্য পেলাম, তাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের কৃষ্ণেন্দুদা। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে বলছেন, আর এটাও বলছেন জীবনে এগিয়ে চলার জন্য স্বপ্ন দেখাটা ভীষণ দরকার, কিন্তু স্বপ্ন দেখা উচিত সুস্থকর বিবেক বুদ্ধি বিশ্লেষণের উপর ভর করে, যদি এমনটা হয় তবেই স্বপ্ন বাস্তবে সত্যি হবে। একদম তাই, কিন্তু বাদ বাকি কথা আমাকে উনি সেন্ড করেননি। তবে এবারে অবশ্যই অবশ্যই যেটা হচ্ছে সেটা হচ্ছে 8টা বেজে 55 মিনিট হয়ে 52 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, মানে 9টা বাজতে চলেছে। ব্যস্ত তুমি, ব্যস্ত শহর কলকাতা, পুজো আসছে, মেক ওভার করে গঙ্গার ঘাটগুলো নতুন সাজে আসতে চলেছে পুজোর আগে। আসছে মহালয়া, 10th অক্টোবর ইডেন গার্ডেন্সেই হবে কিন্তু মহা সমারোহে সেই দেবী পক্ষের সূচনা। উড়বে ড্রোন, চলবে প্রদর্শনী, আতশবাজি থেকে চলবে আলোর কারসাজিও। শহরে কোথাও দেখবে তুমি রামের বনবাস থেকে সীতাহরণ, মানে রামায়ণ থিম, কোথাও তুমি দেখবে মহাভারত, দেখবে তুমি ও গঙ্গা।

0: তুমি বইছো কেন? থেকে দেখতে পাবে পুজোর থিমে কৈলাসের বরফে মোড়া হিমালয়ের আলয়। এমনই সব থিমে কিন্তু সাজছে আমাদের শহর কলকাতার পুজোর প্যান্ডেলগুলো। তুমি আমি আছি এখন নমস্কার কলকাতায়, স্বপ্ন দিবসে স্বপ্নের দুনিয়ায় থাকবো ঠিক 10টা পর্যন্ত। এখন আমি যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, চলে যাচ্ছি এখন পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই। 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আর যেতে যেতে পরের ঘন্টায় অবশ্যই ইন্ডি পপ থাকছে, যে গান শুনলে তুমি নাচবে ডেফিনেটলি, তোমার স্ট্রেস ফ্রি মন হয়ে যাবে। কিন্তু যার গাওয়া গানটা এখন আসছে সেই মানুষটা কিন্তু লাইফটা ছিল একদম স্ট্রেসে ভরা। সেই নাজিয়ার গানই এখন শুনতে শুনতে চলে যাচ্ছি পরের ঘন্টায় আমরা।
1: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। চালু করা হবে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বেঙ্গালুরুতে আজ সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আজ শুরু হচ্ছে 4th ইউপি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 5 দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পণ্য সংগ্রহের সেরা কেন্দ্র এখানেই, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত প্রদর্শনীটি 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার জেলায় প্রথম সফর। প্রশাসনিক বৈঠক ছাড়াও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। সফরকালে মুখ্যমন্ত্রীর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিও রয়েছে। চলতি বছরের শেষে রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোটগ্রহণের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। এরই অঙ্গ হিসেবে রাজ্য নির্বাচন কমিশনকে 40,000-এর বেশি নতুন ইভিএম ইউনিট পাঠানো হয়েছে। ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় এই ইভিএম ইউনিট চাওয়া হয়েছিল। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্স ডাবলস ইভেন্টের বাছাই পর্বে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের কমলজিৎ ও সুরুচি সিং। 3 সিরিজ মিলিয়ে 587 পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থান অধিকার করে ভারত। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
5: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:02 হয়ে 57 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। এখন নিশ্চয়ই রেডি হচ্ছে অফিসে যাবে বলে, আর প্ল্যানে আছে নিশ্চয়ই শপিং করাটাও। এদিকে বৃষ্টি তো এখনও যেমন সঙ্গ ছাড়ছে না, পুজোতেও নাকি বৃষ্টি ভাসাবে, আপডেট তো এমনটাই রয়েছে। তাতে কি, বৃষ্টিতেও ভাসবো, ফ্যাশানেও মাতবো, স্বপ্ন সুন্দরী হয়েই স্বপ্নের মতো দিন কাটাবো পুজোর কটা দিন। স্বপ্ন তুমিও দেখো, স্বপ্ন আমিও দেখি, কখনো দেখি কোটিপতি রাজা আমি, সঙ্গে কত প্রজা, সামনে আমার থালা ভর্তি বিরিয়ানি, খাজা আর গজা। স্বপ্নে দেখি গাড়ি আমার উঠছে রাস্তা ছেড়ে, ঘুম ভাঙতেই দেখি আমি বিছানাতেই রয়েছি পড়ে। কখনো দেখে সিনেমাতে নায়ক আমি বেশ, ধাক্কা দিয়ে মা বলে ওঠ বাজারে যাবি, স্বপ্ন আমার শেষ। স্বপ্ন দেখি অনেক টাকা গুনছি বসে ঘরে, ঘুম ভাঙতেই দেখি আমি পকেটে মোটে 10টা টাকা পড়ে। তবুও স্বপ্ন দেখবো আমি, স্বপ্ন দেখবে তোমরাও, বাস্তবে যা অসম্ভব স্বপ্নে করে দেখাও। আজ বিশ্ব স্বপ্ন দিবসেই তুমি সেই স্বপ্নের বাক্স খুলে স্বপ্নের গল্প কথাই শেয়ার করছো, সেন্ড করছো আমাকে, সেন্ড করছো 9903659992 তে। যদি তুমি স্বপ্নে কোটিপতি হও, সঙ্গে সঙ্গে কী কী কিনবে, মানে তোমার ড্রিম শপিং লিস্ট কী হবে সেটাই তোমাকে জানাতে বলেছি। সঙ্গে ড্রিম শপিং লিস্টের পরেই তুমি অবশ্যই শেয়ার করছো স্বপ্নে, যেই তোমার ভেঙে যাবে, ঘুমটা ভেঙে যাবে, স্বপ্নটা উড়ে যাবে, স্বপ্নটা সত্যি যখন হচ্ছে না দেখছো, তখন তুমি কী করবে, মানে পকেট তোমার গড়ের মাঠ দেখলেই বা তুমি কী করবে সে সময়, হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে না অন্য কিছু করবে সেটা বলো। আর তার সঙ্গে স্বপ্নে যদি পৃথিবীর যে কোনো একটা জায়গায় যেতে পারতে, তাহলে সেই ড্রিম ট্রিপ কোথায় হবে বা তোমার সেই ডেস্টিনেশনটা কোথায় হবে সেটাও বলো, সঙ্গে কাকে নেবে সেটাও প্লিজ আজকে সেন্ড করে ফেলো 10টার আগে। শেয়ার করছো তো আজব অদ্ভুত সব এই মজাদার স্বপ্নের কথা যা আজও মনে আছে তোমার, আর সেই স্বপ্নটাও কিন্তু অবশ্যই বলো যে স্বপ্নটা তোমার জাস্ট আফসোস রয়েছে, যে স্বপ্নটা তুমি পুরোপুরি কমপ্লিট করতে পারোনি, মানে ইনকমপ্লিট রয়ে গেছে স্বপ্ন দেখাটা, সেটাও কিন্তু আজকে তোমার সেই আফসোসটা মিটিয়ে নিতে পারো আমাকে সেন্ড করে, আমাকে শেয়ার করে। এই ঘন্টায় কিন্তু ডক্টরও থাকবেন আমাদের সঙ্গে, আর তোমাকে আমাকে সার্ভিস দিতে ট্রেন থেকে বাস সবাই কিন্তু রেডি। সেই সমস্ত কথা নিয়েই কিন্তু আছি আমি 10টা পর্যন্ত তোমাদের সঙ্গে। জানি জানি তুমি আমার সঙ্গে যে এই ঘন্টায় থাকবে আমি জানি, আর আসলে আজকে স্বপ্ন দিব বস, তাই স্বপ্ন বোনার দিন আজ, স্বপ্ন দেখো।

স্বপ্ন বোনার সময় এখন, স্বপ্ন দেখার সময় এখন। হ্যাঁ জানি আর তুমি এই মুহূর্তে ঘুম ভেঙে একদম উঠে পড়েছো, কিন্তু সেই ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো আজকে দেখলে যদি একটা না একটা মনে থাকে তাহলে প্লিজ সেন্ড করে দাও। আরে বাবা, একটা দুটো তিনটে কি স্বপ্ন তুমি দেখো, ডজন খানেক পর্যন্ত স্বপ্ন দেখতে পারো। স্বপ্নবিদরা কিন্তু এমন কথাই বলেছেন, গবেষকরা এমনটাই বলেছেন, একজন মানুষ স্বপ্ন কিন্তু দিনের মধ্যে অন্তত একবার ঘুমলেই 12টা পর্যন্ত স্বপ্ন দেখতে পারেন, মানে 12টা অর্থাৎ এক ডজনও স্বপ্ন দেখে ফেলতে পারে। আর 12% মানুষ শুধুমাত্র সাদা কালো স্বপ্ন দেখে, বাদ বাকি লোকজন সবাই রঙিন স্বপ্ন দেখে। আর এখন এই মুহূর্তে তুমি আমি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি, আর আসছে তো পুজো। পুজোর সময় বড় চমক রয়েছে রেলের, চালু হচ্ছে অন দ্য স্পট টিকিট, থাকছে শিয়ালদা বালিগঞ্জ দমদম স্টেশন চত্বরে নতুন এবং আধুনিক টিকিট বুকিং কাউন্টার থেকে, প্রায় রেডি আধুনিক টয়লেট কমপ্লেক্স, আর হচ্ছে বিধাননগর স্টেশনে সাবওয়ে সংস্কার। আর হ্যাঁ, পুজোর সময় ভিড় সামাল দিতে 24 ঘন্টায় কিন্তু খোলা থাকবে শিয়ালদা কলকাতা স্টেশনে সব টিকিট কাউন্টার। পুজোতে হবে পেট পুজো, শিয়ালদা চত্বরে আসছে সেই হাওড়ার মতোই রেলকোচ ক্যাফে, থাকবে সেখানে হারিয়ে যাওয়া ট্র্যাডিশনাল সব খাবারের পসরা। খাবার দাবারের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি এই সমস্ত নিয়ে প্লিজ কোনো রকম ঝামেলা ঝুঁকি নেই ভেবো না, কোনো রকম হেডেক তুমি নিও না, কারণ ফুড সেফটি মোবাইল চেকিং কিন্তু চলছে শহর কলকাতা জুড়ে, চালু রয়েছে, খোলা আছে 9903653992 নাম্বারটা, এইটা তুমি এখানেই সেন্ড করতে থাকো তোমার স্বপ্নের বাক্স, তোমার স্বপ্ন কথা সেখান থেকে নিয়ে বলে ফেলো। আজও অদ্ভুত স্বপ্ন কথা দেখবো, জানবো ইনকমপ্লিট স্বপ্নটার কথা, সঙ্গে স্বপ্নে ওই লটারি জেতা মানে কোটিপতি হয়ে যাওয়া থেকে তোমার প্রেমে পড়া, বিদেশে চলে যাওয়া, কিংবা এমন কিছু একটা করো যা কিনা বাস্তবে করার সাহস তোমার নেই, সেটাই তুমি আজকে আমায় বলে দিচ্ছ, মানে স্বপ্নে তুমি হিরো। তো সেই সব কিছুই আমি এখন দেখছি 9903653992, ড্রিম ডায়েরিটা এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে। আমাকে মেসেজ করেছে অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দী থেকে, স্বপ্ন কথা সেন্ড করেছে, ও বলছে যে আশা করি খুব ভালো আছে, এক্স্যাক্টলি, কারণ আমি তোমাদের কাছে এলেই ভীষণ ভালো থাকি। তো এরপরে ও যেটা বলছে, তোমার শো শুনছি খুব ভালো লাগছে, থ্যাংকস আ লট। এরপরে যেটা বলছে আমাকে অভিষেক, সেটা হচ্ছে একদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল কি যে ও দুবাই গেছে, তো এদিকে যাচ্ছে আর ওদিকে যাচ্ছি আর বুর্জ খলিফা সঙ্গে ফটো তুলছি, ফটো তোলবার আগেই ঘুমটা জাস্ট ভেঙে গেল কারণ ডেকে দিল ওই অ্যালার্মটা, তো ব্যাস বুর্জ খলিফার সঙ্গে আর ছবিটা তোলা হলো না, সেলফিটা তোলা হলো না, অধুরা রয়ে গেল, অধরাই রয়ে গেল সেই ব্যাপারটা। তো যদি সত্যি কোনোদিন 1 কোটি টাকা পায় তাহলে গরিব মানুষদের জন্য ও গরিব বাচ্চাদের জন্য জামা কাপড় কিনবে, এরকমই ওর ড্রিম শপিং লিস্টটা এরকমটাই রেখেছে অভিষেক। এরপরে আমি যাচ্ছি চিত্তব্রত দার কাছে, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন, স্বপ্ন যদি সত্যি হয়, 1 কোটি টাকা যদি পেয়ে যায়, আমি করব এক দাতব্য চিকিৎসালয়, রাখবো না কোনো দুস্থ অসহায় পরিবার, সবাইকে আমি একদম সুস্থ করে তুলবো, সবাইকে ভালো রাখবো। বাহ খুব ভালো। রীতাদি হাওড়া থেকে কি বলছেন, চিত্তব্রত দার পরেই কিন্তু আমি হাওড়াতেই থাকছি রীতাদির কাছে। রীতাদি বলছেন একদিন খুব ভয়ের স্বপ্ন দেখেছিলেন উনি, হঠাৎ দেখছেন আকাশ থেকে বড় বড় ভারী ভারী সব জিনিস পড়ছে আর সবাই দৌড়দৌড়ি করছেন, রীতাদিও করছেন তাদের মধ্যে দৌড়দৌড়ি, কি যে ভয় করছিল কি বলবেন সেটা মানে বোঝাতে পারছেন না। এবার যেটা বলছেন, স্বপ্ন পুরো দেখবার আগেই ঘুমটা ভেঙে গেল, সেটা হচ্ছে একদিন দেখলেন ইনকমপ্লিট স্বপ্ন, যেটা সেটাই বলছেন, আফসোসটা কি সত্যি আছে সেখানে দেখি একটু। আমাদের বাড়িতে বিগ বি অমিতাভ বচ্চন এসেছেন, ঘরে ঢুকে বিছানায় বসলেন আর তাড়াতাড়ি ফোন করে রিলেটিভকে ডাকছি চলে আসতে, কিন্তু যা এত আফসোস আর কি বলবো, কারণ ঘুমটাই আমার ভেঙে গেল। রীতাদি আর যে মমিতাকে সে কথাই জানিয়েছেন তার অদ্ভুত আজব স্বপ্নের কথা, এমনই তো স্বপ্ন হয় যা মজাদার হয়, সেই মজাদার স্বপ্নের কথাই কিন্তু আজকে তোমার স্বপ্নের ঝাঁপি থেকে আমি সেন্ড করতে বলেছি, খুব সিরিয়াস কথাবার্তা নয় প্লিজ। অরুণ মণ্ডল বাড়ির পূর্ব মেদিনীপুর এগড়া থেকে বলছে, গাড়ি চালাই কলকাতায়, গাড়ি চালাতে চালাতে FM শুনছি, থ্যাংকস আ লট। প্লিজ ভাই দেখো, কিন্তু তোমার সব সিগন্যাল টিগনাল দেখে শুনেই কিন্তু বাবা গাড়িটা চালিও। আর স্বপ্ন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই অরুণ মণ্ডলের, মানে আমার আজকে ফার্স্ট লিসনার এবং

ফার্স্ট আজকে মেসেজ সেন্ড করেছে অরুণ। অরুণ যেটা বলছে, 1 কোটি টাকা যদি ও পেয়ে যায়, প্রথমেই একটা বাড়ি বানাবে, রাজপ্রাসাদ। মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, সেটা অবশ্যই অবশ্যই পূরণ করবে যদি 1 কোটি টাকা স্বপ্নে জিতে যায়। গাড়ি চালাচ্ছে তো, বাদ বাকি কথা ও আজকে আমাকে সেন্ড করতে পারিনি। আছে আছে প্রচুর এখনও স্বপ্ন কথা রয়েছে যা আসছে তোমাদের কাছ থেকে। আমি তো দেখছি তোমার সেই ড্রিম ডায়েরির পাতা খুলে, তোমার ড্রিম স্টোরিগুলো সেই লিস্ট আমি দেখছি, সেখানে রয়েছে শপিং লিস্ট, মানে ড্রিম শপিং লিস্ট থেকে ড্রিম ট্রিপের কথা দেখছি। সবচেয়ে মজার অদ্ভুত বেশ একটা স্বপ্নও দেখছি, আজব স্বপ্নের কথাও যা তুমি সেন্ড করছো। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে বলেছি ইনকমপ্লিট যে স্বপ্নটা রয়েছে সেটাও কিন্তু সেন্ড করতে, যেটা জন্য তুমি আজও আফসোস করো। ইস, যদি 5টা মিনিট আর ঘুমোতে পারতাম, আমার ওই ক্লাইম্যাক্সে পৌঁছে যাওয়ার স্বপ্নটা ডেফিনেটলি সেটা কমপ্লিট হতো। সেই ইনকমপ্লিট স্বপ্নটাও কিন্তু আমি শুনতে চাইছি। আফসোস করো না, আফসোসটা পরে করবে, তো আফসোসটাকে সরিয়ে রেখে অবশ্যই তুমি সেটা সেন্ড করে ফেলো আজকে 9903653992। দেখো, বসে বসে আমি তোমার সমস্ত কথা শুনছি, প্রায় 4 ঘন্টা হতে চললো বসে আছি। শুনেছি একটা না বসে থাকা নাকি উচিত নয়, অফিসেও কাজের ফাঁকে একটু একটু হাঁটাহাঁটি করা উচিত, মুভমেন্ট প্রয়োজন, ফিট থাকবার জন্য এগুলো দরকার। তবে তোমার আমার মধ্যে না এখন যেটা বেড়েছে সেটা হচ্ছে সত্যি আমরা স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি সবাই, আর তাই এখন অনেকেই আমরা হেলথ কনসিয়াস বলে রুটিনের মধ্যে আমাদের রয়েছে নিয়ম করে সকাল হাঁটা, মানে মর্নিং ওয়াকের কথা বলছি। সুস্থ থাকবার জন্য হাঁটা কেন এত গুরুত্বপূর্ণ, প্রতিদিন ঠিক কতটা হাঁটা দরকার? শুনেছি যে জিম, মানে জিমে যাওয়া বা কঠিন কঠিন কোনো এক্সারসাইজ করা, ব্যায়াম করা এসবের দরকার নেই, যদি সকালে হাফ অ্যান আওয়ার হাঁটা যায় তাহলেই সব কিছু কেল্লা ফতে। অনেকেই হাঁটেন ট্রেডমিলে, তবে অনেক বেশি লোকে কিন্তু হাঁটেন সকালে। মর্নিং ওয়াকের বিশেষত্বটা সত্যিকারের কোথায়? সারাদিন তো কাজ করতে করতে অনেক হাঁটতে হয়, তবুও কি মর্নিং ওয়াকটা দরকার? একদম খালি পেটে কি হাঁটা ভালো, নাকি হালকা কিছু একটু খেয়ে দিয়ে তারপরে হাঁটার জন্য দরকার? আচ্ছা, দ্রুত হাঁটা না ব্রিস্ক ওয়াকিং যেটাকে আর কি আমরা বলি, নাকি ধীরে হাঁটা, নাকি জগিং, কোনটা ভালো প্রত্যেকের জন্য? তো যাদের হাঁটুতে ব্যথা তাঁরাই বা কী করবেন, সেই সমস্ত কিছু শুনবো জানবো আজকে। হ্যালো ডক্টরের সাজেশনস নেবো আমরা ডক্টরের কাছ থেকে। আমাদের সঙ্গে থাকবেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল, ফিরছি একটু পরে তাঁকে সঙ্গে করে। এই ধরো তুমি মিনিট তিনেক একটু তোমার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি।

0: শরীর ভালো রাখতে, রোগ মুক্ত রাখতে, শরীর ভালো নেই এই কথাটা থেকে সরে আসতে চাইলে অবশ্যই নিয়ম মেনে প্রতিদিন আমাদেরকে চলতে হবে, আর সেখানটাতে কিন্তু বড় চ্যালেঞ্জ এসে যায়, তাই না? তো সেখানে থাকে ঠিক সময়ে খাওয়া দাওয়া থেকে ঘুম, থাকে শরীরচর্চা, থাকে মর্নিং ওয়াক, থাকে সময় মতো ওষুধ খাওয়া। আর শরীর সুস্থ রাখতে চাইলে অবশ্যই হাঁটা চলার বিকল্প নেই, এটা তুমি আমি জানি। সুস্থ সবল জীবন কাটাতে চাইলে শুনেছি মর্নিং ওয়াক করতেই হবে, তাতেই নাকি নিয়ন্ত্রণে থাকবে সুগার, প্রেশার, কোলেস্টেরল বাড়বে বেশি আর হাড়ের জোর, সঙ্গে সুস্থ থাকবে হার্ট, লাং এই সব কিছুও। তাই শুনি যে মর্নিং ওয়াক করাটা ভীষণভাবেই জরুরি। সত্যি কি হাঁটাহাঁটির জন্য সকালটাকেই বেছে নিতে হবে? সারাদিন তো কত কাজ করতে হয় তোমাকে আমাকে, তাই না? সেখানেও হাঁটতে হয়, তবুও নাকি সকালে ঘাম ঝরিয়ে হাঁটাটা ভীষণভাবেই দরকার। মর্নিং ওয়াক সত্যিই ঠিক কতটা জরুরি? খালি পেটে নাকি হালকা কিছুমিছু একটু খেয়ে তারপর হাঁটতে যাব? ঘাম ঝরিয়ে হাঁটার কথা শুনি, ব্রিস্ক ওয়াকিংয়ের কথাটা এখন খুব আর কি ইন বলতে পারি, সবাই আমরা শুনছি, তো সেখানে সবার জন্য কি জোরে জোরে হাঁটা, এই ঘাম ঝরানো এই ব্যাপারটা কি নিরাপদ? মর্নিং ওয়াকটাই বেশিরভাগ লোকজন করে। আচ্ছা, যদি সন্ধেবেলায় ইভিনিং ওয়াকটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে কি মানে কম উপকার হবে, নাকি সকালের মতনই ওই সন্ধেবেলায় হাঁটলেও একই রকম উপকারটা পাওয়া যাবে? শুনেছি, পড়েছি, ইউটিউবেও দেখেছি দিনে 20,000 পা হাঁটতে হবে, শরীরটা তাতে নাকি ভালো থাকবে। কিন্তু বেলা করে উঠলেও কি সেরকমটা হাঁটা যায়? সঠিক নিয়ম না জেনে হাঁটলে হাফ অ্যান আওয়ার হয়তো হাঁটলাম, কিন্তু ধীরে সুস্থে হাঁটলাম, তাতে কি ওজনটা কমবে, নাকি সত্যি হাঁটাটা ওই হাঁটাটা তো ভালো? এই নিয়মটা কিভাবে জানবো? বা ফ্যাটি লিভার কমাতেও শুনেছি হাঁটা খুব ভালো, সকালবেলার হাঁটাটাই কি সেটার জন্য বেশি ভালো? সেক্ষেত্রে কিভাবে কখন হাঁটতে হবে এমন সব প্রশ্নের উত্তর শুনবো, জানবো, সাজেশনস নেবো আজকে। হ্যালো ডক্টরে, আমাদের সঙ্গে আছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। প্রথমেই যেটা আমরা বলবো যে মানে এটা ঠিক যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা ঠিক সমস্যা বলবো না, এটা নিয়ে আমাদের জানবার বা কৌতূহলের কারোরই কোনোভাবেই শেষ নেই এটা বলতে পারি, বা আমাদের গাইডলাইনটাও ভীষণ দরকার হাঁটাহাঁটির ব্যাপারে। এই যে মর্নিং ওয়াক নিয়ে কথায় বলে যে মর্নিং ওয়াক শুধু হাঁটা নয় সুস্থ থাকার, এটা একটা ছোট্ট অভ্যেস, এটাও শুনে থাকি। তো মর্নিং ওয়াক কি সত্যিই দরকার, নাকি দিনের বেলায় যে কোনো সময় হাঁটলে এই একই কাজ হবে? আর বিশেষ করে যারা বাড়ির সব কাজ করেন, বাড়িতে যারা রয়েছেন হোম মেকার, যারা তারা বাজারও করছেন বা রান্না বান্না করছেন, অনেক হাঁটাহাঁটি করছেন, তো এমনিতেই তাদের হাঁটাহাঁটি হচ্ছে, তবুও কি মর্নিং ওয়াকটা জরুরি তাদের জন্য? এইটা একটু প্রথমে আমাদের ক্লিয়ার করে দিন।
2: হ্যাঁ, তুমি ভালো কোশ্চেন করলে। প্রথমেই তোমার লাস্ট পার্টের যে কমেন্টটা সেটা দিয়ে শুরু করি। দেখো, অনেকে বলেন যে আমি সারাদিন বাড়িতে কাজ করছি, আমি বসে থাকি না, সুতরাং আমার তো এক্সারসাইজ হয়ে যায়। এটা কিন্তু ভুল ধারণা। এক্সারসাইজ ইজ এক্সারসাইজ, বাড়ির কাজ করা বা ডেইলি হাউসওয়ার্ক কিন্তু এক্সারসাইজের কোনো অল্টারনেটিভ নয়।
0: ঠিক,
2: মানে রান্না করছে, ঘর ঝাড় দিচ্ছে, সবই বুঝতে পারছি, কাপড় কাটছে, কিন্তু ওগুলোতে পরিশ্রম হয় সেটাও ঠিক, কিন্তু সেটা এক্সারসাইজ না। এক্সারসাইজ মানে এমন একটা শরীর রিচার্জ হয়, সুতরাং দুটো আলাদা বিকল্প না। আচ্ছা, এটা এটা গেল। এবারে তুমি বললে যে মর্নিং ওয়াক, সেটা দিয়ে তুমি শুরু করলে কথাগুলো, যে মর্নিং ওয়াক কতটা দরকার। দেখো, এক্সারসাইজ ডেইলি দরকার, এটা এইভাবে বললে বেটার হয়। এবার সেটা সকালে হলো না বিকালে হলো সেটা কিন্তু ম্যাটার করে না।
0: আচ্ছা,
2: মর্নিং ওয়াক ব্যাপারটা এই ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি দেখা যায়, মানে কলকাতায়। তার একটা কারণ হচ্ছে কলকাতার রাস্তাঘাটে বিকালে বা দুপুরে তো যেভাবে হাঁটা সম্ভব না,
0: ঠিক,
2: মানে এক্সারসাইজের জন্য যেভাবে হাঁটা তো পসিবলই না, সেই জন্য এই ব্যাপারটা এসছে। কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় তো লোকে যে কোনো সময় এক্সারসাইজ করে এবং সেটাই ঠিক।
0: আচ্ছা, আর এই যে মানে কতটা সময় আমাকে হাঁটতে হবে, অনেক সময় বলা হয় না যে হাফ অ্যান আওয়ার হাঁটো এবং ঘাম ঝরাও, না হলে কাজ হবে না, এটা তো প্রায় শুনি।
2: কিন্তু একই কথা বলি, এক্সারসাইজ মোটামুটি 30 মিনিট পার ডে বা তার থেকে বেশি।
0: আচ্ছা,
2: সেটা যদি বেশি হয় মানে সময় পারমিট করে অবশ্যই 1 ঘন্টা হলে আরো ভালো।
0: আচ্ছা,
2: এবং হ্যাঁ, এক্সারসাইজ মানে আস্তে আস্তে হাঁটানো, যেটা প্রবলেম হয় আমাদের এখানে। মর্নিং ওয়াক ব্যাপারটা হয়তো অনেকে করেন, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে যায় গল্প করতে করতে, সেটা কিন্তু কমপ্লিটলি ইউজলেস। মানে প্রপার এক্সারসাইজ মানে লোকের সঙ্গে কথা বলার সময় থাকবে না, লোকের দিকে তাকানোর সময় থাকবে না,

0: অন্যান্য এই চা খাওয়া জিলিপি খাওয়া এগুলো টাইম থাকবে না
1: একদমই,
0: সেইগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে ওটা মর্নিং ওয়াক হচ্ছে না, ওটা টাইম ওয়েস্ট হচ্ছে।
1: আর
0: আপনি গল্প করতেই পারেন সকালে, মেন্টাল হেলথের জন্য ভালো, কিন্তু সে অবশ্যই মর্নিং ওয়াক মেন্টাল হেলথের জন্য খুবই ভালো, কিন্তু ফিজিক্যাল হেলথের জন্য ওটা কোনো কাজে আসবে না।
1: সেখানে মুখ বন্ধ করেই তোমাকে হাঁটতে হবে, জোরে জোরে হেঁটে ঘাম ঝরাতে হবে,
0: একটা সিরিয়াস অ্যাক্টিভিটি মানে একদম লোকের সামনে গল্প করে এদিক ওদিক তাকিয়ে হালকা করে হেঁটে কিচ্ছু হবে না।
1: আর ধরুন যারা হার্টের পেশেন্ট, সেক্ষেত্রে কি ওই ঘাম ঝরিয়ে হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং এগুলো ঝুঁকি নয়?
0: কোশ্চেন করলে তাহলে ওরা ডাক্তারের পরামর্শ নিতে হবে। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন তো লাগে,
1: হ্যাঁ
0: মানে যারা হার্টের পেশেন্ট সে স্টেন্ট হয়েছে বা পেসমেকার হয়েছে যাই হোক, তাদেরও আস্তে আস্তে এক্সারসাইজ রেজিমেনে ফিরতে হয়।
1: আচ্ছা,
0: কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ মতো, মানে মর্নিং ওয়াক তো করাই বা যে কোনো ওয়াকিং করাই যায়, কত স্পিডে কতক্ষণ এক্সারসাইজ এটা একটু জানতে হবে।
1: আর খালি পেটে সকালে হাঁটা ভালো নাকি কিছু একটু খেয়ে দিয়ে তারপরে হাঁটতে যাওয়াটা ভালো?
0: এটা না ঠিক মানে মেডিকেল সায়েন্সের ব্যাপার না সত্যি বলতে, তবে হ্যাঁ মানে যদি খিদে পেয়ে যায় কিছু খেয়ে হাঁটা ভালো, তবে বেশি খেলে ন্যাচারালি জোরে হাঁটতে গেলে তারপরে জোরে হাঁটা তো সম্ভব
1: না, না না
0: এটা নিজের উপর, এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার না।
1: আচ্ছা, আর ওই অনেকেই আছেন না যে সকালে হাঁটতে পারছেন না, দিনের অন্য কোনো সময় হাঁটলে কি একই ধরনের উপকার? যেটা
0: এটাই তো আমি বললাম,
1: হ্যাঁ বিদেশে সেটা রয়েছে,
0: কলকাতার পিকিউলিয়ারি যে সকালে হাঁটতে হবে ভোর 4:30-4:30 উঠে, এটা কোথাও হয় না।
1: আচ্ছা,
0: এবার দিনের যে কোনো সময় একটা এক্সারসাইজ করা যেতেই পারে।
1: হ্যাঁ,
0: ইনফ্যাক্ট পৃথিবীর অন্যান্য জায়গায় তো লোকে দুপুরে বিকালে রাতেই করে,
1: হ্যাঁ
0: কাজের পরে করে, কিন্তু আমাদের এখানে পরিস্থিতি এখনো সেরকম নয় যে বিকালবেলা এক্সারসাইজ করার একটা পরিসর থাকে। সন্ধ্যাবেলা কোন পার্কে গিয়ে তুমি এক্সারসাইজ করবে? নট
1: ঠিক,
0: নট রেকমেন্ডেড, এইসবের জন্য লোকে সকালে যায়।
1: আর এটাও তো ঠিক, আর এটাও তো ঠিক, এর আগে আপনার কাছে শুনেছি যে আপনার কাছে যেমন শুনেছি বা আমরা নিউজ পেপারেও সেগুলো দেখে থাকি যে সকালের দিকে কিন্তু আমাদের বায়ু দূষণের একটা ব্যাপার থেকে থাকে শীতকালে বিশেষত, তো সেক্ষেত্রে তো সিওপিডি পেশেন্ট বা তাদের খুব
0: এটা ব্যাপারটা হচ্ছে যে কয়লা ধুন তো এখন ইউজ হয় প্রচুর পরিমাণে, এখানে কয়লার যে ধোঁয়াটা প্রচন্ড ক্ষতিকর, ও যাদের অ্যাজমা সিওপিডি আছে তাদের ওইটা নাকে গেলে মারাত্মক অ্যাজমা অ্যাটাক হবে। এবার শীতকালে বিশেষ করে চারিদিকে সরি কয়লা ধুন জ্বালানো হয়, সেই ধোয়া একদম আমাদের মাটি থেকে 4-5 ফুট উপরেই ভাসতে থাকে, যদি মর্নিং ওয়াক করার সময় সেইটা নাকে যায় তাহলে খুবই ক্ষতি।
1: আচ্ছা,
0: এই জন্য শীতকালে মর্নিং ওয়াক কিন্তু এখন আর রেকমেন্ড করা হয় না, অন্তত এরকম পলিউটেড জায়গায়। একদমই
1: ঠিক, কলকাতা শুধু না দিল্লিতেও তো এরকম পলিউশনটা মারাত্মক থাকে, দিল্লি বা পাঞ্জাব এলাকা এই সমস্ত জায়গাতে, কারণ সেই সমস্ত জায়গা তো শীতকালে আবার ওই যে জমিতে যে নাড়া যেটাকে বলা হয় মানে কি বিচুলি টিচুলি বা ওইগুলো কেটে দেওয়ার পরে, গম কেটে দেওয়ার পরে যেগুলো আগুনে ধরানো হয়,
0: কলকাতায় পপুলেশন ডেন্সিটি অস্বাভাবিক বেশি, মানে দিল্লির তুলনায় কলকাতার পপুলেশন
1: অনেক বেশি,
0: অনেক বেশি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তার ফলে কলকাতার পলিউশনের এফেক্টটা অনেক বেশি পড়ে।
1: হ্যাঁ ঠিক,
0: আর একটা ফাঁকা জায়গা তো নেই, মানে এই যে ধোঁয়াগুলো থাকে এগুলো লোকের নাকেই যায়।
1: সাধারণত মানুষের জন্য কোনটা বেশি উপযোগী?
0: তুমি যদি কার্ডিয়াক বেনিফিট বলো, প্রেসার সুগারের রোগী বলো, তাহলে অবশ্যই জগিং, মানে জগিং রানিং এটাই রেকমেন্ডেড। এবার এটা কিছু মানে কনসো আছে, যেমন ধরো হাঁটুতে ব্যথা অস্টিওআর্থ্রাইটিস সে তো পারবে না, এটা এক দিক। সেকেন্ড হচ্ছে কার্ডিয়াক প্রবলেম থাকলে, অন্যান্য প্রবলেম থাকলে পারবে না, সুতরাং ব্ল্যাঙ্কেট রেকমেন্ডেশন দেওয়া খুব মুশকিল। মোটামুটি সুস্থ লোক এই 40-45-50, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, সে তো জগিং করতেই পারে, করা উচিত।
1: আচ্ছা, হাঁটার নিয়মেও কি চেঞ্জেসটা আনার প্রয়োজন, মানে পরিবর্তনটা আনা দরকার?
0: তুমি তোমার শরীরটা কতটা মেইনটেইন করেছো তার উপর।
1: আচ্ছা,
0: যে শরীর চর্চা একদম কম বয়স থেকে করেছে সে 70 বছর বয়সেও হাঁটতে পারে, পাহাড়ে উঠতে পারে, সাঁতারও কাটতে পারে।
1: আচ্ছা,
0: কিন্তু যে শরীরের পেছনে ইনভেস্টমেন্ট করেন, এই জিনিসটা এখন খুব ইম্পর্টেন্ট বলা, যেমন আমরা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করি, ভবিষ্যতে রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য তুমি যদি এজ 20-25 থেকে শরীরে পেছনে ইনভেস্টমেন্ট করো, মানে টাইম দিচ্ছো,
1: শরীরও তোমাকে ঠিক সেইভাবেই বেনিফিটটা দেবে,
0: ওই ওই সময় রিটার্ন দেবে। যদি যে কেউ এই ইনভেস্টমেন্টটা করে থাকলে সে 70 বছর বয়সেও মাউন্ট এভারেস্ট ক্লাইম করবে, কোনো প্রবলেম নেই, বা সাতবি ইংলিশ চ্যানেল পার হয়ে যাবে। কিন্তু যে এটা করেনি, যে ওটা পরে করবো করে করে 20-25 বছর কাটিয়ে গেছে, সে কিন্তু পারবে না।
1: একদম। আর এই যে হাঁটার সঙ্গে তো জুতো, এই ব্যাপারটা তো ভীষণভাবে সম্পর্কিত, হাঁটা এবং হাঁটা এবং জুতো, জুতো জুতো তো এই হাঁটার জন্য জুতো বাছাইয়ের ক্ষেত্রে কি মানে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত?
0: দেখো, যদি পায়ে মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে অত কিছু ভাবতে হয় না, মানে স্পোর্টস শু পরলে ভালো, এমনি জুতো যেটাই কমফোর্টেবল
1: যেগুলো।
0: আচ্ছা, এইখানে একটা বলি, খালি পায়ে করা যায় কিনা? করাই যায়, নোংরা থাকে পায়ে লাগবে এটা।
1: আর মর্নিং ওয়াকে কাদের জন্য সতর্কতাটা ভীষণ ভাবে প্রয়োজন?
0: মর্নিং ওয়াকে সতর্কতা কিসের ব্যাপারে,
1: মানে কাদের জন্য সতর্কতাটা দরকার? ধরুন সিওপিডি যারা পেশেন্ট আছেন তাদের জন্য মর্নিং ওয়াক কতটা মানে সতর্ক থাকা উচিত বা এরকম কোন?
0: মর্নিং ওয়াক তো নিজের হাতে, স্পিড তো নিজের হাতে, সেটা নিয়ে অসুবিধা নেই, করতেই পারে। কিন্তু ওই যে বললাম কয়েকটা নিয়ম, যেমন ধরো যদি দেখো মর্নিং ওয়াক করতে গিয়ে শ্বাসকষ্ট এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে, তখন মর্নিং ওয়াক নয়, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর কিছু একটা ভুল হচ্ছে বা পলিউশন বা মর্নিং ওয়াকের স্পিড কমাতে হবে, এগুলো জানতে হবে।
1: আচ্ছা, আর এই যে আরেকটা কথা আমরা শুনি বা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখে থাকি, 20,000 পা হাঁটতেই হবে দিনে সুস্থ থাকতে গেলে,
0: এইগুলো এইটাকে কোনো ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে নয়। এটা দেখো স্পোর্টস পারসন বা স্পেসিফিক ট্রেনিং, যেহেতু তোমাদের স্মার্ট ওয়াচ আছে, তুমি স্পিড মাপতে পারছো, তাই প্রশ্নগুলো আছে।
1: একদম
0: একদম, মানে নিজের ফিলিংটা খুব ইম্পর্টেন্ট, যে মর্নিং ওয়াক করে ফ্রেশ লাগছে কিনা, শরীরটা ফিট লাগছে কিনা, তারপর তো তুমি প্রেশার দেখবে, সুগার দেখবে, প্রেশার কমছে কিনা, সুগার কন্ট্রোলে আছে কিনা, সেইগুলো দেখে দেখে ঠিক করতে হবে। 20,000 পাটা একটা গাইডলাইন, খারাপ না, এগুলো থাকলে ভালো, কারণ তাহলে একটা টার্গেট থাকলে তবে তো লোকে কাজ করে,
1: অবশ্যই তো
0: সেই টার্গেট থাকাটা ভালো, কিন্তু ওটা যে একদম বাইন্ডিং তা নয়।
1: ওটা হলো না মানে 20,000 এর জায়গায় আমার 19,999 হলো, মানে এটা একদম শেষ হয়ে গেল, এটা নয়, 20,000টা একটা টার্গেট রেখে হাঁটা যেতেই পারে এরকম। আচ্ছা আচ্ছা, আর যেহেতু আমাদের কাছে সময় একদম বাঁধা, তো একদম শেষে আরেকটা কোশ্চেন আপনার কাছে রাখছি, আজ থেকেই যারা হাঁটা শুরু করতে চাইবেন প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত আপনার মতে?
0: এটা একটু এক্সপ্লেইন করে বলি, যে হাঁটাই শুরু করতে হবে কি মানে আছে, এক্সারসাইজ শুরু করুন, মানে হাঁটা শুরু করতে হবে না বলে এক্সারসাইজ শুরু করবেন, এইভাবে বল। এটা অনেক ভাবে হতে পারে,
1: আচ্ছা,
0: জিমে গিয়ে হতে পারে, জগিং হতে পারে, ট্রেডমিল হতে পারে, মর্নিং ওয়াক, জগিং, সুইমিং, সবই হতে পারে, যেটা সুবিধা সেটাই করবেন। কিন্তু যদি কম বয়স হয় কোনো চিন্তা নেই, যদি অ্যাবাভ 50 হয় ডাক্তারের পরামর্শ একটু নেবেন, ডাক্তার মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে দিই হ্যাঁ করুন, অসুবিধা হয় একটা হেলথ চেক আপ করে নিই, যে অসুবিধা নেই স্টার্ট করুন। আর লাস্ট যেটা বলি সেটা হচ্ছে, দেখো প্রথমেই একটা ইম্প্র্যাকটিক্যাল টার্গেট সেট করবেন না, ধরুন আপনি সেট করলেন আমি এক মাসের মধ্যে প্রত্যেকদিন 20,000 স্টেপ হাঁটবো, 10 কেজি ওয়েট কমিয়ে ফেলবো, এইসব করবো, এসব ক্ষেত্রে টার্গেট মিট করতে পারবেন না, আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ছেড়ে গেলেন। সুতরাং রিজনেবল স্মল টার্গেট সেট করবেন। এই প্রসঙ্গে একটা বইয়ের নাম বলি, খুব সুন্দর একটা বই আছে, সেলফ হেল্প বই, বলে অ্যাটমিক হ্যাবিটস। এই অ্যাটমিক হ্যাবিটস বলে একটা বই আছে আমেরিকা থেকে পাবলিশ, বিউটিফুল, মানে মানুষ কিভাবে বিহেভিয়ার চেঞ্জ করতে পারে সেটার জন্য এইরকম বই খুব কম আছে, নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার। তো এই বইটার ওয়াইজ বলি, যে প্রত্যেকদিন ছোট ছোট টার্গেট সেট করুন, আজকে আমি 100 জায়গায় 120 স্টেপ হাঁটু, কালকে 120 জায়গায়।
2: স্বাগত হ্যাঁ আপ সবকা এশিয়ান গেমস 2026 কি তাজা আপডেট মে, মে হুম মোহাম্মদ শাহিদ আজমী ওর মেরে সাথ হ্যায় সাক্ষী মান্ডওয়াল। এশিয়ান গেমস কে ময়দান সে ভারত কে খিলাড়িয়ো কা প্রদর্শন, পদকো কি খবরে, হর বড়ে মুকাবলে কা তাজা আপডেট হম পৌঁছা রহে হ্যায় সিধে আপ তক। তো চলিয়ে আজ কে দিন কি শুরুয়াত করতে হ্যায় ওর পহলি বড়ি আপডেট কে সাথ। এশিয়ান গেমস মে ভারত কে লিয়ে কমলজিত ওর সুরুচি সিং নে 10 মিটার এয়ার পিস্তল মিশ্রিত টিম স্পর্ধা মে ফাইনাল মে শানদার প্রদর্শন কিয়া, উন্হোনে স্বর্ণ পদক জিত কর এশিয়ান গেমস 2026 মে ভারত কা दूसरा स्वर्ण पदक हासिल कर लिया है। उनका अंतिम स्कोर 484.6 रहा, जो दूसरे स्थान पर है, दक्षिण कोरिया से 6.6 अंक अधिक रहा था। ईरान ने यहां पर कांस्य पदक अपने नाम किया।
3: जी थैंक यू सो मच शाहिद. एंड द अदर गुड न्यूज दैट कम्स दिस मॉर्निंग इज वंस अगेन फ्रॉम द वर्ल्ड ऑफ शूटिंग. दोस्तों इंडियन मैन इन द 50 मीटर राइफल 3 पोजीशंस हैव आल्सो सिक्योर्ड द सिल्वर फॉर इंडिया. जी हां दे डिलीवर्ड अ वेरी स्ट्रांग परफॉर्मेंस विद ऐश्वर्य प्रताप सिंह तोमर फिनिशिंग थर्ड विद 589. नीरज कुमार स्टूड फोर्थ विद 588 और रुद्रांश बालासाहेब पाटिल फिनिश नाइन्थ विद 585. भारत का टोटल स्कोर इसके साथ बन गया था 1762 यानी 1762 विच अर्नड देम the silver medal. China took away the gold with 1766 points led by Zhang Chenggong's 593 जो अपने आप में एक नया क्वालिफिकेशन गेम्स रिकॉर्ड है. और इसके साथ आपको ये भी बता दे कि अब ऐश्वर्य प्रताप सिंह और नीरज कुमार वापस से आज सुबह हमें 10:30 मैदान में दिखेंगे प्लेइंग द इंडिविजुअल फाइनल्स इन द इंडियन मेन 50 मीटर राइफल 3 पोजीशंस.
2: साक्षी एक और पदक के बारे में अपने श्रोताओं को बता दें, टेबल टेनिस के मिक्स डबल्स इवेंट में मनुषा और दिया चितले ने भारत का कांस्य पदक पक्का कर दिया है. भारतीय जोड़ी ने हांगकांग के वोंग चुंग तिंग और हु डुई केम को हराकर जो सेमीफाइनल मुकाबले में जगह बना ली है. वहीं एक अन्य मिश्रित युगल क्वार्टर फाइनल में हरमीत देसाई और यशस्विनी घोरपड़े को चीन के लिंग थिंगदोंग और कुमेन से हार मिली है.
3: जी स्क्वाश की दुनिया में भी आपके लिए एक बहुत अच्छी खबर लेकर आज हम आ रहे हैं बिकॉज स्क्वाश में भी भारत को एक मेडल यानी ब्रॉन्ज मेडल तो कम से कम अश्योर हो ही चुका है. जोशना चिनप्पा विल बी हैविंग अनदर एशियन गेम्स मेडल 16 इयर्स आफ्टर विनिंग हर फर्स्ट. द 40-year-old पार्टनरिंग विद वी सेंथिल कुमार स्टॉर्म्ड इनटू द मिक्स्ड डबल स्क्वाश सेमीफाइनल्स विद अ स्ट्रेट गेम विन ओवर देयर फिलिपिनो ओपोनेंट्स 11-3 11-5. जोशना एंड वी सेंथिल कुमार विल नाउ बी फेसिंग हांगकांग्स ली काई एंड टैंग मिंग होंग इन द सेमीफाइनल्स टुमारो by assuring India of at least a bronze medal in the match.
2: साक्षी अब चलते हैं हॉकी के मैदान पे. भारत ने जापान को 3-1 से करारी शिकस्त दे दी और एशियाई खेलों में अपनी जीत का जो सिलसिला था उसे जारी रखा है. लाल रिंग श्यामी ने पहला गोल किया जिसके बाद इशिका ने भारत की जो बढ़त थी उसको दोगुना कर दिया. इसके बाद नवनीत कौर ने तीसरा गोल दाग दिया. कोबायाकावा शिको ने अंतिम क्वार्टर में जापान के लिए एक गोल दागा लेकिन भारत ने अपनी बढ़त को बरकरार रखते हुए आसानी से जीत हासिल कर ली है.
3: जी शाह थैंक यू सो मच. एंड द नेक्स्ट अपडेट इज फ्रॉम द वर्ल्ड ऑफ बैडमिंटन जहां हमारे भारतीय शटलर्स ने हमें फिर से एक बार आज सुबह खुशखबरी ही दी है बिकॉज इंडियाज इंडिविजुअल बैडमिंटन कैंपेन एट द एशियन गेम्स गॉट अंडरवे विद ध्रुव कपिला एंड तनिषा क्रास्तो टेकिंग ऑन मालदीव्स अमिनाथ अब्दुल रजाक एंड निबल अहमद इन द मिक्स डबल्स. द इंडियन पेयर मेड अ डोमिनेंट स्टार्ट कंफर्टेबली टेकिंग द ओपनिंग गेम 21-8. इसके बाद जो दूसरा गेम था उसको भी हमारे दोनों ही भारतीय शटलर्स ने अपने नाम कर लिया 21-7 से thereby winning the match in straight games 2-0 शाहिद.
2: जी हाँ एक एथलेटिक्स की खबर दे देते हैं. महिला हेप्टाथलॉन में लॉन्ग जंप में अनामिका अनीश 6 स्थान पर है. कोई अच्छी खबर नहीं. पूजा 10 स्थान पर रही. ओवरऑल स्टैंडिंग में अनामिका 7 और पूजा 9 स्थान पर रही थी.
3: जी और फेंसिंग की दुनिया से आपके लिए थोड़ी सी निराशाजनक खबर लेके आएंगे बिकॉज इंडिया हैव बीन पुट ऑन द बैक फुट अर्ली इन द मेंस टीम फॉइल राउंड 16 टाई अगेंस्ट हांगकांग एट द एशियन गेम्स. सचिन बिगैन विद द 2-5 लॉस टू चुन चॉय बिफोर हिमश सिंह वेंट डाउन 3-5 इन द सेकेंड रिले लीविंग इंडिया 5-10 बिहाइंड. वहीं पर आदित्य देन गेव इंडिया सम होप विद द 6-5 विक्ट्री ओवर कार लॉन्ग च्योंग रिड्यूसिंग द deficit to 4 points at 11-15. However, 17-year-old Sachin struggled to find enough touches in the next relay with Hong Kong extending their advantage to 19-12. So, ab Bharat ke liye ek uphill aur bahut hi mushkil task hai to fight back into this event kyunki aage aur bhi relays dosto aaj ke din mein aane wale hain.
2: Ji chalte chalte tairaki ki baat kar lete hain. Purushon ki 50 meter breaststroke heat mein Dhanush Suresh qualify nahi kar paaye. Purushon ki 400 meter freestyle heat mein Dakshan शशि कुमार और अनिश सुनील भी फाइनल में जगह नहीं बना सके. वहीं पुरुषों की 200 मीटर बैक स्ट्रोक में ऋषभ दास और उत्कर्ष पाटिल ने फाइनल के लिए क्वालिफाई कर लिया है.
3: यस इंडीड ये सारे अपडेट्स हम आपके लिए इस समय सुबह 9:30 लेकर आए थे लेकिन जाने से पहले आपको एक और खुशखबरी दे दे. छोटी सी है लेकिन है तो खुशखबरी कि भारत मेडल टेबल में भी इस समय अब 15 स्टैंड से 12th पोजीशन पर आ चुका है. जी हाँ 12वें स्थान पर अब भारतीय टीम आपको मेडल टेबल में दिखेगी. कुल मिलाकर भारत के पास इस समय 18 मेडल हो चुके हैं. एक गोल्ड जो और ऐड हो गया है आज सुबह शूटिंग की दुनिया से उसकी बदौलत अब भारत के पास है 2 गोल्ड 7 सिल्वर और 9 ब्रॉन्ज मेडल्स विच पुट्स इंडिया ऑन द टेबल एट द 12th पोजीशन प्रेजेंटली. उम्मीद करते हैं कि ये खुशियों का जो सफर है जारी रहेगा भारतीय खिलाड़ियों की तरफ से. फिलहाल के लिए मोहम्मद शाहिद और मुझे साक्षी को दीजिए इजाजत. हम मिलेंगे आपसे सुबह के 10:30 एक बार फिर से विद ऑल द लाइव अपडेट्स फ्रॉम द ऑनगोइंग एशियन गेम्स 2026. गुड बाय फॉर नाउ.
4: एशियन गेम्स 2026 आईची नगोया।
5: सुनछेन नमस्कार कोलकाता,
6: नमस्कार कोलकाता
5: 107 FM रेनबो ते, नमस्कार कोलकाता,
6: नमस्कार कोलकाता।
7: हेलो डॉक्टर,
1: আমরা ডক্টরের সঙ্গে কথা বলতে বলতেই চলে গিয়েছিলাম এশিয়ান গেমসের রিলে শুনতে। তো এই মুহূর্তে ভারতের অবস্থা খুব ভালো রয়েছে, 12তম পজিশনে রয়েছে, খুব ভালো লাগছে শুনতে। এবং একেবারে শেষ কোয়েশ্চেনেও আমরা চলে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা

আবারও ফিরে এসেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন মর্নিং ওয়াক কতটা ভালো শরীরের পক্ষে খুব জরুরি কিনা, বা দিনের কোনো সময় হাঁটলেই মোট কথা হলো একই রকম আমরা আর কি তার গুণাগুণটা আর কি পাবো, ভালো দিকটা পাবো, তো সেই সমস্ত সম্পর্কে কিন্তু কথা হচ্ছে, সাজেশনস আমরা নিচ্ছি আজকে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। তো তিনি রয়েছেন আমাদের সঙ্গে, একদম লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে গিয়েছিলাম এবং সেই কথাই আবার শুনবো যে এই এই যে আপনি একটু আগেই বলছিলেন যেটা, যে আমাদের

0: আমাদের ডেইলি রুটিনের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, যেটা সুবিধা সকালে হলে ভালো, নইলে দুপুরে বিকালে রাতে যখন হোক হতে পারে।
1: আচ্ছা,
0: কিন্তু যেটা মেইন কথা, একটা প্র্যাকটিক্যাল টার্গেট রাখবে
1: যে
0: প্রথম প্রথম কতটা করা যেতে পারে। প্রথমে যদি একটা ইম্প্র্যাকটিক্যাল টার্গেট রেখে নেন যে একদিনের মধ্যে 20,000 স্টেপ থাকবো, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ফেলিওর হবে এবং তারপর 3 দিনের মধ্যে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সেটা প্রথমে 100 স্টেপ, তারপর 150 স্টেপ, 200 স্টেপ, এইভাবে সেটা জগিং হতে পারে, রানিং হতে পারে, বা সুইমিং হলে 3 বার পুলটা এপার ওপার করবো, এইভাবে শুরু করবেন।
1: আচ্ছা,
0: একটা বইয়ের কথা বলছিলাম,
1: অ্যাটমিক
0: হ্যাবিটস বলে একটা সেলফ হেল্প বই আছে আমেরিকা থেকে পাবলিশ, বিউটিফুল বই,
1: কিভাবে
0: মানুষ বিহেভিয়ার চেঞ্জ করতে পারে সেইটা বোঝার জন্য এই বইটা পড়া খুব জরুরি।
1: আচ্ছা,
0: তো সেই অ্যাটমিক হ্যাবিটস বইটা পড়লেও আপনারা বুঝতে পারবেন যে যেকোনো বড় কাজ ছোট ছোট স্টেপস বা চেঞ্জ দিয়ে শুরু করতে হয়, প্রথমেই বিশাল বড় চেঞ্জ করে দেবো ভাবলে হয় না। তো সেইভাবে ইনকর্পোরেট করবেন, তারপর চিকিৎসকের পরামর্শ নেবেন, সেইভাবে আস্তে আস্তে এগোবেন। আপনার একটা টার্গেট হয়তো রইলো যে আমি 1 বছর পরে এই জায়গাটায় পৌঁছতে চাই,
1: লিসনারদের গাইড করবার জন্য। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা প্রবলেম নিয়ে কিন্তু চলে আসবো আবার আপনার কাছে। আজ আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তাঁর কাছ থেকে আমরা শুনলাম, জানলাম যে হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করাটা দরকার ঠিকই, তবে মর্নিং ওয়াকই যে দরকার এমনটা নয়। ফিট অ্যান্ড ফাইন থাকতে গেলে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে শরীরটাকে ভালো রাখার জন্য চ্যালেঞ্জটা আমাদের নিতে হচ্ছে, এবং সেজন্য কিন্তু আমরা হাঁটাহাঁটি থেকে এক্সারসাইজ সব কিছুই নিয়ম মতো কিন্তু করতে পারি। ডেইলি রুটিনে অবশ্যই এটা আমাদের যোগ করা উচিত, সে হোক মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা এক্সারসাইজ যাই হোক না কেন। আর এখন কোনো কথা নয়, ফিরছি আমি জাস্ট এই মিনিট চারেক পরেই, আর ফিরে এসেই তোমার স্বপ্ন কথা নিয়েই তো ফিরছি আমি। আপাতত যাচ্ছি মিনিট চারেকের জন্য, ফিরব তোমার স্বপ্ন কথা নিয়ে। তোমার স্বপ্নের ডায়েরি আমার হাতে রয়েছে তো 9903653992, আর যে মৌমিতা আছি তোমার ড্রিম ডায়েরি নিয়ে আজকে বিশ্ব স্বপ্ন দিবসে।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:45 হয়ে 8 সেকেন্ড। তুমি শুনছ শুক্রবারের নমস্কার কলকাতা 107 FM রেনবোয় আর যে মৌমিতার সঙ্গে। আর আমি তো রয়েছি তোমার সেই স্বপ্নের ডায়েরি হাতে। আজ যেহেতু বিশ্ব স্বপ্ন দিবস, তো সেই সকালবেলা থেকে 6টা থেকে আমি নিজে অনেক কথা বলেছি স্বপ্ন নিয়ে, স্বপ্নের ফেরিওয়ালা হয়েছিলাম আজ তোমাদের সঙ্গে। আর এখন তুমি আমাকে তোমার সেই ড্রিম ডায়েরি থেকে স্বপ্ন কথা, ড্রিম স্টোরি তুমি সেগুলো আমাকে সেন্ড করছো, শেয়ার করছো। এবার আমিও কিন্তু তোমাকে শেয়ার করছি একটা আপডেট, সেটা ওয়েদার আপডেট। এই মুহূর্তে যারা রয়েছে বাইরে কলকাতা, হুগলি, হাওড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তো সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। আর অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসার সম্ভাবনা, তাই অবশ্যই সেফ প্লেসে কিন্তু সবাই নিজেদেরকে নিয়ে যেও। আর এখন এই মুহূর্তে আমি নিজেকে নিয়ে যাব কোথায়? অবশ্যই 9903653992 এই মুহূর্তে আমি যাচ্ছি বহরুতে, বহরু ঘোষপাড়া। মাধাইদা কি বলছেন? মাধাইদা বলছেন, আজকে প্রভাতে সূর্যের মুখ দেখলেও মাঝে মাঝে মেঘ করছে আর ঝিরি ঝিরি বৃষ্টি ঝরছে, আবার এখন রোদ উঠেছে, বাহ খুব ভালো। এইভাবে চলছে ওয়েদারের খামখেয়ালিপনা। আর এর সঙ্গে উনি বলছেন, স্বপ্নে যদি 1 কোটি টাকা পেয়ে যান তাহলে সেই টাকা দিয়ে ছোটোখাটো একটা শিল্প বানাবে, সেখানে গ্রামের বেকার যারা আছে সেই সব ছেলেদের সুযোগ করে দেবেন, যাতে অন্তত কিছু বেকার যুবক কর্মসংস্থান হয়। আর খুব সুন্দর স্বপ্ন দেখেছিলেন উনি একবার, সেই স্বপ্নটা হচ্ছে ওনার পছন্দের মাটন কষা আর নান পরোটা খাচ্ছেন, সেই স্বপ্নের মাঝে নেমে ভয়ঙ্কর এক দানব সেই দানব প্রিয় খাবারটা কেড়ে নিয়ে চলে যায় আর খেতে দিচ্ছে সেখানে নিয়ে গিয়ে বিরিয়ানি, যেটা একদম অপছন্দ করেন আমাদের মাধাইদা, তো সেই খাবারটাই দানব দিচ্ছে আর জোর করে সেই খাবার আবার গেলাবারও চেষ্টা করছে। এমন এক অদ্ভুত আজব স্বপ্ন তিনি দেখেছিলেন, তারপরেই ঘুম ভেঙে যায় আমাদের মাধাইদার। সেই স্বপ্ন কথাই আমাদেরকে আজকে সেন্ড করেছেন মাধাইদা। ওরে বাস, প্রচুর প্রচুর রয়েছে মেসেজ, জানি না কি করে শেষ করব। শাওন বারাসাত থেকে কি বলছে, স্বপ্ন দেখা মানে পিছলে পড়ে যাওয়া, খাট থেকে পড়ে যাওয়া, পাহাড় থেকে পড়ে যাওয়া, সিঁড়ি থেকে পড়ে যাওয়া, ব্যাস এই পর্যন্তই, কোনোদিনও এসব ছাড়া কোনো স্বপ্ন দেখলামই না আজ অবধি। আরে তুমি ভীষণ ভীতু, কারণ এই কথাটাই সবাই বলছে, স্বপ্নবিদরা গবেষকরা এমনটাই বলে থাকেন, এমন স্বপ্ন তারাই দেখেন যখন সামনে কোনো পরীক্ষা আসছে বা কোনো একটা লাইফে কোনো স্ট্রেস যাচ্ছে, ডিপ্রেশন রয়েছে, সেখানে কিন্তু এসে যায়। তো না, তুমি তো খুব ভালো ছেলে, গুড বয়, তো এরকম স্বপ্ন না, তোমার বাকি স্বপ্নগুলো মনে থাকে না, এই আর কি। বারাসাতে টেলিফোন এক্সচেঞ্জে একটা বিশাল উঁচু টাওয়ার আছে, ও একবার স্বপ্নে দেখেছে যে ওই টাওয়ারের উপর উঠে উপর থেকে বারাসাত শহরটাকে দেখছে আর হাওয়া খাচ্ছে। ও হো, এইরকম স্বপ্নই তো চাই শুনতে, দারুণ দারুণ ব্যাপার।

কিন্তু। আর এরপরে যাচ্ছি সোমেন, সোমেন যাদবপুর থেকে কি বলছেন, স্বপ্ন নিয়ে ওয়ার্ল্ড ড্রিম ডেতে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য আমাকে তুমি কি কি স্বপ্ন দেখেছিলে? আচ্ছা এই তোমাদের সঙ্গে এসে বলবো, এরকমই স্বপ্ন আমার ছিল। স্বপ্ন নিয়ে অনেক অজানা তথ্য, অজানা জ্ঞান অর্জন করেছি আজকে, সেই জন্য আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, থ্যাঙ্কস দ্য লর্ড তোমাকেও, যে তুমিও আমার সঙ্গে সকাল 6টা থেকে রয়েছো। স্বপ্নে যদি কোটিপতি হয় আমাদের সোমেন, তাহলে কী করবে? সবার জন্য একটা বিশাল লাইব্রেরি ও করে দেবে, আর সবার জন্য আনলিমিটেড চা এবং বই দুটোই সেখানে ফ্রি থাকবে। ওয়াও, দারুণ ব্যাপার। একবার স্বপ্ন দেখেছে আমাদের সোমেন, যেটা ঘুম ভাঙার আগেই ভেঙে গেল, সেটা হচ্ছে মানে সেটা কমপ্লিট হওয়ার আগেই ইনকমপ্লিট রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছে। ওয়াও, ট্রফি দেবে ঠিক সেই সময় মা ডাকলো, এই সাহারে, আফসোসটা তো রয়ে যাবেই, স্বাভাবিক। ট্রফিটা আজও মিস করে, কারণ ওই যে উঠতেই হবে, অফিসে যেতে হবে, মা ডেকে দিয়েছেন। ড্রিম ট্রিপে আমি একা যেতে চাই না, আমি আর যে বোন মৌমিতাকে নিয়ে যেতে চাই। ও হো সোমেনদা, থ্যাংকস আ লট, তোমার সঙ্গে আমিও যেতে চাই। এবং কোথায় যাব সেটা আইসল্যান্ডে, কারণ সোমেনদাই সেই জায়গাটা চুজ করেছেন, তার ড্রিম ডেস্টিনেশন আইসল্যান্ড, এবং সঙ্গে নেবেন আর যে বোন মৌমিতাকে। হো, দারুণ ব্যাপার। ঠান্ডাটা উপভোগ করতে চাই, সঙ্গে থাকবে ধোঁয়া ওঠা চা বা কফি, আর কোনো তারা, কোনো অফিস সেখানে নেই। অদ্ভুত মজার স্বপ্ন হলো। একবার স্বপ্নে একটা ভূত এলো, বললো ভয় পেও না, আমি বললাম তুমি চলে যাও, তুমি কেন এসেছো? ভূত বললো আমি তোমাকে একা দেখে একটু আড্ডা দিতে এলাম। আহা, দারুণ ব্যাপার। আর তখন মুখ দিয়ে কোনো একটা কথাই বেরোচ্ছে না, জাস্ট বোবা হয়ে গেলাম আর কি, ব্যাপারটা হচ্ছে। সোমেনদা যাদবপুর থেকে এত সুন্দর করে তাঁর স্বপ্ন কথা তাঁর স্বপ্নের ডায়েরি থেকে আমাদেরকে শেয়ার করেছেন। গৌতম দত্ত কি বলছেন? গৌতম দা কিষাণ থেকে, গৌতম দা কি বলছেন, স্বপ্ন নিয়ে অনেক কথাই শুনলাম, খুব ভালো লাগলো, থ্যাংকস আ লর্ড দাদা। নিজের স্বপ্নের কথা এবারে বলছেন আমাদের গৌতম দা, যদি এরকম কোনো 1 কোটি টাকা পেয়ে যান তাহলে তার 50% নিজের জন্য রাখবেন, আর 50% কিষাণগঞ্জ শহরকে সুন্দর করতে খরচা করবেন। রাস্তার দুই ধারে এমন গাছ লাগাবেন যাতে মানুষ দেখলেই বলে দেবে ওয়াও, আর সেলফি নেবে অবশ্যই সেই গাছগুলোর সঙ্গে, দারুণ ব্যাপার। কিন্তু এই এইটা জানতে পেরে খুব ভালো লাগছে। অর্ণব দা, হুগলির অর্ণব দা কি বলছেন, একটা ছোট্ট স্বপ্ন শেয়ার করছেন আমাদের সঙ্গে, সেটা হচ্ছে দেশের সমস্ত রাস্তা, ছোট বড় মাঝারি রেললাইন আর দুই ধারে যে নদীর দুই ধারে যেন সবাই মিলে আমরা ফলের গাছ বসাই, সবাই ফল খাবো, পশু পাখি সবাই ফল খাবে, আমাদের দেশটা হবে ফলের দেশ। ভালো থাকবেন, গ্রামে পুজো দেখতে আসবেন, আর সেজন্যই কিন্তু আগরতলা থেকে, ত্রিপুরা থেকে কিন্তু এখন অর্ণবদা চলে এসছেন হুগলিতে, সেটা বুঝতে পারছি, কারণ হুগলি থেকেই লিখেছেন। রনিন সাহা সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে কি বলছেন, সকাল 7:30 থেকে 10:15 পর্যন্ত বাসে বসে রেনবো শুনি, ফেরার সময় 5:30 থেকে 3 ঘন্টা শুনি। বাসে বসে মেসেজ টাইপ করছি তাই বানান ভুল হতে পারে, একটু কষ্ট করে প্লিজ পড়ে নিও, ভালো থেকো। কি লিখেছেন আমাকে, যদি স্বপ্নে 1 কোটি টাকা পান আমাদের রনিন্দা, তাহলে মা বাবাকে সারা পৃথিবীর দর্শনীয় স্থান ঘুরে দেখাবেন। আর অনেক ভালো ভালো স্বপ্ন অনেক সময় ভেঙে গেছে, এখন তেমন কোনো সাপের স্বপ্নের কথা, আচ্ছা স্বপ্নের কথা মনে পড়ছে না তাই লিখছেন না। রেইনবোর নিয়মিত শ্রোতা, নিয়মিত লিসনার, কিন্তু এই প্রথম লিখছেন রনিন্দা, রনিন সাহা সাগরপাড়া মুর্শিদাবাদ থেকে। নিশ্চয়ই এখনও শুনছো রনিন্দা, তুমি তোমার স্বপ্নের কথা আমাদের সেন্ড করেছো, ভালো, খুব ভালো লাগলো শুনেও। গুড মর্নিং মৌমিতা, গুড মর্নিং বিকাশ দা, বিকাশ রঞ্জন দাস যাদবপুর থেকে বলছেন, প্রতি রাতে ঘুমের মধ্যে নানা রকম ভালো মন্দ স্বপ্ন দেখি, ঘুম ভাঙার পরে কিছু স্বপ্ন মনে থাকে, কিছু ভুলে যায়। যদি 1 কোটি টাকা হাতে পাই তবে সেই টাকায় গরিব অসহায়দের জন্যই কিছু একটা করব, এমনই কিন্তু ইচ্ছে রয়েছে। আর SSD শ্যামসুন্দর দা কি বলছেন, শ্যামসুন্দর দা তো ছন্দ দেবেন তাই পুরো কথাটা পাঠিয়েছেন, স্বপ্নে পেলে 1 কোটি করব না তড়ি ঘড়ি, বিলিয়ে দেবো সবটাই স্বপ্নের যারা নীলপরি, ব্যাংকে গেলে টাকা নিয়ে হবে না কোনো ফয়সলা, পরিদের সঙ্গে করলে সমতা, তারাই পাড়াবে সব পড়াবে স্বপ্নের মালা। দেখেছি একদা স্বপ্নের ঘরে প্রিয় এক অভিনেতাকে, মুখে তার মিষ্টি বার্তা ছবল মারে দরিদ্রতাকে, আর স্বপ্নের মাঝারে সেদিন করতে গিয়ে খুন, মোবাইলখানা বেজে ওঠে করে গুন গুন, অভিলাষ হলো না পূর্ণ, ছিন্ন হলো না বিপদ, বাস্তবে না হোক স্বপ্নেই তাকে নিতাম একবার প্রতিশোধ। স্বপ্নের ভেলায় ভালো লাগে মুদ্রিত নয়নে ভাসতে, চিরসাথী হয়ে থাকবে প্রিয়তমা সুন্দর পৃথিবীতে আসতে যেতে, ফুটবলে পায়ের ছোঁয়া জীবনে ছিল না রোল, হঠাৎ একদিন স্বপ্ন দেখি একই আমি করেছি গোল, স্বপ্ন তুমি স্বপ্নেই থাকো সবার সুখ নিদ্রায়, বাস্তবে শুধু তোমাকেই চাই রঙিন সুখে রাঙিনায়। SSD শ্যাম সুন্দর দা এত সুন্দর করে নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে তিনি তাঁর স্বপ্ন কথা আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। সুখেন্দু দা, সুখেন্দু ঘোষ কি বলছেন, শান্তিনিকেতন গুরুপল্লী থেকে, দৌড় শেষে ক্লান্ত দেহে বুক ভরে নিচ্ছি, সার সময় এখন প্রিয় বন্ধু, প্রতিটি দিন যেন মাস, দুপুর গড়িয়ে বিকেল আসে, সন্ধেও দেখি নামে, ভেসে যাওয়া হাজার স্বপ্ন আঁখি পাতে এসে থামে, ছোট্ট ঘর মাথা গোঁজার ফুলেরা সেথায় ফোটে, স্বপ্নে দেখি পাখি গলি
কচি কাচারা জোটে, স্বপ্ন দেখে হাসছে সবাই, ভুলেছে দুঃখ কষ্ট, হাত বাড়িয়ে ধরছে সবে স্বপ্নে, সবই স্পষ্ট। ওয়াও, স্বপ্ন কিন্তু এরকম স্পষ্ট হয় না যেমনটা আমাদেরকে পাঠিয়েছেন। খুব ভালো লাগলো গুরুসদয়পল্লী থেকে আমাদেরকে পাঠিয়েছেন, গুরুপল্লী থেকে পাঠিয়েছেন আমাদেরকে এই মেসেজ। তো সেই আমাদের সেই মেসেজ সুখেন্দুদা পাঠিয়েছেন। এরপরে আমি যাচ্ছি কোথায়, এরপরে আমি যাচ্ছি সোজা বারাসাতে, কারণ শঙ্করদা রয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন। হঠাৎ আমার পিঠের পরে গজিয়েছে দুটি ডানা, দিব্যি আমি উড়ে গেলাম বেড়াতে আকাশখানা, প্রথমে উড়ে উড়ে গেলাম চাঁদের পাড়ায়, তারপরেতে বেড়াই ঘুরে প্রতি গ্রহ তারায়, উড়তে উড়তে ক্লান্ত ডানা নিতে মেঘের পরে বিশ্রাম, বৃষ্টি হয়ে ঝরল মেঘ খাট হতে দরাম, স্বপ্নে আমার বেড়ানোর স্থান করছি আমি ফাঁস, নামেই যখন ভোলানাথ বেড়াতে যাব কৈলাস, মানুষ সরোবরে আমি বইছি বাইছি তরি খান, দুখাত ভরে দুহাত ভরে ব্রহ্ম কমলের করছি মধুপান, বিটকেল এক ভিমরুল এসে কামড়ে দিল গায়, সুখ স্বপ্ন গেল ভেঙে হায় হায় হায়, কোটি টাকা স্বপ্নে আমার ভরে পকেট কানি, তখন কিন্তু হয়ে যাব মস্ত বড় দানি, বিলিয়ে দেব সবার মাঝে করে দান খয়রাত, নিজের যা আছে আমার তাতে যায় জুটে ডাল ভাত, সুখ স্বপ্ন ভেঙে গেলে দেখি পকেট ফাঁকা, কোটি টাকা উড়ে গিয়ে পকেটে নেই তো কোনো টাকা। ও হো, দারুণ দারুণ দারুণ। শ্যাম আমাদের শঙ্করদা পাঠিয়েছেন এই মেসেজ, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আরও রয়েছে বেশ কিছু মেসেজ, কিন্তু না, সময় তো প্রায় শেষ হতে চলেছে, কিন্তু এখন আর কোনো কথা বলবো না, এখন শুনবো অবশ্যই অবশ্যই সেই একটা মন ভালো করা গান। তাহলে চলো শুনে নিই, তারপরে ফিরছি, কারণ নটা তো বাজ, এই দশটা তো বাজে চলেছে না, 9:54 প্রায় হতে চললো, তাই এবারে একটা ছোট্ট একটা গান বিরতি নিচ্ছি এই 2 মিনিট 30 সেকেন্ডস মতো।

স্বপ্ন সাজানোর দিন আজকে, কারণ আজকে বিশ্ব স্বপ্ন দিবস। তাই তুমি তোমার ফিয়ান্সকে নিয়ে, তুমি তোমার বেটার হাফকে নিয়ে সময় কাটাতেই পারো। আর এই মুহূর্তে কানপুর সুরজিৎ থেকে, সুরজিৎ মাস্টার কি বলছে, কানপুর থেকে বলছে যে ও যেটা হয়েছে সেটা হচ্ছে, গতকাল নিউ টাউন থেকে ফিরছে, হঠাৎ চোখে পড়লো বাস দাঁড়িয়ে রয়েছে, তো সেখান থেকে বাচ্চা একটা মেয়ে কোলে রয়েছে, ব্যাগ কাঁধে, এক মহিলাকে তার স্বামী চুলের মুঠি ধরে বেদম মারছে, মা গো মা। আর সহ্য করতে না পেরে পারলাম না, বাস থেকে নেমে দিলাম একেবারে তাকে যা খুশি আর কি, ঘুষি কিল ঘুষি সব কিছু দিলাম। তো তখনই আমার চুলে পড়লো প্রচণ্ড জোরে এক ঝাঁকুনি টান, আর তারপরেই যেটা হলো একটা সপাটে চড় কানে এলো, যেটা সেটা হচ্ছে ঝাঁঝালো আমার স্ত্রীর গলা। এই তোমার হয়েছেটা কি? বুঝতে পারলাম পাশের মানুষটাকেই একদম চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিয়ে দিয়েছেন, আমাকে তুমি মারছো কেন? আমি তো পুরো অবাক, গালে হাত বুলিয়ে দেখি রাত দুটো। সুরজিৎ মাস্টার কানপুর থেকেই মেসেজ করছেন, যিনি কিনা ভাবছিলেন নিউ টাউন থেকে ফিরছেন। যাই হোক, এই তোমাদের প্রত্যেকের সঙ্গে অনেকটা সময় কাটালাম আজকে, স্বপ্ন নিয়ে খুব ভালো সময় কাটলো। এবং আমি এটাই বলবো, সবাই স্বপ্ন দেখো, ভালো স্বপ্ন দেখো, এবং অবশ্যই সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার সঙ্গে মজাদার স্বপ্ন তো চলতেই থাকবে। আর চলতে থাকছে ঘড়ি, 9:57 অলরেডি হয়ে গেছে, সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ। কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 24 ঘন্টাই FM রেইনবোর সঙ্গে, তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। দেশীয় প্রযুক্তিতে 20 মিলি কেলভিন ক্ষমতার একটি ডাইলিউশন রেফ্রিজারেটর তৈরির লক্ষ্যে যৌথ উদ্যোগের অংশ হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO জিরো এমকে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি স্টার্ট আপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ডিপটেক এবং অত্যাধুনিক প্রযুক্তি প্রকল্পের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর অনুমোদিত 500 কোটি টাকার তহবিল থেকে এটি প্রথম উচ্চ মূল্যের চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকেই জাতি গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। তাঁর অন্ত্যোদয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর গতকাল বিভিন্ন দেশের নেতা এবং মন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই এই বৈঠক করেন তিনি। উন্নয়নে অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়েছে এই বৈঠকে। 10 দিনব্যাপী গণেশ উৎসবের আজ সমাপ্তি। অনন্ত চতুর্দশী উপলক্ষে আজ মুম্বাই জুড়ে পালিত হচ্ছে বিসর্জন পর্ব। গণপতি বাপ্পা মরিয়া ধ্বনির মধ্যে দিয়ে মুম্বাইবাসী আজ তাঁদের প্রিয় বাপ্পাকে বিদায় জানাচ্ছেন। লালবাগচা রাজা এবং মুম্বাইচা রাজার বিসর্জনের শোভাযাত্রা শহরের অন্যতম প্রধান আকর্ষণ। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলসে ভারতের সুরুচি সিং ও কমলজিৎ সিং সোনা জিতেছেন।

এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক জয়। নীরজ কুমার, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং রুদ্রাংশ পাতিল ত্রয়ী 50 মিটার থ্রি পজিশন পুরুষদের দলগত ইভেন্টে রূপো পেয়েছে। এ পর্যন্ত 2টি সোনা, 8টি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 19টি পদক নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম ডেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শুধুমাত্র সকলের অবদান এবং অংশগ্রহণের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা সম্ভব। সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। দেশীয় প্রযুক্তিতে 20 মিলিকেলভিন ক্ষমতার একটি ডাইলিউশন রেফ্রিজারেটর তৈরির লক্ষ্যে যৌথ উদ্যোগের অঙ্গ হিসেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO জিরো এম কে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি স্টার্ট আপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ডিপটেক এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক প্রকল্পের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর অনুমোদিত 500 কোটি টাকা তহবিল থেকে উচ্চ মূল্যের এই চুক্তির অর্থ প্রদান করা হবে। সিকিমের টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাজ্যের গ্যালাসিং জেলার রিম্বি গ্রামের বেশ কয়েকটি বাড়ি, গতরাতের এই ঘটনায় সরকারি আবাসন সহ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রাণহানির কোন খবর এখনও পর্যন্ত মেলেনি। এই ঘটনায় মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উদ্বেগ প্রকাশ করেছেন। কোচবিহারের সিতাই থানা এলাকায় একটি পুকুর থেকে মনিরুল মিয়া এবং মমিন মিয়া নামে দুই যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মনিরুলের বাড়ি সিতাইয়ের ছাটসিংমারি বিয়ার ছত্র এলাকায়, অপর মৃত যুবক মমিনের বাড়ি সিতাইয়ের চামতায়। নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি হয়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলসে ভারতের সুরুচি সিং এবং কমলজিৎ সিং সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক জয়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা বলছে 11:02 আর এই সময়টা একদম ঠিক ধরেছেন গান দরিয়ায় ভেসে যাবার সময়। বৃষ্টি রোদ্দুর যাই হোক না কেন, গান দরিয়ায় কিন্তু আমরা ভেসে যাবই। আমরা ভেসে যাব বলতে আমি মৌসুমি বন্দ্যোপাধ্যায়,
1: তার সাথে আমি মধুমিতা বসু।
0: আর আজকে কি কি গানে ভাসব?
1: একটু তো বৃষ্টি ভেজা ভেজা দিন,
0: একটু না বেশ ভালোই,
1: বেশ কয়েকদিন ধরেই, আর খালি মনে হচ্ছে আজকে এই বর্ষাটা দূরে চলে যাবে।
0: আচ্ছা,
1: অনেকটা দূরে চলে যাবে বর্ষার এই আবেশ। দূরে চলে গেলে যখন রোদ ওঠে তখন তো একটা অন্য পরিবেশ হয়, অন্য রকম জীবন হয়, অন্য আনন্দ হয়, অনেক কিছু হয়। ঠিক তেমন করেই আমাদের জীবনে কাজী নজরুল ইসলাম ছিলেন তেমন একজন মানুষ, যার জীবন নানা রঙে রঙিন।
0: একদম,
1: তুমি এদিকে দাও তো মনে হবে উনি বোধহয় আর্মি ম্যানই হয়ে যেতেন, এদিকে দাও তুমি কবি হয়ে যেতেন, ওদিকে দাও তিনি গায়ক হয়ে যেতেন, ওদিকে দাও তিনি সঙ্গীত স্রষ্টা হয়ে যেতেন। তাছাড়াও আরও অনেক অনেক অনেক গুণ, এবং এরা বিধাতার আশীর্বাদ পুষ্ট হয় সে কথাটা এখন মানি, বুঝি। আগে তার জীবন সংগ্রামটা যত দেখেছি তত অবশ্যইভাবে বিস্মিত হয়েছে। আজকে তার জীবনের নানা কথা নিয়ে আমাদের এই অনুষ্ঠান কে আবার বাজায় বাসি। আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা বলবো, তার জীবনের নানা দিক নানা সময়ের কথা বলবো আজকের এই অনুষ্ঠানে।
0: এবং এই যে নজরুলের কথা তুমি বললে, একদিকে ফেললে আর্মি ম্যান হতে পারতেন ইত্যাদি ইত্যাদি, মানে সমস্ত রকম দিকেই তার অবাধ যাতায়াত, তাঁর এবং তার কলমের আর
1: একদম
0: সেটাই বলা যেতে পারে। আর আজকে শুক্রবার, আজকে তো আমরা নজরুল গীতি শুনবো বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, আর জানবো কাজী নজরুলকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিকে।

0: এই যে উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে এই যে গানটি আমরা শুনলাম মধুমিতা দি, পদ্মার ঢেউরে, পদ্মা বললেই পাশাপাশি সঙ্গে সঙ্গে চলে আসে যেন গঙ্গার কথা, তাই না? এবার গঙ্গা পদ্মা যখন, এবং গঙ্গা পেরিয়ে তিনিও কিন্তু চলে এসেছিলেন
1: কলকাতায়,
0: এবং এই কলকাতার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে কাজী নজরুল ইসলামের। 1921 সালে মানে একদম পাকাপাকিভাবে কলকাতায় তিনি এলেন। আসার পরে যেমন তার বাঁধনহারা উপন্যাস, সেটা ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হচ্ছিল। সেই সময় বোধন, সাইতুল আরব, বাদল প্রাতের সারাব, খেয়া পাড়ের তরুণীর মতন এই ধরনের কবিতা, মানে উপন্যাসও হচ্ছে আবার কবিতাও পাশাপাশি সমানতালে চলছে। এবং তার কবিতা পড়ে ভীষণভাবে আকর্ষিত হয়েছিলেন কারা? কবি মহিতলাল মজুমদার এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
1: সেই রতনেই তো রতন চেনে,
0: ঠিক বুঝেছিলেন যে কে লিখছে কে। এবং এটা পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথের অনেক লেখাতেও পেয়েছি যে উনি অনুপ্রাণিত হয়েছিলেন, তাই না? আর তারপরে 1920 সালের জুলাই মাসে নজরুল যোগ দিয়েছিলেন, আমি এক বছর আগের কথা বলছি, এ কে ফজলুল হকের যে তিনি মালিক ছিলেন তার যে সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকায়, এবং সেইখানে মুজাফফর আহমদের সঙ্গে তার আলাপ হয় এবং তারা ছিলেন যুগ্ম সম্পাদক। মানে দেখো লেখালেখি করছেন, আমরা সচরাচর কি দেখে থাকি, কবি লিখছেন, কবিতা যাচ্ছে, উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, সম্পাদক সেটা দেখছেন, এ করছেন, কিন্তু এখানে আবার তিনি সম্পাদক, আবার তিনি কবিতাও লিখছেন, মানে কত গুণের আধার একজন মানুষের মধ্যে।
1: এবং যতটা দেখি তত বিস্মিত হই দিনে দিনে,

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে

0: আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এক মিনিট,
1: কাজী নজরুল ইসলামের জীবনকে একমাত্র ধূমকেতুর সঙ্গে তুলনা করা যায়। তার আয়ুরেখার প্রতিটি বাঁকে একেবারে তছনছ, অস্বীকার, বিদ্রোহ এবং তার সাথে প্রেম। রচনার প্রতিটি ডৌলে মানে একেবারে আলট্রাভায়োলেট রশ্মির লেজছাপটা। 1899 থেকে 1976 তার এই 77 বছরে বেঁচে থাকা সেনা ছাউনির বারুদ গন্ধ তো রয়েছে। বাংলার প্রলব উচ্ছ্বাস রয়েছে, প্রেম রয়েছে, তেমনই রয়েছে দেশাত্মবোধের দামামা। প্রিয়জনের মৃত্যু শোক এবং চূড়ান্ত একাকিত্বকেও বরণ করতে হয়েছে তাকে বারবার করে। জীবনের এই গ্রাফটা দেখলেই প্রতিদিন বলি, প্রতিদিন নজরুলকে নিয়ে শুনছি, গান বাজাচ্ছি, প্রতিদিন মনে হয় নতুন।
0: একদমই,
1: এইটা একটা অদ্ভুত অভিজ্ঞতা।
0: না কেন মনে হয় নতুন, আমার যেটা মনে হচ্ছে প্রতিদিনই তাঁর সম্পর্কে সেই অনুষ্ঠান করতে বসে আমরা বলি বা অন্য সময় আমরা বই পড়ি, যাই করি না কেন, বা প্রোগ্রামে অন্য অনুষ্ঠানে গিয়ে আমরা প্রোগ্রাম করি, যখন প্রতিদিনই মনে হয় নতুন করে পাচ্ছি, নতুন করে জানছি, চিনছি, আত্মস্থ করছি। কারণ এতটাই যে গ্রাফের কথা বললে, এতটাই মানে ভাস্ট বলা যেতে পারে। সুতরাং ও এইটাও ঘটেছিল, এই রকম ছিলেন, একদিকটা তো আমরা জানলাম যে লেঠোর দলে ছিলেন, তারপর আর্মিতে গেছেন, তারপর সেখান থেকে চলে এসেছেন ইত্যাদি, কিন্তু লেঠোর দলে থেকে তিনি কী শিখেছেন, আর্মিতে থেকে কী শিখেছেন, বা পরবর্তীকালে তার নিজের রোজকার জীবনে কী প্রয়োগ করেছেন।
1: একদম, এবং এই মানুষের এই উত্তরণ ভাবাই যায় না।
0: এবং বললে যে জীবনে কত শোক তাপ, বিশেষ করে ভালোবাসার মানুষের কাছ থেকে, তারপরে সন্তান বিয়োগ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরও পেয়েছেন। এই শোকে জর্জরিত হয়েও তারপরেও যে বেঁচে থাকা, এবং তারপরেও যে হাত দিয়ে ওরকম লেখা বেরোনো, ওইরকম সৃষ্টি, এইসব বড় মানুষদের পক্ষেই সম্ভব। আমরা এরপর একটা গান শুনব রামানুজ দাশগুপ্তের, এবং সেই গানটা শোনার পরে আমরা কিন্তু 5 মিনিটের একটা বিরতিতে যাব, এশিয়ান গেমসের একটা আপডেটে। আবার 11:35 গান দরিয়ায় মধুমিতা মৌসুমী আপনাদের সাথে আবার ফিরে আসবে।

0: সত্যি তোমার মহাবিশ্বে কভু হারায় না তো কিছু। একটু আগে আমরা গল্প শুনছিলাম যে কাজী নজরুল ইসলাম কলকাতা থেকে বাংলাদেশে গেলেন আলী আকবর খান তার সৌজন্যে, এবং এইটা একটা খুব তার লাইফস্টাইলের মধ্যে ছিল, আজকে চুরুলিয়ায় তো কালকে কলকাতায় তো পরশু বাংলাদেশ, এই এই রকম। তখন তো বাংলাদেশ অবিভক্ত, বাংলাদেশ যাওয়ার সুবিধাও ছিল, কিন্তু সেখানে গিয়ে জীবনে তো প্রেম আসবেই, যতই তিনি বিদ্রোহী কবিতা লিখুন প্রেম কিন্তু এসেছিল তার জীবনে।
1: হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি 1921 সালের এপ্রিল মাসে, তুমি আলী আকবর খানের কথা তুললে, এপ্রিল মাসে কলকাতার বন্ধুবান্ধব বা আর অন্যান্য যারা ছিলেন, কিছু না জানিয়ে আলী আকবরের পরামর্শ মতো তিনি চট্টগ্রাম মেলে চেপে দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দৌলতপুরে এসে নজরুলের সঙ্গে পরিচয় হয় আলী আকবরের ভাগ্নি নার্গিস আসার খানমের সঙ্গে। যা হয় পরিচয়, পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা, ঘনিষ্ঠতা। এরপর 1921 সালের 17 জুন দৌলতপুরে নার্গিসের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়, বিয়ের বন্দোবস্ত হয়ে যায়। কিন্তু বিয়ের দিনে নজরুলের সঙ্গে পাত্রীপক্ষের কিছু একটা মতবিরোধ, একটা কিছু গোলযোগ দেখা দেওয়ায় বিয়ের আসর থেকে তিনি কিন্তু তার মানে খুব রাগিও ছিলেন, উঠে আসেন। তার ফলে নার্গিসের সঙ্গে এটা ধরা হয়, এটা খুব স্বাভাবিক, এটাই ধরে নেওয়া হয় যে তার সঙ্গে নার্গিসের বিয়েটা কিন্তু সম্পূর্ণ হয়নি,
0: হলো না। পরে তো প্রমীলা দেবীর সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু পরে নার্গিসকে একটা বিরাট চিঠি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কিন্তু দেখো, এই যে কতগুলো জীবনের সম্পর্ক তৈরি হয়, সেখান থেকে আমাদের কী লাভ হলো? আমরা পেলাম বেশ কিছু সুন্দর সুন্দর সৃষ্টি।
1: অবশ্যই।

অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: সত্যি কি অপূর্ব গানটা না, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম। এবং এই এই যে সৃষ্টির তাগিদ তো তার জীবনভর ছিল। আমার খুব সৌভাগ্যক্রমে নজরুলের পরিবারের সঙ্গে খুব কাছাকাছি যোগাযোগ ছিল, সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে। এবং তাতে যেটা দেখেছি, ওর পরিবারের মানুষ অনেক সংরক্ষণ করবার চেষ্টা করেছেন, করে চলেছেন, কিন্তু একটা সময় পর, একটা সময় আমরা জানতাম পাশাপাশি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, পাশাপাশি দুটো ছবি লাগিয়ে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালন হচ্ছে। তখনও বুঝতামই না যে কাজী নজরুল ইসলাম কে, রবীন্দ্রনাথকে একটু বেশি বুঝতাম, বা বুঝিয়ে দেওয়া হতো, পড়ানো হতো বেশি বলে একটু বুঝতাম। তাই এই অবস্থায় দাঁড়িয়ে যখন আস্তে আস্তে নজরুলকে চিনতে শুরু করি, এবং সেখানে কল্যাণীদের একটা বিরাট ভূমিকা ছিল, কল্যাণী কাজী তার পুত্রবধূ, কারণ তাদের পরিবারের ছেলেরা খুব অল্প বয়সে বয়সে মারা গেছেন। কল্যাণীদি সে বুকে আঁকড়ে রাখা সম্পদ বলে না, ঠিক তেমনি করে কাজী নজরুল ইসলামকে দীর্ঘ দীর্ঘদিন নিজের কাছে ধারণ করে বিভিন্নভাবে তাকে প্রচার এবং প্রকাশ করা, গান গাওয়া, গান গাওয়ানো, এই এফার্টটা তিনি তার জীবন ভর দিয়েছিলেন। এইটা একটা খুব বড় পাওয়া। এরপরে গানে যাই, তারপরে আবার আসবো একটু চুরুলিয়ার গল্পে। চুরুলিয়াতে থাকা একটা মানুষ, তার এত বিস্তৃতি,
1: এবং এই যে তুমি কল্যাণী কাজীর কথা বললে, তার পুত্রবধূর কথা, এই যে লেগাসিটাকে ধরে রাখা, এই যে ঐতিহ্যটাকে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তিনিও নিশ্চয়ই অনুপ্রাণিত হতেন বা গর্ব অনুভব করতেন ওই একজন মানুষের বাড়ির একজন সদস্য হিসেবে।
0: একদম।
1: আমরা পরপর দুটো গান শুনবো, তারপর সংবাদ বিরতিতে যাব। আবার মধুমিতা মৌসুমী ফিরে আসবে 12:02 মিনিটে 107 FM রেইনবোতে।

0: जो
1: आकाशवाणी कोलकाता এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সকলের অবদান এবং অংশগ্রহণের মাধ্যমেই কেবল বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা সম্ভব। সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাদনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। আলোচনায় সেবাযাত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী যাত্রীদের এই যাত্রাপথের অভিজ্ঞতাগুলো কয়েকটি ডায়েরিতে লিখে রাখার পরামর্শ দেন। সিকিমে টানা ভারী বৃষ্টির ফলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাজ্যের গ্যালসিং জেলার রিম্বি গ্রামের বেশ কয়েকটি বাড়ি। গতকাল রাতের এই ঘটনায় সরকারি আবাসন সহ বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রাণহানির কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উদ্বেগ প্রকাশ করেছেন। নিম্নচাপের জেরে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি হওয়ার উত্তাল রয়েছে নদী ও সমুদ্র। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি। মৎস্যজীবীদের নদী ও সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। জল বেড়েছে তিস্তা, মহানন্দা, বালাসন সহ বেশ কয়েকটি নদীতে। তিস্তাপাড়ের বাসিন্দাদের ইতোমধ্যেই সতর্ক করেছে প্রশাসন। এদিকে প্রবল বৃষ্টিতে দুধিয়ার বালাসন নদীর ওপর হিউম পাইপের সেতুটি ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেনার তৈরি বেইলি ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করছে। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলসে ভারতের সুরুচি সিং ও কমলজিৎ সিং সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক জয়। নীরজ কুমার, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং রুদ্রাঙ্কুশ পাতিল ত্রয়ী 50 মিটার 3 পজিশন পুরুষদের দলগত ইভেন্টে রূপো পেয়েছে। এখনও পর্যন্ত 2টি সোনা, 8টি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 19টি পদক নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে ভারত। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

একটা ধারা এই রোল করতে করতে চলে তো, জীবন যাপন, সমাজ, রাজনীতি সব কিছু একটা রোলিং প্রসেসে চলে, এইটুকু বুঝি। রবীন্দ্রনাথ লিখলেন প্রথম আদিতব শক্তি, আর কাজী নজরুল ইসলাম লিখলেন প্রথম প্রদীপ জ্বালো। গান দুটোর রেন্ডারিংয়ের এত তফাৎ, অথচ কীরম একমুখী দুটো গান। আজকে গানটা শুনতে শুনতে এই কথাটা বারবার করে মনে পড়ছে। কাজী নজরুল ইসলামের জীবনকে দেখতে গেলে তো অনেকগুলো পর্বে সাজিয়ে অনেকভাবে দেখতে হয়।

0: আমার তো চুরুলিয়ার কথা সারা জীবন ধরে মনে থাকবে। আর রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো দেখেছি, এই চুরুলিয়া কাজী নজরুল ইসলামের বাড়িতে ওরা একটা ঘরকে মিউজিয়াম মতো করে রেখেছে আর বাকিগুলোতে ওরাই থাকে বা থাকতে দেয়। আমি সারা রাত এরকম চুপ করে বসেছিলাম যে আমি কোথায় আছি, কোথায় ঘুমোবো, মানে কোথায় ঘুমোতে এসছি, কোথায় থাকতে এসছি। এবং এই যে বসে থাকাটা, মনে হলো কাজী নজরুল ইসলাম সারাক্ষণ আমার সঙ্গেই কথা বললেন। আমি তাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম এবং তার মধ্যেও যেন একটা প্রশ্ন বারবার মনে আসে, যে তাকে মন থেকে যেন জিজ্ঞাসা করেছিলাম যে ছুটুলিয়ার কথা মনে আছে, কবি বলেছিলেন নেই আবার, আমি কিছুই ভুলিনি। বর্ধমানের অন্ডাল থেকে গৌরাণ্ডি পর্যন্ত যে ব্রাঞ্চ রেল লাইনটি চলে গেছে, তারই শেষ প্রান্তে ছিল আমার চুরুলিয়া গ্রাম, আমার জন্মভিটে। বলে থামলেন কবি, দীর্ঘশ্বাস নিলেন, তারপর আবার বললেন উত্তরে অজয়নদ, কাশফুল আর সাদাবালির চর, তার কাছেই পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় তাদের বানানো পাণ্ডবেশ্বর মহাদেবের পাঁচটা মন্দির, নদীর ওপারে কবি জয়দীপের বীরভূম, আর এবারে কবি নজরুল। বলে হা হা করে হাসলেন। কথাগুলো বলেছিলেন শৈলজা নন্দকে, বলে বলছেন সব মনে আছে ভাইয়া, সব দক্ষিণে আসানসোল, রানীগঞ্জ, সেই তোমার কয়লাকুঠি, আর পূর্ব দিকে শাল তমাল হর্তুকির ঘন বন, আহা ওরই মাঝে আমার গ্রাম চুরুলিয়া। বলে চুপ করলেন, শৈলর দিকে তাকিয়ে রইলেন, পুরনো বন্ধুও তাকিয়ে রইলেন কবির দিকে।
1: তার মানে ভাবো, এমনি আমি টোটাল যদি বলি, মানে পুরো মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা, যে আত্মিক টান, আর যে জন্মস্থান তার প্রতিও কিন্তু সমান টান ভালোবাসা।
0: আমরা যে প্রতিনিয়ত এই অনুষ্ঠানগুলো করি, বলি, কথা বলি, তার কাজ তো শুধু নিছক গান শোনানো না, তাহলে তো এই পেশাটারই উৎপন্ন হতো না। এই গানটা শোনা, তাদের জীবন সম্পর্কে কিছু জানা, জীবন বোধকে নিজেদের জীবনে ধারণ করা, আমি জানি এই আমলে বোকা বলবে তাদের, কিন্তু আমরা চালাক হতে হতে তো সব খুইয়ে দিয়েছি, তাহলে আসুন না দল বেঁধে একটু বোকাই হই, এমনি করে এদের জীবনের কাহিনী গল্প শুনি আর নিজেদের মধ্যে সেটা ধারণ করার চেষ্টা করি।
1: হ্যাঁ, এই যে ধারণের কথা বললে, এই যে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা, এটাকে অস্বীকার করে তো তুমি যতই এগিয়ে যাও না কেন, তুমি এটা অস্বীকার করা মানে তো তোমার নিজেকে অস্বীকার করা।

0: একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 700012, সেখানে বেলা 12:30টায় গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 700012, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে এই ঠিকানাগুলিতে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলিতে 0332212025 অথবা 0332212062 অথবা 0332212050 এই নাম্বারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত অব্লিক পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। বিশেষভাবে যেটা দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছেন গান দরিয়া, এবং গান দরিয়ার দ্বিতীয় পর্বে রয়েছি আপনাদের সঙ্গে মধুমিতা আর মৌসুমী। এখনও অনেকটা সময় রয়েছে, আর কাজী নজরুল ইসলামের ভীষণ জীবনটা ছিল ভীষণ রঙিন, সেই বিভিন্ন রঙের আমরা খোঁজ করছি, তাই না মধুমিতা দি?
2: আর একটুখানি তাদেরই গল্পটা যেখানে লেখা আছে বিনোদ ঘোষালের একটি সুন্দর উপন্যাসে, সেখান থেকে পড়ি। বললেন যে, ভিড়ের মধ্যে কে একজন জিজ্ঞাসা করে উঠল, এরা কারা, যাচ্ছে কোথায়? অন্য একজন উত্তর দিল, আরে বাঙালি পল্টন তৈরি হয়েছে না, ওরা এই যুদ্ধে যাচ্ছে। বলেন, কি এরা যাচ্ছে যুদ্ধে?

বন্ধুকে সব দিয়ে তো সব ভিমরি খাবে, সব কটা তো ছেলে মানুষ, বাপ মা ছাড়লো কি ভেবে? লোকটির টিপ্পনী শুনে অনেকে হেসে উঠল, চোয়াল শক্ত হয়ে উঠল নজরুলের। বেগতিক দেখে এবার শৈল নজরুলের হাত ধরে বললে, চলো এবার ফেরা যাক। সন্ধে নেমে গিয়েছে, রাস্তাঘাটে অন্ধকার, পথের ধারে একটা দুটো কেরোসিনের বাতি জ্বলছে। একটা বিশাল অশ্বত্থ গাছের নিচ দিয়ে যাওয়ার সময় আচমকা ধুলোর ঝড় উঠল, দুজনেরই শরীর ময় হয়ে গেল সেই ধুলোয়। গাছের নিচের অন্ধকারে থেমে গেল দুজনেই। তুমি এই দেখাতে নিয়ে এলে আমাকে নজরুল? শৈলর প্রশ্নের উত্তর না দিয়ে নজরুলের হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করলো, যাবে? বন্ধুর প্রশ্নের উত্তর দিতে এক লহমাও দেরি করলো না শৈল, কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে উত্তর দিল, যাব বন্ধু। নজরুল আর কিছু না বলে দুই হাত শক্ত করে জড়িয়ে ধরল, দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল তার প্রাণের বন্ধুকে। আবার হাওয়া দিল, খসখস শব্দ উঠল অসত্য পাথায়। কেউ জানল না এই অন্ধকালে বাংলার ছোট আর গ্রামের দুই কিশোর কি বিশাল এক সিদ্ধান্ত নিয়ে ফেললো জীবনের। কিন্তু একটা কথা বলো, ইংরেজ আমাদের শত্রু, আর আমি যতদূর জানি সে এখন লড়াই করছে জার্মানির বিরুদ্ধে, এবং জার্মানি আমাদের শত্রু মিত্র কোনোটাই নয়। তাহলে খামোকা ইংরেজদের হয়ে আমরা জার্মানির বিরুদ্ধে লড়াই করব কেন বলতে পারো? শৈলের প্রশ্নে থামল নজরুল, উত্তর তার তৈরি রয়েছে, বলল, যুদ্ধ যে একটা বিদ্যা সেই কথা তো মানো? শৈলজা তার উত্তরে বললেন যে, হ্যাঁ তা মানি, আর ইংরেজের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করতে গেলে আমার যুদ্ধবিদ্যা শিখতে, আরও যুদ্ধবিদ্যা শিখতে হবে, সে কথা নিশ্চয়ই বিশ্বাস করো। তখন সে বলল, সেটাও করি, ব্যাস যুদ্ধে গিয়ে আমরা দুজন বিদ্যাটা শিখে নেব, তারপর ফিরে এসে দুজনে মিলেই বিশাল সৈন্যবাহিনী তৈরি করে ইংরেজদের একেবারে দেশ থেকে তাড়িয়ে দেবো।

0: ট্রেনে জানলার ধারে চুপ করে বসেছিল নজরুল। মাথাটা আলতোভাবে জানলার গায়ে ঠেকিয়ে তাকিয়েছিল বাইরের দিকে। একের পর এক ধান জমি, গাছ, জঙ্গল, ফাঁকা মাঠ, রাস্তা পার করে ছুটে চলেছে রেলগাড়ি। হুহু করে ঠান্ডা লাগছে মুখে, চুল উঠছে এলোমেলো ভাবে। ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো বন্ধ করা মাত্রই জল গড়িয়ে নামলো গালে। এখান থেকে গলা বেয়ে সেই কি যন্ত্রণা! জীবন কেন তাকে বারবার পরীক্ষায় ফেলেছেন? মজা, লাঞ্ছনা, যন্ত্রণার পাঠ তাকে বারবার নিতে হয়েছে। তাই প্রতি মুহূর্তে যত দূর, যত যোজন দূরেই তিনি যাক না কেন, চিরদিনই তিনি কেমন যেন এক পরদেশী মেঘ হয়েই ছিলেন। শুধু উড়ে উড়ে বেড়ানো, ঘুরে ঘুরে বেড়ানোই তার জীবনের ছন্দ হয়ে উঠেছিল।
1: তার মানে দেখা যায়, ধরা যায় না।

12:53 হয়ে 47 সেকেন্ডস, আর একটা মাত্র গান আমরা শুনতে বা আপনাদের শোনাতে পারবো, কাজী নজরুল ইসলামের অল্প পরিসরে যত

0: একটুকু ধরা গেল এই দু ঘন্টার মধ্যে, আবার অন্য কোনো দিন আবার যখন আমরা অনুষ্ঠানে আসব আবার তার জীবনের এই যে রঙিন জীবনের বিভিন্ন রঙের কথা আবার আমরা বলবো। আজকে আর একটি গান শুনতে শুনতে আপনাদের থেকে টাটা বাই বাই বলবো মৌসুমি এবং
1: মধুমিতা।
0: আবার আসবো দুপুর 2:02 বেজে 2 মিনিটে নাটকের দুপুর নিয়ে আপনাদের জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব হবে। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বাদনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন তিনি। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও তিনি অনুরোধ করেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা DDU GKY দুইয়ের আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবাকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রকল্প এর কর্মশালার সূচনা করেছেন। তিনি বলেন, কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির এই প্রকল্পে বনভূমিতে আগুন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে প্রযুক্তিগত ও তৃণমূল পর্যায়ে সক্ষমতা বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। ভারতের মহিলা ও পুরুষ কাবাডি দল এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সকলের অবদান এবং অংশগ্রহণের মাধ্যমেই কেবল বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা সম্ভব। সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাদনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। আলোচনায় সেবাযাত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বিষয়ক বৃদ্ধি বিষয়ক প্রকল্পের কর্মশালার সূচনা করেছেন। তিনি বলেছেন, কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির এই প্রকল্পে বনভূমিতে আগুন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে প্রযুক্তিগত ও তৃণমূল পর্যায়ে সক্ষমতা বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব বর্ধমান জেলা সফরে গিয়ে হেলিপ্যাড থেকে প্রথমেই ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে যান। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি করা হয়েছে ভোগের আয়োজন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করে গর্ভগৃহের দরজা ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দির চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:30 থেকেই সাধারণ ভক্তদের জন্য মন্দিরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বমঙ্গলা মন্দিরে পুজো সেরে তিনি বর্ধমান পুলিশ লাইন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সিকিমের গ্যালসিং জেলায় রামবি গ্রামে লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে বেশ কিছু সরকারি দপ্তরও রয়েছে, তবে প্রাণহানির কোনো খবর নেই। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলসে ভারতের সুরুচি সিং ও কমলজিৎ সিং সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক জয়। নীরজ কুমার, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর এবং রুদ্রাঙ্কুশ পাতিল ত্রয়ী 50 মিটার 3 পজিশন পুরুষদের দলগত ইভেন্টে রূপো পেয়েছে। এখনও পর্যন্ত 2টি সোনা, 8টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 19টি পদক নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক অবনী, বাড়ি আছো? মূল কাহিনী শক্তি চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত।

0: দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনি বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনি বাড়ি আছো?
1: প্রযোজনা শ্যামল ঘোষ, নাটক অবনি বাড়ি আছো।
0: অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল,

0: অনেক বটগাছ ঝুড়ি নামিয়েছিল, দোকানপাট ছিল অসংখ্য, মেহেদির বেড়া ছিল এক টানা, বেড়ার পাশে বাগান ছিল, আর ছিল বাগানের পাশে বাড়ি ঘর দুয়ার। আজ নেই, হাট ওখানে বসে না, একটু এগিয়ে গেছে। আমরা এগিয়ে গেলে তার দেখা পেতুম, যাবে বিবি?
1: আজ থাক।
0: তাহলে চলো হাঁটি। তুমি কি রিক্সায় যেতে চাও?
1: না না, ঠিক আছে, হেঁটেই চলো।
0: হ্যাঁ, আমাদেরও তো তেমন তাড়া নেই, ট্রেন সেই সন্ধে। তাছাড়া কত জিনিস সম্পর্কে তোমাকে কত কথা বলার আছে। আমরা কিন্তু দেখো বেড়াতে বেড়াতেই আমাদের বাড়ির সামনে পৌঁছে যাব। দেখো দেখো, ওই ওই ওই যে বাঁদিকে তাকাও, ওই যে উঁচু মতন ঢিপিটা দেখছো, এখন বনে জঙ্গলে ভরে গেছে। ওইখানে আমাদের কেলেগুরুর পাঠশালা ছিল। ঠিক পেছনে গুরুমশায়ের বাড়ি, এখানে আমি পড়তে আসতাম। এক কোচ তাল পাতা বগল দাবায়, হাতে মাটির দোত, দু তিনটে কঞ্চির সরু মোটা কলম। তোমরা ভাবতেই পারবে না বিবি, জন্মে থেকেই ফাউন্টেন পেনে লিখেছ। তাছাড়া আঙ্ক আশক সেসব কি বিচিত্র বাংলা ভাষা, আজ আর মনে নেই, মনে রাখারও তেমন দরকার আছে বলে মনে হয় না।
1: আচ্ছা, গুরুমশাই সংসার টংসার করেননি?
0: করেছিলেন, পুত্রকন্যার সংখ্যা তার নেহাত কম ছিল না। তারা সব কি কোথায় গেল জানি না বিবি, সেই যে দেশ ছেড়ে গেছি আর আসিনি। আজও তোমার এরকম অদ্ভুত ইচ্ছে না হলে আসাই হতো না। জানি না এসে ভুল করলাম কিনা, হয়তো আসতেই নেই, ছেড়ে গেলে আর তাকে দেখা দিতে নেই। ওই যে বাঁদিকে দেখছো, ওটা সরকার বাড়ি, তখন মেজ সরকার, নামটা ভুলে গেছি, সে থাকতো। ওদের উঠোনে একটা কাঁচা মিঠে আমের গাছ ছিল, আমরা তলারটাই কুড়োতে যেতাম দুপুরবেলা। আর বুড়িমা যেন গায়ের গন্ধ চিনে বলতো,
2: কে রে, কে ওখানে? নিরুবামুন মনে হয়, ধপ তো ভারী আস্পর্ধা হয়েছে, গাছ থেকে আম পাড়া পাড়াচ্ছিস কেন? দাঁড়া, তোর মাকে বলে দিচ্ছি।
0: ওই দেখো, আমার দাদুর নামে স্কুল, উনি মারা যাবার পর গায়ের লোক করেছে, আমি দেখিনি, শুনে আসছি।
1: ভেতরে যাবে না?
0: যাবে কি লাভ, ওখানে আমার নিজস্ব কোনো স্মৃতি নেই, দাদুর কথা তোমায় ফেরার পথে বলবো। বিবি মনে রেখো, উনি তোমায় দেখতে পাচ্ছেন, দেখতে এসেছেন, কে জানে হয়তো উনি আমাদের সঙ্গেই আছেন। অনুভব করার চেষ্টা করো, তাহলেই টের পাবে। এ কি, তুমি সরে এলে কেন?
1: তুমি অদ্ভুতভাবে কথা বলো, ভয় লাগে।
0: ভয়ের কিছু নেই বিবি, যে আত্মা তোমাকে ভালোবাসে তার থেকে তোমার কখনো কোনো অনিষ্ট নেই, এই কথাটা মনে রেখো, তাহলে ভয় থাকবে না। বরং যে ভালোবাসে না, ভালোবাসতে পারে না, তাকে ভয় করো, সে ভয়ঙ্কর। যেমন
1: উদাহরণ দিও না, প্লিজ প্লিজ, আমার ভীষণ ভয় করছে।
0: আচ্ছা, তুমি আমার কাছে এসো, এসো, এবার চলো। এই যে দুর্ভেদ্য বাজার দেখছো, এটা ঘটকের আমবাগান। আমবাগান না ছাই, তেঁতুল গাছে ভর্তি আর মাসে মাসে বোঝাই। হয়তো কোনো কালে আমবাগান ছিল, তবে এখন এই বাগানের দায়িত্ব ভূত প্রেত তত্ত্বী দানোর হাতে। হ্যাঁ, দিনের বেলা তো একা কেউ এই বাজারের পাশ দিয়ে হাঁটে না, সঙ্গী খোঁজে। সঙ্গী পেলেও আর চোখে তার পায়ের দিকে একমাকে তাকিয়ে নেয়। কেন জানো তো?
1: আমার জানার দরকার নেই।
0: আছে আছে, জেনে রাখা ভালো। আসলে ভূত প্রেতের পা মানুষের পা উল্টে দিলে যেমন হয় ঠিক তেমনি। ও কি, আরে একবার নিজের পা আর একবার আমার পায়ের দিকে ওভাবে তাকাচ্ছ কেন? মাস বাগানের একটা নিজস্ব গন্ধ আছে।

0: এর সঙ্গে বাঁশ ছাড়ে নিজস্ব পাখির ডাক, হাঁড়ি চাচার, কখনো বা কুবো পাখির। বাঁশে মাছ লেগে একটা কটকট কট্টর শব্দ হয়। গায়ের গল্পে লোক বলে ওর নাম বাঁশ ঠোকরা। দিনে দেখা যায় না, রাতে ভিতে কখনো সখনো চোখে পড়ে, আর চোখে পড়া মাত্র সত্যিকারের কী যে হয় তা কেউ বলে না, কেউ দেখেনি, শুধু শুনেছে। আমিও ও পাখি দেখিনি কখনো। বাতারে দুটো আকাশ ছোঁয়া তেঁতুল গাছ আছে, কাপড়ের ফাঁস গলায় দিয়ে সেখানে অনেককে ঝুলতে দেখা গেছে, আমি দেখিনি। তেঁতুল গাছের মগডালে কে যেন লম্বা মতন, বাতাসে অল্প অল্প তোলে, কে যেন রাতে ফিতে রাস্তা জুড়ে বাঁশ নামিয়ে দেয়। এরকম হাজারটা আমি শুনেছি, কারুর সঙ্গে দেখা হয়নি আমার। জানো, আমার দেখা হয়েছিল যাদের সঙ্গে, তাদের নাম মানুষ। মানুষ হয়তো অনেকেই পুরো নয়, কেউ আধখানা, কেউ শিখি, কেউ ছকড়া, কেউ সাতক্রান্তি, তাদের কথাই অল্প বিস্তর মনে আছে। আমার ছোট দিদিমা, ছোট দাদু দ্বিতীয় না তৃতীয় পক্ষ, ওহ, বুড়ো থুড়িতে সব সময় মারামারি কাটাকাটি লেগেই থাকতো।
1: খাওয়াবার মুরগ নেই, বিয়ে করতে গেছিলে কেন? মাসের মধ্যে কদিন পেটে কিছু পড়ে তার খোঁজ রাখো। কমলি আছে বলে প্যান্টটা জাগ করে বজায় আছে।
0: কমলি মানে আমার মা। যাই হোক, সেই ছোট দিদিমা পরিতোষ মাস্টারের মুখে আয়না ঘুরিয়ে আলো ফেলত। এই পরিতোষ মাস্টারের সঙ্গে শুনেছি আমার এক মাস্তুতো বোনের বিয়ে হয়েছিল, বিউটির। বিয়ের পর আর তাকে দেখিনি, মনে হয় সুখেই আছে।
2: চলো না দেখে আসি। তোমার যে ভূভারতে কেউ আছে তাই তো এতকাল জানতুম না, এই গায়ে এসে দেখছি তোমার ছিল সব, কেবল তোমার আছের ঘরটা ইচ্ছে করেই খালি করে রেখেছ। না হয় একটু সামাজিক হলেই ক্ষতি কি?
0: ক্ষতি কিছু নেই, হয়ে ওঠে না আর কি। এখন কিন্তু সত্যি বিউটিকে একবার দেখতে ইচ্ছে করছে, ওই তো সামনেই ওদের বাড়ি।
2: তাহলে চলো না।
0: যাবো, কিন্তু যদি না মেলে?
2: কি মেলাতে চাও?
0: মনোগত একটা ছবি, যেমন অনেক ব্যাপারই থাকে, জোর করে মেলে কিনা দেখতে গিয়ে দেখা যায় বিষম পার্থক্য। গরমিলটা তখন এমন কষ্ট দেয় যে থাক, যদি থাকে যেখানেই থাকে, সুখে দুঃখে থাক, স্বাভাবিক থাক।
2: তুমি যেন কি, আচ্ছা ইচ্ছেও করে না, এত দূর এসেছ, কত গল্প করেছো ওদের সম্পর্কে, আর এখন একবার চোখের দেখা দেখতেও ভয়। সত্যি তোমাকে না আমি কিচ্ছু বুঝি না।
0: রাগ করলে বিবি? বিউটিও এমন রাগ করতো, মেয়েরা হয়তো সবাই এইভাবে রাগ দেখায়। বিউটি বলতো,
1: তোর মনে দয়া মায়া বলতে কিছুই নেই, তুই বাটুল দেখে পাখি মানিস কি করে, কষ্ট হয় না? মাছ রাঙার গর্তে হাত ঢুকিয়ে তার ডিমগুলো মাছের জন্য পুকুর ভেঙে ভাসিয়ে দিস কেন? তুই মহা পাপিষ্ঠ, নরকেও তোর ঠাঁই হবে না।
3: তোমরা বোনের পাখি খাঁচায় বেঁধে রাখো, তাকে ছোলা বুটটাও কলা পেয়ারা দাও, আর আমি যাতে তোমরা বেঁধে না মারতে পারো তাই তার মূলচ্ছেদ করি, একেবারে মেরে ফেলি।
1: বাহ,
3: আমি মাছ খেতে ভালোবাসি, মাছরাঙাও মাছ খেতে ভালোবাসে, তাই মাছরাঙা তার শত্রু। আমি মাছেদের পক্ষে গিয়ে ভবিষ্যৎ মাছরাঙাদের স্তব্ধ করে ডিম কুসুম মাছেদের মধ্যে বেটে দিই। আমি পাপিষ্ঠ, আমার নরকেও জায়গা হবে না, এই যদি বলো তবে তোমরা কোথায় যাবে? তোমরাও তো সেই নরকে যাচ্ছ যেখানে আমি আছি। তাহলে নরক তো মন্দ জায়গা হবে না, দিব্যি আরামে কাটানো যাবে, হইচই করে।
1: কথার ভরচাচ্ছি তুই, বুঝিস পরে।
0: তারপর একদিন দুজনারই ভারী বিপজ্জনক জ্বর হলো।
2: তারপর?
0: তারপর
3: ভীষণ ভয় করছে আমার বিউটি দিদি, তুমি ঘুমিও না, আগে আমাকে ঘুম পাড়িয়ে তারপর ঘুমিও।
1: বড্ড বিরক্ত করিস তুই, কাল থেকে মার কাছে শুস, কি মার দাদুর কাছে, তোর জন্য আমার একদম ঘুম হয় না।
2: তারপর?
0: তারপর, তারপর এবং তারপর।
2: তার মানে, তার মানে তোমরা পাপ করেছিলে?
0: হ্যাঁ, আর পাপের কথা অস্বীকার করাও পাপ, তাই আমি তোমার কাছে যথাসম্ভব সমস্ত স্বীকার করতে চাই বিবি, পরে কিছু বলার থাকবে না। দেখেছি কোনো কিছুই লুকোনো থাকে না, কোনো না কোনোভাবে প্রকাশ হয়েই পড়ে, তখন আর চারা থাকে না, প্রবল ভাঙচুর হয় এখানে ওখানে, ঠিক সাহেব বাড়ির মতন।

0: আরো দেখব, দেখব, শুনব, তোমার স্মৃতির ইমারতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখব।
1: ভেবেছিলুম স্মৃতির একখণ্ড পাথরের ওপর পা রেখে সেই সময়টাকে দেখাবো, কিন্তু তুমি যেভাবে স্মৃতি খুঁজে বের করতে চাইছো মনে হচ্ছে তুমি গুপ্তধনের খোঁজ করছো, সময়ের সুতো টেনে বার করতে চাইছো। চলো এগো, আমিও স্থগিত হয়ে থাকবো না। ছেলেবেলার সেই আদর অনাদরের নীরু কিভাবে সময়ের ভেতর ঢুকে পড়তে পারে তা তুমি জানো না। আমার এক আপন দাদুর ছোট ভাই ছিলেন, মারা তাকে বলতেন বড়কা, তাকে দেখিনি জন্মে, কথা শুনেছি। কাবলিওয়ালার কাছ থেকে টাকা ধার করে কালো গাই গরু কিনেছিলেন, সে টাকা আর শোধ দিতে পারেননি। শুনেছিলাম কাউকে কিছু না বলে একদিন বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন। দাদুর নাম অবনী। কাবুলিওয়ালা আসতো, রাস্তা থেকেই চিৎকার করে হাঁক পাড়ত, অবনী বাড়ি আছো, এ অবনী বাড়ি আছো। বিশ্বাস করো বিবি, বিশ্বাস করো, আজ তোমার সাথে এই দেশের ফিটেতে এসে আমারও চিৎকার করে বলতে ইচ্ছে করছে, স্মৃতি তুমি বেঁচে আছো, সময় তুমি জেগে আছো, অবনী বাড়ি আছো।
0: আরো আরো বলো নীরু, আরো বলো।
1: আমার বাবা একটা মিষ্টির দোকানে কাজ করতেন, কি কাজ করতেন হয়তো মাও জানতো না কিংবা মা জানতো, আমি অনেক পরে জেনেছি। আমার বাবা মিষ্টির দোকানের কারিগর ছিলেন, বাবারা ছিলেন খানাকুল কৃষ্ণনগরের টুলো পণ্ডিতের বংশ, দামোদর আর ম্যালেরিয়া তাদের বংশ নির্বংশ করে ফেলে। বাবা একবার যৌবনে বিয়ে করেছিলেন, বউ রাখতে পারেননি। আমার মাকে বাবা প্রৌঢ় বয়সে সঙ্গে করে নেন।
0: ওনার কোনো স্মৃতি তোমার কাছে নেই?
1: না, একখণ্ড পিতৃ প্রতিকৃতিও না। বিশ্বাস করো বিবি, ইচ্ছে করে করতলে তেল চিটে দোমড়ানো যুবা পিতার ছবিটা একা একা দেখি, কেননা তার মুখ আমার ভালো করে মনে পড়ে না। তিনি যিনি হন তিনি আমার পিতা, যত অপদার্থই হন তিনি আমার আপন পদার্থ। জানো বিবি, মা যখন আজও কথা প্রসঙ্গে বলেন তোর বাবা একটা অপদার্থ ছিলেন, আমার আমার চোখ ফেটে জল আসে, তাড়াতাড়ি সেখান থেকে সরে যাই।
0: তুমি তুমি খুব কষ্ট পাচ্ছ নিরুপম।
1: বাবা আমার মাকে অবহেলা করেছিলেন, বড় মাকে নিয়ে বাড়ি ছেড়েছিলেন বাবা, সোনার সংসার ছত্রখান হয়ে গেল। আগের কালের পুরুষ মানুষেরা ওরকম একটু একটু। তবু বিবি বিবি বিশ্বাস করো, আমি আমার বাবা মার ভালোবাসার সন্তান নয়, তাই পৃথিবীতে আমার কোনো দাঁড়াবার জায়গা নেই, কোথায় দাঁড়াবো আমি?
0: তুমি তুমি চুপ করো, তুমি চুপ করো নীরু।
1: যেখানেই যাই যেখানেই যাব যেন আমার মুখে লেখা আছে, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে, আহা তাই তুমি এত পাণ্ডুর, তাই তোমার কপালটা ডোঙার মতো, তাই তোমার একটা চোখ ছোট একটা বড়, তাই তোমাকে তোমার ছায়ার মতন লাগে। বিবি, ভালোবাসায় জ্যোৎস্নায় নিমন্ত্রণের মধ্যে মানুষের জন্ম না হলে তাকে বোধহয় অমনি দেখায়। তবুও জানো বিবি, এখনো বাবা আমার ভেতর বেঁচে আছেন, আমি যে সত্যি তাকে চাই। আমার আমার আলাদা কোনো স্বেচ্ছা থাকে না তখন। তারপর এক সময় ফিরে আসি নিজেতে, ফিরে না এলে বাবাকে বুঝবো কেমন করে বলো? আর নয়, এবার চলো বিবি, পেছনটাকে পেছনে ফেলে এগিয়ে যাই সামনের দিকে, ফিরে আসি নিজেদের কাছে, যেখানে বর্তমানে রোদ্দুরে অতীতের ছায়াটা অস্পষ্ট।

সেই দুপুর বেলা আকাশে চেহারা ছানা কাটা জলের মতো নীল ছিল। আকাশে কিছু উড়ন্ত পাখি ছিল, সাদা পায়রার মেঘ ছিল, আরো দূরে সেই ভাসন্ত মেঘ ছাড়িয়ে শকুন উড়ছিল কলকাতার পূব দিকে, বেলেঘাটার আকাশ বলে মনে হয়। গাঁয়ে থাকতে পুকুর পাড়ে নারকেল গাছের টেকলোয় বসে শঙ্খচিল দেখতুম দুপুরে। শঙ্খচিলের টেটুই ডাক কতকাল শুনিনি, কাকে ডাকতো শঙ্খচিল? কলকাতায় গোদাচিল দেখি, মোটেই ভালোবাসতুম না তাকে। আমার ভালোবাসায় একটু একটু মাছ,

0: জড়িয়েছিল। এই চাঁদা ধান বুনে খোলসে এই শঙ্খচিল পাখি, খাটের রানা, সুপুরি, সবেদার গাছ, পাড়ের কাঁথা, মাটির বাড়ি, এই রকম এমন দিনে যখন হঠাৎই বিবির সঙ্গে আলাপ হলো এবং আলাপ হলো, তখন ওকে বললুম, আমি তোমায় ভালোবাসতে চেষ্টা করব বিবি।
1: তার মানে?
0: মানে চেষ্টা করব, কথা দিতে পারছি না, তবে মনে হয় চেষ্টা করলে হবে, ভালোবাসাই হবে। তুমি যেভাবেই নাও আমাকে চেষ্টা করতেই হবে, চেষ্টা ছাড়া পারতপক্ষে আমি কিছুই করে উঠতে পারি না, অর্থাৎ সব ব্যাপারেই আমাকে কিছু না কিছু পরিশ্রম করতে হয়, এছাড়া হয় না। অনেকের হয়, তোমারও হতে পারে, তোমার হয় নাকি বিবি? চেষ্টা ছাড়া আমি তো কিছুই করে উঠতে পারি না দেখছি, চেষ্টা করি, হেরে গেলে আবার চেষ্টা করি, এইভাবে আমার হয়, সব ক্ষেত্রে হয়ও না, আবার তখন ভাবি ওটা আমার হবে না, ওটা আমার নয়।
1: তুমি তুমি এমনভাবে কথা বলছো কেন?
0: কথা বললে আমি এইভাবেই বলি বিবি, নইলে বলি না। তোমার সঙ্গে এই যে এত কথা বলছি, তার মানে তোমার প্রতি আছি আমি, তোমার প্রতি আসছি, ধীরে হলেও ক্রমাগত আসছি, তোমাকেও আসতে হবে। কিংবা তুমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো মূর্তির মতন, তখনও আমি যাব, তোমার কাছে পর্যন্ত পৌঁছব। যদি দুজনেই যাই আসি, তাতে সময় সংক্ষেপ করা যায়, সহজ অঙ্ক, সহজ বলি অঙ্কর কথা বললাম, তুমি হয়তো বলবে ভালোবাসাতে অঙ্ক টেনে আনছো।
1: আচ্ছা নিরুপম, আজ তোমার কি হয়েছে বলো তো, নেশা ভাঙ করেছো? কই দেখি না, মুখে তো গন্ধ পাচ্ছি না, তাহলে
0: কেন? খুব উল্টো পাল্টা কিছু বলছি নাকি বিবি, যা তুমি বুঝতে পারছো না, উদ্দেশ্য বিধেয় হারা কোনো কথা?
1: ঠিক তা নয়, তবে
0: একটা তবে আছে তো, চমৎকার, আমি তো এইটাই খুঁজছিলাম এতক্ষণ, একটা তবে থাকবে না, পৃথিবীর বিষয় কি এতই কাকচক্ষু, এত স্বচ্ছ সহজ।
1: কাল আসছো তো?
0: কোথায় দাঁড়াবো?
1: প্ল্যানেটোরিয়ামের পেছন দিকটায়, ট্রাম স্টপে, আমি লাইব্রেরি থেকে আসব।
0: আচ্ছা। বিবি আসছে না, ওর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা দুটো, এই যে দাদা, ও দাদা, কটা বাজে? আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি?
2: হ্যাঁ, আমায় বলছে
0: আগে? হ্যাঁ,
2: কোথায় দেখবে এইরকম পথে ঘাটে কারুর জন্য অপেক্ষা করতে।
0: হ্যাঁ,
2: ওহ কি ঝামেলা দেখুন দেখি, সেই কতক্ষণ থেকে ঠায় দাঁড়িয়ে আছি, উনি আর বেরুতে পাচ্ছেন না।
0: উনি?
2: হ্যাঁ, দেব বেটা বড় সাহেবকে ঠক্কর একদিন।
0: আপনি কার জন্য অপেক্ষা করছেন?
2: কার জন্য আবার, আমার স্ত্রী, পাঁচটায় ছুটি হয়, আর এই যে দেখুন দেখুন ঘড়িতে দেখুন কটা বাজে, আপনাকে সাক্ষী রাখলো মশাই। অথচ দেখবেন উনি এসে বলবেন, তোমার ঘড়ি খারাপ, দেখো তো এই মিনিট পনেরোর মাত্র লেট। তা আপনারও তো একই দশা দেখছি, দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন। হ্যাঁ,
0: ওই তো বিবি আসছে। বাবা, তুমি জানো শেকড় বাকু শুদ্ধ উঠে এলে?
1: কেন?
0: কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ, এক রাশ বইপত্র, কাগজের প্যাকেট, কাঁধের ব্যাগে লতা পাতা, তোমায় দেখলে কে বলবে লাইব্রেরি থেকে এলে?
1: এইগুলো ধরো ধরো, শিগগির ধরো, উফ আমার হাত ভেঙে যাচ্ছে, একটু এগিয়ে গেলেও তো পারতে।
0: এই শেকড় বাকড়গুলো কেন বিবি, কুবরেজি দোকান খুলবে?
1: তাই বটে, নাও নাও এগুলো ধরো।
0: আচ্ছা আচ্ছা, ধরছি তো।
1: বলেছিলে না ফুল ভালোবাসো, অর্কিড ভালোবাসো, তাই আমাদের বাগান থেকে,
0: তাই বলে একটা গোটা নার্সারি দিয়ে আমি কি করব? উফ, আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে তো।
1: তুমি তো বলেছিলে এসব ভালোবাসো। আচ্ছা তোমাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে নাকি এগুলো সমস্ত টবে লাগাতে হবে?
0: শোনো বিবি, এই স্কুল পাঠশালা নার্সারি করে তো সন্ধ্যে কাবার করলে, একটু বসতে না বসতেই তো বলবে।
1: চলো, রাত্রি হয়ে গেল, তোমার জন্যই তো।
0: আমার জন্যে? আমার জন্য লাইব্রেরিতে বসে ছাইপাস ঘাঁটছিলে, আর আমি ছাড়া দেড় ঘন্টা রাস্তার ধারে, উফ, এক বেকুব পাগলের সঙ্গে।

0: বাপরে বাপ, সাংঘাতিক মেয়ে ছেলে তোমরা।
1: রাগ করছো কেন? সত্যি বড্ড দেরি হয়ে গেছে আজকে, আসলে ঘড়ি ছিল না যে।
0: ঘড়ি যেন আমারই হাতে জলজল করছে। কি ব্যাপার বিবি?
1: চাকরির জন্য একটা দরখাস্ত করেছিলাম শিলচর কলেজে।
0: শিলচর মানে আসামে?
1: হ্যাঁ, এখানে তো এতদিনেও কিচ্ছুটি পেলাম না, সেই তো গত বছর থেকে বসে আছি।
0: তা অবশ্য ঠিক।
1: তা তুমি এখন কি করবে?
0: আমি মাঝে মধ্যে বেড়াতে যাব, আর যদি ওখানে কোনো কাজ খুঁজে দিতে পারো তবে হুজুরে হাজির থাকব। কবে যাচ্ছ?
1: মানে কালকে গেলেই ভালো, না পারলে অগত্যা পরশু সকালের ফ্লাইটে। ওই দিনই আসলে জয়েন করতে হবে, ওরা টেলিগ্রাম করেছে। এই জানো, কলেজটা নাকি খুব সুন্দর।
0: আচ্ছা,
1: তুমি কখনো ওদিকে গেছো?
0: না, আগে যাইনি, এবার যেতে হবে। আগে চাকরিটা পাও তো।
1: বাহ, চাকরি তো একরকম পেয়েই গেছি। তোমার যেন ইচ্ছে নয় আমি যাই।
0: তা কেন হবে, আমি কেন এমন ইচ্ছে করতে যাব? বোকামি না?
1: বোকামি? হ্যাঁ, খানিকটা বোকামি বটে, তবু
0: মেবি মেবি বহুকালে ঠুকরে ঠুকরে দেখা গোপন ইচ্ছে আমার এই ছিল, আমি যাকে বিয়ে করব সে থাকবে দূরে চাকরি সূত্রে, বিহার সাঁওতাল পরগনার কোনো ছোট্ট সুন্দর পাহাড়ে, শহরের কলেজে পড়াবে, সামনে বাগান, ভেতরে একতলা বাংলো প্যাটার্নে দুঘর তিন ঘরা ছিমছাম বাড়ি, লাগোয়া একফালি বারান্দা, পেছনেও এক টুকরো থাকতে পারে, আর পেছনে থাকবে পাহাড়। খুব স্পষ্ট নয়, খুব কাছেও নয়। বাড়িটা থাকবে একটা টিলার ওপরে, এটা খুব একটা বড় চাওয়া কিছু নয়, কিছু পেঁপে গাছ থাকতে পারে। আমি যখন কলকাতায়, তুমি যখন একা, কলেজ থেকে ফিরে কাপড় বদলাতে বদলাতে অন্যমনস্কভাবে চমকে উঠবে, মরা বিকেলের ফুসমন্তর হাওয়ায় শুকনো পেঁপে পাতা খসটাবে পেছনকার টুকরো মেঝের ওপর, তুমি চমকে উঠবে বিবি, ভাবে ওভাবেই তো একজন রবারের চটি টেনে চলে। এলো না কিসে দুপুরের গাড়িতে, কাউকে কোনো খবর না দিয়ে?
1: এমন অসহ্য স্বপ্নের সুখের ছবির কথা তুমি আমাকে বহুদিন বলেছ। স্বপ্নে এক ধরনের দুঃখও আছে, আর সেই দুঃখের জন্য সুখের মাত্রাও বোধহয় আরও বেশি হয়। একটা বিষণ্ণতা যেন এই স্বপ্নের আকাশ জুড়ে থাকে, ওই দূরের টিলা পাহাড়ে ধূসর রঙের মতো।
0: সেই জন্যই তো বারান্দার কা ভরে বাগান জুড়ে যেখানে সেখানে বোগেনভিলা লতা লাগিয়েছি, রুক্ষ মাটির সঙ্গে পাল্লা দিয়ে থোকা থোকা ফুল, এত উজ্জ্বল দিকবিদি খারাপ ফুলের সমারোহ তোমার ভালো লাগে না বিবি?
1: ছবির আর রং নেই, আরো রং চাপাও, আমার খুব ভালো লাগছে। জানো, যেন প্রথমটা ভীষণ খারাপ লাগছিল, এখন মনে হচ্ছে আমার ভালোবাসা, না না, ওসব কিছু নয়, কোনো বড় কথা নয়। আসলে কি জানো, আমার মনে হয় দুজনে দূরে দূরে থাকলে বোধহয় আমাদের আরো বেশি ভালো লাগবে, তাই না?
0: তবে এখানে দূরটা অনেক বিবি।
1: কিন্তু তাতে কি, তুমি একটু কষ্ট করে চলে যাবে, ফেরার দায়িত্ব আমার।
0: যদি না ফিরতে দাও?
1: তাই তো ইচ্ছে।
0: আমার চাকরিটাও যদি পুরোপুরি হতো তাহলে?
1: তুমি পারতে না, তার চেয়ে এটাই ভালো। আর তোমার পুরো চাকরির দরকার কি? বাকিটা না হয় আমি করব।
0: এ তো কিছু স্থায়ী নয়, মাত্র 3 মাসের চাকরি, কিন্তু অত দূরে আমি ভাবছি থাকতে পারবে তো? হয়তো থাকতে পারবে, অসুখ বিসুখ করলে একা, সম্পূর্ণ একা।
1: এখানে আমার অসুখ বিসুখ করলে তুমি জানো সেবা করে কত ধন্য করে দাও?
0: খোঁজ খবরটা তো নিতে পারি।
1: হ্যাঁ, তাও তো লোকের মুখে গিয়ে একবার দেখা করার মুরদও তো নেই।
0: তাহলে কাল যাচ্ছ?
1: কালকেই ফ্লাইট।

0: বিবিচিঠি। সেদিন আসবে না জানতুম।
1: ভালোই করেছ না এসে। আমার বাড়ির লোকেরা সবাই এসেছিল, মা এসেছিল। মা হঠাৎ জিজ্ঞেস করলো,
2: তুই এত ছটফট করছিস কেন বিবি?
1: একজনের আসবার কথা ছিল, কেন যে এলো না বুঝতে পারছি না।
2: কে সে?
1: তুমি তুমি চিনবে না। আর কোনো কথা জিজ্ঞেস করেনি মা। পরে এখানে এসে তার চিঠি পেয়েছি, মা জানতে চেয়েছেন সে কে, তার সঙ্গে আমার কতদিনের পরিচয়, কি করে, বাড়ি কোথায়, কে কে আছে তার বাড়িতে, দেখতে কেমন। দেখতে কেমন? আচ্ছা সত্যি তুমি দেখতে কেমন? পাগলা দাশুর ছবিটা আমার চোখের ওপর ভাসছিল, যেন ঠিক মনেই পড়ে না। আচ্ছা আচ্ছা সত্যি তুমি দেখতে কেমন গো? আমি তো তোমার কেবল ভেতরটাই দেখেছি নিরুপম, তাই আমি যাকগে শোনো, আমি ফিরছি, এখানে আমার একটুও ভালো লাগছে না। ওখানেই যা হয় একটা কিছু জুটিয়ে নেব। এই জানো, আমি এর মধ্যে তোমাকে দুদিন স্বপ্নে দেখেছি, এবারে ফিরে গিয়ে একদিন তোমাদের গায়ে যাব। আমায় একদিন নিয়ে যেতে হবে, কিন্তু তুমি কথা দিয়েছিলে তোমাদের গায়ে গিয়ে দেখে আসবো তোমার আতুর ঘর, তোমার ভালোবাসার আমলকি গাছ, পানা ভরা ডোবা, আর মাছ ধরবো কোচের ভর্তি করে। কি নিয়ে যাবে? তো হয়তো বলবে
0: বিবি ওখানে দেখার কিছু নেই, বন বাদার বাঁশ বন আর মেটে রাস্তা, শুধু আমরাই নয় আমাদের মতন প্রায় সকলে গ্রাম ছেড়ে শহরের গলিতে এসেছে। কেউ পেটের তাই এসেছে, কেউ এসেছে দুঃখের বদলে সুখ খুঁজতে। সুখ কি এত সহজ?
1: হোক আমি যাবই, কোনো কথা শুনবো না, তুমি আপত্তি করতে পারবে না। কিন্তু শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, একটা ভেরি আর্জেন্ট টেলিগ্রাম করতে হবে। লিখবে লিখবে আমার দাদু মৃত্যুশয্যায়, আমার দাদু তো আর বেঁচে নেই, তার উপর দিয়ে মিথ্যে লিখলে অপকার হবে না, মনে করে করবে কিন্তু, নয়তো ওরা ছুটি দেবে না। তারপর কলকাতায় ফিরে রেজিগনেশন, ব্যাস।
0: থানায় মাঝে মধ্যেই আমি জমা পড়তুম। একবার এক নয়া হাবিলদার তো গোঁপ চুমরোতে চুমরোতে আমাকে পাকড়ে নিয়ে এলো। উৎফট নেশার মধ্যেও আমার জায়গাটা চেনা চেনা ঠেকল। থানার বড়বাবু খাচ্ছিলেন, আমি ঝাঁপিয়ে পড়লুম তার ওপর। বড়বাবু জানতেন এই লোকটা নিজেকে নিয়েই ব্যস্ত, কারুর কোনো অনিষ্ট করে না, একে এর পথে যেতে দেওয়াই ভালো। আচ্ছা আমি শুয়ে আছি কেন? আজ তো আমার ইন্টারভিউ নেবে বিবির অভিভাবক, ঠিক চারটের সময়।
3: কফি বলি?
0: বলুন।
3: আর কিছু?
0: আমি শুধু কফি পছন্দ করছি।
3: বিবি কিছু খাবি নাকি?
1: না।
3: তা নিরুপমবাবু, আপনি পড়াশোনা কদ্দূর করেছেন?
0: যদ্দূর ভদ্রলোক করে তার চেয়ে কিছুটা অল্প, পেরে উঠিনি, ইচ্ছেও করেনি।
3: আচ্ছা, তো যাকে আপনি বিয়ে করতে চাইছেন সে যদি আপনার চেয়ে বেশি কোয়ালিফাইড হয়?
0: যদি কেন, নিশ্চিত বেশি, তাতে কি?
3: শুনেছেন বোধহয় বিবি আপনাকে বিয়ে করতে চাইছে।
0: শুনেছি, আমল দিতে চাইনি প্রথম প্রথম, এখন দেখছি হলে মন্দ হয় না, ভালোই হয়। আমারও ইচ্ছে ওকে বিয়ে করার, আপনার আপত্তি আছে? অবশ্য থাকলেও আমাদের কিছু এসে যায় না।
3: তা ঠিক, কিন্তু একটা তবু থেকে যায় নাকি, বিশেষ করে পাত্র হিসেবে আপনাকে কোনো মেয়ের বাপ মাই তেমন আগ্রহ ভরে নিতে পারবে না।
0: জানি, আর জানি বলেই আমি রাস্তা থেকে ফুটপাত, ফুটপাত থেকে ঘরের দরজা পর্যন্ত উঠে আসার চেষ্টা করছি, শামুকের মতন আর কি। বিবি জানে, বিবিকে আমি সব বলেছি।
3: আচ্ছা, আপনি তো বিবিকে ভালোবাসেন বললেন
0: আগে। হ্যাঁ, ঠিক বোঝাতে পারবো না, একই বিয়ে করলে যদি বোঝেন ওইভাবে বোঝানো যেতে পারে।
3: তাছাড়া আর কীভাবেই বা পারবেন? এক পারেন যদি ওকে দয়া করেন, অর্থাৎ যদি ওকে ছেড়ে দেন।
0: আমি তো ধরে নেই ওকে। ওই তো বিবি বসে আছে আমার থেকে অনেক দূরে একা একা। তবে হ্যাঁ, যদি বলেন অন্তঃপাতে সুতোয় ধরে আছি।
3: আপনার বোধহয় একটু আজও
0: নেশার কথা বলছেন?
3: হ্যাঁ
0: আছে, একটু নয় বেশ বেশি আছে। জানে বিবি
3: আপনার বাবা কি করতেন, বেঁচে আছেন?
0: ও খুব বড় গল্প, বিবিকে বলেছি, চলি। তাহলে বিবি কাল আমাদের বিয়ে।
1: বিশ্বাসই হচ্ছে না, তাই না? কিন্তু ধরো আজ রাতে হঠাৎ যদি আমি মরে যাই।
0: ইচ্ছে হলেও উপায় নাই।
1: কেন?
0: না দেখে মরতে পারবে না, এতদিনকার এত পরিশ্রম, এত ঘোরাঘুরি, এত লোক চটানো বৃথা যাবে?
1: তা ঠিক।
0: অসুবিধাটা সত্যি তোমাদের বিবি, আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকি আর তোমাদের সব কিছু ছেড়ে কেটে ছেঁটে ছেলেবেলার খেলাঘর পর্যন্ত ফেলে চলে আসতে হয়। এতদিন যেখানে ছিলে একদিনই তা তোমার অনাপন হয়ে গেল, অবিশ্বাস্য।
1: আচ্ছা, লোকে ধার করে পাহাড় কেনে আর তুমি তুমি তোমার নতুন বউয়ের জন্য একটা শাড়ি পর্যন্ত কিনে রাখনি, এটা করতে হয় জানো?
0: জানতাম না বিবি।
1: এর মধ্যে জানাজানির কিচ্ছু নেই, এ অত্যন্ত সাধারণ নিয়ম, ইচ্ছেও তো হয় মানুষের না কি?
0: না, আমার বিবেচনা বাড়াতেই হবে।
1: আচ্ছা, আত্মীয় স্বজনের তো কতই গল্প করতে বিয়ের আগে, কই তারা তো কেউ মানে কাউকেই তো আসতে দেখলাম না, ওরা কি আমাদের অ্যাপ্রুভ করেননি? অন্তত অন্তত বউ বরণ করতে একাধ বেলার জন্য, একাধ ঘন্টার জন্য তো কেউ আসতে পারতেন।
0: তা পারতো, আমি কাউকে বলিনি, অনেকে জানি না যে আমি বিয়ে করেছি।
1: জানাওনি কেন?
0: কোনো কারণ নেই, এমনি হয়ে ওঠেনি আর কি। আচ্ছা বিবি, তুমি তোমার আত্মীয় বন্ধুদের ছেড়ে এসে যথাসর্বস্ব পেছনে ফেলে রেখে আমার আত্মীয় স্বজনের খোঁজ খুঁজছো কেন? আমি যে তাদের কথা ভাবিনি, ভাবি না।
1: আগে না ভাবতে পারো, এখন ভাবতে হবে, এখন তো তুমি একরকম সামাজিক। এই তোমার মার কাছে যাবে? চলো না, যাবে? আমি কাছেই কোথাও অপেক্ষা করব, তুমি তুমি একটু দেখা করে চলে এসো।
0: কোনো দরকার নেই, যাদের আসার হয় আসবে, আমি তো কাউকে বারণ করিনি।
1: তা করনি, তবু তোমার দিক থেকে বোধহয় একবার।
0: বোকার মতো কথা বলো না,

0: বিবি ঠিক সুস্থ নয়, এখন আরও সময় চাই। তাছাড়া ও যে কিছুতেই একা নয়, ও যে বহুর মধ্যে আছে, তেমন আলো বাতাস আমায় এনে দিতে হবে। নিজেকে টুকরো টুকরো করতে হবে, অনেকগুলো ভূমিকায় স্বচ্ছন্দ অভিনয় করতে হবে। প্রজাপতিকে ভালোবাসে বিবি, শুঁয়োপোকার চাক বাগানে দেখলে ভিড়মি খেয়ে পড়ে, ঘরের কোণে ব্যাং এসে বসে থাকলে বিবি তক্তার উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপে, জ্যান্ত মাছ হাতে ধরতে পারে না। আমার আমার বিবির জন্যে কষ্ট হয়, খাঁচায় পাখি পোষা দেখলে রাগ করে মরে। বিবি মাংস খাওয়া ছেড়েছে কোন ছোটবেলায়? বিবির মন খুব কোমল। কি ব্যাপার বিবি, তোমাকে কিরকম যেন লাগছে, কি হয়েছে?
1: এই শোনো, আমার মনে হচ্ছে আমার না খুব ভয় করছে জানো।
0: কি হয়েছেটা কি?
1: আমার বোধ হয় আসলে আমি এত তাড়াতাড়ি, এর জন্য তো আমি ঠিক তৈরি ছিলাম না, তুমি বিশ্বাস করো।
0: ও, এর জন্য তুমি এত টেনসড হচ্ছ কেন? ডাক্তারের কাছে গেলেই তো। আচ্ছা, আমার বন্ধু অরূপের কাছে চলো।
1: হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আমার ভাল লাগছে না জানো।
2: তো স্ত্রীর মনের কথা আমি বুঝতে পারছি, শি ইজ ইয়াং, সে এখনই এত ন্যাঞ্জারি হয়ে পড়তে চাইছে না, ভয় পাচ্ছে। আসলে তোর তো তেমন কোনো স্থায়ী চাকরি বাকরি নেই, তোকে বিশ্বাসও নেই, যে কোনো দিন কাজ ছেড়ে দিতে পারিস, তখন তাকে মানুষ করবে কে? কিন্তু ও তো কাজ করে, আর তাছাড়া ভিখিরির ছেলেও তো ভিক্ষির আনন্দে জন্মায়, বাঁচে। দেখ, পয়সা দিলে আমি সবই করি, তুই আমার বন্ধু, বলিস যদি আমি এখনই করে দিতে পারি, কিন্তু তাতে কি সুখী হবি? বিবিও কি সুখী হবে? মানুষের মন তো নদীর জল নয়, পাড়ের কোথায় কি ভাঙছে তার লক্ষ্য নেই। জাগে, দুদিন সময় নে, ভাব, মাসখানেক পরে একবার আসিস, তারপর তোর খবর কি বল। হ্যাঁ, এখনো আগেকার মতো নেশা টেশা করিস? হ্যাঁ, আরে ওসব তো আমরাও একটু আধু খাই, খাই তবে বুঝে খাওয়া উচিত, বুঝলি না, বয়স হচ্ছে তো।
0: বাগে পেয়ে খুব লেকচার দিচ্ছিস তো?
2: আরে না না, একটু ব্যালেন্সড হবার চেষ্টা কর, বুঝতেই তো পারছিস মেয়েরা নিজেদেরকে নিয়ে

0: দেবী, দোষটা আমারই। আমি যদি সুস্থ সবল আর নির্ভরশীল হতে পারতুম তাহলে বিবি তার সন্তানকে নষ্ট করে ফেলতে চাইত না।
1: জানো, মা এসেছিল হাসপাতালে।
0: জানি, শুনেছি।
1: আমাকে নিয়ে যেতে চাচ্ছিল।
0: গেলে ভালো হতো, একটা জায়গা বদল করার দরকার তোমার এখন।
1: তুমি কি করবে?
0: আমি এখানেই থাকতাম।
1: কিন্তু কিন্তু যাব কেন? আর কি করি বা যাই? তুমি তুমি আমি যেতে বলছো?
0: সে কথা অন্য, আমি যেতে মোটেই বলতে পারি না বেবি, ভুল বুঝো না। বরং একটু সুস্থ হয়ে নাও, আমরা নিজেরাই দু চার দশ দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি।
1: কোথায় যাবে?
0: তুমি বলো।
1: সমুদ্রের কাছে যাবে? সমুদ্রের কাছে?
0: বেশ,
1: কতদিন কতদিন সমুদ্রের স্বপ্ন দেখেছি।

0: ঠিক যেমন যেমন স্বপ্নে দেখেছিল বিবি, সেইভাবে নমুনা মিলিয়ে আমি ওকে গোপালপুরন সিতে নিয়ে যাই। বারান্দায় দুজনে দুটো চেয়ার টেনে বসে থাকি, তারপর সমুদ্রের দিকে শুধু তাকিয়ে থাকা, তারপর ঘোর, শুধু ঘোর। কলকাতায় ফিরে এসে বিবি ওর মার কাছে যেতে চায়। ওর মাই এসেছিল আমার কাছে।
1: বিবি, দু তিন দিনের জন্য আমার কাছে থাকলে তোমার অসুবিধে হবে?
0: আমার আবার ঠিক আছে, আমি বিবির সঙ্গে কথা বলবো, ও যদি যেতে চায় যাবে, আজই নিশ্চয় যাচ্ছে না।
1: না, ভাবছিলাম কি বাড়িতে তো আমি একাই আছি, ও যদি যেত, অনেক দিন থাকেনি আমার কাছে, ও তো তোমার কাছে জিজ্ঞেস করতে পাঠালো।
0: বিবি, বিবি
2: ডাকছিলে?
0: হ্যাঁ, তুমি যেতে চাও আমাকে বললে না কেন? আমি কি কখনো না করেছি? কি হলো বলো, মনে হতে পারে আমি তোমায় কোথাও যেতে দিই না, বরং আমি অনেকবার বলেছি।
2: না মানে আসলে যাব, কদিনের জন্য?
0: নিশ্চয়ই যাবে, আমি ওই কাজের লোকটাকে বলবো একটা কিছু ফুটিয়ে দিতে, বাইরেও খেয়ে নিতে পারি অফিসে।
1: তুমি যদি রাতে আমাদের ওখান থেকে?
0: না তা হয় না, আমি কখন ফিরি তার ঠিক নেই।
1: না বলছিলাম তাহলে বিবির সঙ্গেও দেখা হতো।
0: তা হতো, আমি ফোন করে জেনে নেব। ঘুরে এসো বিবি, ভালো লাগবে। বিবি বিকেলে গেল। আমি শুয়ে শুয়ে বিবির পোতা বোগেন ভেলিয়ার ঝুমকরতা দেখছিলাম। এই প্রায় দু বছর হতে চলল বিবি আমাকে ছেড়ে কখনো কোথাও যায়নি, আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। বিবি আবার সেই পুরনো বিবি হতে চলেছে, সুখী, হাস্যকর, উজ্জ্বল, সুখী, সরল, সৌখিন। কিন্তু আমি তাতে এত বিষণ্ণ বোধ করছি কেন? আমি তো এইটাই চাচ্ছিলাম এতদিন, বিবি আবার স্বাভাবিক হোক, আগের মতন হোক। তাহলে কেন কেন আমার ভেতরটায় একটা কষ্ট? সে কি বিবি চলে গেল বলে, যেতে পারল বলে? আমি কি হেরে গেলুম? কার কাছে হারলুম? আমি কোন খেলায় হারলুম? মনে হচ্ছে বিবি যেন চিরকালের মতো চলে গেল। এমনভাবে দুঃখ, শোক আর সন্ধের অন্ধকার ওই জানালার খড়খড়ি চেপে ধরা সবুজ আমায় আটকে রেখেছে, যাতে মনে হচ্ছে বিবি গেছে। এখন আমি একা, সম্পূর্ণ স্বাধীন একা। এমন একা আমি কোনো কোনো রাত্রে হয়ে যেতাম। আজ থেকে অনেক দিন আগে আমি ঘোরতর একা ছিলাম। তখন কোথায় ছিল বিবি, কোথায় ছিল কে? আমি অন্ধ ছিলুম, ভেতরের উজ্জ্বলতায় বাইরেটা এমনি থাকে।

তাকিয়ে থাকতো। আমার আমার আমার তেষ্টা পাচ্ছে আজ, অনেকদিন পেটে জল পড়েনি। আমার ঘরের মেঝে পর্যন্ত মরুভূমির বালুর মতো হাঁ করা তেষ্টায় নুয়ে আছে, কাকের ঠোঁটের ভেতরের মতো লাল। আমি কি করব এখন, আমার স্বাধীনতা নিয়ে আমি কি করব? বনমন করে ঘুরতে ঘুরতে একসময় টলে পড়ি, আবার উঠি, উঠেই আপাদ মস্তক আয়নায় গা ঢেলে খুশি মারি। তারপরে আমি রক্তাক্ত রক্তাক্ত বিবিতোষ। আমি আস্তে আস্তে কত স্বাভাবিক হয়ে আসছিলাম, এর মধ্যে কেন বিবি যেতে গেল? কেন কেন? পকেটে কিছু টাকা রুমাল নিয়ে টলতে টলতে বেরিয়ে এলুম রাস্তায়। গেটটা খোলা থাক, খোলাই থাক, বাড়ি তো বন্ধ আছে। দুজনের বাড়ি, দুজনের ঘর, একজন আছে, একজন নেই।

0: अरे रोके रोके, पार्क स्ट्रीट आ गया।
1: हाँ, अजीब बात, इधर अस्पताल कहाँ है सब?
0: हाय हाय, बहुत अस्पताल है। प्यारा,
2: प्यारा सर,
0: पहला विस्की देन राम।
2: जी सर।
0: এরপর অনেক কিছু আমার মনে নেই। একটা ট্যাক্সি নিয়ে গোটা কলকাতা চষে বেরিয়েছি বিবির খোঁজে। মাথায় হিটারের তারগুলো আচমকা জ্বলে উঠল। একটা কিছু করে ফেলবো, এমন সময় কে যেন বলে উঠল,
3: বৃথার সময় নষ্ট করো না নীরু, আমি তোমার বাবা বলছি, বিবিকে খোঁজো, ওকে তোমার আজকে বিশেষ দরকার, বিবিকে খোঁজো।
0: বাবা? আশ্চর্য, কোথায় খুঁজবো?
3: বাড়ি বাড়ি যাও, জিজ্ঞেস করো, হাত জোড় করে কথা বলো, সবাই তোমাকে সহানুভূতি দেখাবে।
0: পাইনি, পাওয়া যায় না, এইভাবে কাউকে খুঁজে পাওয়া যায় না। গভীর রাত, এই সমুদ্রের মতন গভীর ব্যাপক কলকাতা শহরে কাউকে খোঁজা বৃথা।
3: বাড়ি ফেরো, ওখানে ওর ফিরে আসার কথা। কাউকে স্থির থাকতেই হয়, কাউকে পাহাড় হয়ে থাকতে হয়। তুমি সেই পাহাড় নিরুপম, আমার কথা শোনো। আমার কথা শুনে কখনো তোমার কোনো ক্ষতি হয়নি। আমি তোমার বাবা, আমি সর্বদা তোমার কাছে আছি। তুমি বাড়ি ফিরে চলো।
0: আমি এখন বাড়ির সামনে, একটু ভালো লাগছে। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় কি যেন ভালো লাগবার থাকে, তাই আছে। একটু গন্ধ, একটু জল, একটু শব্দহীনতা, এইসব। হঠাৎ চিৎকার করে উঠলুম, টেলিগ্রাম, টেলিগ্রাম! কেন জানি না, নিজের বাড়ির দরজায় এসে কেউ এভাবে ডাকে না, ডাকতে নেই, কিন্তু কিন্তু ফল হলো অব্যর্থ, বিস্ময়কর। বদ্ধ জানালার কপাট দড়াম করে খুলে গেল, ওপারে নীল আলোয় পাতার ফাঁকে বিবির মুখ, বিবির মুখ। বোগেন ভেলিয়ার সঙ্গে ঝুমকো লতা জড়িয়েছিল, একজনের গন্ধ নেই, কাগজ ফুল, অন্যজন গন্ধের খনি, তারই রোদে পোড়া ফুলের গন্ধ ভোরে রাতে বাতাসে ভাসছে। বিবি কি করে এলো, কখন এলো? তাহলে কি ওকেই বন্ধ করে আমি বাইরে ওকে খুঁজতে বেরিয়েছিলাম? আশ্চর্য, আশ্চর্য। আধে কলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো?
4: অবনী বাড়ি আছো নাটকের অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন বিবি, শর্মিষ্ঠা দাশগুপ্ত, বুড়িমা আলপনা গুপ্ত, বিবির মা শর্মিষ্ঠা ঘোষ, বিউটি রত্না সরকার মণ্ডল, ছোট নিরুপম নমিতা বন্দ্যোপাধ্যায়, নিরুপমের বাবা অজিত বন্দ্যোপাধ্যায়, জনৈক ব্যক্তি মনু মুখোপাধ্যায়, দারোগা অজিত গাঙ্গুলি, অভিভাবক বলাই মুখোপাধ্যায়, ডাক্তার দিলীপ রুদ্র, ড্রাইভার প্রবীর ব্রহ্মচারী এবং নিরুপমের ভূমিকায় নির্মল কুমার, যন্ত্রানুষঙ্গে নির্মল বিশ্বাস, হিমাংশু কুমার দাস, জয়ন্ত চট্টোপাধ্যায়, দেবাশিস গঙ্গোপাধ্যায়, সমীর গঙ্গোপাধ্যায় ও শঙ্কর মালাকার। সঙ্গীত পরিচালনা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়, সম্পাদনা ইউসুফ বেগ, প্রযোজনা শ্যামল ঘোষ।
5: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

এবং বিধবা ভাতা দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে আর মিলবে না। যেসব বিধবা ভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাচ্ছেন তাদের যে কোনো একটি প্রকল্প বেছে নিতে হবে। এই মর্মে কলকাতা পুরসভা ও সব জেলার জেলাশাসকদের নির্দেশ পাঠিয়েছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর। রাজ্যে আসন্ন পুরনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রথম দফায় নভেম্বরের শেষে কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি এবং হলদিয়া পুরসভার ভোট হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণগুপ্ত জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আজ জেলাশাসক ও জেলা পুর নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, তারা প্রস্তুত, তবে পুরভোটের চূড়ান্ত সূচি রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরই ঘোষণা করা হবে। বাড়িপুর রেলগেটের কাছে আজ ট্রাফিক সিগন্যালের পোস্ট মাথায় পড়ে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। মাটি থেকে আলগা হয়ে ট্রাফিক সিগন্যালের পোস্টটি রাস্তার পাশে চলন্ত একটি বাইকের মহিলা যাত্রীর মাথায় পড়লে জয়নগরের বাসিন্দা শর্মিষ্ঠা মণ্ডল নস্করের মাথা ফেটে যায়। রাস্তায় অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। আহত মহিলাকে উদ্ধার করে বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অতি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের ওপর এখন অবস্থান করছে। এটি আগামী ১২ ঘণ্টায় ক্রমশ দুর্বল হয়ে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হবে, তবে এর ফলে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী দু থেকে তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে সোনা জয়ের পর ভারত কাবাডিতে মহিলা ও পুরুষ দু বিভাগেই ফাইনালে উঠেছে। ভারতীয় মেয়েরা নেপালকে আজ ৪৮-২৪ এবং পুরুষরা থাইল্যান্ডকে ৬৬-২৮ হারিয়ে দেয়। ভারতীয় কাবাডি দলের মহিলা পুরুষ দু বিভাগেই ইরান চীনা তাইপেই ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতে উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআরের 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত 10 বছরে দেশ গুরুত্বপূর্ণ উদ্ভাবন, গবেষণামূলক কাজকর্ম এবং নতুন গবেষণাগার তৈরি করতে পেরেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য অভিযোগ করছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেছেন। অমৃতসরে আজ নেশামুক্ত পাঞ্জাব

0: যাত্রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিক না হলে কেরালায় কংগ্রেস কিভাবে জয়ী হতো। অতি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপে বর্তমানে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। এটি আগামী 12 ঘণ্টায় ক্রমশ আরও দুর্বল হয়ে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হবে। তবে এর ফলে আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছত্তিশগড়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিদর্ভে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সিকিমের গালসিং জেলায় রামবি গ্রামে লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছু সরকারি দপ্তরও রয়েছে, তবে প্রাণহানির কোনো খবর নেই। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা এখন সরকারের সর্বোচ্চ অধিকার। চা বাগান শ্রমিকদের বোনাস, বন্ধ চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুক্রবার শিলিগুড়ির দাগাপুর কমপ্লেক্সে শ্রমিক ভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য সরকারের শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং। জাপানের আইচি নাগাওয়ায় এশিয়ান গেমসে টেবিল টেনিসে ভারত আরও একটি পদক নিশ্চিত করেছে। আজ ভারতের দিয়া চিতালে এবং মানুষা জুটি হংকংয়ের ওম চুন টিং এবং ডু হেই কেম জুটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আরে মশাই, সালটা তখন 2011, বুঝলেন কি না? সেই সময় সমীদ মানে সমীদ মুখার্জি লিখলেন এবং কম্পোজ করলেন, জানি না জানি না জানি না। কিন্তু যখনই আপনাকে আপনার এই ফিজিক্সের খাতায় জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা লিবিক শীতকে কেন জল জমে যেত, কিংবা ধরুন পেরি প্ল্যানেটা আমেরিকানার এক্স্যাক্টলি নামটা কি, আপনি যদি লিখে আসতেন এমন করি, জানি না, বড় বড় গোল্লা পেতেন দাদা। এই সমস্তই আজ বাজে কথা কোথায় শুনছেন সেটা তো জানতে হবে।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, পুরো ব্যাপারটা মাথার উপর গেছে না, যাইনি, কিছুটা ধরতে পেরেছি। কোন জায়গাটা বলো তো, সেটা হচ্ছে যে জানি না ব্যাপারটা, মানে সত্যিই জানি না। বিশ্বাস করো, আমরা জানি না আমরা কি বলতে চলেছি, আমরা কি করতে চলেছি। শুধু জানি যে 6:30 পর্যন্ত উইকেন্ড ক্যাফেতে মহুয়া এবং অমরজিৎ রয়েছে তোমার সঙ্গে।
1: আরেকটা বিষয় তো বাঙালি জানে, আর মাত্র কয়েকটা দিন, তারপর ঢাকুরা কোন ঢাকুরা কোন ঢাকুরা
2: কোন, স্যার
1: জাস্ট বলতে পারবে না, পড়তে বসো।
2: এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ষষ্ঠীর দিনের সকালবেলা যে ব্যাপারটা হতো, তুমি যে এই যে এটা বলো না,
1: আমি মহুয়া, পাশে বসে।

0: হচ্ছে অমরজিৎ, এবং আমরা এই যে কথাগুলো বলছিলাম, এই যে জানি না নি, আসলে কি বলতো, গৌরচন্দ্রিকা করতে আর মানুষকে থতমত খাই দিতে আমরা হেভি এক্সপার্ট।
1: ওটা শুধুমাত্র হেভি না, ওটা আমাদের ফাটাফাটি লাগে, ফাটাফাটি লাগে কেন সেটা শুধুমাত্র আমরা বলছি না। মানে ব্যাপারটা হচ্ছে কি, অমরজিতের টাইটেল মুখার্জি হলে কি হবে, সারা পৃথিবী কিতে আর কোনো মুখার্জি নেই?
0: আরে বাবা, দা মুখার্জি ফ্যামিলি ইজ, প্লিজ এনজয়।
2: ভীষণ ভীষণ গম্ভীর হে ডিফারেন্ট ক্যারেক্টার মি রণবীর হে প্রডিউসার।

0: de me refaire tout.
1: এখন সুবাহ হোক যাই হোক না কেন, অনেক জায়গা আছে, অনেক জায়গা
2: পিছনে জায়গা নেই
1: দাদা। এই যে কি ভাবছিলে, অমরজিৎ জব চেঞ্জ করেছে? আসলে ব্যাপারটা তাহার নয়, এইরকম যাতায়াত করতে করতে আমাদের শুধু বলে না তোমারও অভ্যস্ত হয়ে গেছে, এটা আমরা জানি। মানে এই যে সিকোয়েন্সটা কেন তোমাকে শোনালাম, বিশ্বাস করো এটার মধ্যে কোনো ভনিতা কোনো এডিটিং
2: জায়গা নেই, জাস্ট জায়গা নেই। হ্যাঁ
1: ইয়েস, একদমই তাই।
2: আর সবথেকে বড় কথা, 4:15 সময় কিন্তু আমরা একদম মিথ্যে কথা বলি না।
1: একদম, মানে মাত্র 15 মিনিটে আমরা মিথ্যেটা বলি না। যাই হোক না কেন, সেটা নিয়ে আবার নতুন করে জাজ করতে যেও না, জাজমেন্টাল হয়েও না আর কি। মেন্টালি ব্যাপারটা শোনো, সেইটা হচ্ছে যে আজকে না একটা বিশেষ বিষয় আর কি। হ্যাঁ, প্রচন্ড সিরিয়াস হয়ে গিয়ে আজকে, প্রচন্ড সিরিয়াস হয়ে গিয়ে এমন একটা বিষয় আমরা ঠিক করেছি যে বিষয়টা প্রচন্ড সিরিয়াসলি আমরা দেখেও একেবারে মাথায় নিতে পারি না, বিশ্বাস করো। মাথায় মানে কিভাবে যে নেবো সেটা বুঝতে পারি না, কারণ ব্যাপারটা হচ্ছে কি, ওই যে একটু আগে বলছিলাম না, অস্ট্রেলিয়াস এইরকম না, অনেক কথা আমরা শুধুমাত্র দেখতে পাই না, আমরা শুনতে পাই, আমরা দেখতে পাই, আমরা সব কিছু করতে পারি। এবং যদি তোমার নিজের চার পেয়ে বাহনটা নিয়ে রাস্তা দিয়ে যাও, তাহলে দেখবে তোমার আগে আগে যে সুন্দর ওই
2: বাসটা যাচ্ছে,
1: লাখ টাকার দৈত্যটি যাচ্ছে, তার পেছন দিকেও না অনেক কথা লেখা থাকে।
2: ঠিক কথা, কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় কি যায় না। তো এই যে কথাগুলো মুখে বলা যায় না, অথচ বাসের পেছনে ঠিক করে চিপকানো থাকে, সেই কথাগুলোই আজকে তোমার কাছ থেকে জানবো। তোমার দেখা সেরা বাস কিংবা লরির পেছনে লেখা অদ্ভুত সমস্ত ওয়ান লাইনারের একটি তুমি আমাদের পাঠিয়ে দিতে পারো। কি করে পাঠাবে,
1: কি করে পাঠাবে সেটা বলে দিন, 9903653992 সেই চেনা নাম্বার, তোমার মুখস্থ হয়ে গেছে
2: একেবারে। আর এখানে আর কিছু বলবে কি, অনেক কিছু বলার আছে তো।
1: আসলে এখনই বলো না, 80টা আবার দেখা হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে 6:30 পর্যন্ত তো আমরা রয়েছি, সুতরাং একটু প্লিজ বিবেচনা করে।
2: আমি তো ভাই ওখানে যখনই দেখি ব্লো হর্ন, আমি সঙ্গে সঙ্গে হাবুডুবু খেতে শুরু করে দিই।
1: ওমা তাই নাকি, মানে তখন আমার এই সিনটা মনে পড়ে, প্রেমে চলে হাবুডুবু হাবুডুবু ডুবু হাবু। যাই হোক না কেন, না না না না, অতটাও ভালো নয়, গানটা বেশ ভালো।
2: জুবিন গার্গ অ্যান্ড আকৃতি কক্কর।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Te Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো, কিন্তু তার মধ্যেই একটা ঘোষণা রয়েছে এবং এই ঘোষণাটা পড়তে গেলে কিন্তু বেশ ভালো লাগছে, আমরা গ্লোরিফাই করতেই পারি, কারণ শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা অর্থাৎ আর্কাইভ থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর থেকে এই অনুষ্ঠান শোনা যাচ্ছে এবং এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। সুতরাং শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: ইয়েস অফকোর্স। সেই সাথে আরও একটা কথা জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই ঠিক বিকেল 4:30 থেকে তুমি শুনতে পাবে 20th Asian Games 2026 এর পিরিয়ডিক FM আপডেট। এটা দিল্লি থেকে তুমি শুনতে পাবে, আপাতত তোমার জন্য থাকছে এই গান, তারপরে রিলে শুনে আরও একবার ফিরে আসবো 107 FM রেইনবোতে।

0: और आइए अब लौटते हैं
1: गाने बाजू ओनर रेडियो सुनछो 107 एफएम रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি এখন মাঝে মধ্যেই আমাদের ইচ্ছে হয় যদি একটু বীণা একটু শিঙা এগুলো সমস্ত বাজাতে পারতাম আর কি। হ্যাঁ মানে এই কদিন আগেই যেরকম গেল একটা গণেশ পুজো, সেই সময়ে আমাদের দেখলেই মনে হয় আহা এই সময় যদি আমরা মারাঠা,
4: আরে শ্রী গণেশ আদে বা শ্রী গণেশ,
3: আমাদের মধ্যেও যদি একটা ওরকম মারাঠা মারাঠা ফিলিং থাকতো তাহলে কিন্তু আমরাও আজকে এরকম একটা আওয়াজ করতে পারতাম। কিরম আওয়াজ?
4: এই তো জাস্ট এইরকম।

0: অন্য রকম করে ভেবে রেখে দিয়েছো, তাদের বলি ইয়েস দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য উইক যে সময় আমরা হ্যাপি ডটার্স ডে সেলিব্রেট করব। ম্যান, সুতরাং এমন একটা স্টেশন যেখানে তোমার ভাইবটাকে ভীষণ রকমভাবে টাচ করতে পারি, 107 FM রেইনবোতে, সেখানে মহুয়া আর অমরজিৎ বলছে প্লিজ স্টে টিউন, কারণ এরপরে আমরা তোমার জন্য যেটা রাখবো সেটা অবশ্যই ডটার্স ডে সেলিব্রেশন থাকবে।
1: তুমি শুনছো

0: বান্ধবীরাও থাকেন আর কি।
1: আচ্ছা তুমি এই বান্ধবীদের কথা বলতে গেলে তো হোঁচট খাও কেন বলো তো?
0: প্রেমে চল হাবুডুবু শোনার পরে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে বৈশাখে লাভ লেটার পাঠাইবো, জ্যৈষ্ঠতে আইসক্রিম খেলাইব, রাত বেরাতে ডিস্কো না চাইবো, এই ধরনের কথাবার্তা শোনার পরে তারপর কি আর ঠিক থাকা যায়?
1: কিন্তু ঠিক নিজেকে রাখতেই হবে এবং আনন্দটা খানিকটা পকেট করে রাখতে হবে। তার কারণ হচ্ছে শ্রীরামপুর থেকে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত নতুন রুট পাস চলছে।
0: ওমাতাই নাকি? সেই বাসের একটাই করে তুমি যাবে, উল্টো দিকটার থেকে আমি আসব
1: না। তারপরে কিন্তু বোঝেন না, সে বোঝেন না, ব্যাপারটা হতে চাই না অ্যাকচুয়ালি। ইয়েস, 285 নম্বর রুটের যে বাসটা রয়েছে সেটা কিন্তু আরো দুটো বাস নতুন সংযুক্ত করা হলো, যেখানে শ্রীরামপুর থেকে কিন্তু সেটা দৈনিক নিত্য যাত্রীদের নিয়ে সেটা পৌঁছে যাবে। এবার কোথা কোথা দিয়ে যাবে সেটা বরঞ্চ বলে দিই। এটা যাবে রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, বালিঘাট, দক্ষিণেশ্বর, ডানলপ, মাটকল, দুর্গানগর এয়ারপোর্ট, মানে 3-2-1 সবকটাই যাবে, কৈখালি, চিনার পার্ক, ইকো পার্ক, তারপরে ডিএলএফ 2, টাটা মেডিকেলস, নারকেল বাগান, বিশ্ব বাংলা, নিউ টাউন হয়ে ডিএলএফ হয়ে একেবারে কলেজ মোড় বিপ্র হয়ে সল্ট লেক সেক্টর দা ফাইভ।
0: ও মা, তাই নাকি? সেক্টর দা যাই হোক না কেন, অনেক রকম দাদা হয়, বর্দা, মেজদা, শেজদা, চোরদা, সেক্টর দাও হয়, এটা তো জানতাম না।
1: আচ্ছা তুমি ভাবো তো আমি এটা কেন বললাম, বাসের কথা আমি কেন বললাম?
0: কিউ
1: কিউকে হামনে পুছা থা, বাস লরির পেছনে লেখা অদ্ভুত সমস্ত ওয়ান লাইনার গুলো, বাস স্লোগান গুলো তুমি কি আজকে আমাদের লিখে দিতে পারো?
0: একদম তাই, সেই কারণের জন্যই তো একজন বাস লরির ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সেটা বলবো, কিন্তু তার আগে, সবার আগে যে মেসেজটা পেয়ে গিয়েছি, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন, অমরজিৎ এন্ড মহুয়া, গুড ইভিনিং।
1: গুড ইভিনিং।
0: বাস লরি ইত্যাদির পেছনের যে লেখাটি আমার ভীষণ ভালো লাগে তা হলো দেখবি আর জ্বলবি। শোনো, এর সঙ্গে একটা অ্যাড অন আছে, একটা অ্যাড অন আছে, সেটা আমরা না রোববার দিন সকালবেলা খেতে খুব পছন্দ করি। বিশ্বাস করো, যতই আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানরা বলুক না না বেশি তেল ঝোল মশলা খাবেন না, যাই হোক না কেন, লুচি কিন্তু বাঙালির ফেভারিট।
1: অ্যাবসলিউটলি।
0: সেই কারণের জন্য এরপরে একটা অ্যাড অন রয়েছে, সেই অ্যাড অনটা প্লিজ সুভাষবাবু লেখা উচিত ছিল, সেটা হচ্ছে লুচির মতো ফুলবি।
1: তবে হ্যাঁ, যাদের নিয়ে আমাদের কোনো সংশয় নেই, যারা একবার গিটারেতে যখন স্ট্রিং করেন আমরাও তখন তারই সাথে জাস্ট এমনটা করে গিয়ে উঠি।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: ওয়েল ওয়েল ওয়েল, কতদিন বাদে এই গানটা শুনলে বলো তো, এবং তারপরে কি নাচাটাই না নাচলে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ঠিক আছে, ওভাবে তাকানোর কিছু হয়নি, বাজারটা না হয় আজকে সকাল সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি।
0: নিজের কথাটা কিরম ভাবে কন্ট্রাডিক্ট করছো বলো, সেটা হচ্ছে কি না বাজারটা তাড়াতাড়ি দেরি তাড়াতাড়ি শোনো, এরকম নাড়ে নাড়ে নাড়ে দাঁড়ে বলে কোন বাড়ি যেটা তুমি গানে বাজাতে পারো, ঠিক আছে? সম্ভব নয়, এটাকে না চুনকাম করা যায় না অমরজি।
2: প্রচুর প্রচুর প্রচুর কথা মুখের গোড়ায় একদম জুগিয়ে রাখি, কিন্তু এই যে এই
0: মহিলা বসে আছে,
2: নারীবাদী একটা ব্যাপার সেপার আর কি, মানে বুঝতে পারছো তো, এই উইকেন্ডটা পুরোপুরি নারীদের নিয়ে।
0: একদম একদম, এবং সেখানে ইয়েস উই আর সেলিব্রেটিং ওয়ার্ল্ড ডটার্স ডে, অ্যাবসলিউটলি, এবং যেখানে ইন্টারন্যাশনালি, হ্যাঁ ডটার্স, এবং সেখানে অ্যাপোস্ট্রফিটা এস এর এদিকে হয় না ওদিকে হয়, সেটা কিন্তু তুমি গুগল করে দেখে নিতে পারো।
2: একদম তাই, ডটার্স, টিচার্স, সমস্ত কিছুতেই এটা সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যে যাব না, কারণ সময় বলছে আমি কোনো পার্থক্য বুঝি না, একটু পরেই ঘন্টার পার্থক্য হয়ে যাবে, চারটে থেকে পাঁচটার দিকে আমরা চলে যাবো।
0: আচ্ছা, যখন চলে যাবো তার আগে বরঞ্চ একবার মনে করিয়ে দিই যে এই যে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বাসের কিংবা লরির পেছনে লেখায় যে অদ্ভুত সমস্ত লাইনারগুলো রয়েছে, সেগুলো মানে স্লোগান হিসেবে তুমি কিন্তু আমাদের জানিয়ে দিতে পারো। কোথায়
2: জানাবে? 9903659922 এই নাম্বারটা তো রয়েছে। আর মোহাম্মদ মিরাজ দিল্লি থেকে কিন্তু আমাদেরকে মেসেজ করে দিয়েছো, এবং সে কিন্তু জানিয়ে দিচ্ছে আমি একটা ছবি তুলে রেখেছিলাম, ছবিটা কিন্তু খুব সুন্দর একটা লেখা রয়েছে, সেটা হচ্ছে হিংসা করো না চেষ্টা করো, তার নিচেও একটা কথা লেখা রয়েছে বড় করে গোল করে সেটাকে দাগানো রয়েছে। কিন্তু যাই হোক না কেন, মেন যে বিষয়টা সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এখনো কিন্তু অনেকটা অনেকটা সময় বাকি রয়েছে, 6:30 পর্যন্ত কিন্তু বাকি রয়েছে, সুন্দরীটা রয়েছে।
0: একটা জিনিস বলে রাখি, অমরকে কিংবা আমাকে তোমার মন থেকে তাড়াতে না পারলেও ঠিকই কিভাবে বাড়ি থেকে দূর করা যায় তার বিষয়টা আমরা জানিয়ে দেবো ঠিক যখন 5:02 হবে, দুই মক্কের আবার ফিরবে 107 FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। গুন্ডা দমন বিল রাষ্ট্রপতি ফেরত পাঠানোয় মমতা ব্যানার্জি শিবিরের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দল তথা রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও ভারত 7.8% আর্থিক বিকাশ হার অর্জন করেছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। আজ বিকেলে গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করে শ্রী শাহ ভারতের শক্তিশালী অর্থনৈতিক সূচকগুলির কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতে উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিজ্ঞানী ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত 10 বছরে দেশ গুরুত্বপূর্ণ উদ্ভাবন, গবেষণামূলক কাজকর্ম এবং নতুন গবেষণাগার তৈরি করতে পেরেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য অভিযোগ করেছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেছেন। অমৃতসরে আজ নেশামুক্ত পাঞ্জাব যাত্রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিক না হলে কেরালায় কংগ্রেস কিভাবে জয়ী হত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ফার্স্ট অ্যাসেন্ট মাউন্টেনিয়ারিং এক্সপিডিশন দলের সদস্যদের স্বাগত জানান। এই অভিযানে সদস্যরা লাদাখে 6,000 মিটারের বেশি উচ্চতার 20টি অজেয় শৃঙ্গ মাত্র 23 দিনের মধ্যে জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। অভিযাত্রী দলের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী পর্বতারোহীদের সাহস, দৃঢ়তা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, এই অভিযান ভারতের পর্বতারোহণের দক্ষতা এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসে দেশের নেতৃত্বের পরিচয় বহন করে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের টেবিল টেনিসে ভারত আরও একটি পদক নিশ্চিত করেছে। আজ ভারতের দিয়া চিতালে এবং মানুষ শাহা জুটি হংকংয়ের ওম চুনটিং এবং ডু হুই কেম জুটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে
3: 107 FM Rainbow তে উইকেন্ড ক্যাফে।

0: ইয়েস, যেমনটা বলেছেন যত মানে কুচি কুচি করতে বলেছেন যা কিছুই তিনি কুচি কুচি করে কাটতে বলেছেন সেগুলো কেটে ফেলুন, এবং যেমনটি মাখতে বলেছেন তেমনটি মেখে ফেলুন, তারপর ত্বকের যত্ন নেওয়াটা আপনার কাজ, কিন্তু বাড়ির যত্নটা মানে টিকটিকি ঠিক কেমন করে বাড়ি থেকে তাড়াবেন সেই খবরটা তো আমরা দিতে পারি। এক্স্যাক্টলি কোথায় দেব বলুন তো?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, ঘড়িটা এত বেশি টিক টিক টিক টিক করছে ওই কারণের জন্য আমাদের মাথার মধ্যে টিকটিকি ঘুরছে আর কি। ছোটবেলায় আমরা বারবার ফিরে যেতে চাই টিকটিকি লজেন্স আমরা খেতে, এখনো পর্যন্ত পছন্দ করি। ও মা, এখনো মেলায় দেখলি না হামলে পড়ি আর কি। ওই যে দেখেছো না, এই যে ছোট ছোট ছোট ছোট লাল নীল বিভিন্ন ধরনের,
0: ওগুলোকে মৌরি লজেন্স বলে অমরজিৎ।
2: ও আচ্ছা, কলকাতা তাই বলে
0: বুঝি। অ্যাবসলিউটলি,
2: আমার মাঝে মধ্যে টিকটিকি লজেন্স বলে আর কি। অলরাইট, 9903659992 থেকে কিন্তু অলরাইট প্রচুর মেসেজ রয়েছে।
0: টিকটিকির খবরটা দিয়ে দিই। দেখো মায়েরা কিন্তু এই যে শোটা রয়েছে সেটা প্রাণ ভরে শোনেন, তার কারণ আমি আর তুমি এই শোটা করতে আসি, ঠিক আছে? ভীষণ ভালোবাসেন মায়েরা আমাদের, সুতরাং আমরা বলে দিতে পারি এই যে সারাদিন ধরে এই যে ছেলে এবং মেয়েরা তারা কোনো রকমভাবে বাড়ির কোনো কর্তব্যে একেবারে হোমের যোগ্যে কোনোভাবেই তারা মানে লাগেন না কাজে, আমরা তো লাগি বলো,
2: সেই কারণে আমরা বলে আসলে হোমের খবরটা না দিয়ে একটু এটা ছড়িয়ে দাও আর কি।
0: হোম মিনিস্ট্রির খবর যার কাজে থাকে না সে তো একেবারে যে কোনো ল্যাটিটিউডে জাস্ট ফেলিওর ভাই। সুতরাং পাঁচটা যখন মোটামুটি নয় বেজে গেছে তখন বলে দিতে পারি যে বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর কয়েকটা না সহজ সরল উপায় রয়েছে, সেটা হচ্ছে কি বলতো,
2: সব করে টিকটিকি ধরুন ব্যাগে ভরে ফেলুন, মোয়াকে ফোন করে দিন, হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য প্রসেস আছে সেটা বলছো? আচ্ছা বুঝেই পারিনি আর কি, যাই হোক।
0: শোনো শোনো শোনো, এরপর তো তুমি বলবে যে যদি কোনো মশা হারিয়ে যায় তাহলে নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা দিয়ে দিন, আশ্চর্য কথা। শুনে নাও, বিষয়টা হচ্ছে যে ন্যাপথলিন বল রেখে দিতে পারো, বুঝতে পেরেছো? আর একটা স্প্রে রয়েছে যেটার মধ্যে থাকে গোলমরিচ, হ্যাঁ, সে গোলমরিচের গুঁড়ো যদি তুমি স্প্রে করে দাও। আমি না একটা জিনিস দেখেছিলাম জানো তো, অনেকে বলেছিল যে আমরা যে ডিমটা ব্যবহার করি সকালবেলা অমলেট কিংবা পোচ বানাতে, সেটার যে খোসাটা রয়েছে সেটা যদি রেখে দেওয়া হয় রান্নাঘরের কোনো একটা কোনায় তাহলে নাকি টিকটিকি আসে না। আমার টিকটিকি তো তার উপরেই বসেছিল।
2: না আসলে ব্যাপারটা হচ্ছে কি, টিকটিকি যাতায়াতের পথে নাকি এটা রেখে দেয়। আচ্ছা ভাবো, দেওয়াল দিয়ে টিকটিকি যাচ্ছে, তুমি ওইটা রাখার জন্য একটা সুন্দর করে তাক বানিয়ে
0: ফেলবে,
2: ব্যাপারটা যদি ওই রকম হয় আর কি। হ্যাঁ,
0: টিকটিকি কি জানতে পেরেছি আমরা তাকে নিয়ে কথা বলছি? সো হোপলেস। যাই হোক, পাঁচটা বেজে দশ যখন হয়ে গেছে সময় তখন তোমাকে জানিয়ে দিই, ইয়াস, বাসে কিংবা লরির পেছনে যে সমস্ত অদ্ভুত অদ্ভুত লাইনার্সগুলো, ওয়ান লাইনার্সগুলো থাকে, আজকে সেই সমস্ত স্লোগান লাইনার্স নিয়ে হচ্ছে কথা মহুয়া আর অমরজিৎ। আমরা জাস্ট আছি না ফাটাফাটি বিষয়গুলো নিয়ে এসেছি।
2: একদম তাই, আমরা শুধুমাত্র আমরা নয়, খরাজ দাও রয়েছেন আর কি আমার সঙ্গে, একদম বিচ্ছিরি ব্যাপার। যাই হোক না কেন, মাথায় দাস বহুর ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন কি, রোদও চলছে বৃষ্টিও ঝরছে। হ্যাঁ রোদও চলছে, আচ্ছা আচ্ছা, মানে রোদও জ্বলছে,
0: মানে এটাতে মানে বোঝা যাচ্ছে কি বলতো, রোদ এফেক্ট করে গেছে মাথায়,
2: তাই নাকি? যাই হোক না কেন, আমার দক্ষিণ খোলা জানলাটা এখন কি অবস্থায় আছে সেটা জানি না, কিন্তু তোমার মেসেজটা কিন্তু এই মুহূর্তে পড়ে দেবো।
0: অলরাইট,
2: একে নাকি বলে পুষ্পবৃষ্টি, সেই পুষ্পবৃষ্টির শুভেচ্ছা জানালাম বিকেল বেলা। উইকেন্ড ক্যাফে দারুণ ভাবে জমে উঠেছে,
0: থ্যাংক ইউ,
2: একদম যাকে বলে জমে খির। জমাটি আড্ডার আসরে আমিও সামিল।

0: আমি এবার বিষয়ে বলি, বিভিন্ন গাড়ির পেছনে অদ্ভুত লেখাগুলো সবাই হাসাবার, মানে সবই হাসাবার জন্য আর কি। যেমন লেখা আছে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, আবার দেখা যায় তোমার হিংসা আমার জয়, আর যাই পরে দেখা হবে, এমন নানা রকমের লেখা দেখতে পাওয়া যায়। এই মাথায় দা, প্লিজ এখন যাবেন না, আমরা কিন্তু প্লিজ এখন যাবেন না, কারণ 5:11 হয়ে গেছে, আমরা কিন্তু 6:11 না, পুরো 6:30 পর্যন্ত আপনার সঙ্গে রয়েছি।
1: আর একটা জিনিস, এই যে মাকে বললাম যে গোলমরিচের গুঁড়োটা ছিটিয়ে দিতে, মা কিন্তু যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে?
0: এই মাকে যখন গোলমরিচটা দেওয়া হয়েছিল না, মা ওটাকে থেঁতো করে চৌকো মরিচ বানিয়ে ফেলেছে।
1: অ্যাবসলিউটলি, গোলকে চৌকো বানানোর এই যে অদ্ভুত ক্ষমতা তার রয়েছে। সুতরাং হাতের সামনে লঙ্কা, গোলমরিচ কিংবা যে কোনো রকমের ওয়েপন, প্লিজ দূরে সরিয়ে রাখো, গানটা তোমার জন্য।

0: হায় মির্চি, উফ উফ মির্চি, ফুহ ফুহ মির্চি, ইয়েস। যখন মা তোমার উপর কোনো রকম ভাবে রাগটা বার করতে পারেন না, তখন জাস্ট মির্চি ডাল দিতে হ্যায়। না, এটা তিনি অন্য কাজেও ব্যবহার করেন। তার কারণ হচ্ছে, তিনি জানেন যে এক্সামিনেশনের যখন একটু আগে পাছু হয়ে যায় না, তখন তোমার মনে হয় যে একটু চটপাটা খেতে হবে। না, যে চটপাটার খবর বলবো না, চটপাটা এইটাই গসিপ রয়েছে যে এমন একজন ডিরেক্টর রয়েছেন যাকে দেখে সবাই এখন বলছে, আচ্ছা দাদা আপনি তো সিনেমাটাও করতে পারেন। এই সমস্ত আজে বাজে খবর কোথায় দিচ্ছি বলুন তো। ইয়েস, এখানে
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আমার না মনের মধ্যে কেমন যেন একটা উড়িয়ে দেওয়ার মাতন লেগেছে আর কি, মানে হাওয়া হাওয়াই মনের মধ্যে চললে, যেরকম হয় সামনে পুজো সেটা জানি, একটাও জামা কাপড় এখনো পর্যন্ত রেডি করতে পারিনি সেটাও জানি, শুধুমাত্র অমরজিৎ মহুয়ানরা এখন হচ্ছে অনেকেরই অনেক প্ল্যানিং বাকি সেটা আমরা তো জানি, কিন্তু হাওয়া হাওয়াইর কোনো প্ল্যানিং থাকে না, তিনি যখন তখন প্ল্যান করে ফেলেন আর কি। এই যেমন এখন প্ল্যান করেছেন যে আগামী 2-3 ঘন্টার মধ্যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা, তার সঙ্গে বীরভূমি বা বাদ যায় কেন বলো, এই চারটে জেলাকে নিয়ে তিনি তার উপর দিয়ে বয়ে যেতে পারেন। একদমই তাই, তুমি কিন্তু ঠিকই শুনছো,
0: একদম।
2: মালদা, বীরভূম, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, এই চারটে জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই চারটে জায়গার কথা যেটা বললাম, অর্থাৎ মালদা, বীরভূম, দক্ষিণ এবং উত্তর দিনাজপুর, এখানে কিন্তু কমলা সতর্কতা জারি হয়ে গেছে, সুতরাং খুব সাবধান। কমলা লেবুর এখন সময় না হলেও মাঝে মধ্যেই কমলার কিন্তু দেখা মিলছে।
0: ইয়েস, এবং সেখানে বলে রাখছি যে এই সমস্ত যখন ডিরেক্টররা সিনেমায় নামেন তখন কিন্তু তারা খুব একটা মেকআপ টেকআপ করেন না, কিন্তু তাকে দেখে লোকজন এখন বলছে যে, আচ্ছা পাভেল তুমি তো সিনেমাও করতে পারো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, সিনেমা তিনি করেন কিন্তু পরিচালক হিসেবে, কিন্তু এখানে ডাক্তার কাকু বলে একটি সিনেমায় তাকে রীতিমতো অভিনয় করতে দেখা যাচ্ছে, কাদের সঙ্গে, প্রসেনজিৎ এবং ঋদ্ধি সেনের সঙ্গে। ঋদ্ধির বন্ধুর চরিত্রে অভিনয় করেছে পাভেল, এবং পাভেল এতটাই প্রশংসা পেয়েছেন যে তাকে বলা হচ্ছে যে এবার কিন্তু পুরোদমে পরিচালনাটা ছেড়ে দিয়ে অভিনয়ে আসুন দাদা।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এরকম ভাবে আমার কাছেও অনেক প্রপোজাল এসেছিল, কিন্তু আমার ডেট ছিল না।
0: না না, মিথ্যে কথা বলার না, একটা সময় হয়ে 5:15
2: সময় আমাকে আটকে দিলে,
0: 5:20-তেও তুমি মিথ্যে কথা বলবে না,
2: 5:20 না হয় 1 ঘন্টা 5 মিনিট না হয় এক্সট্রা সময় নিয়ে নিয়েছি, তাতে কি হয়েছে?
0: গ্রেস পিরিয়ড যাই থাকুক না কেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে বাস কিংবা লরির পেছনে এই যে বিষয় আশয়গুলো, ওয়ান লাইনার গুলো লেখা থাকে, তো সেইখানে এমন কি লেখা দেখেছিলে যাতে মনে হয়েছিল উফ এই লেখার ব্যাপার জুড়িয়ে হয় না? সেরকম অনেকগুলো লেখা তো রয়েছে, কে লিখেছ নাম লেখনি, কিন্তু জাস্ট সুন্দর সমস্ত ব্যাপার স্যাপারগুলো লিখেছ, সেইটা বরঞ্চ আমি তোমাকে একটুখানি পড়ে দিই। সেটা হচ্ছে, ধীরে চলেগা তো বার বার মিলেঙ্গে, তেজ চলেগা তো হরিদ্বার মিলেঙ্গে।
2: আমাকে যদি আর একটু জোরে ঠেলা দিয়ে দেওয়া হয় তাহলে আমি একেবারে হিমাচল প্রদেশে পৌঁছে যাব।
0: কি সুন্দর জায়গা বলো তো হিমাচল প্রদেশ, বিনা টিকিটে অমর যাচ্ছে অমর যাত্রা।
2: কি ভালো যে লাগছে না, মানে ব্যাপারটা ভেবে এত ভালো লাগছে, মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় যে এখানে যেমন ডালহৌসি স্কোয়ারে বসে থাকবো, হিমাচল প্রদেশে কেন বসে থাকবো না?
0: আমার মনটা না এখন একটা লাউড স্পিকার নিতে ইচ্ছে করছে।
2: হ্যাঁ এবং সেখানে একদম আওয়াজ পাচ্ছি,
0: একদম যখনই তোমার
2: চলে এসছে,
0: একদম।

107 FM রেইনবোতে এই মুহূর্তে তোমার জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে। 138তম ডাক আদালত ও পেনশন আদালত, সেই সম্পর্কে ঘোষণা রয়েছে। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস এবং সেখান থেকে পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR এভিনিউ কলকাতা 712-তে বেলা 12:30টায় গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুরো বিষয়টি অনুষ্ঠিত হবে। এই আদালত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফ থেকে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার

না না না না না একদম আমরা ছেড়ে দিতে পারি না, বিশেষ করে আমার ডান দিকে বসা লোকটাকে তো একদম ছেড়ে দিতে পারি না ছেলেটাকে। মানে বিষয়টা হচ্ছে কি যে এই যে কাকেশ্বর কুচকুচের কথা আমরা মাঝে মাঝে শুনতাম, ও যেটা করছে মানে অমর যেটা করছে সেটা হচ্ছে এই পাশে বসে না টাইম ওয়েস্ট করছে, মানে এত কথা কে লেখে ভাই, আসলে লেখা লিখছিল না, আমার একটুখানি ভুল হয়ে গেছে সেটা হচ্ছে ও পড়ছিল, আর ও বারবার বলছিল এমন বানান ভুলটাও কি কেউ কখনো করে, আসলে বাসের কিংবা লরির পেছনে লিখে থাকা এই যে অদ্ভুত অদ্ভুত সমস্ত লাইনগুলো থাকে, তার জন্য তো আমরা এটা অনেকটা সময় দিয়েছিলাম এবং স্লোগান লেখার কথাও বলেছিলাম। আমি জানি না আজকে ছড়া কাটিংটা আদৌ আমরা যেতে পারবো।

0: ভুগি না। ঠিক আছে, আমরা তো আসছি, আবারও সেই সময় না হয় হবে। কিন্তু আজকে যে বিষয় আশয়গুলো লেখা আছে তার মাঝখানে আমরা কিন্তু লাইভ যেতে চলেছি। হ্যাঁ,
1: জানান দিদি, জি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, চলে এসেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে অত্যন্ত রকমের ব্যস্ত হয়ে যাই, মানে ব্যস্ত হয়ে যাই নাকি ব্যস্ততার ভান করি সেটা আমি নিজেও জানি না, কিন্তু 9903653992 তে কিন্তু তোমার মেসেজ

0: পড়বো, কিন্তু ঘড়ি যখন বলছে 5টা বেজে 42 মিনিট হয়ে 5 সেকেন্ড হয়ে গেছে, ওই যে মহুয়া যেই মুহূর্তে বললো যে তোমার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে হচ্ছে, এই দেখা করা বললে আমি কোনোদিন কাউকে ফেরাই না।
1: তুমি জানো তো অনেকে কিন্তু বাংলাটা এরকম ভাবে বলেন, দেখা করতে যাব,
0: দেখা
1: দেখা করতে যাব। আমি অনেক বাংলা সিরিয়ালে দেখি দেখা করতে
0: মাস,
1: একদম
0: কি ভালো কি ভালো। আমরা না এত ভালো ভালো কথা বলি, আমাদের অ্যাকচুয়ালি এই আড্ডাটা শুরু হয় হচ্ছে বহুক্ষণ আগে, মানে ক্যান্টিন থেকে আমাদের এই আড্ডাটা শুরু হয়,
1: আর
0: সেই ট্র্যাডিশন সমানে চলতেছে।
1: মানে তিনতলা মল পুরোটাই একেবারে বক বক অ্যান্ড টক বক, আর আমরা এই বক বক টক বকের মাঝখানে আরো একবার তোমার সাথে লাইভে আসব। লাইভটাই প্রথম আসছি আর কি, 107 FM রেইনবো কলকাতায়, যাওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, যারা এখনো পর্যন্ত আমাদের ফলো করনি প্লিজ ফলো, তার কারণ অমর আর মহুয়া আর কুছ দের বাদ আবি তোমারে সামনে, আঁকোকে সামনে আবি আ জায়গা। এইখানে এক্স্যাক্টলি কেমন আমাদের লাগছে সেই সমস্ত কিছু দেখতে কিন্তু
0: সেখানে হাফ খাওয়া কোন একটা ফল দেখা যায়, যাই হোক
1: দরকার নেই, আমার অত পয়সা নেই,
0: সরি। তার সঙ্গে ধলিতার ঢোল বাজে, সমস্ত কিছু নিয়েই কিন্তু তিনেককে তিন গানের হ্যাট্রিক তোমার জন্য এই মুহূর্তে রাখলাম 107 FM রেইনবোতে।
2: FM Rainbow Tee, Tine Ke Tine, Tine Ke Tine, Ganer Hat-Trick, Ganer Hat-Trick।

0: আকাশবাণী কলকাতা এফএম নিম্র প্রচার তরঙ্গে শুনছেন এই মুহূর্তের খবর, পড়ছি পার্থপ্রতিম মিত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কৃষি ও শিল্প প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠে জনসভা থেকে মুখ্যমন্ত্রী 4 লক্ষ কৃষককে 300 কোটি টাকা বিদ্যুৎ বিলে ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে ছাড় পাবেন, এতে কৃষকরা বছরে 25 থেকে 30 হাজার টাকা ছাড় পাবেন। তিনি আরও বলেন, পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে রাজ্য সরকার কৃষকদের বছরে আরও 3,000 টাকা করে দেবে। পুজোর আগে হোমগার্ড স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের তত্ত্বাবধানে অবাধ শান্তিপূর্ণভাবে কোনো মৃত্যু ছাড়াই এরাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। বেআইনি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এরকম ভোট আগে দেখেনি, কিন্তু তারপরেও যেভাবে গণেশ কুমারের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি, তা মেনে নেওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির 4 মোর্চার রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। দলের বিধায়ক অমিত সামন্ত হয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি। এছাড়া অভিনেত্রী অঞ্জনা বসু মহিলা মোর্চা, ধনঞ্জয় ঘোষ ওবিসি মোর্চা এবং বিশ্বজিৎ বিশ্বাসকে দলের এমসি মোর্চার রাজ্য সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারত উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিজ্ঞানী ও শিল্প গবেষণা পরিষদ CSIR-এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত 10 বছরে দেশ গুরুত্বপূর্ণ উদ্ভাবন, গবেষণামূলক কাজকর্ম এবং নতুন গবেষণাগার তৈরি করতে পেরেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: মনে আমার বড়ই দুঃখ জানো তো। তার কারণ হচ্ছে এই যে টপ করে এই কলকাতা থেকে হঠাৎ করে বারাণসীর একটা সমুদ্রতট কি করে বলি, গঙ্গা রয়েছেন সেখানে, এবং সেখানে ওই সিঁড়ির মধ্যে এত সুন্দর করে গান গাওয়া। কিন্তু আমি একটাই কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমি অমরের এই যে একটা রোদ চশমা সেটা আমি পরে ফেলেছিলাম। এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা আমি জানাবো, কিন্তু কোথায় জানাবো বলো তো?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: অ্যালিগেশন অ্যালার্ট, হ্যাঁ অ্যালিগেশন আমি এটাই এনেছি। আমি শুধুমাত্র ওই সানগ্লাসটা পরেছিলাম, তাতে অমর আমাকে বলল যে হ্যাঁ এটা রোদ্দুরে পড়লে খুব ভালো লাগে। তার মানে আমি পাগল এই এই স্টুডিওতে বসে রয়েছি?
2: না না, যা এরকম কি আমি বলতেই পারি না, একদম না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সেই সময় মেসেজ পড়ছিলাম তো, তোমার মেসেজ পড়ছিলাম, এত বেশি ডুবে গিয়েছিলাম, হাবুডুবু খেয়ে গিয়েছিলাম, ওই কারণের জন্যে ঠিক মাথায় ছিল না যে স্টুডিওর মধ্যে অ্যাকচুয়ালি চাঁদ এসেছে, সূর্য নয়। যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে এখানে একটা মেসেজ রয়েছে তোমার, যে মেসেজটা কিন্তু এই মুহূর্তে পড়ে দেবো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছে এবং জানাচ্ছো, গুড ইভিনিং দিদি অ্যান্ড দাদা, আমি একটা ফেসবুক পোস্টে দেখেছিলাম, আমার মনে আছে, গাড়ির পিছনে লেখা আছে, ধরতে গেলাম বাঘের বাচ্চা, পালিয়ে গেল বনে, অমানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে। ও
0: বাবা, কিয়া বাত, কিয়া বাত। তবে হ্যাঁ, কিয়া বাত বলার আগে বলে দিই, কায়া ছিল কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এবং সেই সময়টায় আড্ডা হয়েছিল, ধরা আছে সমস্ত কথা। এই যে পুজো, এই পুরো বিষয়টা নিয়ে তো বক্তব্য রয়েছে ভদ্রলোকের। আসলে কি বলুন তো, অরিন্দম দা হচ্ছে আমাদের খুব খুব ফেভারিট একজন মানুষ। হ্যাঁ, তার গান আমরা তোমাকে শোনাই বটে, কিন্তু এই মানুষটা যখন কথা বলেন তখন আমরা তাকে এটা জানতে তো আমরা মানে দেখো, এমনি সময় আমরা কোথায় মোগলাই খাবে, কোথায় এগ রোল খাবে সেসব আমরা জিজ্ঞাসাই করি, কিন্তু এই পুজোর একটা তো প্ল্যানিং থাকে না? সুতরাং প্ল্যানিংটা দাদার কী রয়েছে সেটাও আমরা জানতে চেয়েছিলাম কায়া ব্যান্ড থেকে অরিন্দম দা।

0: এই মুহূর্তে কিন্তু অরিন্দম দাই আমাদের সঙ্গে, শুধুমাত্র আমরা নয় তোমার সঙ্গেও কিন্তু রয়েছে 107 FM রেইনবোর এই উইকেন্ড ক্যাফেতে, নিয়ে কায়ার পূজোর প্ল্যানিং।
1: নমস্কার, আমি অরিন্দম, আপনাদের কায়ার অরিন্দম।
2: ইয়েস, বলো।
1: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজো, সেটা একদম সামনে, আর কিছুদিনের মধ্যেই আমাদের বাঙালির সর্ববৃহৎ উৎসব
0: একদমই তাই
1: চলে এসেছে। বাঙালি সারা বছর যে বাঙালি আনাতে থাকে, এই দুর্গাপূজার চার দিন তা আরো বৃহৎভাবে আকার ধারণ করে। বাঙালির খাওয়া দাওয়া, বাঙালির সাজগোজ, বাঙালির বাঙালিয়ানা, বাঙালির ধুতি পাঞ্জাবি, বাঙালির আট পৌরে শাড়ি, বাঙালির বাংলা গান, এই সবকিছুই নিয়ে বাঙালি মেতে ওঠে এই দুর্গাপূজাতে।
0: একদম।
1: আমরা অনুষ্ঠান করার সুবাদে বিভিন্ন জায়গাতে যাওয়াতে আমরা দেখি এই যে চার দিনের যে আনন্দ, যে মাতোহারা হয়ে যায় বাঙালি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে, সেটা সত্যি সত্যি বাঙালির কাছে একটা খুব গর্বের বিষয়।
0: একদমই তাই।
1: এবছরও আমরা বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান রয়েছে আমাদের দুর্গাপূজাতে, কলকাতা এবং কলকাতার বাইরে, সব মিলিয়ে আমরাও আনন্দ করব, আমরাও বাঙালি বাঙালিয়ানাতে ভেসে যাব, বাঙালির আবেগে ভেসে যাব।
0: একদম।
1: 107 FM রেইনবোর সমস্ত শ্রোতাদেরকেও আগাম দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও বাংলা গান শুনতে থাকুন, ভালো বাংলা গানের সঙ্গে থাকুন,
0: ঠিক,
1: আর দুর্গাপূজাতে আনন্দে মেতে উঠুন। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা কায়ার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, দুর্গাপূজো সবাই খুব ভালো কাটাবেন।
0: থ্যাংক ইউ সো মাচ।
2: একদম, তুমিও খুব ভালো কাটিও, এবং সেই সাথে অরিন্দমের সাথে কথা হলো, সেখানে কায়ার গান থাকবে না এমনটা তো হয় না। লেটস ডু জিগি জাগি চাং।

0: আসলে এটা কোনো জায়গায় যাওয়া হচ্ছে না, পা ঘষে ঘষে যাওয়া হচ্ছে, নাকি অন্য কিছু করা হচ্ছে, আমরা এটা বিষয় নিয়ে আমরা যাচ্ছি না। তার কারণ হচ্ছে যে 6:18 মোটামুটি হয়ে গেছে, আর তো সময় পাবো না। এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে হ্যাঁ, প্রহারেণ ধনঞ্জয়, যারা আসিবে তাহারা আমাদের মারিবে। তার কারণ হচ্ছে প্রশ্ন,
1: প্রচন্ড কাশি হচ্ছে, তার মধ্যেও আমি কিন্তু লাইচ থামাইনি আর কি। যাই হোক না কেন, কারণ কায়া বলেছে লাইচতে যাব।
0: হ্যাঁ, বহুত খাসি আর রহি হ্যা চাচা কিউ। যাই হোক, যেটা জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে বাস কিংবা লরির পেছনে যে অদ্ভুত সমস্ত ওয়ান লাইনার গুলো থাকে, দুরন্ত লাগে। তো এখানে মোটামুটি 4টে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সাউন্ড বারাসাত থেকে, লেটস রিড ইট। অলরাইট, এক নম্বর হচ্ছে, রূপ দিলাম শেকড়াকে, নূপুর বানিয়ে দিল, মন দিলাম পিয়াকে, পাগল বানিয়ে দিল। এরকম এরকম যদি করে তাহলে যে ওই পাশে বসে বসে রোল খাচ্ছিল সেই ছেলেগুলো আই বাজাও। চলো এরপরে, রাত আমারও হয় কিন্তু ঘুম হয় না, স্বপ্নে আমিও দেখি, স্বপ্ন আমিও দেখি কিন্তু পূরণ হয় না। ও মা গো, এটা হচ্ছে আমার আর অমরের তখনকার কথা যখন আমরা ফাইল নিয়ে মাস্টারমশাই ঘরে যাই। ইয়েস, এইরকম আমাদের হয়, আমাদের বকে সবাই। তুমি সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি টাকা নাও। আরে দাদা কোথায় ছিলেন বলুন তো, শাওন বারাসাত থেকেই পুরো বিষয়টা আমাদের লিখেছে বাবা। তারপরে যেটা হচ্ছে, পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তোমার সাথে প্রেম করেছি, পাড়ার লোকের কি উফ। দুটো হ্যাঁ, উৎপল মাইতি বেহালা, বেহালা থেকে পাঠিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে, প্রেম করলে মনে কষ্ট, বিয়ে করলে জীবন নষ্ট, সখী তুমি কার, টাকা আছে যার। মায়াবতী তুমি দিলে কষ্ট, আমি হলাম নষ্ট, তোমাকে ভালোবেসে করেছি আমি ভুল, আমি জানতাম না যে তুমি অন্য গাছের ফুল। ও মা গো, সবার জন্য যেটা দিতে পারি। লুচির মতো ফুলবি,
1: মানে যাই হোক না কেন পুরো এক হয়ে গেছে।
0: এখানে কিন্তু একটা ভালো কথাও লিখেছে অমর, তোমার আমার তো বিশেষ ভাবে মনে রাখা উচিত,
1: বিশেষ ভাবে মনে রাখবে।
0: হ্যাঁ, সেটা হচ্ছে, যা কামাই সব EMI। আচ্ছা, এরপরে হচ্ছে, দূরত্ব বজায় রাখুন, কাছে এসো না, প্রেম হয়ে যাবে। বাবা ভগবান, এরা কোথায় এসো না,
1: ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, মানে এটা হচ্ছে ডিজিটাল ডিভাইড বলে একটা কথা আছে, ওইটা মেইনটেইন করো।
0: সৌভিক ঢাকুরিয়া থেকে এই সমস্ত লিখে পাঠিয়েছে। অলরাইট, আচ্ছা এখানে উৎপল মাইতি ওই আগের গুলো বলে দিয়েছি, সবার নাম পড়েছি তো এত এক্সাইটেড না আমি,
1: আমরা প্রচন্ড এক্স, মানে এক্স এর কথা ভাবতে ভাবতে এক্সাইটেড হয়ে গেছি। এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে, রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, অনেক বড় লরিতে দেখেছি, বিশেষ করে যে সমস্ত লরিগুলো জিনিসপত্র নিয়ে যায় সেইগুলো তো দেখতে পাই। পরদেশি ঘর কব লটোগে, মনটা কেমন জানি উদাস উদাস হয়ে যায়।
0: এই আমি এবার কিন্তু একটু নাচবো অমর, প্লিজ লাস্টেরটা তুমি লাস্টে রাখো, আমি বরঞ্চ একটুখানি ধাই ধাই করে নেচে আসুক, তারপরে কথা হবে, কেমন? ইয়েস, এই বাজতে শুরু করেছে,
1: দিস ইজ, ইয়েস, চলেছে,
0: দিস ইজ নোন অ্যাজ,
1: ইয়েস, আসি একদম তাকি।

0: হিম্মত কি শুধুমাত্র অজয়ের আছে? অতুল মানে সরি আমার কথা বলছিল, অমরজিতেরও আছে।
1: যাই হোক না কেন, তাকি আর ফাঁকির মাঝখানে একটা সময়, সেই সময়ের মধ্যে কিন্তু সবটাই পড়ে ফেলতে হবে।
0: একদমই তাই, সেই সময়ের মাঝখানেই তো আমরা থাকি। শুভ বিকেল দাদা ভাই দিদি ভাই, লরির পেছনে কিন্তু অনেকগুলো মজার মজার লাইন লেখা থাকে। হর্ন দো রাস্তা লো, এটা কিন্তু লেখা থাকে।
1: কে লিখেছে? কে লিখেছে?
0: অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমাদেরকে মেসেজ করেছো
1: তোমার জন্য, প্লিজ তারপরে একটা পড়ে ফেলো চটপট।
0: রুল আমিন বোলপুর থেকে আমাদেরকে মেসেজ করেছো, ভুল বুঝে চলে গেলে ভালো থেকো সুখে ভালোবাসি বলতে পারিনি। আইরে কেন পারোনি? না না না না, এইভাবে এরকম যাই হোক না কেন,
1: যদি সেখানে না বলতে পারো তাহলে আজকে 9:02 কিন্তু প্লিজ লাভ জংশনটা শুনো।
0: এক্স্যাক্টলি,
1: এটা আমি আমার জন্য বাজালাম।
0: লাভের কথা বলতে না বলতেই কেমন জানি পায়েলের কথা মনে পড়ে গেল। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছো, বাস বা লরির পেছনে লেখা থাকে, পূজোর দিনে তুমি যদি যাও বাবার বাড়ি, তোমার সাথে তবে আমার চিরদিনের আড়ি। এই রে
1: একটু হালকা করে, এটা একটু অভিমানের কথা।
0: অভিমানে চলে যেও না, কিন্তু আমাদের চলে যেতে হবে, কারণ 6:26 হয়ে প্রায় 26 সেকেন্ডের দিকে কিন্তু ঘড়ি চলে গেছে।
1: কারেক্ট, এইবার আমরা যেটা করতে পারি, ইয়েস, ওয়েস্টার্ন মিউজিক যারা শুনতে পছন্দ করো তারা কিন্তু জেনে রাখো যে আজকে সুদীপ থাকছে আর হ্যালো কলকাতা নিয়ে চলে আসবে, আর তারপরে অনেকগুলো সিনেমার গল্প টল্প বলবে, হেডব্যাং করবে, আমরাও শুনবো, মানে বিশাল ব্যাপার ঘটতে চলেছে।
0: ইয়েস,
1: আর 9:02 লাভ জাংশন নিয়ে আসবে আসবে তোমার খুব ফেভারিট, ইয়েস, কারা বলো তো?
0: কারা বলো তো?
1: অরিজিৎ আর সুনন্দা। চলো এবারও গান শুনি, এবার টাটা বাই বাই বলি।
0: এক্স্যাক্টলি তাই, আজকের মতো কিন্তু টাটা বাই বাই বলতেই হবে। অমরজিৎ এবং মহুয়া কিন্তু তোমার সঙ্গে ছিল উইকেন্ড ক্যাফে নিয়ে। এইভাবেই কিন্তু 107 FM রেনবো, তুমি সবসময় কানেক্টেড থাকো এবং থেকো।
1: আই সি

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে বর্ণালী সিংহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কৃষি ও শিল্প প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। বর্ধমানের পুলিশ লাইন মাঠের জনসভা থেকে মুখ্যমন্ত্রী 400,000 কৃষককে 300 কোটি টাকা বিদ্যুৎ বিলে ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে তাঁরা ছাড় পাবেন, এতে কৃষকরা বছরে 25-30,000 টাকা ছাড় পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, পিএম কিষাণ সম্মান নিধির সঙ্গে রাজ্য সরকার কৃষকদের বছরে আরও 3,000 টাকা করে দেবে, ফলে কৃষকরা বছরে মোট 9,000 টাকা করে পাবেন। এর ফলে 54,00,000 কৃষক পরিবার উপকৃত হবেন। পুজোর আগে হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 1 অক্টোবর 2026 থেকে এই সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা 110 টাকা করে বাড়ানোর ফলে হোমগার্ড ভলান্টিয়ারদের দৈনিক ভাতা 648 টাকা থেকে বেড়ে 758 টাকা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির 4 মোর্চার রাজ্য সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। দলের বিধায়ক অমিত সামন্ত হয়েছেন যুব মোর্চার রাজ্য সভাপতি। এছাড়া অভিনেত্রী অঞ্জনা বসু, মহিলা মোর্চা ধনঞ্জয় ঘোষ ওবিসি মোর্চা এবং বিশ্বজিৎ বিশ্বাসকে দলের এসসি মোর্চার রাজ্য সভাপতি পদে নিযুক্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। আগামী 24 ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। 484.6 পয়েন্ট স্কোর করে সোনা জেতেন তারা। অন্যদিকে পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনসে ঐশ্বরী প্রতাপ সিং তোমর, রুদ্রাংশ বালাসাহেব পাতিল ও নীরজ কুমারের দলটি রূপ পেয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি আর্মেনিয়া, বার্বাডোস এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সন্তোষ কুমার আজমিরা কলকাতা প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2008 ব্যাচের এই প্রবীণ আধিকারিক এর আগে ইউপিএসসির যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের ডিরেক্টর, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ওএসডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সিবিএফসি কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মার তত্ত্বাবধানে আয়োজিত বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বর্ধমানের পুলিশ লাইন মাঠের জনসভা থেকে 4 লক্ষ কৃষককে 300 কোটি টাকা বিদ্যুৎ বিলে ছাড়ের কথা ঘোষণা করেন। ইউনিট পিছু 2 টাকা করে তারা ছাড় পাবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি আর্মেনিয়া, বার্বাডোস এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনোর সঙ্গেও বৈঠকে বিনীত হন তিনি। এছাড়া জামাইকা, ঘানা ও সুরিনামের বিদেশমন্ত্রী এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন CBFC-র চেয়ারপারসন শশী শেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। CBFC কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মা আয়োজিত এই বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। রাজ্যে পর্যটন দপ্তর এরাজ্যে পর্যটনে বিনিয়োগকারীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করতে চলেছে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী রবিবার কলকাতার তাজবেঙ্গল ক্রিস্টাল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ জানিয়েছেন। পুজোর আগে হোমগার্ড, স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত ভাতা কার্যকর হবে। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের হোমগার্ড সেলের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সব স্তরের হোমগার্ড কর্মীদের দৈনিক ভাতা 110 টাকা করে বাড়ানোর ফলে হোমগার্ড ভলেন্টিয়ারদের দৈনিক ভাতা 648 টাকা থেকে বেড়ে 758 টাকা হচ্ছে। আগামী 24 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: এরকম একটা মানে মরশুম যেখানে আশেপাশে পুরো ভালোবাসার মরশুম যাকে বলা যায়, সেই ভালোবাসার মরশুমে শুক্রবারের রাত 9টা মানে সেখানে আমাদের 107 FM স্টুডিওতে ভালোবাসা থাকবে না সেটা হয় নাকি। আর আজকে ভালোবাসার সমস্ত কথা নিয়ে এরকম একটা বৃষ্টিমাখা সন্ধ্যেতে তোমার সঙ্গে সুনন্দা আর উড়ে যেত লাভ জাংশনে।
1: আর এই লাভ জাংশনে আজকে কিন্তু আমরা একটুখানি চেষ্টা করব, যেহেতু বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো আবার বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামছে, তো সেই বৃষ্টিতে জল যেমন জমে যায় ঠিক তেমনি দেখবে আমাদের মনে মনে কখনো একটুখানি মেঘ হয়, সে মেঘ থেকে ঝরে পড়ে অভিমানের বৃষ্টি, এবং কখনো কখনো তো বেশ গভীর একটা মানে সাইক্লোনের সৃষ্টি হয় ভেতরে। তো তখন যে জলটা জমে তাকে আমরা বন্যা বলবো নাকি এমনি কিছু বলবো তা জানি না, তবে সেই জলে একটুখানি ভালোবাসার নৌকা বাইয়ে হয়তো আমরা যেতেই পারি আমাদের সেই ডেস্টিনেশনে, যেখানে তোমার মনের কথা শোনার একটা সুযোগ আমাদের কাছে থাকে। হ্যাঁ, যে কথা শুধুমাত্র তোমার প্রিয়তম কিংবা প্রিয়তমাকে নিয়ে হবে, যে কথা শুধুমাত্র তোমার ভালোবাসার কথা হবে, যে কথা হবে তোমার ভালোবাসার সেই খুঁটিনাটি সমস্যাগুলো নিয়ে, কিংবা তোমার কল্পনার কোনো একজন মানুষ যাকে হয়তো এখনও তুমি তোমার জীবনে সেভাবে পাওনি, কিন্তু তারপরেও যখনই সন্ধেবেলায় এরকম একটা ওয়েদার থাকে, কিংবা ধরো কখনো জ্যোৎস্না রাতে আকাশে চাঁদ, তুমি হাঁটছো তোমার ছাদে, চারিদিকে যখন ঝিরঝির করে একটুখানি ওই হৈমন্তীর ছোঁয়া পাওয়া যায়, তখন দেখবে মনের মধ্যে কিছু কল্পনা প্রস্ফুটিত হয়। তখন মনে হয় যে আমার কল্পনার মানুষটি যদি এখন এই মুহূর্তে আমার কাছে থাকতো, তাহলে হয়তো তার হাতে হাত রেখে আমি এই কথাটা বলতাম, হয়তো আমার জীবনটাকে আমি এইভাবে সাজাতাম। তো সেই কল্পনাগুলো আজ ভাগ করে নিতে পারো 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বার।
0: এবং আমরাও চাই যে তোমার মন থেকে এই বৃষ্টিটা সরে গিয়ে একটা সুন্দর রোদ ঝলমলে সকাল আসুক, যেখানে তুমি আর তোমার ভালোবাসা একসঙ্গে থাকতে পারবে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমার সঙ্গে অনুপম রায় বলছিলেন যে নীল মেঘ মাসের কথা বলা হচ্ছিল। আসলে এই যে সময়টা না, মানে আজকেও যেটা আমরা দেখলাম যে হঠাৎ করে এই কালো মেঘ আসছে, তারপরই হঠাৎ আবার দেখা যাচ্ছে শরতের মতো মেঘ, এই রাত্রির আবার দেখা যাচ্ছে একটু, মানে আমি জাস্ট বাড়ি থেকে বেরোবো, বৃষ্টি শুরু হলো, তারপর রাস্তা দিয়ে আসছি যখন তখন দেখছি চাঁদ। অনেকটা বা বলা যায় বেশ কিছুটাই সেই আমাদের দেখে লেখার মতো বিষয় ভালোবাসার সঙ্গে কিন্তু মিল আছে। এই দেখো সকালের ফোনটা এত সুন্দর করে হয়েছিল, ঘুমটা এত মিষ্টি করে ভেঙেছিল, মনে হয়েছিল যে আজকে সারা দিনটায় যা যা কাজ হবে সেগুলো ভীষণ সাকসেসফুলি হবে, একটা চার্জ আপ, একটা বুস্ট আপ হয়ে গেছিলে তুমি। কিন্তু কোনো একটা কারণে হঠাৎ করে দুপুরের পর কি একটা ছোট্ট পুচকে কথা নিয়ে কথা কাটাকাটি, ব্যাস দু আড়াই ঘন্টা কোনো ফোন নেই, সন্ধে পর্যন্ত তোমার মনে হচ্ছে অফিসের ওই আফটার লাঞ্চ পিরিয়ডটা কাটছেই না। কী করে হলো, একটা মেসেজ করছো তুমি, দুটো মেসেজ করছো, চারটে মেসেজ করছো, কোনো রিপ্লাই নেই। তুমি বুঝে গেছো এই রাগ সহজে কমানোর নয়। তারপর হঠাৎ করে যদি আফটার অফিস সেই রাগ কমাতে তুমি মানে সমর্থ হও আর কি, তাহলে আবার আকাশে, মানে তোমাদের ভালোবাসার আকাশে চাঁদ তো উঠল।
2: এই চাঁদকে সাক্ষী রেখে না হয় নিজের ভালোবাসাটাকে আরও একবার নিজের মতন করে তুমি পেলে, কিংবা সেই ভালোবাসার ওপর যদি একটুখানি অভিমানও হয়, না হয় আজ রাতে চাঁদ সাক্ষী রইল তার, চটপট তোমার সেই মনের কথাখানা লিখে পাঠাও আমাদের 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে।
1: ট্রু, আর আমাদের এই সপ্তাহের যে লাভ শট সেটাও আমরা শোনাবো তোমাকে একটু পরেই। তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল যে ইনস্টা হ্যান্ডেল আছে 107 FM রেনবো কলকাতা, তার স্টোরি সেকশনে কিন্তু অলরেডি একটা ভোটিং চলছে। হ্যাঁ, ওখানে দেখবে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, আমরা একটা লাইন দিয়েছি, সেইটা আমি আর এখন বলছি না, সেটা গিয়ে জাস্ট দেখে নাও স্টোরিতে, তারপর স্টোরিতে দেখে তোমার কি মনে হয় হ্যাঁ কিংবা না এবং কেন সেটার উত্তর কিন্তু ওখানেই কমেন্ট সেকশনে দিও। আর বাকি কথা হবে 9903653992 তোমার সঙ্গে, আর এখন তোমার সঙ্গে একটুখানি সুরে সুরে শিল্পা রাও।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আর আজ শুক্রবারের রাত, শুক্রবারের রাত মানে ভালোবাসার রাত, যে রাতে তোমার ভালোবাসার গল্প আমরা শুনি আর আমাদের লেখা ভালোবাসার গল্প থাকে শুধুমাত্র তোমাদের জন্য। আসলে কখনো কখনো ভাবি জানো, আমি যখন মোটামুটি কিশোরী বয়সে ছিলাম, আমি এবং আমার বান্ধবীরা যাকে আমি বন্ধু বলি, আমাদের জীবনে না তখন সব কিছু যেন খুব মায়াবী ছিল। তখন খুব কল্পনার এমন সুন্দর একটা সময় ছিল আমরা কাটিয়েছি, তখন না মনে হতো যে জীবনটা হয়তো সত্যি সত্যি রূপকথার মতো মনে হতো। সত্যি সত্যি হয়তো কোনো একদিন সাদা ঘোড়ায় চেপে আমারও জীবনের রাজপুত্র আসবে আর চট করে আমাকে তুলে নিয়ে যাবে তার সেই বিশাল রাজপ্রাসাদে, যেখানে একেবারে ভালোবাসায় মুড়িয়ে রাখবে আমাকে সবসময়। কিন্তু যত বড় হতে থাকলাম বুঝলাম, ভালোবাসা মানে শুধুমাত্র ফেয়ারি টেল নয়, ভালোবাসা মানে সেই রাজপুত্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সমস্যাগুলোর সেই যে একটা যুদ্ধ, সেই ব্যাটেলে পার্টিসিপেট করা। ভালোবাসা মানে সেই ব্যাটেলে জেতা বা হারা যাই হোক, কিন্তু নিজের পার্টনারের সঙ্গে সবসময় লয়াল থাকা, যে হ্যাঁ আমরা হারি কি জিতি আমরা যেন সবসময় একসঙ্গে থাকি।
2: অ্যাবসলিউটলি, এসেই এই পাশে থাকার গল্পটাই না অনেক সময় আমাদের অনেকটা দূর এগিয়ে নিয়ে যায়, আবার এই পাশে থাকার গল্পটাই অনেক সময় আমাদের অনেকটা পথ হঠাৎ করে যেন আটকে দেয়। একটা মেসেজ আমাদের কাছে, মানে প্রচুর মেসেজের মধ্যে এই মেসেজটা আমার মনে হলো শুরুতে পড়ি, সেটা হচ্ছে যে হাই লাভ জাংশন, কেমন আছো, আমি শঙ্খদীপ ঘোষ, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, দুটো পরীক্ষা হয়েছে, বাদ বাকিগুলো আশা করছি ভালো হবে। আজ বাইরে বৃষ্টি পড়ছে জানো তো, আর জানলার কাছে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে, আর আমি জাস্ট একা বসে ভাবছি যে বৃষ্টি সবাইকে তো ভেজায়, কিন্তু আমার এই ভেতরের না পাওয়াটা যেন না ভেজে। রোমিও জুলিয়েটের সেই কথাটা মনে পড়ছে জানো তো, গোলাপকে যদি গোলাপ না বলে অন্য কোনো নামে ডাকা হয় তবুও কি তার সৌন্দর্য একটুও কমে যায়? তেমনি তুমি দূরে থাকলেও, তোমাকে না পেলেও আমার কাছে তুমি সেই বৃষ্টি ভেজা প্রথম গোলাপের মতোই সুন্দর থেকে যাবে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আমি দেখছি, শুনছি, ভিজছি, বাট তোমাকে পাচ্ছি না।
1: এই না পাওয়ার মধ্যেও কিন্তু অনেকটা পাওয়া থাকে। আমি বললাম না আমার কিশোর বয়সের কথা আজ হঠাৎ খুব মনে পড়ছিল, যখন একটা রূপকথার সময় আমি ছিলাম, তখন মনে মনে ভাবতাম নিজের জীবনের রাজপুত্রের কথা। ভাবতে ভাবতে হঠাৎ একদিন কলম নিল সেই দায়িত্ব, নিজের সবথেকে প্রিয় খাতার একটি সুন্দর পাতায় লেখা হয়েছিল সেদিন একটি কবিতা, না সেটা পাওয়ার কবিতা নয়, ছিল সেটা না পাওয়ার কবিতা। ভালোবাসা মানে কি শুধুই পাওয়া? এই যে আমি তোমাকে ভালোবেসে ফেললাম, তাতে কি তোমায় পাওয়ার দাবিদার হলাম? ভালোবাসা মানে কি শুধুমাত্র তোমাকে নিজের আঁচলে বেঁধে রাখা? ভালোবাসা মানে তো সেই আকাশের পাখির মতন দিগন্তে পৌঁছে যাব এক লাফে, কখনো উড়ব এদিকে, কখনো উড়ব সেদিকে, কিন্তু তারপরেও দিনের শেষে নিজের বাড়িতে ফিরে আসব। ছোট্ট হবে হয়তো সেই বাসা, কিন্তু সেখানে থাকবে আমাদের অফুরান ভালোবাসা। ভালোবাসা মানে কি শুধুই পাওয়া? যদি তাই হতো তাহলে এই না পাওয়ার মাঝখানে এতটা তৃপ্তি কেন লুকিয়ে থাকত? হয়তো ভালোবাসা মানে শুধুমাত্র জীবনটাকে যাপন করা। ভালোবাসা মানে ভালো থাকা সেই মানুষটির জন্য, যাকে দেখে প্রতিদিন সকালটা আরও মধুময় হয়, যার সঙ্গে কথা বললে মনে হয় জীবনটা আজও সুমধুর। ভালোবাসা মানে শুধুমাত্র তোমাকে ভালো রাখা। ভালোবাসা মানে তোমার সঙ্গে নিজের মতন করে ভালো থাকা।
2: আহা, এরপর কিছু বলার নেই, তোমাদের যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো রাখা থাকলো, এবং তার সঙ্গে জাস্ট এই ঘন্টার পরে আমরা ফিরছি তোমার কাছে এই ঘন্টার এই সপ্তাহের লাভ শট নিয়ে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা ভালোবাসার বিসর্জন, গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে রাজীব ও দেবারতী। শুরু হচ্ছে লাভ শর্টস ভালোবাসার বিসর্জন।
1: শরতের আকাশটা বড্ড নীল, ঠিক ছয় বছর আগের সেই সেপ্টেম্বরের মতো। শহর জুড়ে তখন ঢাকের আওয়াজ আর আলোর রোশনাই, অথচ সেই একই শহরে বাগবাজার ঘাটের শেষ সিঁড়িটায় বসে গঙ্গার ঢেউয়ের দিকে একা তাকিয়েছিল রিয়া। লন্ডনের কাঁচ ঘেরা গগনচুম্বী মাল্টিন্যাশনাল অফিসের উচ্চ পদ, হাই প্রোফাইল মিটিং, হঠাৎ করে আজ গিয়ে কোনো কিছুই তাকে টানছে না। আসলে ছ বছর আগে এই শহর তাকে যে রক্তক্ষরণ উপহার দিয়েছিল সেটাতেই সে দেশান্তরী হয়েছিল, জেঠুর হঠাৎ প্রয়াণে কদিনের জন্য কলকাতায় ফেরা। গঙ্গার ঠান্ডা হাওয়া তার মুখের উপর এসে পড়তেই হঠাৎ পেছনে পুরনো দিনের অতি পরিচিত এক কণ্ঠস্বরের মৃদু কাঁপুনি।
2: রিয়া, তুমি তুমি সত্যি রিয়া তো?
1: রিয়া ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শান্ত ও নিরাসক্ত চোখে পেছনে তাকাল।
3: হ্যাঁ শান্তনু, অনেকদিন পর।
2: অনেকদিন? শুধু অনেকদিন পর? ছ বছর চার মাস রিয়া, পুরো শহরটা তোলপাড় করেছিলাম তোমার একটা খোঁজের জন্য। কেউ কিছু বলেনি, তুমি পুরো কলকাতা এমনকি দেশ ছেড়ে ওভাবে গায়েব হয়ে গেলে।
1: রিয়া হালকা মুচকি হেসে গঙ্গার দিকে তাকিয়ে বলে,
3: গায়েব হয়নি শান্তনু, নিজেকে জাস্ট কুড়িয়ে নিয়ে নতুন করে তৈরি করেছি। লন্ডনে গিয়ে মাস্টার শেষ করে এখন একটা এমএনসিতে আছি। জেঠু মনে চলে গেলেন, তাই চার দিনের জন্য আসা, ব্যাস এইটুকু।
1: শান্তনু এসে ঘাটের সিঁড়িতে একটু দূরত্ব রেখে বসে।
2: তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না, চেহারায় বডি ল্যাঙ্গুয়েজে অদ্ভুত এক অচেনা কাঠিন্য। সেই চঞ্চল রিয়া তো এটা নয়। হ্যাঁ,
3: মানুষ মরে গেলে যেমন তার আগের রূপটা থাকে না শান্তনু, ঠিক তেমনই যখন তার ভিতরের ভরসাটা চিরতরে মরে যায় তখন তার পুরনো কলুষটাও ঝরে পড়ে। তোমার অবাক হওয়ার কোনো কারণ দেখছি না।
1: শান্তনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অপরাধীর মতো।
2: আমি জানি তুমি আমায় আজীবন ঘৃণা করবে, আমার মুখটাও তোমার দেখার কথা নয়। কিন্তু বিশ্বাস করো, ভাগ্যের অদ্ভুত সমাপতন। দেখো, পুজোর ঠিক এই কটা দিন আগেই মহালয়ার পর আমি প্রতি বছর এই ঘাটে এসে বসে থাকি, সেই রাতেও তুমি এখানেই ছিলে।
1: বাগবাজারের এই একই ঘাট ঠিক ছয় বছর আগে দুর্গাপুজোর সপ্তমীর এক ভিড়ভাট্টার রাতে শান্তনু রিয়াকে এখানে ডেকেছিল। রিয়ার চোখে তখন ছিল এক ভবিষ্যৎ সংসারের হাজারটা স্বপ্ন, আর শান্তনুর পকেটে ছিল অন্য এক ধনী পরিবারের মেয়ের সাথে বাগদানের নিমন্ত্রণ পত্র।
3: মনে আছে শান্তনু, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি আমার হাতটা ছাড়িয়ে নিয়েছিলে। সপ্তমীর সেই রাতে গোটা শহর যখন আলোয় ভাসছিল তখন তুমি আমায় বলেছিলে, আমাদের আর দেখা করা সম্ভব নয় রিয়া, তোমার সাধারণ মধ্যবিত্ত পরিবার আমার বংশমর্যাদার সাথে যায় না।
2: প্লিজ রিয়া, কথাগুলো ওভাবে ফিরিয়ে দিও না। তুমি জানো না ভেতরে ভেতরে আমি কতটা পুড়েছি।
3: আমি কথা ফেরাচ্ছি না, ফ্যাক্ট বলছি। তুমি তো খুব পরিষ্কার করে সেদিন বুঝিয়ে দিয়েছিলে যে তোমাদের এই নাম করা বনিদি পরিবার, পারিবারিক বিজনেস আর সো কল্ড স্টেটাস রক্ষার্থে তোমাদের সমকক্ষ এক ব্যবসায়ীর মেয়ে অনন্যাকেই তোমার প্রয়োজন, আর আমার চার বছরের নিঃস্বার্থ ভালোবাসার কোনো ট্যাক্স ভ্যালু ছিল না।
1: শান্তনু যন্ত্রণায় চোখ বন্ধ করে রিয়াকে বলে,
2: তুমি যা শুনেছো সব সত্যি নয় রিয়া। পরিবার আমায় বাধ্য করেছিল। বাবা তখন বিছানায়, ব্যবসার প্রচুর দেনা ছিল, অনন্যার বাবার ফিনান্সিয়াল ব্যাকআপ ছাড়া আমাদের অস্তিত্ব সংকটে পড়ত।
3: পরিবারের বাধ্য ছেলে হয়ে তুমি আমার অস্তিত্ব পুরো ছাই করে দিয়েছিলে শান্তনু। যখন আমি কাঁদতে কাঁদতে তোমার গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তুমি কাঁচটা তুলে দিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলেছিলে, মনে পড়ে? আমার আর্তনাদের শব্দে রাস্তার মানুষ থমকে গিয়েছিল, কিন্তু তোমার বনিতি বিবেক থমকায়নি।
1: সেদিনের করা সেই ভুলের কথা মনে পড়তেই শান্তনু ভেতর থেকে ভেঙে যায়, হাত জোর করে রিয়ার কাছে নিজের ভুল স্বীকার করে।
2: রিয়া, দেখো আমি ভীরু ছিলাম, আমি কাপুরুষ ছিলাম রিয়া। সেদিন তোমার চোখের ওই জল দেখে আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু তুমি তো বুঝলে না, পরিবারকে বাঁচাতে নিজের গলা টিপেছিলাম আমিও।
3: নিজের গলা টিপলে অন্যকে হত্যা করার লাইসেন্স পাওয়া যায় না শান্তনু। আমি তো চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে, তোমার দেনা শোধ করতে রাজি ছিলাম আমি, কিন্তু তুমি তো একটা সহজ অপশন বেছে নিলে, আমাকে বিসর্জন দিয়ে অন্যের কোটি টাকা কিনে নেওয়া।
1: সময়ের চেয়ে বড় কোনো আদালত নেই যে অহংকার আর পারিবারিক ঐতিহ্যের দোহাই দিয়ে মানুষ অন্যকে নিজের পায়ের নিচে পিষে দেয়, সেই সময়ই একদিন তাদের পুরো সমীকরণটা উল্টে দেয়। রিয়ার স্থির চোখের সামনে আজ শান্তনুর সেই দম্ভ ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল।
2: জানো রিয়া, ঈশ্বর কিন্তু দেরি করেননি। আমি যার জন্য তোমায় ডিচ করেছিলাম, যার সাথে বিয়ের পিঁড়িতে বসার জন্য

0: দেখি পুরনো এক বন্ধুর মুখে শুনেছে।
1: ও শুনেছ, শুনেছ কিভাবে আমাদের সেই সুবিশাল বনে দিয়ে উত্তর কলকাতার বাড়ির সম্মান ধুলোয় মিশেছিল? বিয়ের দিন অনন্যা তার পুরনো বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়। সমস্ত গয়না লক্ষ লক্ষ টাকার উপহার নিয়ে সে গায়েব হয়ে যায়।
0: মানুষের কর্মফল তার ঠিকানায় পৌঁছে যায় শান্তনু, ট্র্যাকিং আইডি ছাড়াই।
1: রিসেপশনে আলো জ্বলছিল, 500 বরযাত্রী আর মান্যগণ্য সমাজ দাঁড়িয়েছিল আমাদের দরজায়। আর সেই সমাজের সামনে আমার বাবার হাত থেকে বিপির ওষুধ খসে পড়েছিল। গোটা শহর সেদিন আমাদের উপর হেসেছিল। রিয়া, যে প্রেস্টিজের জন্য তোমায় কষ্ট দিলাম, সেই প্রেস্টিজ সেদিন রাস্তার কুকুরের সামনেও হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছিল।
0: আর তোমার সেই তথাকথিত পরিবার, যাদের সন্তুষ্ট করতে তুমি একটা জ্যান্ত মানুষের বুক ভেঙেছিলে?
2: শান্তনু চোখের জল মুছে বলে,
1: বাবা স্ট্রোকে মারা গেলেন এক বছরের মধ্যে, আমাদের ব্যবসাটা লাটে উঠল। যারা আমায় বাহবা দিয়েছিল তারা বাড়ি ছাড়ার নোটিশ ধরালো। আমি সেই রাতে রিয়া অনন্যা চলে যাওয়ার পর খালি মণ্ডপে দাঁড়িয়ে শুধু তোমার চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল তুমি ঘাটে বসে কাঁদছো আর ঈশ্বর ওপর থেকে হেসে বলছেন হিসাব একদম বরাবর।
0: ওটা আমার কোনো অভিশাপ ছিল না শান্তনু, ওটা প্রকৃতির নিয়ম। যা তুমি দেবে পৃথিবী দ্বিগুণ করে তা তোমার থালায় ফিরিয়ে দেবে। তুমি আমায় দিয়েছিলে বেইমানি, আর অনন্যা, অনন্যা তোমাকে ফেরত দিয়েছিল প্রকাশ্য অপমান।
2: শান্তনু হঠাৎ রিয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে এলো। তার চোখে মুখে তখন হারানোর ভয় আর তীব্র আকুতি, যেন 6 বছরের নরকবাসের পর সে কোনো সঞ্জীবনী সুধা খুঁজে পেয়েছে। শান্তনু রিয়ার হাত ধরতে গিয়েও থমকে যায়।
1: রিয়া, 6 বছর ধরে আমি প্রায়শ্চিত্ত করেছি, আমি আর সেই শান্তনু নেই। ছোট একটা কনসালটেন্সি চালাই, আমি আজকাল একা থাকি। প্রতিদিন রাতে তোমার ডায়েরিটা জড়িয়ে ধরে কেঁদেছি রিয়া। ঈশ্বর আজ আমাদের এই ঘাটে মেলালেন কেন বলতো? এটা কি একটা দ্বিতীয় সুযোগ নয়?
2: শান্তনুর কথায় খানিকটা ইতস্তত হয়ে রিয়া ধীরে ধীরে দুপা পিছিয়ে যায়।
0: শান্তনু, ভুল ট্রেনের টিকিট নিয়ে সঠিক স্টেশনে পৌঁছানো যায় না।
2: যে শান্তনুকে রিয়া একসময় পাগলের মতো ভালোবাসত, আজ সেই রিয়ার নির্লিপ্ত আচরণ দেখে শান্তনু হতাশায় ভেঙে পড়ে।
1: কেন রিয়া, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? তুমি এখনো বিয়ে করনি, আমিও তো একা। লন্ডনে তুমি আমায় নিয়ে চলো, কিংবা আমি এখানে সবকিছু ছেড়ে তোমার সাথে যেতে প্রস্তুত। আমি সারা জীবন তোমার পায়ের কাছে বসে ক্ষমা চাইব রিয়া, শুধু একবার আমায় ভালোবাসো আগের মতো করে।
0: ভালোবাসা? শান্তনু, তোমার কি মনে হয় ভালোবাসা কি কোনো রিচার্জেবল ব্যাটারি, যে যখন খুশি চার্জ শেষ করে ফেলে দেবে আর নিজের প্রয়োজনে আবার সেটা ব্যবহার করবে?
1: কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে রিয়া, পাগলের মতো ভালোবাসতে, সেটা কি মিথ্যে ছিল?
0: না, ওটা সত্যি ছিল, পৃথিবীর সবচেয়ে নিখাত সত্য ছিল। কিন্তু ভালোবাসার মানুষকে অতটাও কষ্ট দিতে নেই শান্তনু, যাতে তার ভিতরের ভালোবাসাটাই একদিন মরে যায়।
1: মরে গেছে? আমার জন্য কিছুই নেই তোমার ভেতরে, একটুকু অনুভূতি নেই, রাগও নেই।
2: এই কথাটি শোনা মাত্রই রিয়া শান্তনুর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে,
0: রাগ বা ঘৃণা তাদের উপর থাকে যাদের মানুষ নিজের সমকক্ষ ভাবে, যার প্রতি শ্রদ্ধা থাকে রাগ শুধু তার উপরই করা যায়। তোমার উপর আমার কোনো রাগ নেই শান্তনু, কোনো ক্ষোভ নেই, এখন যা আছে তা শুধুই করুণা।
2: এই কথা শুনে শান্তনু এক ঝটকায় রিয়ার পায়ের কাছে বসে পড়ে।

0: না রিয়া, প্লিজ এমন বলো না।
1: যেদিন লন্ডনের ওই বরফ জমা ঠান্ডায় একলা ঘরের মেঝেতে বসে আমি রক্তবমি করার মতো কান্নায় ভেঙে পড়তাম, নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, সেদিন ঈশ্বর আমার ভেতর থেকে ভালোবাসার সেই রিয়াকে মেরে ফেলে এই মেয়েটাকে জন্ম দিয়েছিল। আজ এই রিয়ার মনে তোমার ওই নামটার কোনো অস্তিত্ব নেই শান্তনু। দরজাটা এখন শুধু বন্ধ নয়, বরং সেখানে একটা দীর্ঘ পাঁচিল উঠে গেছে।
2: শান্তনু পাথরের মতো ঘাটের সিঁড়িতে বসে রইল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। যাকে সে পরিবারের অহংকারে পায়ে ঠেলেছিল, সে আজ নিজের শক্তিতে আকাশ ছুঁয়েছে। আর যে পরিবার ও সমাজের দোহাই সে দিয়েছিল, আজ সে শূন্য হাতে পথের ধুলোয় মিলিয়ে গেছে। রিয়ার মুখের প্রশান্তি শান্তনুর এই প্রয়াসচিত্রের যন্ত্রণাকে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। রিয়া ওর হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে সময়টা দেখল, তারপর হঠাৎ ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল,
1: অন্ধকার নেমে গেছে শান্তনু, আমার গাড়িটা ওয়েট করছে, কাল ভোরেই আমার ফ্লাইট।
2: শান্তনু ভেজা চোখে শেষবারের মতো মুখ তুলে বলল,
3: কোনোদিন কি আমায় ক্ষমা করতে পারবে না রিয়া?
1: ক্ষমা তো আমি তোমায় অনেক আগেই করে দিয়েছি শান্তনু, তা না হলে আজ আমি এত বড় বহুজাতিক প্রতিষ্ঠানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারতাম না। ক্ষমা করেছি বলেই আমি মুক্ত। আর তুমি, তুমি সেই ভুলের শেকলে নিজেকে ছ বছর ধরে রোজ তিলে তিলে বন্দি করে রেখেছ। যাকে, ভালো থেকো।
2: রিয়া ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শান্তনু পেছন ফিরে দেখল না, দেখার সাহসও তার ছিল না। সে শুধু গঙ্গার কালো জলের দিকে তাকিয়ে নিজের নিঃশ্বাসের ভার বইছিল। গাড়িতে উঠে বসার পর রিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে অদ্ভুত নির্লিপ্ত একটা হাসি। বুকের বাঁ দিকের যে জায়গাটা ছ বছর ধরে অদৃশ্য ভারী পাথর চেপে রেখেছিল, আজ হঠাৎ যেন সেই পাথরটা গলে এক পশলা শান্তিতে রূপ নিল। এটা কোনো প্রতিশোধের উল্লাস নয়, এ হলো একটা আত্মতৃপ্তি যা মানুষকে বুঝতে শেখায় কাউকে আঘাত দিয়ে কেউ কোনোদিন জয়ী হতে পারে না। কর্মফল এভাবেই নিঃশব্দে তার পাওনা কড়ায় গণ্ডায় বুঝে নেয়। ভালোবাসাকে অসম্মান করলে জীবনের সব আলো একদিন এভাবেই অন্ধকারের ঘাটে এসে একা বিসর্জিত হয়। পূজো আসছে, শহরের প্যান্ডেলে প্যান্ডেলে দেবী দুর্গার আবাহন হবে, কিন্তু যেসব মানুষ নিজেদের ভেতরের ভালোবাসার দেবীকে অহংকারের অঞ্জলি দিয়ে বিসর্জন দেয়, তাদের জীবনে উৎসবের আলো আর কোনোদিন ফেরে না।

লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা ভালোবাসার বিসর্জন। গল্পের ন্যারেশনে অনির্বাণ, শান্তনু, রাজীব, রিয়া, দেবারতী।

এই ভালোবাসার জার্নি থেকে আমরা একটু অন্য একটা জার্নিতে যাব। এশিয়ান গেমস সেখানে সারাদিন আজকে কী হলো সেটা একটু ছোট্ট করে শুনে নিই, তারপর আমরা মানে দশটা

তুমি শুনছো Love Junction, Love Junction, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow Day.

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা ভালোবাসার বিসর্জন, গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে রাজীব ও দেবারতী। শুরু হচ্ছে লাভ শর্টস ভালোবাসার বিসর্জন।
1: শরতের আকাশটা বড্ড নীল, ঠিক ছয় বছর আগের সেই সেপ্টেম্বরের মতো। শহর জুড়ে তখন ঢাকের আওয়াজ আর আলোর রোশনাই, অথচ সেই একই শহরে বাগবাজার ঘাটের শেষ সিঁড়িটায় বসে গঙ্গার ঢেউয়ের দিকে একা তাকিয়েছিল রিয়া। লন্ডনের কাঁচ ঘেরা গগনচুম্বী মাল্টিন্যাশনাল অফিসের উচ্চ পদ, হাই প্রোফাইল মিটিং, হঠাৎ করে আজ গিয়ে কোনো কিছুই তাকে টানছে না। আসলে ছ বছর আগে এই শহর তাকে যে রক্তক্ষরণ উপহার দিয়েছিল সেটাতেই সে দেশান্তরী হয়েছিল, জেঠুর হঠাৎ প্রয়াণে কদিনের জন্য কলকাতায় ফেরা। গঙ্গার ঠান্ডা হাওয়া তার মুখের উপর এসে পড়তেই হঠাৎ পেছনে পুরনো দিনের অতি পরিচিত এক কণ্ঠস্বরের মৃদু কাঁপুনি।
2: রিয়া, তুমি তুমি সত্যি রিয়া তো?
1: রিয়া ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শান্ত ও নিরাসক্ত চোখে পেছনে তাকাল।
3: হ্যাঁ শান্তনু, অনেকদিন পর।
2: অনেকদিন? শুধু অনেকদিন পর? ছ বছর চার মাস রিয়া, পুরো শহরটা তোলপাড় করেছিলাম তোমার একটা খোঁজের জন্য। কেউ কিছু বলেনি, তুমি পুরো কলকাতা এমনকি দেশ ছেড়ে ওভাবে গায়েব হয়ে গেলে।
1: রিয়া হালকা মুচকি হেসে গঙ্গার দিকে তাকিয়ে বলে,
3: গায়েব হয়নি শান্তনু, নিজেকে জাস্ট করিয়ে নিয়ে নতুন করে তৈরি করেছি। লন্ডনে গিয়ে মাস্টার শেষ করে এখন একটা এমএনসিতে আছি। জেঠু মনে চলে গেলেন, তাই চার দিনের জন্য আসা, ব্যাস এইটুকু।
1: শান্তনু এসে ঘাটের সিঁড়িতে একটু দূরত্ব রেখে বসে।
2: তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না, চেহারায় বডি ল্যাঙ্গুয়েজে অদ্ভুত এক অচেনা কাঠিন্য। সেই চঞ্চল রিয়া তো এটা নয়। হ্যাঁ,
3: মানুষ মরে গেলে যেমন তার আগের রূপটা থাকে না শান্তনু, ঠিক তেমনই যখন তার ভিতরের ভরসাটা চিরতরে মরে যায় তখন তার পুরনো কলুষটাও ঝরে পড়ে। তোমার অবাক হওয়ার কোনো কারণ দেখছি না।
1: শান্তনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অপরাধীর মতো।
2: আমি জানি, আমি জানি তুমি আমায় আজীবন ঘৃণা করবে, আমার মুখটাও তোমার দেখার কথা নয়। কিন্তু বিশ্বাস করো, ভাগ্যের অদ্ভুত সমাপতন দেখো, পুজোর ঠিক এই কটা দিন আগেই মহালয়ার পর আমি প্রতি বছর এই ঘাটে এসে বসে থাকি, সেই রাতেও তুমি এখানেই ছিলে।
1: বাগবাজারের এই একই ঘাট ঠিক ছয় বছর আগে দুর্গাপুজোর সপ্তমীর এক ভিড়ভাট্টার রাতে শান্তনু রিয়াকে এখানে ডেকেছিল। রিয়ার চোখে তখন ছিল এক ভবিষ্যৎ সংসারের হাজারটা স্বপ্ন, আর শান্তনুর পকেটে ছিল অন্য এক ধনী পরিবারের মেয়ের সাথে বাগদানের নিমন্ত্রণ।

0: বচনপত্র।
1: মনে আছে শান্তনু, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি আমার হাতটা ছাড়িয়ে নিয়েছিলে? সপ্তমীর সেই রাতে গোটা শহর যখন আলোয় ভাসছিল, তখন তুমি আমায় বলেছিলে আমাদের আর দেখা করা সম্ভব নয় রিয়া, তোমার সাধারণ মধ্যবিত্ত পরিবার আমার বংশমর্যাদার সাথে যায় না।
2: প্লিজ রিয়া, কথাগুলো ওভাবে ফিরিয়ে দিও না। তুমি তুমি জানো না ভেতরে ভেতরে আমি কতটা পুড়েছি।
1: আমি কথা ফেরাচ্ছি না, ফ্যাক্ট বলছি। তুমি তো খুব পরিষ্কার করে সেদিন বুঝিয়ে দিয়েছিলে যে তোমাদের এই নাম করা বনিদি পরিবার, পারিবারিক বিজনেস আর সো কল্ড স্ট্যাটাস রক্ষার্থে তোমাদের সমকক্ষ এক ব্যবসায়ীর মেয়ে অনন্যাকেই তোমার প্রয়োজন। আর আমার 4 বছরের নিঃস্বার্থ ভালোবাসার কোনো ট্যাক্স ভ্যালু ছিল না।
0: শান্তনু যন্ত্রণায় চোখ বন্ধ করে রিয়াকে বলে,
2: তুমি যা শুনেছ সব সত্যি নয় রিয়া। পরিবার আমায় বাধ্য করেছিল, বাবা তখন বিছানায়, ব্যবসার প্রচুর দেনা ছিল, অনন্যার বাবার ফিনান্সিয়াল ব্যাকআপ ছাড়া আমাদের অস্তিত্ব সংকটে পড়ত।
1: পরিবারের বাধ্য ছেলে হয়ে তুমি আমার অস্তিত্ব পুরো ছাই করে দিয়েছিলে শান্তনু। যখন আমি কাঁদতে কাঁদতে তোমার গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তুমি কাঁচটা তুলে দিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলেছিলে, মনে পড়ে? আমার আর্তনাদের শব্দে রাস্তার মানুষ থমকে গিয়েছিল, কিন্তু তোমার বনিদি বিবেক থমকায়নি।
0: সেদিনের করা সেই ভুলের কথা মনে পড়তেই শান্তনু ভেতর থেকে ভেঙে যায়, হাত জোর করে রিয়ার কাছে নিজের ভুল স্বীকার করে।
2: রিয়া দেখো, আমি ভীরু ছিলাম, আমি কাপুরুষ ছিলাম রিয়া। সেদিন তোমার চোখের ওই জল দেখে আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু তুমি তো বুঝলে না, পরিবারকে বাঁচাতে নিজের গলা টিপেছিলাম আমিও।
1: নিজের গলা টিপলে অন্যকে হত্যা করার লাইসেন্স পাওয়া যায় না শান্তনু। আমি তো চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে, তোমার দেনা শোধ করতে রাজি ছিলাম আমি, কিন্তু তুমি তুমি তো একটা সহজ অপশন বেছে নিলে, আমাকে বিসর্জন দিয়ে অন্যের কোটি টাকা কিনে নেওয়া।
0: সময়ের চেয়ে বড় কোনো আদালত নেই যে অহংকার আর পারিবারিক ঐতিহ্যের দোহাই দিয়ে মানুষ অন্যকে নিজের পায়ের নিচে পিষে দেয়, সেই সময়ই একদিন তাদের পুরো সমীকরণটা উল্টে দেয়। রিয়ার স্থির চোখের সামনে আজ শান্তনুর সেই দম্ভ ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল।
2: জানো রিয়া, ঈশ্বর কিন্তু দেরি করেননি। আমি যার জন্য তোমায় ডিচ করেছিলাম, যার সাথে বিয়ের মিড়িতে বসার জন্য আমি নরকে নামতে রাজি হয়েছিলাম, সেই অনন্যা ঠিক কি করেছিল জানো? হ্যাঁ
1: জানি, কলকাতায় পা রেখে পুরনো এক বন্ধুর মুখে শুনেছি।
2: ও শুনেছ, শুনেছ কিভাবে আমাদের সেই সুবিশাল বনে দিয়ে উত্তর কলকাতার বাড়ির সম্মান ধুলোয় মিশেছিল? বিয়ের দিন অনন্যা তার পুরনো বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়, সমস্ত গয়না লক্ষ লক্ষ টাকার উপহার নিয়ে সে গায়েব হয়ে যায়।
1: মানুষের কর্মফল তার ঠিকানায় পৌঁছে যায় শান্তনু, ট্র্যাকিং আইডি ছাড়াই।
2: রিসেপশনে আলো জ্বলছিল, 500 বরযাত্রী আর মান্যগণ্য সমাজ দাঁড়িয়েছিল আমাদের দরজায়, আর সেই সমাজের সামনে আমার বাবার হাত থেকে বিপির ওষুধ খসে পড়েছিল। গোটা শহর সেদিন আমাদের উপর হেসেছিল। রিয়া, যে প্রেস্টিজের জন্য তোমায় কষ্ট দিলাম, সেই প্রেস্টিজ সেদিন রাস্তার কুকুরের সামনেও হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছিল।
1: আর তোমার সেই তথাকথিত পরিবার, যাদের সন্তুষ্ট করতে তুমি একটা জ্যান্ত মানুষের বুক ভেঙেছিলে?
0: শান্তনু চোখের জল মুছে বলে,
2: বাবা স্ট্রোকে মারা গেলেন 1 বছরের মধ্যে, আমাদের ব্যবসাটা লাটে উঠল, যারা আমায় বাহবা দিয়েছিল তারা বাড়ি ছাড়ার নোটিশ ধরালো। আমি সেই রাতে রিয়া অনন্যা চলে যাওয়ার পর খালি মণ্ডপে দাঁড়িয়ে শুধু তোমার চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল তুমি ঘাটে বসে কাঁদছো আর ঈশ্বর ওপর থেকে হেসে বলছেন হিসাব একদম বরাবর।
1: ওটা আমার কোনো অভিশাপ ছিল না শান্তনু, ওটা প্রকৃতির নিয়ম। যা তুমি দেবে পৃথিবী দ্বিগুণ করে তা তোমার থালায় ফিরিয়ে দেবে। তুমি আমায় দিয়েছিলে বেঈমানি, আর অনন্যা, অনন্যা তোমাকে ফেরত দিয়েছিল প্রকাশ্য অপমান।
0: শান্তনু হঠাৎ রিয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে এলো। তার চোখে মুখে তখন হারানোর ভয় আর তীব্র আকুতি, যেন ছ বছরের নরকবাসের পর সে কোনো সঞ্জীবনী সুধা খুঁজে পেয়েছে। শান্তনু রিয়ার হাত ধরতে গিয়েও থমকে যায়।
2: রিয়া, ছ বছর ধরে আমি প্রায়শ্চিত্ত করেছি, আমি আর সেই শান্তনু নেই। ছোট একটা কনসালটেন্সি চালাই, আমি আজকাল একা থাকি। প্রতিদিন রাতে তোমার ডায়েরিটা জড়িয়ে ধরে কেঁদেছি রিয়া। ঈশ্বর আজ আমাদের এই ঘাটে মেলালেন কেন বলতো? এটা কি একটা দ্বিতীয় সুযোগ নয়?
0: শান্তনুর কথায় খানিকটা ইতস্তত হয়ে রিয়া ধীরে ধীরে দুপা পিছিয়ে যায়।
1: শান্তনু, ভুল ট্রেনের টিকিট নিয়ে সঠিক স্টেশনে পৌঁছানো যায় না।
0: যে শান্তনুকে রিয়া একসময় পাগলের মতো ভালোবাসত, আজ সেই রিয়ার নির্লিপ্ত আচরণ দেখে শান্তনু হতাশায় ভেঙে পড়ে।
2: কেন রিয়া, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? তুমি এখনো বিয়ে করনি, আমিও তো একা। লন্ডনে তুমি আমায় নিয়ে চলো, কিংবা আমি এখানে সবকিছু ছেড়ে তোমার সাথে যেতে প্রস্তুত। আমি সারা জীবন তোমার পায়ের কাছে বসে ক্ষমা চাইব রিয়া, শুধু একবার আমায় ভালোবাসো আগের মতো করে।
1: ভালোবাসা? শান্তনু, তোমার কি মনে হয় ভালোবাসা কি কোনো রিচার্জেবল ব্যাটারি, যে যখন খুশি চার্জ শেষ করে ফেলে দেবে আর নিজের প্রয়োজনে আবার সেটা ব্যবহার করবে?
2: কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে রিয়া, পাগলের মতো ভালোবাসতে, সেটা কি মিথ্যে ছিল?
1: না, ওটা সত্যি ছিল, পৃথিবীর সবচেয়ে নিখাত সত্য ছিল। কিন্তু ভালোবাসার মানুষকে অতটাও কষ্ট দিতে নেই শান্তনু, যাতে তার ভিতরের ভালোবাসাটাই একদিন মরে যায়।
2: মরে গেছে? আমার জন্য কিছুই নেই তোমার ভেতরে, একটুকু অনুভূতি নেই, রাগও নেই।
0: এই কথাটি শোনা মাত্রই রিয়া শান্তনুর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে,
1: রাগ বা ঘৃণা তাদের উপর থাকে যাদের মানুষ নিজের সমকক্ষ ভাবে, যার প্রতি শ্রদ্ধা থাকে রাগ শুধু তার উপরই করা যায়। তোমার উপর আমার কোনো রাগ নেই শান্তনু, কোনো ক্ষোভ নেই, এখন যা আছে তা শুধুই করুণা।
0: এই কথা শুনে শান্তনু এক ঝটকায় রিয়ার পায়ের কাছে বসে পড়ে।
2: না রিয়া, প্লিজ এমন বলো না।
1: যেদিন লন্ডনের ওই বরফ জমা ঠান্ডায় একলা ঘরের মেঝেতে বসে আমি রক্ত বমি করার মতো কান্নায় ভেঙে পড়তাম, নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, সেদিন ঈশ্বর আমার ভেতর থেকে ভালোবাসার সেই রিয়াকে মেরে ফেলে এই মেয়েটাকে জন্ম দিয়েছিল। আজ এই রিয়ার মনে তোমার ওই নামটার কোনো অস্তিত্ব নেই শান্তনু। দরজাটা এখন শুধু বন্ধ নয়, বরং সেখানে একটা দীর্ঘ পাঁচিল উঠে গেছে।
0: শান্তনু পাথরের মতো ঘাটের সিঁড়িতে বসে রইল, তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। যাকে সে পরিবারের অহংকারে পায়ে ঠেলেছিল, সে আজ নিজের শক্তিতে আকাশ ছুঁয়েছে, আর যে পরিবার ও সমাজের দোহাই সে দিয়েছিল, আজ সে শূন্য হাতে পথের ধুলোয় মিলিয়ে গেছে। রিয়ার মুখের প্রশান্তি শান্তনুর এই প্রায়শ্চিত্রের যন্ত্রণাকে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। রিয়া ওর হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে সময়টা দেখল, তারপর হঠাৎ ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল,
1: অন্ধকার নেমে গেছে শান্তনু, আমার গাড়িটা ওয়েট করছে, কাল ভোরেই আমার ফ্লাইট।
0: শান্তনু ভেজা চোখে শেষবারের মতো মুখ তুলে বলল,
2: কোনোদিন কি আমায় ক্ষমা করতে পারবে।

0: ক্ষমা তো আমি তোমায় অনেক আগেই করে দিয়েছি শান্তনু, তা না হলে আজ আমি এত বড় বহুজাতিক প্রতিষ্ঠানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারতাম না। ক্ষমা করেছি বলেই আমি মুক্ত। আর তুমি, তুমি সেই ভুলের শেকলে নিজেকে ছ বছর ধরে রোজ তিলে তিলে বন্দি করে রেখেছ। যাকে ভালো থেকো।
1: রিয়া ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শান্তনু পেছন ফিরে দেখল না, দেখার সাহসও তার ছিল না। সে শুধু গঙ্গার কালো জলের দিকে তাকিয়ে নিজের নিঃশ্বাসের ভার বইছিল। গাড়িতে উঠে বসার পর রিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতেন অদ্ভুত নির্লিপ্ত একটা হাসি। বুকের বাঁ দিকের যে জায়গাটা ছ বছর ধরে অদৃশ্য ভারী পাথর চেপে রেখেছিল, আজ হঠাৎ যেন সেই পাথরটা গলে এক পশলা শান্তিতে রূপ নিল। এটা কোনো প্রতিশোধের উল্লাস নয়, এ হলো একটা আত্মতৃপ্তি যা মানুষকে বুঝতে শেখায় কাউকে আঘাত দিয়ে কেউ কোনোদিন জয়ী হতে পারে না। কর্মফল এভাবেই নিঃশব্দে তার পাওনা কড়ায় গণ্ডায় বুঝে নেয়। ভালোবাসাকে অসম্মান করলে জীবনের সব আলো একদিন এভাবেই অন্ধকারের ঘাটে এসে একা বিসর্জিত হয়। পূজো আসছে, শহরের প্যান্ডেলে প্যান্ডেলে দেবী দুর্গার আবাহন হবে, কিন্তু যেসব মানুষ নিজেদের ভেতরের ভালোবাসার দেবীকে অহংকারের অঞ্জলি দিয়ে বিসর্জন দেয়, তাদের জীবনে উৎসবের আলো আর কোনোদিন ফেরে না।

লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা ভালোবাসার বিসর্জন। গল্পের ন্যারেশনে অনির্বাণ, শান্তনু, রাজীব, রিয়া, দেবারতী।

0: junction. ভালোবাসার only destination. Love junction. 107 FM Rainbow Day. লাভ জাংশন শুনুন তো অরিজিৎ কোথাও যায়নি কিন্তু একদম তোমার সঙ্গে আছে। জাস্ট আমরা একটা এশিয়ান গেমসের ব্রিফ শুনলাম আজকে সারাদিনে কী কী হয়েছে না হয়েছে, এবং তারপর এই সপ্তাহের এই ঘন্টা লাভ শটটাও তোমাকে শোনালাম। আর এদিকে 9903655992 তোমার ভালোবাসা উপচে পড়েছে বিশ্বাস করো। আর প্লাস আমি একটু আগে গিয়ে ঘুরে এলাম আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, সেখানে গিয়েছে লাভ মিটার। উড়ে বাপরে কি সব লিখছো, আমরা তো দুজনে এটাই কথা বলছিলাম যে আমাদের আর সুনন্দা কিছু বলতে হবে না, ওরাই যা বলার বলে দিচ্ছে।
1: আর এত বলার মাঝখানে যখন তোমার কথাগুলো শুনছি, তখন কিন্তু আমরা টুকটুক করে তোমার কথার সঙ্গে সঙ্গে আমাদের গানের লিস্টটাও সাজাচ্ছি। তার কারণটা হলো আজ এমন এমন কিছু গান তোমার জন্য নিয়ে এসেছি না, যেটা মানে আমরা যখন শুনছিলাম আমাদের মনে হচ্ছিল আরে বাহ, মানে একেই তো বলে ভালোবাসা। ভালোবাসায় ভালো ভালো গান থাকবে না সেটা তো কখনো হতে পারে না, তাই না?
0: রাইট। আর ভালোবাসায় যেটা হয়, আমরা একটু চট করে না হারিয়ে যেতে পছন্দ করি। এইবার আমরা একটুখানি হারিয়ে যাই, এই হারিয়ে যাওয়ার ফাঁকে টুক করে চলে আসি তোমার ওই কয়েক শো মেসেজ নিয়ে, যেখানে সুনন্দা আর অরিজিৎ এক নিঃশ্বাসে চেষ্টা করব অনেকগুলো মেসেজ একসঙ্গে পড়ার।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ডাইরেক্টলি মেসেজ, হ্যাঁ রে, হ্যাঁ তুলি, তোকেই বলছে। আজ আমাদের নতুন শুরু, আজ আমাদের নতুন শুরু। তাড়ানোর মেঘ কেটেছে, আজ ঘুচেছে সব কালো। বন্ধুত্বের এই নতুন নামে বাসছি তোমায় ভালো। আজকে না হয় নাই বা থাকলো আলগা চপলতা, মন ছুঁয়ে যাক নীরব ভাষার সহজ সরলতা। টাপুর টুপুর শব্দের আজ বলছে কানে কানে, সব হারানোর মেঘ কেটেছে নতুন সুরের গানে। বাইরে নামক মুষলধারে একলা রাতের জল, তোমার আমার মনের ভেতর শান্ত কোলাহল। হাতে হাত রেখে দিয়েছি কথা, ভাঙবে না ইটান। তুমি আমার শেষ ঠিকানা, তুমি শেষ গান। আজকে আমরা শুধুই বন্ধু, যত্নে রাখা মন, এই পথেই তো হেঁটে যাব বিয়ের মণ্ডপ কম। বুকের ভেতর জমিয়ে রাখা ভালোবাসার ঋণ, হাসি মুখে কাটিয়ে দেব বন্ধুত্বের এই দিন। তুমি আমার, আমি তোমার, এই তো পরম সুখ। আগামী দিনে এক হব তুই, দেখব চাঁদের মুখ। প্রিয়, তোমাকে ঘিরেই তো আমার জীবনের সমস্ত ছোট ছোট উপহার, কত শত কবিতা আর মনের না বলা কথা এই লাভ জাংশনের মাধ্যমে। মাঝখানে যখন কোনো এক অজানা কারণে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছিল, তখন আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। তীব্র মানসিক হতাশা, একাকিত্ব আর আবেগের চাপে পড়ে আমি পথ হারিয়ে তোমারই এক বান্ধবীর প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আজ কোনো অহংকার না রেখে, মাথা নত করে তোমার সামনে আমার সেই ভুলের কথা স্বীকার করছি। কিন্তু ওই তিন চার দিনের দূরত্ব আমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা শিখিয়ে দিয়েছে, যে তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই, আমাকে তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। তাই 24 ঘন্টার মধ্যেই সেই মোহ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে আমি আমার আসল ভালোবাসার মানুষের কাছে, অর্থাৎ তোমার বুকে ফিরে এসেছি। আজ জানলার বাইরে এই অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টি দেখে মনে হচ্ছে আমার জীবনের সব মেঘ কেটে গেছে। প্রকৃতির এই প্রতিটা বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা যেন আজ আমাদের নতুন করে এক হওয়ার আনন্দকে উদযাপন করছে। আর তোমার ফিরে পাওয়ার এক পরম সফলতা আমার মনে এনে দিচ্ছে এক অদ্ভুত রকমের তৃপ্তি। আমি কৃতজ্ঞ যে তুমি আমার স্বীকারোক্তি শোনার পর আমাকে ফিরিয়ে দাওনি। লাভ ইউ তুলিকা, ফ্রম ইউর কিউটেস্ট হর্ষ, অ্যান্ড উই আর হর্ষিকা।
2: এটাই হয় জানো, আবার যদি ফিরে যাওয়া যায় সেই দেব্যান্তরের বাড়ি, সত্যি তুমি কি দাঁড়িয়ে থাকবে আমার জন্য আজই একইভাবে যেমনটা আগে করতো মন? আসলে আমাদের জীবনটা ওরকমই, চারিদিকে যখন এতগুলো অপশনস, তখন আমাদের মনে হয় যে আরে এই তো ঠিক আছে, আমার সঙ্গে যে আছে সে তো আছে, এর থেকে ভালো তো অনেক আছে। দেখি না একবার ভালোটা আদতে কত ভালো, যদি খুব ভালো হয় না হয় এই ভালোটাকে আমার জীবনে সবসময় আগলে রাখবো। কিন্তু যখন আমরা সেই ভালোর খোঁজ করতে করতে করতে করতে অনেকটা দূর চলে যাই, তখন না চোখের সামনে ঠিক মরিচিকার মতন সবটা ভেসে ওঠে। তখন মনে হয় এই সমুদ্রে বা সবথেকে ইম্পর্ট্যান্ট এই মরুভূমিতে কোথাও জলের সন্ধান করতে করতে করতে করতে আমি অ্যাকচুয়াল জল থেকে অনেক দূর চলে গেছি। কখনো কখনোই ফেরার রাস্তাটা এতটা সহজ হয় না, কখনো কখনো আমরা ফিরতেই পারি না। বাট থ্যাংকস টু ইয়োর লাভ এবং তোমার পার্টনার, যে কিনা এত সুন্দর ফেরার রাস্তাটা খুলে রেখেছিল তোমার জন্য এবং তোমরা ফিরে এসেছ। বাট আমি একটা কথাই বলবো জানো তো, ভালোর না কোনো শেষ নেই, খারাপের একটা শেষ আছে, কিন্তু ভালোর কখনো শেষ নেই। সেই ভালোর খোঁজ যদি আজীবন তুমি করতে থাকো, তাহলে কখনো তোমার কোনো সম্পর্কে তুমি তৃপ্তি খুঁজে পাবে না। সবসময় একটা কথা মনে রাখতে হয় যে মানুষ মানেই তো ভালো আর খারাপ সবটা মিলিয়ে। তুমি নিজেও 100% ভালো নাও, 100% খারাপও নাও। তো যাকে তোমার জীবনে সব থেকে কাছের মানুষ বা যাকে তুমি তোমার অভ্যেস হিসেবে মনে করো, যাকে ভাবো যে সকাল থেকে রাত অব্দি মানুষটির সঙ্গে যদি একটিবারও কথা বলতে না পারি, তাহলে মনে হয় জীবনে কি একটা খালি খালি আছে। মনে রেখো, সেটাই কিন্তু সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের প্রেম, বাকি সবটাই না ইনফ্যাচুয়েশন, মোহ, যেটার কথা তুমি বললে। এবং সেই রাস্তা থেকে তুমি সঠিক সময়ে ঘুরে আসতে পারলে, তোমার এই রিয়েলাইজেশনটা হলো এবং তুমি সেটাকে স্বীকার করলে, আমার মনে হয় এতটা সৎ ছেলে বলেই তুমি তোমার অ্যাকচুয়াল ভালোবাসাটা ফিরে পেয়েছো।
1: ট্রু। এবং আমি সুনন্দার একটা কথা কিন্তু জাস্ট চুরি করে নিলাম, সেটা হচ্ছে খারাপের শেষ আছে, ভালোর শেষ নেই। দ্যাটস ভীষণ, মানে ভীষণ সত্যি একটা কথা। এই কথাটা যদি আমরা শুধুমাত্র ভালোবাসায় কেন, আমাদের লাইফটাকে যদি ঠিক করে ভালোবাসতে না পারি না, আমরা তো ভালোবাসার কাছেও একটু অসৎ হয়ে থাকবো। তাই সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে গুছানো, এবং নিজে একটাকে ভালো মানুষ না হলে, এবং তোমার কিছু আইডিয়োলজি যদি তৈরি করতে না পারি আমরা নিজেরা নিজেদের মতো করে, তাহলে না সবসময় যেটা করতে হয় ওই অন্যে কী করছে তার উপর একটা মুখাপেক্ষিকতা। আমার বন্ধু ওটা করলো, তাহলে আমাকে ওটা করতে হবে। আচ্ছা, আমার রিলেটিভ কেউ একজন এরকম করেছে, আমাকে সেরকম করতে হবে। আদতে কিন্তু বিষয়টা সেটা নয়। দেখবে আমরা খুব ছোট থেকে, মানে আমি বলছি ধরো 90s কিডদের কথাই বলছি, যদি সেই অর্থে ধরি, তাহলে আমাদের তো সেই সময় না ছিল ওইভাবে, মানে চাইলেই গুগল ছিল না, আর চাইলেই কোনো রকম একটা এআই ছিল না যে যেখানে লিখলেই সে বিশ্বের যাবতীয় সমস্ত কিছু করে দিচ্ছে, এমনটা ছিল না। তো তখন আমরা কোনো কিছু জানবার দরকার হলে, ডিসিশন নেবার কিছু দরকার হলে, যে কোন সাবজেক্ট নিয়ে পড়ব, কোন কলেজে ভর্তি হব, বা কোন চাকরির জন্য কি প্রিপারেশন নেব, এই সমস্ত জানবার জন্যে কিছু মানে কাউন্সেলিং সেন্টার তৈরি হয়েছিল। তখন এই শহর কলকাতার বুকে এগুলো তৈরি হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে দেখবে আমরা এমন কোনো টিচারের কাছে যেতাম, বা এমন কোনো পার্সনের কাছে যেতাম যাকে গিয়ে আমরা জিজ্ঞেস করতাম, আচ্ছা বলুন না আমি এই করতে চাইছি, তাহলে এবার এই মানুষটাকে তাহলে আমরা কিসের উপরে ভিত্তিতে নির্বাচন করতাম? আমরা তো সবার কাছে যাচ্ছি না, তাহলে ওই মানুষটার কাছে কেন যাচ্ছি? কারণ তিনি খুব বড় চাকরি করেন বলে নয়, ওরকম অনেক বড় চাকরি করেন তার কাছে কিন্তু তুমি যাচ্ছ না। তাহলে কেন যাচ্ছ? কারণ তার কাছে নিজের ভাবনাটা খুব ক্লিয়ার, তিনি খুব ভালো বোঝাতে পারবেন, তাই কিন্তু আমরা তার কাছে যাচ্ছি। সুতরাং এই হর্ষ যে মেসেজটা করেছো, তুমি যে তোমার তুলিকার কাছে তোমার ভাবনাটাকে ক্লিয়ারলি প্লেস করতে পেরেছো এবং তোমার ভুলটাও প্লেস করতে পেরেছো একই সঙ্গে, যেটা তোমাদের রিলেশনশিপটাকে আবারও ফিরিয়ে নিয়েছে, থ্যাংক ইউ। চলো নেক্সট একটা মেসেজে যাই, সব কথা বড় বড় মেসেজ কিন্তু। হ্যাঁ, যেখানে কথা ছিল অনন্তকাল পাশে থাকার, সেখানে আজকে বলি নীরব দীর্ঘশ্বাস। আমি আজও জমিয়ে রেখেছি অসমাপ্ত যত গান, আর তুমি খুব সহজে বদলে নিলে ইতিহাস। চিলেকোঠার কোণে জমেছে ধুলো মাখা স্মৃতি, জানলা ছুঁয়ে নামে নিঃসঙ্গ মেঘের ছায়া। ভুলতে চেয়েও মন তো মানে না কোনো যুক্তি, ছেড়ে গেলেও কি সহজে, খুব সহজে মুছে ফেলা যায় এই মায়া। তুমি হয়তো ভালোই আছো নতুন কোনো ভোরে, অন্য কারো হাসিতে সাজাও তোমার আকাশ। আমি কিন্তু একলা দাঁড়িয়ে এই ভাঙা স্বপ্নের কিনারে, বুকে বই নিয়ে চলি এক চিলতে হাহাকার।
2: বাহ, অসাধারণ।
1: এবং আজ এত ভালো কিছু মেসেজ পাচ্ছি সুনন্দা, যে মেসেজগুলো তুমি মানে বড় হলেও আমরা ভীষণ ফ্লুয়েন্টলি সেটা পড়ছি, ভীষণ নিজের স্ব ইচ্ছে সেটা পড়ছি। আরও একটা মেসেজে যাই। সুনন্দা দি, কেমন আছো? আমি চিন্টু। শোনো না দিদি, আমি একটা সমস্যায় পড়েছি। আমাদের প্রাইভেটে একজন মেয়ে পড়তে এসেছে, দেখি সে ইংরেজিতে অনার্স, দেখতে খুব সুন্দর, স্যার ইংরেজিতে কাজ দিয়েছে, ও সব পারল। আমি একটু প্রশংসা করতে চাইলাম, কিন্তু বারবার আমি তাকে হাসাতে চাইলাম, সবসময় তো পারছিলাম না। আমিও মাঝে মাঝে ভাবি ও কি আমাকে পাত্তা দেবে, আমিও চাকরির খোঁজে এক পথিক বের হয়েছি, কি আছে আমার বলো? আমি আদৌ কি তার সাথে বন্ধু হবার যোগ্য? আছে শুধু একটা স্বপ্ন তাকে পূরণ করার ইচ্ছে, কি করি বলো তো বাবারে? দিদি বলে ফেলো।
2: হাউ কিউট। না দেখো, ব্যাপারটা হচ্ছে কে পাত্তা দেবে কে পাত্তা দেবে না সেটা তো পরের কথা, পুছোগে নাহি তো জানোগে কেসে, আগে তো জিজ্ঞেস করতে হবে, আগে তো এক দু পা এগিয়ে যেতে হবে, তারপর তো তুমি বুঝবে যে মানে উল্টো দিক থেকে রিয়াকশনটা কী আসছে, সেটা কি ঠিকঠাক আসছে নাকি ভুল আসছে, তাই না? আর দেখো, যে কথাটা তুমি বললে সেটা না আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বা খুব সাধারণ ছাত্রছাত্রীদের মাথায় সবসময় থাকে। যখন আমি কম্পিটিটিভ এক্সামের পড়াশুনো করছিলাম, একটু আগে আমি অরিজিৎকে বলছিলাম অফিয়ার, তখন না আমার ভেতরেও থাকতো এই বিষয়টা যে আদৌ আমি কি গোলটা অ্যাচিভ করতে পারবো। আমার তো ক্লাসের বাকিরা যারা রয়েছে তারা এত ব্রিলিয়েন্ট, সব মক টেস্টে ভালো ভালো রেজাল্ট করছে, আমি পিছিয়ে আছি, আমি কি পারবো পারবো পারবো, ওই যে আমি কি পারবো আমি কি পারবো, ওই কিটা না আমাদের জীবনের সাকসেসের চাবি না হয়ে সেটা একটা জং ধরা তালাতে পরিণত হয়। এই কিটাকে অ্যাকচুয়ালি তোমার সাকসেসের কি মানে চাবি বানাতে হবে। আমি কি পারবোর বদলে বলতে হবে আমি পারবো। শোনো, তুমি পারবে বলে হয়তো সেই কোচিংয়ে গেছো, নয়তো তোমার মতন প্রচুর আরও ছেলেমেয়েরা আছে যারা সেই কোচিংয়ে দরজা অব্দি পৌঁছানোর আগে তার জীবনটাকে অন্যদিকে ইউটার্ন করিয়ে, তাই না? তো আমি বিশ্বাস করি যখন তুমি সেই জায়গায় পৌঁছেছো দ্যাট মিন্স তোমার দ্বারা ওটা হবে বলেই পৌঁছেছো, এবার বাকিটা বিশ্বাস তোমাকে রাখতে হবে। আচ্ছা, এটা তো গেল এক ধরনের কথা যেটা হয়তো লাভ জাংশনে খুব একটা
1: বলি না,
2: সেটা আমরা চুপ কথায় বলি। বাট দ্বিতীয় যে কথাটা বলবো না, সেটার সঙ্গে প্রথম কথাটা ওতপ্রোতভাবে জড়িত। এই যে তুমি মেয়েটিকে একটু একটু করে পছন্দ করতে শুরু করেছো, তোমার ভেতরে একটা ফিলিংস জন্মে গেছে। কেন? কারণ মেয়েটা দেখতে ভালো, মেয়েটা ভালো ইংরেজিতে কথাও বলতে পারে, সে ইংরেজিতেও ভালো, হয়তোবা মেয়েটিও ভালো। তা আমাকে একটা কথা বলো তো, মেয়েটি ধরো তোমাকে বললো যে হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি, আমার জীবনটা তোমার সঙ্গে আমি কাটাতে চাই, তারপর এর পরের প্ল্যানটা কি? মেয়েটাও তো চাইছে তার জীবনটাকে সে সাজাতে। এবং আমি এটা তোমাকে হলফ করে বলতে পারি যে সমস্ত মেয়েরা নিজেদের তৈরি করতে চায়, এই গোটা সমাজে তাদের একটা নাম আছে যে দে আর ভেরি কেরিয়ারিস্টিক, তাদের দ্বারা শুধু কেরিয়ারটাই হওয়ার কিচ্ছু হয় না, শুধু কেরিয়ার নিয়ে ভাবলে কী করে হবে। আমার প্রশ্ন যে ছেলেরা যখন শুধু কেরিয়ার নিয়ে ভাবে তাদের তো বাহবা দেওয়া হয়, কেন মেয়েদের নয়? তো যে মেয়েরা নিজেদের কেরিয়ার নিয়ে ভাবে অ্যাকচুয়ালি না তারা খুব অনেস্ট হয়, তারা যেমন খুব ভালো

0: এ হতে পারে, তারা যেমন খুব ভালো এমপ্লয়ি হতে পারে, তারা যেমন খুব ভালো স্টুডেন্ট হতে পারে, তারা কিন্তু দুর্দান্ত প্রেমিকাও হতে পারে। কিন্তু এখানে একটা ক্লজ আছে, এই মেয়েটি যাকে ভালোবাসবে সে চাইবে সে ছেলেটি যেন তাঁরই মতন একটা ফাইটার হয়। দেখো, ধনী দরিদ্র, ব্রিলিয়েন্ট কিংবা একেবারে লো প্রোফাইলের, ওগুলো অনেক পরের। একটা মেয়ে সবার আগে দেখে একটি ছেলের মধ্যে যে সে ছেলেটার মধ্যে কতটা ফাইটিং স্পিরিট রয়েছে। জীবনে যদি কখনো উত্থান পতন আসে, সেই ছেলেটা ফাইট ব্যাক করতে পারবে তো? সে ছেলেটা সে মেয়েটির জন্যে সবার সঙ্গে লড়াই করতে পারবে তো? সে ছেলেটা তার সংসার প্রতিপালন করার জন্যে লড়াই করতে পারবে তো? সে ছেলেটা সে মেয়েটিকে তার যোগ্য সম্মান দিতে পারবে তো? যে তোমাকে আমি গ্রান্ট করলাম, তোমাকে আমি স্বাধীনতা দিলাম, তোমাকে আমি চাকরি করতে দিলাম, এই ধরনের কিন্তু কথা বলছি না আমি। এটা আমি বলবো ইগো, মেল ইগো, যে বাচ্চা তুমি কেউ নও কাউকে স্বাধীনতা দেওয়ার, তুমি কেউ নও কাউকে পারমিশন দেওয়ার চাকরি করার জন্য, তুমিও একটা হিউম্যান বিং, সেইটাও সেই মেয়েটাও একটা হিউম্যান বিং, প্রথম একটা মানুষ হই আমরা, তারপর তো নারী পুরুষ, তাই না? তো তুমিও তো কারোর ছেলে, সেও কারোর মেয়ে, তো মা বাবারা অনেক সময় ডিকটেট করতে পারে, বাট আমি এটা কখনো বিশ্বাস করি না যে পার্টনার কেউ কখনো কাউকে ডিকটেট করতে পারে, সে অধিকার কারোর নেই। কিন্তু তুমি যদি তাকে সৎসম্মান বা সেই ভালোবাসাটা দিতে জানো, তাকে একটা কমফোর্টেবল লাইফ দিতে তুমি সচেষ্ট হও বা তুমি সেই দিকে ক্যাপেবল হও, তাহলে কিন্তু যে কোনো মেয়ে সেই সমস্ত ছেলের প্রতি আকৃষ্ট হয়। এবার অনেক লিসনাররা বলবে যে আচ্ছা তাহলে তো ভালো চাকরি বাকরি না থাকলে মেয়েরা যাবে না, দ্যাট মিন্স মেয়েরা গোল্ডডিগার। আরে ভাই, গোল্ডডিগার বলার আগে দেখো তোমার কাছে কতটুকু গোল্ড আছে যে সে তোমার থেকে সে গোল্ডটা ডিগ করতে আসবে। মেয়েদের তকমা দেওয়া খুব সহজ, কিন্তু অ্যাকচুয়ালি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় কিছু একটা করা কতটা কঠিন, যে সমস্ত ছেলেরা করছে তারা জানে। এবার দেখো রাস্তাটা তোমার কাছে খোলা, তুমি কি করতে চাও? শুধুমাত্র তোমার জীবনটাকে এমনি যাপন করতে চাও, নাকি যে যাকে ভালোবাসো বা একটু একটু করে ভালোবাসতে শুরু করেছো তার সামনে গিয়ে সৎসাহস নিয়ে একবার তাকে জিজ্ঞাসা করতে চাও যে তোমাকে আমি পছন্দ করি, আমি জানি না তোমার ভেতরে আমার প্রতি অনুভূতিটা কি, তুমি আমাকে জানিও। যদি হ্যাঁ হয়, আমি কথা দিচ্ছি আমি তোমাকে একটা ভালো ফিউচার, তোমাকে শুধু একা নয় আমাকে আমার ফ্যামিলিকে একটা ভালো ফিউচার দেওয়ার চেষ্টা করব, বিনিময়ে তোমার কাছে শুধুমাত্র একটুখানি সময়, ভরসা, বিশ্বাস আর ভালোবাসাটুকু চাই। যদি তুমি রাজি থাকো তাহলে উত্তরটা আমায় দিও, আমি তাতেও খুশি। যদি তুমি রাজি না থাকো সেটাও আমাকে উত্তর দিও, আমি সেটাও মাথা পেতে গ্রহণ করব। দেখো না, এত অনেস্টলি যদি বলো আমার মনে হয় না কোনো মেয়ে তোমাকে নেগেটিভ কোনো উত্তর দেবে বলে।
1: দিদি এত সুন্দর করে বুঝিয়েছে, দাদা কিন্তু এত সুন্দর করে বোঝাতে পারতো না, ফাটাফাটি দিদি বুঝিয়েছে। তো আশা করি, হ্যাঁ মানে যেটা সবচেয়ে বড় কথা, ওই লাস্ট লাইনটা শুধু কিউ করবার জন্য বলা, অনেস্ট, এটা এইটা ভীষণ দরকার। তুমি যদি অনেস্ট হয়ে না তোমার পার্টনারকে বলো এবং তোমার পার্টনারকে এক্স্যাক্ট সিনারিওটা দেখিয়ে দাও যে এই আমার বর্তমান সিনারিও, এখান থেকে আমি এটা করতে চাইছি, তার জন্য স্পেসিফিক্যালি আমার মোটামুটি একটা এরকম সময় লাগবে, এইটুকু সময় যদি দিতে পারো। এবং দেখো, এমনটাও নয় যে তুমি সবসময় তোমার কাজের প্রতি 100% অনেস্ট থাকা মানেই তুমি একটা হিউজ সাকসেস হয়ে যাবে, সবসময় কিন্তু সেটা হয় না। কারণ একটু আগেই, মানে আজকে অফেয়ারে আমাদের এত কথা হচ্ছিল, একটা লাভ জাংশন যুগ কথার মিলিত শোই হয়ে গেছে, যে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট জানো তো, টাইম না চাইলে কিচ্ছু হয় না। আমরা আজকে যে কাজটা করছি, আমরা ভাবছিলাম যে আমরা যদি এই কাজটাকে 15 বছর আগে করতাম, হ্যাঁ তাহলে আমরা আজকে মার্সিডিজ নিয়ে হয়তো ঘুরে বেড়াতাম, কিন্তু ঘটনা হচ্ছে সময় কিন্তু সেই সময় আমাদের করতে দেয়নি কাজটা, সময় বলে যে আজকেই তোমার এটা সময়, আজকেই তুমি করতে হবে। সুতরাং এটা একটা ফ্যাক্ট, কিন্তু কাজের প্রতি অনেস্ট থাকলে তোমার এগিয়ে যাওয়াটাকেও আটকাতে পারবে না। পরের একটা বড় মেসেজ, এরপরে কিন্তু একটা গান শুনতে হবে। হ্যাঁ, তুমি জানো আমি কখন সবচেয়ে বেশি তোমাকে অনুভব করি? যখন সারাদিন অনেক মানুষের সঙ্গে কথা বলার পরেও দিনের শেষে মনে হয় যে একটা মানুষের সাথে কথা বলাই বাকি রয়ে গেছে, সেই মানুষটা তুমি। কারণ সবাইকে সব কথা বলা যায় না, কিছু কথা শুধু একজন মানুষের জন্যই জমা থাকে। আমার দিনের ছোট ছোট ঘটনা, হঠাৎ করে পাওয়া কোনো আনন্দ কিংবা অকারণে মন খারাপ হয়ে যাওয়া, এইসব সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে না, শুধু তোমার সঙ্গে ইচ্ছে করে। হয়তো এটাই তোমার প্রতি আমার সবচেয়ে বড় টান। তুমি আমার জীবনে এমন একজন যার কাছে নিজের মতো করে আমি থাকতে পারি, হাই প্রিয় দাদা অ্যান্ড দিদি, কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, অরিজিৎ দা ব্ল্যাক কফি হয়ে গেছে।

সাবধান, বাড়ি ফিরো, রাত 3টা পর্যন্ত আছি। মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা, প্লিজ টেক্সট পড়ো, একটু বড় হয়ে গেছে, বড় টেক্সটটা পড়েছি, রাত 3টা পর্যন্ত থাকতেই হবে, দুজন ভীষণ পছন্দের মানুষ তোমাদের সঙ্গে 12টা থেকে 3টে থাকবে, সুতরাং কোনো ব্যাপার না। আচ্ছা, এত মেসেজ না আমি পড়বো কখন, চলো দেখি ছোট্ট করে। কৃষ্ণনগর থেকে দীপজ্যোতি অধিকার বলছে, দীপজ্যোতি অধিকারী, ভালোবাসা আমার জন্য নয়, শতাব্দীর মায়া আমাকে সাইকিয়াট্রিক পেশেন্ট বানিয়ে ছেড়েছে, রেগুলার কাউন্সেলিং চলে, আমি নিজেকেই সামলাতে পারলাম না, অন্য কারোর দায়িত্ব নেব কী করে, তাই ভালোবাসা আমার জন্য নয়। আমি যদি তোমাকে দুটো কথা বলতে চাই, জাস্ট দুটো কথা বলবো, কারণ এটা নিয়ে যদি বলতে চাই তাহলে 12টা বেজে যাবে কথা দিয়ে, সেটা সম্ভব নয়, কিন্তু তোমাকে জাস্ট দুটো লাইনে বলি। গোটা মেসেজটাই না, শতাব্দী জিতে আছে আর তুমি একদম মারাত্মক রকমভাবে হেরে আছো, এবং সেই হারটা তোমার কাছে হেরে আছো, শতাব্দীর কাছে তুমি হারোনি, মানে শতাব্দীর কাছে তো হেরোইছ, নিজের কাছে এতটা হেরোছ যে এখান থেকে আর পরের ম্যাচে খেলার মতো তোমার কাছে না আছে ব্যাট, না আছে বল, না আছে জুতো, না আছে কিছু, তুমি একদম ড্রেসিং রুমে বসে আছো। এই যে নিজের ধারণাটাকে নিজের কাছে এতটা নামিয়ে দিয়েছ, এইটা ফেয়ার নয় দীপজ্যোতি। দেখো, তোমার কাউন্সেলিং চলছে, এটা কিন্তু সেপারেট একটা মেডিকেল কন্ডিশন, আমি এটাকে নিয়ে কখনো কোনো কথা বলবো না, কিন্তু তুমি নিজেও এই কাউন্সেলিংয়ের একটা সবচেয়ে বড় পার্ট কিন্তু হচ্ছে তোমার নিজেকে সেই কাউন্সেলিংয়ের সঙ্গে একাত্ম করা, কারণ যিনি কাউন্সেল করাচ্ছেন তোমাকে সেই কাউন্সেলর কিন্তু তোমার ডেভেলপমেন্ট চাইছে, তাই তো, তুমি যাতে আবার মানে স্বাভাবিকভাবে ফিরে আসো। আর তুমি যদি নিজেই সারাক্ষণ মনে ভাবো আমি তো হেরেই গেছি, আমি কার দায়িত্ব নেব, শতাব্দী তো চলে গেল, শতাব্দীর কাল বিয়ে হয়ে গেল, এই করে কী হবে, গোটা শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, তুমি কোনোদিন আসল জায়গাটায় পৌঁছাতে পারবে না। দীপজ্যোতি, তুমি তো আমাদেরকে প্রায় প্রতিটা প্রোগ্রামেই মেসেজ করো, তাই খুব কাছের মানুষ হিসাবে তোমাকে বলছি যে শতাব্দী তোমার জীবন থেকে গেছে, কিন্তু তোমার গোটা জীবনটা তোমার সঙ্গে আজও থেকে গেছে, শেষ দিন পর্যন্ত থাকবে, সুতরাং সবার আগে একটু নিজেকে ভালোবাসো, দেখো বাদবাকি পৃথিবীটা অনেকটা সোজা হয়ে যাবে তোমার কাছে, তুমি অকারণ আশেপাশের পরিস্থিতিটা জটিল করে ফেলছো। ঠিক আছে, খুব ভালো থেকো, একটা মিষ্টি গান থাকলো, আচ্ছা তোমার জন্যই থাকলো, তারপর ফিরছি সুনন্দার অরিজিৎ তোমার কাছে, মনসা বানা ফ্রম রেইনবোতে, কোথায় কী জন্যে, লাভ জাংশনে।

0: হাই লাভ জাংশন, আমি সৌরভ। আমি শুনছিলাম না, আমার কোনো অভিযোগের জন্য আমি তোমাদেরকে মেসেজ করছি না। তোমাদের যে প্রোগ্রাম, তোমরা দুজনে যে সলিউশনগুলো দিচ্ছ না, আমার খুব ভালো লাগছে। তোমার ভাই বোনের দাদিদের যে ডিপ্রেশন থেকে তোমরা টেনে তুলছো, এইটা আমার ভালো লাগছে। আর একটা কথা বলবো, সুনন্দা দিদি আর অরিজিৎ দাদা, যত দিন যাচ্ছে আমি তোমার ফ্যান হয়ে যাচ্ছি। তোমার সলিউশনগুলো সত্যি খুব ভালো। আমি তো আছি তোমাদের অপেক্ষায়, চুপ কথায় তোমরা আছো তো। ইয়েস, সুনন্দা দিদি তো থাকছে, তার সঙ্গে আরও একজন সলিউশন দিতে থাকছে। মোটামুটি এই যে দুজন থাকছে, তোমাদের রাত্রে ঘুমোতে দেবে না, এটুকু বলতে পারি। ঠিক আছে না, আমি বাড়ি গিয়ে ঘুমোবো। আচ্ছা চলো, একটা বড় সড়ো মেসেজ রয়েছে। কিছু মানুষকে জীবনে পাওয়ার জন্য ভালোবাসা হয় না, হারানোর পরেও ভালোবেসে যাওয়ার জন্য হয়। মানেটা ঠিক বুঝলাম না, একটু জটিল হয়ে গেল। তারা দূরে চলে গেলেও হৃদয়ের এক কোণে থেকে যায়। ও আচ্ছা, মানে দূরে চলে গেলেও ভালোবাসা যায়, সেটা বলতে চাইছো, যেখানে সময়ও তাদের নাম মুছে ফেলতে পারে না। সব গল্পের শেষ সুন্দর হয় না, তবুও কিছু অসমাপ্ত গল্প সারা জীবন মনে থেকে যায়। হয়তো আমরা এক হতে পারিনি, কিন্তু ভালোবাসার স্মৃতিগুলো কখনো আলাদা হতে শেখেনি। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, শুধু কিছু অনুভূতি একই রয়ে যায়। অনেক বছর পরেও হঠাৎ কোনো স্মৃতি এসে মনে করিয়ে দেয় যে একসময় কাউকে সত্যিই নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। লাভ জাংশন, হাউ আর ইউ? আই এম এ রেগুলার লিসনার, উইশ ইউ। ইয়েস, লাভ জাংশন অলওয়েজ ভালো আছে। আর এটা তো রিয়েল ফ্যাক্ট যে কোনো কোনো মানুষ দূরে চলে গেলেও সেই নামগুলো থেকে যায়। এই আমার কাছে যেমন আছে আমার প্রথম ভালোবাসার নাম, আমার আবার লিস্ট বড়, যাকে সে বিষয়ে ঢুকছি না। সুনন্দারও প্রথম, আমি যাই না, না এই যে নেই বলবো
1: না। আমার আমার এই দিকটা আবার আমি ভীষণ বোরিং। আমার প্রথম ভালোবাসা যে ছিল তাকে তো আমি এই জন্মে কখনো পাবো না, সেটা আমি জানতাম। শাহিদ কাপুর, যার জন্য বাড়িতে আমি মারও খেয়েছিলাম।

0: দেখেছিলাম, সে আমার প্রথম ভালোবাসা। কারণ জবি বেটের পর শাহিদ কাপুরের একটা ছবি বেরিয়েছিল কিসমত কানেকশন, আমার মনে পড়ে সেই কস্টিউমে একটা পোস্টার ছিল। তা আমাদের সময় তো পোস্টার টোস্টার লাগানোর একটা বেশ
1: পোস্টারটাই ছিল, মানে আমার
0: পোস্টারটা ওই
1: আমি যাকে ভালোবাসি
0: ভালোবাসি সেটা আমার একটা মানে বিশাল ব্যাপার। তো
1: ঘরে পরে লাগে এটা হই হই হই
0: আমার ঘরে লাগিয়েছিলাম, কনজারভেটিভ ফ্যামিলি আমার। তো আমার যে যে ঘরে আমার বিছানা সেই ঘরে আমাদের ডাইনিং টেবিলটা ছিল সেই সময়। তো এবার আমি জানি ঘরে লাগিয়েছি, তার মানে তো মার খাবো, এবার কি করা যায় বুদ্ধি, লাগালাম সুন্দর করে। তার উপর একটা বাংলা ক্যালেন্ডার পেরেক দিয়ে গুজে দিয়েছিলাম। আমার এত সুন্দর ভাগ্য, সেদিন ছিল নববর্ষ, দুপুরবেলা সবাই এসেছিল খেতে, দারুণ মাছে মাংসে খাওয়া হচ্ছে, ফ্যান নতুন লাগানো হয়েছে, ফ্যানটা ঘুরলো,
1: ক্যালেন্ডারটা
0: খুললো,
1: পিঠে পড়লো,
0: শাহিদ বেরোলো, তারপর পিঠে পড়লো। তো আমার প্রথম ভালোবাসা এইভাবে।
1: ওকে, আর বাকিটা আমরা ঢুকবো না। তুমি আমায় হারিয়েছো না, কে কাকে হারালো? রিয়াজুল কি লিখছো? বাপরে
0: বিশাল
1: রিয়াজুল, প্লিজ। হ্যাঁ ঠিক আছে, বড্ড বড় হয়ে গেছে শেষের দিকে। তো দাদা ও দিদি, প্রোগ্রাম জমে গেছে। আজ আমি লাভ জাংশনে প্রথম টেক্সট করলাম, পারলে সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা বাই নচিকেতা চক্রবর্তী, শুনি দিও প্লিজ। টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ, রাধে রাধে রাধে রাধে, ভালো থেকো। সবাই আমাকে বলে যে আমি ওকে কি ক্রাশ বলে সম্বোধন করি না কেন, ক্রাশই বলতে চাই যাই হোপসো, কারণ ও আমার শুধু পছন্দ নয়, আমার পাগল পুরুষ, সর্বপ্রথম ভালোবাসা, অলিখিত কাব্য, অসমাপ্ত উপন্যাস, ভোরের সূর্যোদয়, বিকলের সূর্যাস্ত, প্রেমের বৃষ্টি, জ্বরের সময় প্যারাসিটামল, দুহাতের প্রার্থনা, শীতের সকালের মিঠে কুয়াশা, আমার অজস্র বন্দী অনুভূতি, হাজারো বেনামি চিঠি, বৃষ্টি স্নাত সদ্য ফোটা আর স্নিগ্ধ কাঠ গোলাপ, অফুরন্ত গন্তব্য, অবসন্ন অপরাহ্নের এক গুচ্ছ বাগান বিলাস, সর্বোপরি আমার বেঁচে থাকার একমাত্র কারণ। হাই লাভ জাংশন, কেমন আছো? সরি মেসেজটা বড় হয়ে গেল, আজ তিনটে অবধি। কৃতি ফ্রম লিলুয়া। কৃতি,
0: কৃতি
1: এত বিশেষণ!
0: হ্যাঁ তাই তো ভাবছি,
1: কার প্রতি এত কৃতিত্ব জানাচ্ছ?
0: মানে সে যদি শুনতে পারতো, সে তার জন্য
1: এখন লিলুয়া চলে আসতো।
0: সত্যি তাই, তোমার পাই পড়ে যেত এসে যে আহা, কবি প্রচুর পেয়েছে, ফিনিল কবি খুব কম পাওয়া যায়।
1: সুনন্দা কেউ কেউ বলেনি, মোস্ট প্রবাবলি আমাকে তো বলেও নি। কি করা যাবে বলো, যাগে
0: দুর্ভাগ্য আমাদের, কি আর করা যাবে।
1: আরে বাবারে, আজকে কেন এত বড় বড় মেসেজ কেন লিখছো? আচ্ছা এটা পড়ি, তারপর কি একটু নীলাঞ্জনাকে রাখবো? হেমাল মন্ডি টালিগঞ্জ থেকে লিখছে যে ভালোবাসা কোনো ক্ষণিকের খেলা নয়, এটা দুটো মনের একটা গভীর এবং পবিত্র অনুভূতির বন্ধন। যদি কাউকে ভালোবাসতে হয় তবে অর্ধেক দিয়ে নয়, সম্পূর্ণ হৃদয় উজাড় করে মন দিয়েই ভালোবাসুন। আজকের এই দ্রুত রূপান্তরশীল পৃথিবীতে অনেক সম্পর্কই ভেসে যায় আবেগ আর ক্ষণিকের আকর্ষণে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কোনো শর্ত মেনে চলে না। মন থেকে ভালোবাসার অর্থ হল অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কারো হাত শক্ত করে ধরে রাখা, তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে তাকে আপন করে নেওয়া, তার ভালো মন্দে ছায়ার মতো পাশে থাকা। অভিনয় বা ক্ষণস্থায়ী আবেগ দিয়ে কিন্তু মন জয় করা যায় না। সম্পর্কটিকে রাখতে প্রয়োজন গভীর বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা, খাঁটি অনুভূতি। যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন তখন সেখানে কোনো কৃত্রিমতা বা দ্বিধা থাকবে না, সেই ভালোবাসা হবে নির্মল, নিঃস্বার্থ। তাই ভালোবাসলে ভালোবাসার সম্পূর্ণ মর্যাদা দিন, অনুভূতির গভীরে গিয়ে মন থেকে ভালোবাসুন, কারণ মন থেকে ভালোবাসো বাসাই মানুষের জীবনকে অর্থবহ এবং সুন্দর করে তোলে। আর যদি ঠিক এইভাবে ভালোবাসা যায় তাহলে হয়তো একজন নীলাঞ্জনা পাওয়া যায়, একজন রাজশ্রী পাওয়া যায়, একজন পৌলমি পাওয়া যায়, একজন ম্যারিয়ান পাওয়া যায়, আর না পাওয়া গেলেও সেই নামটা প্রথম প্রেম হয়েই থেকে যায়। জাস্ট লাইক নীলাঞ্জনা।

0: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা ভালোবাসার বিসর্জন, গল্পের ন্যারেশনে অনির্বাণ, অন্যান্য চরিত্রে রাজীব ও দেবারতী। শুরু হচ্ছে লাভ শর্টস ভালোবাসার বিসর্জন।
1: শরতের আকাশটা বড্ড নীল, ঠিক ছয় বছর আগের সেই সেপ্টেম্বরের মতো। শহর জুড়ে তখন ঢাকের আওয়াজ আর আলোর রোশনাই, অথচ সেই একই শহরে বাগবাজার ঘাটের শেষ সিঁড়িটায় বসে গঙ্গার ঢেউয়ের দিকে একা তাকিয়েছিল রিয়া। লন্ডনের কাঁচ ঘেরা গগনচুম্বী মাল্টিন্যাশনাল অফিসের উচ্চ পদ, হাই প্রোফাইল মিটিং, হঠাৎ করে আজ গিয়ে কোনো কিছুই তাকে টানছে না। আসলে ছ বছর আগে এই শহর তাকে যে রক্তক্ষরণ উপহার দিয়েছিল সেটাতেই সে দেশান্তরী হয়েছিল, জেঠুর হঠাৎ প্রয়াণে কদিনের জন্য কলকাতায় ফেরা। গঙ্গার ঠান্ডা হাওয়া তার মুখের উপর এসে পড়তেই হঠাৎ পেছনে পুরনো দিনের অতি পরিচিত এক কণ্ঠস্বরের মৃদু কাঁপুনি।
2: রিয়া, তুমি তুমি সত্যি রিয়া তো?
1: রিয়া ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শান্ত ও নিরাসক্ত চোখে পেছনে তাকালো।
3: হ্যাঁ শান্তনু, অনেকদিন পর।
2: অনেকদিন? শুধু অনেকদিন পর? ছ বছর চার মাস রিয়া, পুরো শহরটা তোলপাড় করেছিলাম তোমার একটা খোঁজের জন্য। কেউ কিছু বলেনি, তুমি পুরো কলকাতা এমনকি দেশ ছেড়ে ওভাবে গায়েব হয়ে গেলে।
1: রিয়া হালকা মুচকি হেসে গঙ্গার দিকে তাকিয়ে বলে,
3: গায়েব হয়নি শান্তনু, নিজেকে জাস্ট কুড়িয়ে নিয়ে নতুন করে তৈরি করেছি। লন্ডনে গিয়ে মাস্টার শেষ করে এখন একটা এমএনসিতে আছি। জেঠু মনে চলে গেলেন, তাই চার দিনের জন্য আসা, ব্যাস এইটুকু।
1: শান্তনু এসে ঘাটের সিঁড়িতে একটু দূরত্ব রেখে বসে।
2: তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না, চেহারায় বডি ল্যাঙ্গুয়েজে অদ্ভুত এক অচেনা কাঠিন্য। সেই চঞ্চল রিয়া তো এটা নয়। হ্যাঁ,
3: মানুষ মরে গেলে যেমন তার আগের রূপটা থাকে না শান্তনু, ঠিক তেমনই যখন তার ভিতরের ভরসাটা চিরতরে মরে যায় তখন তার পুরনো কলুষটাও ঝরে পড়ে। তোমার অবাক হওয়ার কোনো কারণ দেখছি না।
1: শান্তনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অপরাধীর মতো।
2: আমি জানি, আমি জানি তুমি আমায় আজীবন ঘৃণা করবে, আমার মুখটাও তোমার দেখার কথা নয়। কিন্তু কিন্তু বিশ্বাস করো, ভাগ্যের অদ্ভুত সমাপতন দেখো, পূজোর ঠিক এই কটা দিন আগেই মহালয়ার পর আমি প্রতি বছর এই ঘাটে এসে বসে থাকি, সেই রাতেও তুমি এখানেই ছিলে।
1: বাগবাজারের এই একই ঘাট ঠিক ছয় বছর আগে দুর্গাপুজোর সপ্তমীর এক ভিড়ভাট্টার রাতে শান্তনু রিয়াকে এখানে ডেকেছিল। রিয়ার চোখে তখন ছিল এক ভবিষ্যৎ সংসারের হাজারটা স্বপ্ন, আর শান্তনুর পকেটে ছিল অন্য এক ধনী পরিবারের মেয়ের সাথে বাগদানের নিমন্ত্রণ পত্র।
3: মনে আছে শান্তনু, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি আমার হাতটা ছাড়িয়ে নিয়েছিলে সপ্তমীর সেই রাতে, গোটা শহর যখন আলোয় ভাসছিল তখন তুমি আমায় বলেছিলে আমাদের আর দেখা করা সম্ভব নয় রিয়া, তোমার সাধারণ মধ্যবিত্ত পরিবার আমার বংশমর্যাদার সাথে যায় না।
2: প্লিজ রিয়া, কথাগুলো ওভাবে ফিরিয়ে দিও না। তুমি তুমি জানো না ভেতরে ভেতরে আমি কতটা পুড়েছি।
3: আমি কথা ফেরাচ্ছি না, ফ্যাক্ট বলছি। তুমি তো খুব পরিষ্কার করে সেদিন বুঝিয়ে দিয়েছিলে যে তোমাদের এই নাম করা বনিদি পরিবার, পারিবারিক বিজনেস আর সো কল্ড স্টেটাস রক্ষার্থে তোমাদের সমকক্ষ এক ব্যবসায়ীর মেয়ে অনন্যাকেই তোমার প্রয়োজন, আর আমার চার বছরের নিঃস্বার্থ ভালোবাসার কোনো ট্যাক্স ভ্যালু ছিল না।
1: শান্তনু যন্ত্রণায় চোখ বন্ধ করে রিয়াকে বলে,
2: তুমি যা শুনেছো সব সত্যি নয় রিয়া। পরিবার আমায় বাধ্য করেছিল। বাবা তখন বিছানায়, ব্যবসার প্রচুর দেনা ছিল, অনন্যার বাবার ফিনান্সিয়াল ব্যাকআপ ছাড়া আমাদের অস্তিত্ব সংকটে পড়ত।
3: পরিবারের বাধ্য ছেলে হয়ে তুমি আমার অস্তিত্ব পুরো ছাই করে দিয়েছিলে শান্তনু। যখন আমি কাঁদতে কাঁদতে তোমার গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তুমি কাঁচটা তুলে দিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলেছিলে, মনে পড়ে? আমার আর্তনাদের শব্দে রাস্তার মানুষ থমকে গিয়েছিল, কিন্তু তোমার বনিতি বিবেক থমকায়নি।
1: সেদিনের করা সেই ভুলের কথা মনে পড়তেই শান্তনু ভেতর থেকে ভেঙে যায়, হাত জোর করে রিয়ার কাছে নিজের ভুল স্বীকার করে।
2: রিয়া, দেখো আমি ভীরু ছিলাম, আমি কাপুরুষ ছিলাম রিয়া। সেদিন তোমার চোখের ওই জল দেখে আমি প্রতি রাতে দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু তুমি তো বুঝলে না। পরিবারকে বাঁচাতে নিজের গলা টিপেছিলাম আমিও।
3: নিজের গলা টিপলে অন্যকে হত্যা করার লাইসেন্স পাওয়া যায় না শান্তনু। আমি তো চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে, তোমার দেনা শোধ করতে রাজি ছিলাম আমি, কিন্তু তুমি তুমি তো একটা সহজ অপশন বেছে নিলে, আমাকে বিসর্জন দিয়ে অন্যের কোটি টাকা কিনে নেওয়া।
1: সময়ের চেয়ে বড় কোনো আদালত নেই যে অহংকার আর পারিবারিক ঐতিহ্যের দোহাই দিয়ে মানুষ অন্যকে নিজের পায়ের নিচে পিষে দেয়, সেই সময়ই একদিন তাদের পুরো সমীকরণটা উল্টে দেয়। রিয়ার স্থির চোখের সামনে আজ শান্তনুর সেই দম্ভ ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল।
2: জানো রিয়া, ঈশ্বর কিন্তু দেরি করেননি। আমি যার জন্য তোমায় ডিচ করেছিলাম, যার সাথে বিয়ের পিঁড়িতে বসার জন্য আমি নরকে নামতে রাজি হয়েছিলাম, সেই অনন্যা ঠিক কি করেছিল জানো? হ্যাঁ
3: জানি, কলকাতায় পা রেখে পুরনো এক বন্ধুর মুখে শুনেছি।
2: ও শুনেছো, শুনেছো কিভাবে আমাদের সেই সুবিশাল বনে দিয়ে উত্তর কলকাতার বাড়ির সম্মান ধুলোয় মিশেছিল? বিয়ের দিন অনন্যা তার পুরনো বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়, সমস্ত গয়না লক্ষ লক্ষ টাকার উপহার নিয়ে সে গায়েব হয়ে যায়।
3: মানুষের কর্মফল তার ঠিকানায় পৌঁছে যায় শান্তনু, ট্র্যাকিং আইডি ছাড়াই।
2: রিসেপশনে আলো জ্বলছিল, 500 বরযাত্রী আর মান্যগণ্য সমাজ দাঁড়িয়েছিল আমাদের দরজায়, আর সেই সমাজের সামনে আমার বাবার হাত থেকে বিপির ওষুধ খসে পড়েছিল। গোটা শহর সেদিন আমাদের উপর হেসেছিল। রিয়া, যে প্রেস্টিজের জন্য তোমায় কষ্ট দিলাম, সেই প্রেস্টিজ সেদিন রাস্তার কুকুরের সামনেও হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছিল।
3: আর তোমার সেই তথাকথিত পরিবার, যাদের সন্তুষ্ট করতে তুমি একটা জ্যান্ত মানুষের বুক ভেঙেছিলে?
1: শান্তনু চোখের জল মুছে বলে,
2: বাবা স্ট্রোকে মারা গেলেন এক বছরের মধ্যে, আমাদের ব্যবসাটা লাটে উঠল। যারা আমায় বাহবা দিয়েছিল তারা বাড়ি ছাড়ার নোটিশ ধরালো। আমি সেই রাতে রিয়া অনন্যা চলে যাওয়ার পর খালি মণ্ডপে দাঁড়িয়ে শুধু তোমার চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল তুমি ঘাটে বসে কাঁদছ আর ঈশ্বর ওপর থেকে হেসে বলছেন হিসাব একদম বরাবর।
3: ওটা আমার কোনো অভিশাপ ছিল না শান্তনু, ওটা প্রকৃতির নিয়ম। যা তুমি দেবে পৃথিবী দ্বিগুণ করে তা তোমার থালায় ফিরিয়ে দেবে। তুমি আমায় দিয়েছিলে বেঈমানি, আর অনন্যা অনন্যা তোমাকে ফেরত দিয়েছিল প্রকাশ্য অপমান।
1: শান্তনু হঠাৎ রিয়ার দিকে আরো এক ধাপ এগিয়ে এলো, তার চোখে মুখে তখন হারানোর ভয় আর তীব্র আকুতি, যেন 6 বছরের নরকবাসের পর সে কোনো সঞ্জীবনী সুধা খুঁজে পেয়েছে। শান্তনু রিয়ার হাত ধরতে গিয়েও থমকে যায়।
2: রিয়া, 6 বছর ধরে আমি প্রায়শ্চিত্ত করেছি, আমি আর সেই শান্তনু নেই। ছোট একটা কনসালটেন্সি চালাই, আমি আজকাল একা থাকি, প্রতিদিন রাতে তোমার ডায়েরিটা জড়িয়ে ধরে কেঁদেছি রিয়া। ঈশ্বর আজ আমাদের এই ঘাটে মেলালেন কেন বলতো? এটা কি একটা দ্বিতীয় সুযোগ নয়?
1: শান্তনুর কথায় খানিকটা ইতস্তত হয়ে রিয়া ধীরে ধীরে দুপা পিছিয়ে যায়।
3: শান্তনু, ভুল ট্রেনের টিকিট নিয়ে সঠিক স্টেশনে পৌঁছানো যায় না।
1: যে শান্তনুকে রিয়া একসময় পাগলের মতো ভালোবাসত, আজ সেই রিয়ার নির্লিপ্ত

0: আচরণ দেখে শান্তনু হতাশায় ভেঙে পড়ে।
1: কেন রিয়া, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? তুমি এখনো বিয়ে করনি, আমিও তো একা। লন্ডনে তুমি আমায় নিয়ে চলো, কিংবা আমি এখানে সবকিছু ছেড়ে তোমার সাথে যেতে প্রস্তুত। আমি সারা জীবন তোমার পায়ের কাছে বসে ক্ষমা চাইব রিয়া, শুধু একবার আমায় ভালোবাসো।

0: আর নিজের প্রয়োজনে আবার সেটা ব্যবহার করবে?
1: কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে রিয়া, পাগলের মতো ভালোবাসতে। সেটা কি মিথ্যে ছিল?
0: না, ওটা সত্যি ছিল, পৃথিবীর সবচেয়ে নিখাত সত্য ছিল। কিন্তু ভালোবাসার মানুষকে অতটাও কষ্ট দিতে নেই শান্তনু, যাতে তার ভিতরের ভালোবাসাটাই একদিন মরে যায়।
1: মরে গেছে? আমার জন্য কিছুই নেই তোমার ভেতরে? একটুকু অনুভূতি নেই, রাগও নেই?
2: এই কথাটি শোনা মাত্রই রিয়া শান্তনুর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে,
0: রাগ বা ঘৃণা তাদের উপর থাকে যাদের মানুষ নিজের সমকক্ষ ভাবে, যার প্রতি শ্রদ্ধা থাকে রাগ শুধু তার উপরই করা যায়। তোমার উপর আমার কোনো রাগ নেই শান্তনু, কোনো ক্ষোভ নেই, এখন যা আছে তা শুধুই করুণা।
2: এই কথা শুনে শান্তনু এক ঝটকায় রিয়ার পায়ের কাছে বসে পড়ে।
1: না রিয়া, প্লিজ এমন বলো না।
0: যেদিন লন্ডনের ওই বরফ জমা ঠান্ডায় একলা ঘরের মেঝেতে বসে আমি রক্তবমি করার মতো কান্নায় ভেঙে পড়তাম, নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, সেদিন ঈশ্বর আমার ভেতর থেকে ভালোবাসার সেই রিয়াকে মেরে ফেলে এই মেয়েটাকে জন্ম দিয়েছিল। আজ এই রিয়ার মনে তোমার ওই নামটার কোনো অস্তিত্ব নেই শান্তনু। দরজাটা এখন শুধু বন্ধ নয়, বরং সেখানে একটা দীর্ঘ পাঁচিল উঠে গেছে।
2: শান্তনু পাথরের মতো ঘাটের সিঁড়িতে বসে রইল, তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। যাকে সে পরিবারের অহংকারে পায়ে ঠেলেছিল, সে আজ নিজের শক্তিতে আকাশ ছুঁয়েছে। আর যে পরিবার ও সমাজের দোহাই সে দিয়েছিল, আজ সে শূন্য হাতে পথের ধুলোয় মিলিয়ে গেছে। রিয়ার মুখের প্রশান্তি শান্তনুর এই প্রয়াসচিত্রের যন্ত্রণাকে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। রিয়া ওর হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে সময়টা দেখল, তারপর হঠাৎ ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বলল,
0: অন্ধকার নেমে গেছে শান্তনু, আমার গাড়িটা ওয়েট করছে, কাল ভোরেই আমার ফ্লাইট।
2: শান্তনু ভেজা চোখে শেষবারের মতো মুখ তুলে বলল,
1: কোনোদিন কি আমায় ক্ষমা করতে পারবে না রিয়া?
0: ক্ষমা তো আমি তোমায় অনেক আগেই করে দিয়েছি শান্তনু, তা না হলে আজ আমি এত বড় বহুজাতিক প্রতিষ্ঠানে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারতাম না। ক্ষমা করেছি বলেই আমি মুক্ত। আর তুমি, তুমি সেই ভুলের শেকলে নিজেকে ছ বছর ধরে রোজ তিলে তিলে বন্দি করে রেখেছ। যাকে ভালো থেকো।
2: রিয়া ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শান্তনু পেছন ফিরে দেখল না, দেখার সাহসও তার ছিল না। সে শুধু গঙ্গার কালো জলের দিকে তাকিয়ে নিজের নিঃশ্বাসের ভার বইছিল। গাড়িতে উঠে বসার পর রিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতেন অদ্ভুত নির্লিপ্ত একটা হাসি। বুকের বাঁ দিকের যে জায়গাটা ছ বছর ধরে অদৃশ্য ভারী পাথর চেপে রেখেছিল, আজ হঠাৎ যেন সেই পাথরটা গলে এক পশলা শান্তিতে রূপ নিল। এটা কোনো প্রতিশোধের উল্লাস নয়, এ হলো একটা আত্মতৃপ্তি যা মানুষকে বুঝতে শেখায় কাউকে আঘাত দিয়ে কেউ কোনোদিন জয়ী হতে পারে না। কর্মফল এভাবেই নিঃশব্দে তার পাওনা কড়ায় গণ্ডায় বুঝে নেয়। ভালোবাসাকে অসম্মান করলে জীবনের সব আলো একদিন এভাবেই অন্ধকারের ঘাটে এসে একা বিসর্জিত হয়। পূজো আসছে, শহরের প্যান্ডেলে প্যান্ডেলে দেবী দুর্গার আবাহন হবে, কিন্তু যেসব মানুষ নিজেদের ভেতরের ভালোবাসার দেবীকে অহংকারের অঞ্জলি দিয়ে বিসর্জন দেয়, তাদের জীবনে উৎসবের আলো আর কোনোদিন ফেরে না।

0: লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা ভালোবাসার বিসর্জন। গল্পের ন্যারেশনে অনির্বাণ, শান্তনু, রাজীব, রিয়া, দেবারতি।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

এবার আসি লাভ মিটারে। লাভ মিটারে আমাদের যে লাইনটা দেওয়া ছিল যে ভালোবাসায় স্বাধীনতা থাকে না, শুধু মানিয়ে নিতে হয়। মানে ভালো আমরা বোঝাতে চাইছিলাম যে ভালোবাসায় স্বাধীনতা থাকে না, শুধু মানিয়ে নিতে হয়। এতে আবার তোমরা যে ভোটটা দিয়েছো, ভোটের রেজাল্ট কিন্তু উল্টো কথা বলছে। ভোট বলছে না 62% বলছে না, আর 38% বলছে ইয়েস। মানে 38% তোমরা স্বীকার করছো যে মানিয়ে নিতে হয়, আর বাকি যারা রয়েছো 62% তারা বলছো যে না, মানিয়ে নিতে হয় না, ভালোবাসায় স্বাধীনতা থাকে। গুড, এটা যদি হয় তাহলে সত্যি খুব ভালো কথা। তার রেসপেক্টে অনেকে অনেক কথা লিখেওছো, তবে অনেকেই যেটা বলতে চাইছো যে ভালোবাসা এমন একটা জায়গা যেখানে তুমি সবথেকে বেশি স্বাধীন। মানে অনেকেই বলতে চাইছো যে ভালোবাসা একটা স্বাধীন জায়গা, খুব কম ক্ষেত্রেই মানিয়ে নিতে হয়। সত্যি বিশ্বাস করো, সুনন্দা অরিজিৎ এটাই বলতে চায় যে যদি সত্যি এই বিষয়টা হয়ে থাকে যে ভালোবাসায় মানিয়ে নেওয়ার জায়গা কম, স্বাধীনতা বেশি, তাহলে আমাদের চেয়ে খুশি এই মুহূর্তে আর কেউ হতে পারে না। এবং এই ভালোবাসার মধ্যে থেকেই কখনো তো আবার জীবনকেও ভালোবাসতে হয়। জীবনের একটা ব্রড পার্ট থাকে, জীবনের শুধুমাত্র আমি তুমি এই ভালোবাসার বাইরেও তো জীবন অনেকটা বড় একটা কথা বলে। সেই অনেক বড় জীবনের কথা নিয়ে চুপ কথা থাকছে তোমার কাছে রাত 12টা থেকে 3টে। সুনন্দ থাকছে, দীপ থাকছে তোমাদের সঙ্গে টানা 3 ঘন্টা। তোমাদের সঙ্গে প্রচুর কথা হবে, তোমাদের টেক্সট আসতে থাকবে, আর বিশ্বাস করো আজকে প্রচুর মেসেজ আমরা পেয়েছি যে লাভ শর্ট খুব ভালো হয়েছে, কিন্তু বেশি আমরা লাভ শর্ট শুনছি, আমাদের মেসেজ হয়তো একটু কম পড়া হচ্ছে। আসলে মাঝখানে আমাদের একটা গ্যাপ ছিল, কিছু করার থাকে না, চাইলেও আমরা পারিনি। আজকে অনেকগুলো মেসেজ আমাদের আনরিড থেকে গেছে। পরের দিন সুনন্দরজি দুজনেই কথা দিল একসাথে যে তোমাদের মেসেজ আমরা যতটা পারবো পড়বো, ঠিক অন্যান্য সময়ের মতো। আজকে খুব ভালো থেকো, সামনে একটা উৎসবের মরশুম, খুব ভালো করে মজা করো। আর এখন আগামী 3 ঘন্টা শুধুমাত্র জুড়ে থাকো চুপ কথার সাথে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো ঘড়িতে এখন বলছে রাত 12:07 মতন হয়েছে, আর রাত 12 বেজে গেছে মানেই তোমার কানে এই মুহূর্তে 107 FM রেইনবোতে চলে এসেছে চুপ কথা। প্রত্যেক সপ্তাহের শুক্রবার শনিবার রাত 12 মানেই চুপ কথা। চুপ কথা কেন বা কী প্রোগ্রাম সেটা নতুন করে বলতে হবে না, তোমরা সবাই জানো যে নিজের মনের ভেতরে যে কথাগুলো জমে রয়েছে গোটা সপ্তাহ ধরে, সেই সব কথা একেবারে ঝুলি উপুর করে ঢেলে দেওয়ার জায়গা হচ্ছে চুপ কথা। সেটা যে কোনো কথা হতে পারে, মন ভালো করার কথা হতে পারে বা মন খারাপ করার কথা হতে পারে, সেই সব কথা নিয়ে আজকে আমাদের এই চুপ কথার আড্ডা জমবে। তোমার সঙ্গে সুনন্দা আর দীপ থাকবো আজ রাত 3 পর্যন্ত। তো অনেক সময় রয়েছে হাতে, প্রচুর গল্প, প্রচুর মেসেজ পড়া হবে। যে নাম্বারে মেসেজ পাঠাবে 9903653992 নাম্বারটা এতদিনে তোমাদের মুখস্থ হয়ে গেছে, তাও আরও একবার বলে দিই 9903653992 এই নাম্বার রয়েছে খোলা, থাকবে খোলা রাত 3 পর্যন্ত। তাই মনের যে সব কথা তোমার এখন বলতে ইচ্ছা করছে লাইভ অ্যান্ড আনপ্লাগড আনস্ক্রিপ্টেড একটা শোতে, তারা চলে এসো, হোয়াটসঅ্যাপ করো, টেক্সট মেসেজ পাঠাও, যা খুশি তাই করো, কিন্তু সুনন্দা আর দীপ এক এক করে পড়বে তোমাদের পাঠানো মেসেজ। দুর্দান্ত একটা ফসিলসের বহু পুরনো একটা গান দিয়ে শুরু করলাম, ক্লাসিক একটা গান যাকে বলে, আর একটা গান শুনবো, আর গানের ওপারে ফিরে আসছি আমরা দুজনেই তোমার পাঠানো মেসেজ নিয়ে। তাই চটপট মেসেজ করে ফেলো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কথার পিঠে কথা জমে কতই না কথা থেকে যায়। সব কথা আবার সবাইকে বলা, সেটাও কি কোনো কথার কথা? কখনো কোনো কথা কাউকে বলতে বড্ড ইচ্ছে করে। আবার অনেক কথা এমনও থাকে যেটা শুধু মনের কোণে নিজের আমিকে বলা যায়। এত কথার পাহাড়ের মাঝখানে হঠাৎ করে যখন নিজের কথাটা হারিয়ে ফেলি, তখন মনে হয় তোমার কথা শুনবো বলেই তো এত রাতে আরও একবার আসা। তাই কথার পিঠে যতই কথা জমা থাকুক, আজ না হয় শুনবো তোমার মনের কথা। তোমার আমার সবার প্রিয় প্ল্যাটফর্ম চুপ কথায়।
2: আর চুপ কথা নিয়ে তোমার সঙ্গে সুনন্দা আর দীপে রয়েছে দুর্দান্ত। এই জন্যই সুনন্দার সঙ্গে শো করতে আমার এত ভালো লাগে, মানে আমি ঠিক যতটা কাঠখোট্টা সুনন্দা ততটাই সুন্দর কবিতা বলতে পারে। আজ প্রথম মেসেজ কে পাঠিয়েছে? প্রথম মেসেজ পাঠিয়েছে সৌর্য, লিখেছে হাই চুপ কথা, আমার ভীষণ ঠান্ডা লাগার ধাত আছে, তার মধ্যে এই রকম ওয়েদার যে একটানা বৃষ্টি হচ্ছে, রোদের দেখা পাওয়া ভার। আমি তাই প্রিয় অর্ণবকে বলতে চাই, ভাই প্লিজ পুজোর আগে তুমি এসো না, দুর্গা পুজোটা মাটি হয়ে যাবে। এই ওয়েদারের জন্য অনেকের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই বলবো প্লিজ এসো না। তোমরা ভালো থেকো, ভীষণ লাভ ফ্রম সৌর্য।
1: এই একটা কথা নিয়ে আমরা সবে গানের যখন বিরতিতে ছিলাম, আমরা অফ ইয়ার দুজন, আমরা বলছিলাম যে হ্যাঁ, অর্ণব এসে আমাদের প্রত্যেককে মোটামুটি একটু অসুস্থ করেছে, ঘরে ঘরে অসুস্থতা চলছে, বাট ইটস ওকে, অর্ণবের ইচ্ছে হয় আসতে।
2: ইনফ্যাক্ট এরকম যে রাস্তাঘাট শুকোচ্ছে না, হ্যাঁ ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে দেখছি কোমর সমান জল, আবার বাড়ি আসার পথে দেখছি রাস্তায় কাদা বিচ্ছিরি অবস্থা। এইরকম ওয়েদার দুর্গাপুজোর মুখে কলকাতা শহরে না মানা যায় না, সিরিয়াসলি মানা যায় না। কারণ এই সময়টা আমরা যাতায়াতের পথে রাস্তার ধারে অনেক প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পাই, প্রচুর রঙিন রঙিন মাতৃ প্রতিমার পোস্টারে গোটা কলকাতা শহরের দেওয়াল আকাশ মাচিল সব ঢেকে যায়, এগুলো দেখার একটা অভ্যেস হয়ে গেছে। তাই এইরকম মেঘলা আকাশে না কখনোই ওই মানে কালারফুল পোস্টারগুলোকে কখনো কালারফুল মনে হয় না, তার সঙ্গে অঝোরে বৃষ্টি একদম ভালো লাগছে না। তাই প্লিজ যদি মহাকাশে কেউ আমাদের কথা শুনে থাকে অন্তরীক্ষ থেকে, তাহলে প্লিজ ওয়েদার একটু বেটার করা যাক। পুজোর শপিংও তো বাকি আছে আমাদের অনেকে, তাই না? সবার তো পুজোর শপিং এখনো কমপ্লিট হয়ে যায়নি, সুনন্দার মতন যে মাস খানেককে ধরে পুজোর শপিং কমপ্লিট করেছে।
1: আচ্ছা বললো এই কথা,
2: পরের মেসেজ কে করেছে দেখি। আমি অনেককে লিখছি, আজ অনেকদিন পর তোমাদের মেসেজ করলাম একটা বিশেষ আবদারের জন্য। 26 তারিখ আমার ভীষণ প্রিয় মানুষটার জন্মদিন, তার জন্য একটা শুভেচ্ছা বার্তা আমার তরফ থেকে, এটাই আমার গিফট তার জন্য। অনেক সপ্তাহ ধরেই ভাবছিলাম এই কথাটা বলবো কিন্তু বলা হচ্ছিল না, সে এখন হয়তো আমার সঙ্গে নেই, কিন্তু তাও এটা বলতে আমার ভীষণ ইচ্ছা করছে। আমি জানি না সে আমার মেসেজটা শুনতে পাবে কি না, আর আমি জানি না যে আমার মেসেজটা আদৌ তার কাছে পৌঁছবে কি না। আচ্ছা, তোমাদের পুজোর প্ল্যানিং শপিং কতদূর হয়েছে একটু জানিও প্লিজ। অনেক মেসেজটা পাঠিয়েছে, ওকে অনেক, তো আমরা তো তোমার বার্থডে উইশ পাঠিয়ে দিলাম সেই মানুষটাকে, আর পুজোর শপিং বা পুজোর প্ল্যানিং কোনোটাই আমার হয়নি। আমি সুনন্দা থেকে জানতে চাই, সুনন্দা পুজোর প্ল্যানিং কি? না সবার আগে যেটা সব থেকে আপডেট যেটা আমি জানতে চাই, ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সুনন্দা পুজোটা কোথায় কাটাবে?
1: আমি বাড়িতে কাটাই।
2: বাড়িতে কাটায় সুনন্দা, কিন্তু আমাদের এখানকার মেয়ে নয়, সুনন্দা অনেক দূর আমাদের থেকে চলে যাবে দুর্গা পুজোর সময়। কোথায় চলে যাবে সুনন্দা, তোমার বাড়ি কোথায়?
1: নর্থ ইস্ট ত্রিপুরা।
2: ত্রিপুরাতে, তার মানে আর সেখানে দুর্গাপুজো কেমন আছে? আমি কোনোদিন নর্থ ইস্টের দুর্গাপুজো আমি কখনো সামনে থেকে দেখিনি।
1: অসাধারণ, মানে কলকাতা তুমি ত্রিপুরার মধ্যে খুব একটা তফাত পাবে না, জায়গাটা ছোট,
2: বাংলা ভাষী মানুষ তো ওখানে কলকাতারই মতন,
1: দুপা পরে পরে পরে পরে তুমি ক্লাব পাবে, দুপা পরে পরে পরে পুজো পাবে। ইনফ্যাক্ট ওখানকার যে তোমার বাড়ির পুজোগুলো হয় সেটা মানে এমন ভাবে হয় যেটা বাড়ি রাস্তা দুটো মিলিয়ে হয়, মানে মণ্ডপটা তো বাড়ির পুজো কোনটা কোনটা পাড়ার পুজো কোনটা কোন সোসাইটি করছে তুমি বুঝতে পারবে না, সব মনে হচ্ছে এক জায়গায়।
2: ফ্লেভারটা আমরা মেইনলি পাই যখন পুজো সকালবেলা, ষষ্ঠী বা সপ্তমীর সকালবেলা, আর কত রাত কথা, ওইটা বাজে তোমার ওখানে বাজে ওটা?
1: আমি আমি কেন, প্রত্যেকটা বাঙালি মানুষের যে কোনায় থাকুক পৃথিবীর, তারা এই গানগুলো ছাড়া কখনো
2: দুর্গাপূজা শুরু হয় না আমাদের।
1: আরো একটা গান আছে জানো, সেটা আমার খুব প্রিয়, শ্রীকান্ত আচার্যের সেই তুমি খোলা জানালা।
2: হ্যাঁ এটাও তাই। তবে কিশোর কুমার আর কুমার শানু আমার মনে হয় কলকাতার দুর্গাপূজোর ফ্লেভারটার মধ্যে না অনেকটা হয় না, ডালের মধ্যে আমরা তরকা অ্যাড করি যাতে খুব হেলদি ডালটাও টেস্টি লাগে, ঠিক সেরকমই আমাদের দুর্গাপূজোর সঙ্গে এই গানগুলো, মানে বারোবারি দুর্গাপূজোর কথাই অবভিয়াসলি আমি বলছি, এখানে বারোবারি দুর্গাপুজো এই গানগুলো ছাড়া বারোবারি দুর্গাপুজো শুরু হয় না। মানে তুমি সকালবেলা বাড়িতে ঘুম থেকে উঠে চোখটা খুলেই প্রথম এটা ফিল করতে পারবে যে অক্টোবর মাস হয়ে গেছে, দুর্গাপুজো শুরু হয়ে গেছে, পাড়ার প্যান্ডেল কমপ্লিট, ঠাকুর চলে এসেছে, তখনই যখন পাড়ার বক্সে এই ধরনের গানগুলো বাজবে, পালকিতে বউ চলে যায়।
1: আজকে বোধহয় আমাদের চুপ কথাটা এইভাবেই যাবে যাকে। তবে হ্যাঁ, এই কথার শেষে একটা কথাই বলবো, অর্ণব ভাই প্লিজ তুমি অন্য কোথাও চলে যাও যেখানে দুর্গাপূজোটা নেই, কারণ তুমি থাকলে আমরা এনজয় করতে পারব।
2: কিন্তু মানে আমি যেটা সব থেকে অবাক হই জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে যে এই যে কথাটা সুনন্দা বললো না যে দুর্গাপুজো যেখানে নেই সেখানে চলে যাও, তুমি বিশ্বাস করো সুনন্দা, দুর্গাপুজো নেই এই পৃথিবীর কোনো প্রান্তে এমন কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করতে পারতাম না যে আফ্রিকাতে এত দুর্গাপুজো হয়। আমার এক বন্ধু আফ্রিকাতে মুভ করেছে বছরখানেক আগে, আমি দেখি আফ্রিকাতেও প্রচুর বাঙালি, এবার বেশিরভাগ বিদেশেই পুজো এক বা দুদিনে কমপ্লিট করতে হয়, উইকেন্ডে কমপ্লিট করতে হয়, প্রচুর বাঙালির এক জায়গায় হয়ে আফ্রিকাতেও দুর্গাপুজো করে, সেখানেও নাচ হয়, গান হয়, ভোগ খাওয়া হয়, অঞ্জলি দেওয়া হয়, সব হয়। এবার তুমি ভাবো সুদূর আফ্রিকাতে, মানে আর একটা গোলার্ধে, আমি কি বলবো কতটা দূর বোঝাবো, আমেরিকা বা ইউরোপের দুর্গাপুজো তো অনেক নাম করা, প্রচুর বাঙালিরা তারা জানো, অনেক একটা সময় পর্যন্ত নিউজ চ্যানেলের অনেক রিপোর্টার্সরা দুর্গাপুজোর সময় অন্য গোলার্ধে যেত, আমেরিকাতে বা ইউরোপে, লন্ডনে দুর্গাপুজো খুব নাম করা এগুলো। কিন্তু আমি বলছি সুদূর আফ্রিকাতে যে দুর্গাপুজো হয় এটা আমি বিশ্বাস করতে পারতাম না যদি না আমি আমার ওই বন্ধুর কাছ থেকে এটা জানতে পারতাম বা দেখতে পারতাম। তো দুর্গাপুজো হয় না এমন কোনো জায়গা নেই,
1: তা অর্ণবে যাওয়ার কোনো জায়গা নেই,
2: কোনো জায়গা
1: নেই নর্থ পোল ছাড়া। অর্ণব ভাই তুমি নর্থ পোলে চলে যাও প্লিজ।
2: ওকে, পরের মেসেজ। হাই দীপদা, কেমন আছো তুমি? সুনন্দাদি তুমি ভালো আছো তো? আমি শঙ্খদীপ ঘোষ লিখছি, আমি হস্টেলে থাকি। দীপদা আদর কেমন আছে? বাইরে বৃষ্টি পড়ছে, জানলার পাশে বসে তোমাদের চুপ কথা শুনছি, এই সময়টায় তোমাদের কথা খুব মনে পড়ে। একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই, জানো তো জীবনে যদি একটু হেসে কথা বলা যায় তাহলে অনেক বড় বড় সমস্যাও আপনা থেকেই ছোট হয়ে যায়, রাগ করে বা চিৎকার করে কোনো সমস্যার সমাধান হয় না, বরং একটা হাসি অনেক ভারী মনকেও হালকা করে দেয়। আর একটা কথা, যে কোনো জিনিসই অতিরিক্ত হলেই খারাপ, বেশি ভাবনা, বেশি রাগ, বেশি চিন্তা, এগুলো আমাদের ভালো থাকাকেই কেড়ে নেয়, তাই সব কিছু পরিমিত থাকাই ভালো, একটু কম ভাবো আর একটু বেশি হাসো, দেখবে জীবনটা অনেক সহজ লাগবে। শঙ্খদীপ ঘোষ, রাত তিনটে পর্যন্ত আছি তোমাদের সঙ্গে, আজকে ব্ল্যাক কফি খেয়ে এনেছে, কেউ আনেনি। ব্ল্যাক কফির প্রসঙ্গ যদি ওঠে তাহলে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। দেখো ব্ল্যাক কফি তো আমি খাই, ঠিক আছে, এটা অরিজিৎ প্রথমে আমার জন্য আনতো, তখন আমি একদম পছন্দ করতাম না, তারপর আস্তে আস্তে এখন আমি ব্ল্যাক কফিতে একদম অভ্যস্ত হয়ে গেছি, আমি ব্ল্যাক কফিই খাই, চিনি আমি কমপ্লিটলি আমার ড্রিঙ্ক থেকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু এক ধরনের মানুষ আছে যারা ব্ল্যাক কফির সঙ্গে ডার্ক চকলেট খায়। দেখো ডার্ক চকলেটও আমি খাই, কিন্তু 99% ডার্ক চকলেট জিনিসটা যে কী অখাদ্য খেতে সেটা আমি অতি রিসেন্টলি টেস্ট করেছি। 99% ডার্ক কোকোয়া, সুগারলেস,
1: বিটার
2: এবং বিটার চকলেট, রাইট? মানে কী যে কুচ্ছিত জিনিস, পৃথিবীতে অনেক খারাপ জিনিস আছে, নিম পাতা আছে, করলা আছে, উচ্ছে আছে, আমার ছেলে বলছিল থানকুনি পাতার কথা কোনোদিন নিশ্চয়ই খেচের মধ্যে, তাই ওর নামটা মনে আছে। কিন্তু আমি বলছি সব জিনিস আমি ছোটবেলায় ট্রাই করেছি, কোনো না কোনো সময় মা খাইয়েছেন,

0: কিন্তু এই বিটার চকলেট জিনিসটা এত বাজে খেতে, পয়সা দিয়ে কেউ কিনে খেতে পারে এটা আমি বিশ্বাস করি না।
1: না তবে
0: কারা কিনে খাই পয়সা দিয়ে এত দামি বিটার চকলেটটা?
1: ওই বিটার টেস্টটা যাদের ভালো লাগে তারা খাবে, বাট আমি এটাও সহ্য করতে পারি। বাট ওই মাচা কফি, ও মাই গড, নমস্কার ঠাকুর, এটা এটা যেন কখনো কাউকে খেতে না হয়। মানে সত্যি সত্যি আমি বুঝি না হোয়াট ইজ দ্য মাচা কফি। আমি জানি না আমাদের লিসনাররা যারা শুনছে মুহূর্তে, যদি এটা চুপ কথার বাইরের কথা, তারপরেও যখন উঠলোই খাওয়া দাওয়ার কথা, আমি শুধু জানতে চাই যে মাচা কফি কি কেউ কখনো ট্রাই করেছো? আর যদি করে থাকো তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, বিকজ আমার এক্সপিরিয়েন্স ওয়ার্থলেস। মানে আমি আর আমার জন্মে কখনো তাকাবই না মাচা কফি।
0: আমাদের দুজনের দুটো খুব বাজে এক্সপিরিয়েন্সের কথা আমরা শেয়ার করলাম, কিন্তু 9999 তে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করতে চটপট চলে এসো, হোয়াটসঅ্যাপ পাঠাও বা টেক্সট পাঠাও। সুনন্দা দীপ তোমার সঙ্গে রয়েছে আজ অনেক রাত পর্যন্ত। একটা দুর্দান্ত ফাটাফাটি গান শুনবো, যে গানটা না রাত হলেই আমি প্রায় দিনই শুনি। গানটা শুনি, গানের ওপরে তোমার মেসেজ নিয়ে এক্ষুনি ফিরে আসছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওকে, 9903652992 নম্বরে এই মুহূর্তে এমন এমন সব ইউনিক মেসেজ রয়েছে, যার মধ্যে একটা মেসেজ আমি পড়ার লোভ সামলাতে পারছি না, আমি সুনন্দার জন্যই পড়ছি। লেখা আছে, হ্যালো চুপ কথা, তোমাদের দুজনকে, বিশেষ করে তোমাদের এই জুটিটাকে চুপ কথাতে খুব পার্টিকুলার কিছু কারণের জন্য আমার খুব ভালো লাগে। সুনন্দাদি, আমার ত্রিপুরার পুজো দেখার খুব ইচ্ছা। ম্যাটারল্যান্ড সাইডের একটা বড় পাঠ আমাদের ওখানে থাকে, প্রত্যেক পুজোতেই যাওয়ার কথা হয়। আর দীপদা, তোমাকে কি আগেও কখনো বলেছি যে তোমাকে বাংলাদেশের একটা আফরান নিশোর মতন অনেকটা দেখতে?
2: এক্স্যাক্টলি,
1: পৃথ্বী লিখে ফাড়িছে ত্রিবেণী থেকে এই মেসেজটা। আর পৃথ্বী, এটা আমি প্রথম শুনছি না, এরকম কথা, এইরকম কথা, এইরকম বক্তব্য আমি এর আগেও অনেকবার শুনেছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো রকম এই ইউটিউবের অভিনয় করার কোনো রকম কোনো ইচ্ছা বা কোনো অভিজ্ঞতা কোনোটাই নেই, কিন্তু আমাকে এটা প্রায়শই, ইভেন আমি বলছি আমার খবরের নিউজের অনেক ক্লিপিংস এর নিচে আমি কমেন্ট লিখতে দেখেছি।
2: হ্যাঁ, তোমাকে লাগে মানে কিছুটা অপূর্ব আর নিশো দুজনের মতনই একটু মিক্স মনে হয়, সত্যি সত্যি, একদমই সত্যি, সেটা আমারও মনে হয়।

0: প্রথম দিন।
1: ওকে, পরের মেসেজ কি পাঠিয়ে, পরের মেসেজ পাঠিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে। ও লিখেছে যে মানুষের সঙ্গে মিশে যাওয়াটা এক ধরনের শিল্প, আর আমি সেই শিল্পে স্বাভাবিকভাবেই পারদর্শী। আমি যেহেতু সম্পর্কের সেতু গড়ে তুলতে পারি, তাই একটা উষ্ণতা চারপাশে ছড়ায়। তবে জীবনের পথে কখনো সেই সেতুতে ফাটল ধরতেই পারে, হয় ভুল বোঝাবুঝি বা অনেক সময় দূরত্বের জন্য। তখন আমি নিজেকে থামিয়ে নিই না, বরং ধৈর্যের সঙ্গে নরম কথায় আর বোঝাপড়ার হাত বাড়িয়ে সেই ফাটল মেরামত করায় বিশ্বাস করি। আমার বিশ্বাস যে বন্ধন একদিন মন থেকে গড়ে উঠেছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করাটা সঠিক পথ। তাই ঝড় এলেও আমি জানি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, যত্ন আর ক্ষমা, এই দুটো খুব বড় শক্তি। সৌভিক ঢাকুরিয়া থেকে মেসেজটা পাঠিয়েছে।
0: একদম কথাটা একেবারে সত্যি, শুধুমাত্র ভালোবাসা থাকলে হয় না, সেখানে ধৈর্যটাও দরকার,
1: যেটা আমাদের থাকে না,
0: আর বিশ্বাসটা তো ভীষণ ভাবে দরকার। এই এলিমেন্টস গুলো না থাকলে আমার মনে হয় শুধু ভালোবাসার কেন, কোনো সম্পর্কই টিকবে না।
1: সুমিত সোনারপুর থেকে লিখেছে যে মাঝে মাঝে আমার মনে হয় আমি অন্য কোনো গ্রহের প্রাণী, তার কারণ 99% ডার্ক চকলেটটা আমার ভীষণ ভালো লাগে এখন।
0: ভালো তো,
1: আমি জানতাম না যে এলিয়েনরা ডার্ক চকলেট খেতে ভালোবাসে। পরের মাসে জ্যোৎস্না পাঠিয়েছে মধুগ্রাম থেকে, লিখেছে তোমরা কেমন আছো দাদা আর দিদি, আমি আজ রাতটা ভীষণ এক্সাইটেড কারণ কাল আমরা রাজস্থান যাব।
0: ওয়াও,
1: ও মাই গুডনেস, এই গল্পটা আমাদের কাছে করতে হলো জ্যোৎস্না। আমরা দুজন, হ্যাঁ, যে তাও তো সুনন্দা চলে যাচ্ছে পুজোর সময় ঘুরতে, আমি তো কোথাও যাচ্ছি না বলো, ইভেন আমার তো ছুটিও নেই, মানে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। আমাকে তো সেই অফিসের চার দেওয়ালের মধ্যে বা বাড়ি থেকে অফিস বা একটা রাত একটু আধটু ঘোরাঘুরি এর মধ্যেই লিমিটেড থাকতে হবে, কিন্তু তুমি যাচ্ছ রাজস্থান। রাজস্থান অসাধারণ একটা আমার পছন্দের জায়গা। সেই দিন থেকে, যেদিন থেকে আমরা সোনারকেল্লা দেখেছি, সোনারকেল্লা দেখার পর রাজস্থান দেখার ইচ্ছা হয়নি এমন কোনো বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না, কারণ সবাই চায় একবার দেখতে সোনারকেল্লা। পরে মেসেজ কে পাঠিয়েছে দেখি। আচ্ছা, পরে মেসেজে কৃষ্ণা এবং সুদেশনা গুছাইত একটা সুন্দর কবিতা লিখে পাঠিয়েছে, যার চারটে লাইন আমি পড়ছি। নীল আকাশে মেঘলা রানী সাধ্যে রকমারি, আমার কাজের মাঝে তাই মন গেছে চুরি। শরৎ আকাশ বলল হেসে, আমার কাছে এসো মন খারাপের দাওয়াই আছে চুপটি করে বসো। দীপদা আদরার পান্তুয়া কেমন আছে, নাম দুটো এত ইউনিক, কে রেখেছে বলতো? ওদের জন্য অনেক আদর আর ভালোবাসা রইল। আমরা দুজনেই একসঙ্গে তোমাদের দুজনকে শুনছি, কৃষ্ণা এবং সুদেশনা গুছাই।
0: থ্যাংক ইউ
1: সো মাচ, সিরিয়াসলি কবিতাটা খুব সুন্দর। আদর নামটা না, এটা তো ভেবে রাখা একটা নামই নয় আদর নামটা। ইনফ্যাক্ট আমরা এটা আগে থেকেই কয়েকটা নাম ভেবে রেখেছিলাম যে ডাক নাম কী রাখবো, ছেলে হলে কী রাখবো বা মেয়ে হলে কী রাখবো। তো তার মধ্যে আদর নামটা একটা লাস্ট মোমেন্টে পছন্দ হয়ে গিয়েছিল আমাদের আদর হওয়ার পরে। আর পান্তুয়া নামটা, যেহেতু পান্তুয়া ভীষণ মিষ্টি, হ্যাঁ, এবং খুব আর কি কী বলবো, একটা খুব আদুরে আদুরে একটা ব্যাপার। অনেকে আমাকে এটা কমপ্লেন করে, আমার পরিচিত বন্ধুরা, যে একটা সাদা ধবধবে বা একটু গোল্ডেন হালকা হালকা দেখতে ল্যাবের নাম কেন পান্তুয়া, পান্তুয়া তো কালো দেখতে হয়, তো যদি ব্ল্যাক ল্যাব হতো তুমি পান্তুয়া বলতে পারতো, সাদাকে রসগোল্লা বলতে পারতো, ভাই পান্তুয়া। কিন্তু আমি বলছি পান্তুয়া নামটা বলার মধ্যে, উচ্চারণের মধ্যে যে মুখের মধ্যে একটা মিষ্টি ভাব আসে, পান্তুয়া নামটা সেই জন্যই রাখা অ্যাকচুয়ালি।
0: তুমি কি মিষ্টি খুব ভালোবাসো?
1: প্রচন্ড ভালোবাসি,
0: সেই জন্যই আমি তোমার মুখে একটা, মানে
1: আমি যে কি মিষ্টি খেতে ভালোবাসি, মানে আমি এক্সারসাইজ করতে শুরু করেছি এবং তারপরে আমাকে, আমি সুগারলেস ডায়েটের মধ্যে প্রায় থাকি, সুগারলেস ডায়েট, তুমি ভাবো, আমি চায়ে চিনি খাই না, কফিতে চিনি খাই না, খাবারে চিনি খাই না, কিন্তু সব কিছু শেষে আমি লাঞ্চ বা ডিনারে একটা মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারি না। তুমি ভাবো আমার গোটা দিনের পরিশ্রম, এটা আমাকে প্রায় শুনতে হয় যে তুই অফিস করছিস, সকালে উঠছিস, শো করছিস, তারপরে জিমে যাচ্ছিস, তারপরে তুই কী করে মিষ্টিটা খাচ্ছিস? তাহলে তো তোর এটা রিয়েলাইজ করা উচিত যে মিষ্টি খাওয়াটা তোর এই গোটা দিনের যে পরিশ্রমটা বা যে টাইমটা বার করছিস, তার মধ্যে থেকে মিষ্টি খাওয়া, মানে কি হয়, একটা মিষ্টি, সেটা একটা রসগোল্লা হতে পারে, একটা গোলাপজামুন হতে পারে, একটা মিষ্টি যতটা ক্যালোরি তোমার শরীরে দেয়, ততটা ক্যালোরি বার্ন করতে গেলে প্রচুর দৌড়তে হয়। তো সারাদিনের পরিশ্রমটা মাঠে মারা যায়, কিন্তু আমি নিজেকে স্টিল কন্ট্রোল করতে পারি না, আমি সব জানি এগুলো, তারপরেও আমি কন্ট্রোল করতে পারি না। আর যদি এরকম হয় যে কোনো সময় ধরো ভীষণ মিষ্টি ক্রেভিংস হয়েছে কিন্তু হাতের কাছে কোনো মিষ্টি নেই, তখন আমি আইসক্রিম, পিনাট বাটার সব একসঙ্গে মিক্স করে খেয়ে নিই।
0: নো কমেন্টস। নেক্সট কমেন্ট,
1: পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি। হাই চুপ কথা, হাই দীপ আর সুনন্দা, আমি উর্মিলা, শুনছি শিলিগুড়ি থেকে। গত

সপ্তাহ ধরে এফএম রেইনবো শুনছি, চুপ কথা ভীষণ ভালো লাগছে, আর তোমাদের দুজনের উপস্থাপনা খুব আকর্ষণীয়। তোমাদের দুজনের কণ্ঠের মধ্যে একটা চুম্বকীয় আকর্ষণ আছে যার টানে আমার হাতের আঙুল হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে গিয়ে প্রথমবার তোমাদের মেসেজ পাঠাতে বাধ্য করছে। সুন্দর বাংলা গান শোনাচ্ছ, কানে ভীষণ আরাম লাগছে। দেখো, অরণ্য বাসুক বা যাই আসুক, বাঙালিকে থামানো যাবে না। মায়ের আদর পেতে আর দিতে

0: পাঠিয়েছে আমাদের উর্মিলা।
1: থ্যাংক ইউ উর্মিলা,
0: থ্যাংক ইউ উর্মিলা, থ্যাংক ইউ সো মাচ আমাদের মেসেজ করার জন্য। এবং খুব সুন্দর তোমার মেসেজটা। শিলিগুড়ি একটা এমন জায়গা যেটা হচ্ছে আমাদের সঙ্গে নর্থ বেঙ্গলকে কানেক্ট করার একটা জাংশন। মানে যখনই মনটা দার্জিলিং দার্জিলিং করে, কালিম্পং কালিম্পং করে, কার্শিয়াং কার্শিয়াং করে, আরও যে যে জায়গায় করে নর্থ বেঙ্গলে যে সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলো করে, তখনই সবার আগে মাথার মধ্যে যে ছবিটা আসে সেটা হচ্ছে এনজেপির ছবিটা। এবং একটা টার্ন আসে সেই শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে, মানে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে, প্রথমটা তো খুব ক্রাউডেড, ওই জায়গাটা আমার একদম ভালো লাগে না। কিন্তু তারপর যখন ওই টার্নটা আসে যেখান থেকে চা বাগানগুলো শুরু হয় এবং গাড়িটা আস্তে আস্তে নর্থ বেঙ্গলের ঘন সবুজ জঙ্গলের দিকে এগোতে শুরু করে, ওই টার্নটা, ওখানে একটা না আমি দেখেছি রাস্তার মধ্যে একটা সেই এরকম একটা ডিভাই একটা একটা ব্লকড ব্লকেড টাইপের থাকে, ওটাকে তুলে দেয় গাড়িগুলো, তারপরে যায়। ওই জায়গাটা ক্রস করে গেলেই মনটা ভালো হয়ে যায়, মনে হয় যে না আমরা নর্থ বেঙ্গল চলে এসেছি। হাই দাদা আর দিদি ভাই, আমি আমিষা লিখছি বেহালা চৌরাস্তা থেকে, আমি ক্লাস টেনে পড়ি, এখন জিওগ্রাফি টেস্ট পেপার সলভ করতে করতে তোমাদের শুনছি। হাতের লেখা কী করে ফাস্ট করব প্লিজ বলে দাও। এক্সামে অনেক সময় সব উত্তর জানা সত্ত্বেও সময়ের অভাবে আর স্লো লেখার জন্য আমার উত্তর ছেড়ে আসতে হয়, তাতে আমার নম্বর কাটা যায়। প্লিজ বলো, তোমাদের ভীষণ ভালোবাসি, শুনছি তোমাদের আজকে শেষ পর্যন্ত, মেসেজটা পাঠিয়েছে আমিষা। অবশ্য হাতের লেখা ফাস্ট করার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। এর থেকে মানে এমন কোনো ওষুধ বা এমন কোনো টেকনিক বা এমন কোনো পেন তো পৃথিবীতে নেই যেটা তোমার হাতের লেখাকে ফাস্ট করে দেবে। একমাত্র উপায় হচ্ছে তোমাকে আরও দ্রুত লেখার অভ্যেস করতে হবে এবং বেশি লিখতে হবে। অনেক সময় আমাদের লেখার অভ্যেস কম থাকার জন্য হাতের লেখা একটু স্লো হয়, তোমাকে একটু বেশি বেশি লিখতে হবে।
1: আর তুমি একটা ছোট কাজ করতে পারো যেটা আমরা স্কুলে করতাম,
0: এটা এটা সুনন্দা ম্যাম বলছে, প্লিজ শোনো মন দিয়ে।
1: না সেটা হচ্ছে আমরা না স্টপ ওয়াচ ধরে ধরে লিখতাম, মানে ধরো 100 শব্দ, 200 শব্দ,
0: 300 শব্দ, আমি ঘড়ি দেখে লিখতাম, যে 15 মিনিট লেখা হয়ে যেত আমি বন্ধ করে দিতাম লেখা।
1: না আমরা স্টপ ওয়াচ দেখে লেখা শুরু করেছিলাম, এতে না সত্যি সত্যি হ্যান্ডরাইটিং স্পিডটা বাড়ে। যেমন ধরো আগে তো কম্পিউটার ছিল না, যখন আগে ওই শর্ট এন্ড টাইপরাইটার শেখা হতো তখন কিন্তু ঘড়ি দেখে দেখে টাইপরাইটারে আমাদের টাইপ করতে দেওয়া হতো,
0: সেটা আমি একটা সময় শর্ট হ্যান্ড ছিল।
1: হ্যাঁ শিখেছি আমি,
0: বাবা শর্ট হ্যান্ড যে কি কঠিন,
1: চাকরি পাওয়ার জন্য এগুলো শিখেছিলাম, খুব কঠিন। যাই হোক, তো সেইভাবে কিন্তু তুমি তোমার হ্যান্ডরাইটিং স্পিডটাকে দেখতে পারো যে আমি এই মুহূর্তে এক মিনিটের মধ্যে কতটা বেশি ওয়ার্ড লিখতে পারছি, সেন্টেন্স লিখতে পারছি, প্যারাগ্রাফ লিখতে পারছি, সেটা তুমি নিজেই ক্যালকুলেট করে করে ঘড়ি ধরে ধরে ধরে এটা স্টার্ট করতে পারো। একদিনে তো হবে না, কয়েক মাস টানা,
0: একদিন হবে না কিন্তু একদিন
1: নিশ্চয়ই হবে, কয়েক মাস টানা প্র্যাকটিস করো, ডেফিনেটলি তুমি ওটা পারবে।
0: ওকে, যখন ভালো বাংলা গানের কথাই হচ্ছে তখন আরেকটু ভালো বাংলা গান শুনি, আবার ফিরে আসছি এক্ষুনি। সুনন্দা আর দীপ কিন্তু রয়েছে আজ সারা রাত তোমার সঙ্গে, 9903653992 নাম্বারে চটপট যা মনে আসছে তোমার, দুর্গাপুজো নিয়ে হোক, কেনাকাটা নিয়ে হোক, শপিং নিয়ে হোক, মন খারাপ মন ভালো যে কোনো জিনিস নিয়ে আমাদের নিশ্চিন্তে নির্দ্বিধায় মেসেজ করে ফেলো। গান শুনি, গানের উপর এক্ষুনি ফিরে আসছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঐশী একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়েছে। ঐশী লিখেছে যে, হাই দীপদা, সুনন্দাদি, তোমরা কেমন আছো? আমি ঐশী লিখছি। দেখো, জীবনের সব হিসাব সব সময় মেলে না, আর মেলানোর যে ভীষণ দরকার আছে এমনটাও নয়। চাঁদের স্নিগ্ধতা, খোলা আকাশ, প্রিয় একটা গান আর মনে একটু শান্তি, আমার সুখ এখানেই লুকিয়ে আছে। আমি হাসতে ভালোবাসি, আমি নিজের মতো বাঁচতে ভালোবাসি। দুনিয়া কি ভাবলো তাতে আমার খুব একটা কিছু যায় আসে না, কারণ আমি আমার খুশি থাকার কারণ আমি নিজেই। এই যান্ত্রিক যুগে সেলফ লাভ খুব জরুরি। আমার মনে হয় ঐশীর এই সেলফ লাভ, এই সেলফ লাভ নিয়ে সুনন্দা ভালো বলতে পারবে। আমি সুনন্দাকে সেলফ লাভ নিয়ে অনেক কথা বলতে শুনেছি। সুনন্দা খুব প্রেফার করে জিনিসটা সেলফ লাভ, মেয়েরা খুব পছন্দ করে সেলফ লাভ বিষয়টা।
1: ম্যাক্সিমাম মানুষ মনে করে সেলফ লাভ বোধ হয় একটু সেলফিশ হওয়া, শুধু নিজের ব্যাপারে বোঝা। অ্যাকচুয়ালি আমি বলি, সেলফ লাভ কখনো সেলফিশনেস নয়, এটা সেলফলেসলি সেলফিশনেস। হ্যাঁ, কারণটা বলছি, কারণ এটা আমি বিশ্বাস করে জানি না সবার একমত হবে কিনা। তুমি যদি ঠিকঠাক ভাবে নিজেকে নিয়ে খুশি না থাকো, আমি স্যাটিসফ্যাকশন, ভালোবাসা ছেড়েই দিলাম ও সমস্ত কথা, অ্যাটলিস্ট তুমি নিজেকে নিয়ে যদি খুশি না থাকো, তুমি কাউকে খুশি রাখতে পারবে না, তোমার সেই ক্ষমতাটা কখনো হবেই না। তুমি সবসময় ভেতরে একটা অ্যাংজাইটি, একটা মানে ওই ব্যাপারটা যে ধুর, আমার দ্বারা কিচ্ছু হলো না, এটা ভাল লাগছে না, সেটা ভাল লাগছে না, ওই ভাল লাগছে না ব্যাপারটা একটা খিটখিটে ব্যাপার, একটা রাগ, মানে সেটা কিন্তু পরবর্তী সময় আমাদের মধ্যে না একটা রূঢ় মানে ব্যক্তিত্বের জন্ম দেয়। তার ফলে কি হয়,
0: তুমি বলতে চাইছো এই যে আমার দিনের মধ্যে 18 বার মনে দূর আর কিছু ভাল লাগছে না, দূর সব ঠিকঠাক লাগছে না, দূর সব ছেড়ে ছুড়ে চলে যাব, মানে এটা তুমি বলতে চাইছো সেলফ লাভ এটাকে ঠিক করতে পারবে?
1: হ্যাঁ, কেন পারবে না। আর এটা নয় যে যারা নিজেকে ভালোবাসে বা সেলফ লাভে বিশ্বাসী তারা কখনো বলে না দিনে 18 বার, কেন 25 বারও বলে না যে আমার ভালো লাগছে না। এই যে তুমি বললে আজকে শুরুতে, তুমি একটা ডায়েটে রয়েছো, তুমি চিনি ছাড়া সমস্ত খাবার দাবার খাচ্ছ, ইটস অলসো সেলফ লাভ। কেন আছো তুমি এটাতে?
0: সোমবার ঘুম থেকে উঠে বা কোন ধরো শুক্রবার মনে হয় না শরীরটাকে টানতে অফিসে নিয়ে যাচ্ছি, কোনোভাবে এটাকে ভালো লাগার কোনো অপশন, কোনো উপায়, কোনো টোটকা তোমার কাছে আছে সুনন্দা?
1: অ্যাকচুয়ালি আমাদের ভালো না লাগার পেছনে কারণগুলো তাকে খুঁজতে হবে, কেন ভালো লাগছে না। আইদার আমি যতটা কষ্ট করছি তার বিনিময়ে আমি অনারিয়ামটা ঠিকঠাক পাচ্ছি না, যার ফলে আমার একটা ল্যাক হচ্ছে সেখানে যে ধুর এত খাটছি, পয়সা দিচ্ছে না। দ্বিতীয়ত আমি জানি যতটুকুই পাচ্ছি আমার যেতে হবে, কারণ আমার সংসারটা প্রতিপালন করতে হবে। তৃতীয়ত সেটা আমার কমফোর্ট জোন, আমি সেখান থেকে বেরোতে পারছি না, অন্য জায়গায় গেলে আমার আর একটু কষ্ট করতে হবে, আমি সেটা করতে চাইছি না। তো বেসিক্যালি এটার পেছনে প্রচুর কারণ থাকে, আরো কারণ আছে, যেমন অ্যাটমসফিয়ার ভালো লাগছে না, কারণ
0: আমার তো অনেকের মুখ দেখতে ইচ্ছা করে না।
1: এই তো বললাম না, অ্যাটমসফিয়ারটা ভালো লাগছে না, অফিস অ্যাটমসফিয়ার ঠিক নয়, সেখানে নিজেকে একটা কোণঠাসা ব্যাপারে মানে কোণঠাসা মনে হয় যে সব জায়গায় গ্রুপিজম চলছে আমার, তো সেখানে অ্যাটমসফিয়ারের কথাটাই আমি বলবো। তো দেখো, পার্টিকুলার প্রচুর কারণ আছে জানো তো অফিসে না যাওয়ার পেছনে, কিন্তু আমি মনে করি যে একটা রিজন আছে অফিসে যাওয়ার পেছনে, সেটা হচ্ছে যে
0: একটাই রিজন আছে, মাসের 1 তারিখে টুং করে একটা মেসেজের আওয়াজ আসে।
1: হ্যাঁ, শুধু কি তাই, তাহলে তো তুমি অন্য কাজও করতে পারতে। আমার মনে হয় তোমার যা ক্যাপাবিলিটি, তুমি যদি অন্য কাজ করতে, তুমি আরো ফার ফার বেটার, তুমি মানে অঙ্কটা,
0: আচ্ছা
1: মানে মানে একের পরে দুইয়ের পরে যে শূন্যগুলো আসে সেটা হয়তো তুমি আরো বেশি পেতে পারতে। বাট তারপরও তুমি কেন তোমার প্রফেশনে স্টিক করে আছো? বিকজ সেটার প্রতি তোমার ছোট্ট হলেও একটা ভালোবাসার জায়গা রয়েছে, তুমি বা তুমি পছন্দ করো সেটাকে, তাই তুমি সেটাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারছো না, তাই তো। তো ব্যাক টু আওয়ার সেলফ লাভ বিষয়টা, সেলফ লাভ মানে কিন্তু শুধু সেলফিশ হওয়া না। আমি মনে করি যে যদি আমি আমাকে খুশি না রাখতে পারি, আমি আমাকে ভালো না রাখতে পারি, সেটা হতে পারে ওই দীপদার মতন ডায়েট মেনটেন করে, হতে পারে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, হতে পারে দেরি করে ঘুম থেকে উঠে, অ্যাটলিস্ট ঘুমটা 8 ঘন্টার তো হোক। এমন কোথাও লেখা নেই যে তুমি সকালে উঠলে বড়লোক হয়ে যাবে, তাহলে ওই মিমটা সত্যি হয়ে যেত যে দুধওয়ালা বড়লোক হয়ে গেছে, ন এরকম নয়। এবার স্লিপ সাইকেল সবার আলাদা থাকে, কেউ 2 ঘন্টা ঘুমিয়েও দারুণ ঘুমোতে পারে, কেউ 8 ঘন্টা ঘুমিয়েও মনে হয় যে আরে বাস আরেকটু ঘুমোলে ভালো হতো,

0: সেলফ লাভ এই জন্য জরুরি, আমি যদি আমাকে ভালো না রাখতে পারি, আমার সঙ্গে রিলেটেড যে ইম্পর্টেন্ট রিলেশনশিপসগুলো আমি সেগুলোকে কখনো মেনটেন করতে পারবো না।
1: আর আমি তোমার সব কথা বুঝলাম, কিন্তু আমি বলছি যে আমি অনেক মেয়েকে আমার পরিচিত যারা রয়েছে তাদের এই সেলফ লাভের কনসেপ্টটা তাদের কাছে ক্লিয়ার দেখেছি, এবং তারা বলে যে আমি নিজে খুশি থাকতে নিজে শিখে নিয়েছি, বা কী করে নিজেকে খুশি রাখতে হবে আমি শিখে নিয়েছি। আমি বুঝি ছেলেরা এটা কেন পারে না।
0: কে বলেছে পারে না?
1: একটুখানি বলে যে না এইটুকুনি হচ্ছে আমার গোটা দিনের অক্সিজেন।
0: তার কারণটা হচ্ছে তারা সেই স্পেসটা হয়তো তাদের পার্টনারকে তাদের ফ্যামিলিকে কখনো দেয়নি। আর ছেলেদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, তাও আমি সব ছেলে বলবো না, ব্যতিক্রমী ছেলে আমি দেখেছি, তাই সব ছেলেকে আমি ইনক্লুড করছি না। ছেলেদের মধ্যে একটা প্রবণতা থাকে যে তারা না, যেহেতু আমাদের সোসাইটিতে ছেলেরা জন্ম হওয়ার পর ওদের একটাই রেসপন্সিবিলিটি থাকে যে তোমাকে রোজগার করতে হবে, আদারওয়াইজ তুমি পুরুষ নও। হ্যাঁ, যেটা একটা সময় মেয়েদের ছিল না, বাট এখন মেয়েদের ক্ষেত্রে তাই এসছে, করতেই হবে তোমাকে রোজগার। তো যেহেতু এখন অবধি আমাদের সোসাইটি সিংহভাগ ছেলেরা ফ্যামিলিটাকে রান করছে, তো তাদের ভেতরে একটা কনসেপ্ট খুব ইজিলি দেখা যায় যে আমি তো অনেক কিছু করছি, আমি বাইরে গিয়ে একটা বিশাল বড় সংগ্রাম করে আমি রোজগার করে আনছি, সেই জায়গার যে অবস্টিকলসগুলো সেটা তোমরা ফেস করছো না। এবার যে ঘরের ছোট ছোট ঝামেলাগুলো থাকে, সংসারের ঝামেলাগুলো থাকে বা হোম পলিটিক্স থাকে, সেইটাতে ছেলেরা ম্যাক্সিমাম টাইম পড়তে চায় না। এবার যদি মেয়েরা বলে যে জানো এই সমস্যা হয়েছে, তারা বলবে দেখো এই ফালতু জিনিসের জন্য আমাদের কাছে সময় নেই। তো ছেলেদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে একটা প্রবণতা থাকে, তারা সবসময় নিজেদের সমস্যাটাকে বাড়িয়ে দেখতে জানে, অন্যের সমস্যাটাকে তার কাছে সবসময় মনে হয় খুব ক্ষুদ্র একটা সিলি ম্যাটার, যদিও এটা তোমাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আমি বলবো, বা তোমাদের তৈরিই সেভাবে করা হয়েছে, যার জন্যে ছেলেদের মধ্যে যদি কখনো ঝগড়া হয়, ছেলে বা ছেলেদের মধ্যে দেখবে বেশি দিন খুব একটা ঝগড়াটা স্টে করে না, বন্ধু বন্ধু ঝগড়া করলে ও ঠিক আছে এক সপ্তাহ ম্যাক্সিমাম, তারা আবার ভুলে যায়, তারা আবার এক হতে পারে। বাট মেয়েদের ম্যানুফ্যাকচারিং না ঈশ্বর খানিকটা ডিফারেন্ট করেছে। প্রথমত খুব ইজিলি তারা ঝগড়ায় যাবে না, বিবাদে যাবে না, সমস্যায় জড়াবে না, কিন্তু বাই ডিফল্ট যদি কখনো জড়ায় সেটা এমনও হতে পারে কয়েকটা জন্ম লেগে গেছে সেটাকে মানে রিকভার করতে।
1: মায়ের আঁচলে একটা অদ্ভুত নরম গন্ধ আছে, যে গন্ধে মিশে আছে একরাশ শান্তি, একটা স্নিগ্ধতা। পৃথিবীর সব থেকে দামি তোয়ালে কোমলতাও মায়ের আঁচলের কাছে হার মানে, তার কারণ মায়ের আঁচল শুধু একটা কাপড় নয়, ওটা সন্তানের কাছে তার সব থেকে নিরাপদ আশ্রয়। খুব সুন্দর, একদম ঠিক, এটা তো ফ্যাক্ট। আমি যেহেতু পারফিউম নিয়ে একটু চর্চা করি, দুবাইয়ে না বেশ কিছু পারফিউমের এক্সপার্টস রয়েছেন এমন, যাদের কাছে তুমি গেলে তারা তোমাকে তোমার প্রিয় গন্ধের একটা রিক্রিয়েশন তৈরি করে দেন। ধরো তুমি তোমার ছোটবেলায় তোমার বাবাকে একটা আফটার শেভ মাখতেন, তোমার বাবা তার গন্ধ হয়তো তোমার মনের মধ্যে তোমার ছোটবেলা থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, বাবা কথাটা বললেই তোমার নাকে হয়তো সেই আফটার শেভের গন্ধটা ভেসে ওঠে। এবার বড় হওয়ার পর তোমার মনে হয়েছে বাবার সেই আফটার শেভের গন্ধটাকে আমি রিক্রিয়েট করতে চাই। তো তুমি এরকম এক্সপার্টদের কাছে গেলে, বিশেষ করে এটা দুবাই কেন্দ্রিক অনেক বেশি হয় কারণ ওদের এক্সপার্টিজটা ব্যাপারে অনেক বেশি, তো ওরা সেই রকম পারফিউমের গন্ধটা রিক্রিয়েট করে দেন। অদ্ভুত অদ্ভুত গন্ধের রিক্রিয়েশন রিকোয়েস্টে যায় এরকম, কারোর কাছে যায় বাবার আফটার শেভের গন্ধ, কেউ চায় ছোটবেলায় মা চুলে যে শ্যাম্পুটা করতেন স্নান করে বেরিয়ে আসার পর যে গন্ধটা আসতো সেই গন্ধটা, অনেকে নিম সাবান ছোটবেলায় মাখতেন, চন্দনের সাবান ছোটবেলায় মাখতেন, সেগুলোর গন্ধ রিক্রিয়েশন করতে চান অনেকে। সব রকম গন্ধেরই হয়তো রিক্রিয়েশন করা যায়, হয়তো সব গন্ধকে আবার রিক্রিয়েট করা যায়, কিন্তু যে গন্ধটা যায় না সেটা হচ্ছে মায়ের আঁচলের গন্ধটা। একটা রান্না করার পরে হাতে মশলা দেওয়া, সে হাতটা মোছা, তারপর সেই আঁচলটা দিয়ে যখন মা পাশ কাটিয়ে চলে যেত যে গন্ধটা নাকে আসতো সেই গন্ধটা সত্যি কোনো রিক্রিয়েশন হয় না। থ্যাংক ইউ খুব সুন্দর একটা মেসেজ করার জন্য। পরে মেসেজ কে পাঠিয়েছি দেখি। আচ্ছা আমি পরে মেসেজ যেটা পাঠিয়েছি খুব কঠিন একটা মেসেজ, জানি না এটা উত্তর কীভাবে দেওয়া যাবে। কীভাবে বুঝবো যে আমি একজন ভালো মানুষ কিনা? আমরা তো অন্যদের ভালো মানুষকে জাজ করতে করতেই দিন কাটিয়ে ফেলি।

0: আমি নিজে একজন আদৌ ভালো মানুষ কিনা সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে?
1: নিজের সঙ্গে সৎ থাকা,
0: আমরা কি নিজের প্রতি সত্যি সৎ থাকি? সুনন্দা, আমার মনে হয় তো মানুষের এখন, বহু মানুষেরই এখন বোধ হয় আয়নায় নিজেকে দিনের শেষে দেখার মতো বুকের পাটা থাকে না। কারণ মানুষ সারাদিন এত রকমের ভেকধারী মুখোশ পরে ঘোরে চারদিকে, যে সে আসলে কেমন সেটা কি সে নিজের কাছ থেকে লুকোতে চায়? আমার এটাই প্রশ্ন।
1: আচ্ছা তুমিই ভাবো না, মানে আমরা তো মানুষ, আমাদের মধ্যে ভালো আর খারাপ দুটোই 50-50 আছে, তারপরে 100% হলো মানুষ হিসেবে। বাট আমরা যে যখন অন্যকে জাজ করি তখন আমরা ভুলে যাই যে আমার মধ্যে ফ্লজেস কী কী আছে। আমি তাকে বলছি যে সে খুব ভালো, আরে সে খুব খারাপ, খারাপ ব্যবহার করেছে। দিনে একটা একটা সময় অ্যাটলিস্ট না নিজের সঙ্গে বসা উচিত, ফোনটা হাতে না নিয়ে, কোনো গান বাজনা মানুষজন সব কিছু থেকে ডিট্যাচড হয়ে অন্ততপক্ষে 5 মিনিট হোক, সে 5 মিনিটে নিজেকে জিজ্ঞেস করতে হয়, আচ্ছা আমি যে তাকে খারাপটা বলছি আমি কী কী ভুল করেছি জীবনে, আমি আজকে কী কী ভুল করেছি, আমি তো একটা রিক্সাওয়ালাকে গালিগালাজ করেছি আমার থেকে বেশি টাকা চেয়েছে বলে, তাই না? আমি তো আমার যে হাউস হেল্প আছে তাকে 2 পয়সা কম দিয়েছি, আমি তো অমুকের টাকাটা মেরেছি, আমি তো অমুক জায়গায় খারাপ করেছি, তখন না লিস্টটা বেরিয়ে যায়।
0: কিন্তু তাহলে আমার প্রশ্ন সুনন্দা, এই কথাগুলো, এগুলো অনেক মানুষকে, আমি ব্যক্তিগতভাবে এইরকম অনেক মানুষকে চিনি যারা এই খারাপ আচরণগুলো করেছে, আমার চোখের সামনেই করেছে, তারপরেও তারা অন্যদের এই রকম আচরণের সমালোচনা যখন করে, সেটা সোশ্যাল মিডিয়ায় করতে পারে, কোনো কোনো সময় অন্য কারোর সামনে গিয়ে প্রশংসা করার সময় করতে পারে। আমি বুঝি তারা তো নিজেরা জানে যে তারা ভুল, তারা ভেতরে এই ভুলটা করেছে, তারা সেই বোঝাটা ক্যারি কী করে করে হাসি মুখে, আমি এই ট্রিকটা জানতে চাই।
1: আরে এটাই তো মানুষের ভুল বদলানোর আসল ট্রিক, এটা যদি সবাই শিখে যেত তাহলে পৃথিবীতে এত সমস্যা হতো না, সবাই সেটা লুকিয়ে রাখতে পারতো। আমাদের তো দুটো ফেস থাকে, সেটা আমি আমি হলফ করে বিশ্বাসও করি, আমি অ্যাকসেপ্ট করি, আমি সবসময় বলি তুমি বাড়িতে যেভাবে থাকবে, তুমি তোমার কাজের জায়গায়, তুমি বাইরে সোসাইটিতে সেভাবে থাকবে না, না আমি থাকি, না তুমি থাকো, না এক্স ওয়াই জেড কেউ থাকে। এখানে একবার বিতর্ক হয়েছিল আমার সঙ্গে, কথা কাটাকাটি হয়েছিল বহু মানুষের, বলছে যে না আমরা যা ভেতরে তা বাইরে। আমি বললাম কখনো সেটা সম্ভব নয়।
0: আচ্ছা,
1: কারণ বাড়িতে না আমরা কমফোর্টেবলি থাকি, তখন আমাদের ভাবতে হয় না যে আচ্ছা আমি এটা বলবো, আমি এইভাবে হাসবো, আমি এই আচরণ করব। কারণ আমি জানি বাড়িতে আমাদের সারাউন্ডিং যারা রয়েছেন তাদের আমরা আমাদের জীবনের সব থেকে কাছের আর ইম্পর্টেন্ট মানুষ বলে মনে করি, সেখানে আমাদের লুকোনোর কিচ্ছু নেই,
0: বা তারা আমাদের অতীতটা জানে,
1: অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎটাও হয়তো তারা জানে। তাই তো বললাম তাদের কাছে লুকোনোর কিচ্ছু নেই, হয়তো সেইখানে আমরা নিজেদের মতন করে বেরিয়ে আসতে পারি। আরেকটা সত্তা হচ্ছে যেটা আমরা সোসাইটিতে দেখাই, কারণ সোসাইটির কিছু নর্মস রয়েছে, সোসাইটিতে থাকতে গেলে কিছু প্রোটোকলস আমাদের মানতে হয় সবাইকে। কাজের জায়গা তো আমরা সেভাবে পারবো না, যেভাবে কমফোর্টেবলি বাড়ি ঘরে থাকি সেভাবে আমি আমার কলিগদের সঙ্গে আচার আচরণ করব না। আমি যখন অপরিচিত কোনো একটা জায়গায় যাব, সেটা অনুষ্ঠান হোক, ইভেন্ট হোক, হোয়াটএভার, সেখানে নিশ্চয়ই আমি বাড়িতে যেভাবে থাকি সেভাবে থাকবো না। তো এই এই যে পার্থক্যগুলো, এগুলো প্রত্যেকটা মানুষের থাকে। এবার তুমি যে বলছিলে না ভুল বদলিয়ে, ভুল মানুষ যখন অন্যকে জ্ঞান দেয় সঠিক হওয়ার, তারা কী করে পারে? তো তারা জীবনের এই ব্যালেন্সটাকে এত সুন্দরভাবে মেনটেন করেছে যে তারা শুধু মানুষকে নয়, কখনো কখনো নিজেদের ওপরও সেই একটা ধুলোর প্রলেপ চাপিয়ে দেয়। তারা হয়তো নিজেও দেখে না যে অ্যাকচুয়াল আমিটা কী, তারা সেই একটা ভুলের মধ্যেই থাকে।
0: বেশ, অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, অনেক প্রশ্ন আরও নতুন নতুন জন্মাচ্ছে, আলোচনার গভীরতা বাড়ছে, আড্ডা আরও লম্বা হচ্ছে। সবে তো মাঝ রাস্তা পেরিয়ে এসেছি, হাতে সময় রয়েছে এখন অনেক। 9903-5992 নম্বরে আমরা আছি তোমার সঙ্গে, তোমার মনের যে কোনো কথা, তোমার যে কোনো অভিজ্ঞতা, যে কোনো প্রশ্ন, ছোটো বড়ো সিলি বিগ যে কোনো প্রশ্ন নিয়ে। সুনন্দা আর দীপ এই মুহূর্তে 107 FM রেইনবোতে চলছে চুপ কথা, আর আবার একটু ভালো গান শুনি, গানের ওপারে এক্ষুনি ফিরে আসি তোমাদের মেসেজ নিয়ে।
2: আমার ভিনদেশী তারা

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে, হ্যালো তুমি শুন।

0: FM Rainbow তে চুপ কথা, চুপ কথা 107 FM Rainbow তে চুপ কথা
1: না 2441139 তুমি আদৌ বেলাবসকে খুঁজে পাবে কিনা আমি জানি না,
2: কিন্তু এই নাম্বারটায় বহু মানুষ ফোন করেছেন এক সময়। এটা অঞ্জন দত্ত একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই ফোন নাম্বারটা, মানে যার বাড়ির ফোন নাম্বার ছিল তিনি শেষ পর্যন্ত ফোন তুলেই প্রথমেই কথাটা বলতেন যে না এখানে বেলাবস বলে কেউ থাকে না, আপনারা বিশ্বাস করুন।
1: তবে 9903650992 কিন্তু আর যে দীপ আর সুনন্দা রয়েছে তোমার চুপ কথা শোনার জন্য, তাই চটপট এখনও যারা পাঠাওনি মনের কথা, প্লিজ একেবারে শেষ আওয়ারের জন্য কিন্তু বসে থেকো না, ততক্ষণে হয়তো আমাদের লিস্ট অনেক বড় হয়ে যাবে, হয়তো তোমাদের কমেন্টসের একেবারে তলায় গিয়ে ঠেকবে তোমার মনের কথা, তাই চটপট পাঠিয়ে দাও তোমার মনের কথা আজকে চুপ কথায়।
2: শান্তিনিকেতন থেকে একটা খুব সুন্দর মেসেজ এসেছে আমাদের কাছে। হাই সুনন্দা আর দীপ, তোমাদের ভীষণ ভালো লাগছে শুনতে, আমার নাম অঙ্কিতা ভট্টাচার্য, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে তোমাদের প্রোগ্রাম শুনছি। গোটাদিন অফিসের পর রাতে এত সুন্দর একটা প্রোগ্রাম সারাদিনের সব ক্লান্তি কয়েক মিনিটে ভ্যানিশ করে দেয়। শান্তিনিকেতন তো আমাদের প্রাণের শহর, শান্তির শহর, বৃষ্টি ভেজে শান্তিনিকেতন কিন্তু অসাধারণ সুন্দর। তোমরা কি কখনো শান্তিনিকেতন এসেছো জানিও, আর না এলে আসার নিমন্ত্রণ রইল। শান্তিনিকেতন কিন্তু শান্তির আশ্রয়। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গা পুজো ভীষণ ভালো কাটিও, অঙ্কিতা ভট্টাচার্য লিখে পাঠিয়েছে।
1: একদম অঙ্কিতা, আমরা সবাই গেছি মোটামুটি, মানে বাঙালি আবার শান্তিনিকেতন যাবে না সে কি কখনো হতে পারে?
2: হ্যাঁ, বাঙালি শান্তির খোঁজে শান্তিনিকেতন গেছে কিনা বলতে পারবো না, তবে ভালো বাঙালি খাবারের খোঁজে বহু মানুষ শান্তিনিকেতন গেছে, ইনক্লুডিং মাইসেলফ।
1: থ্যাংক ইউ সো ভেরি মাচ এত সুন্দর করে তোমার এই মেসেজটা পাঠানোর জন্য। আসন্ন শারদ উৎসব তোমারও খুব ভালো কাটুক।
2: আমি কিন্তু শান্তিনিকেতনের একদম অন্যরকম একটা লুক দেখেছি, যেহেতু আমার খুব ভালো একজন বন্ধু শান্তিনিকেতনে থাকে। তো শান্তিনিকেতন তো লোকে কি করে, দিনের বেলা যায় বোলপুরে নামে, সেখান থেকে রিক্সা ধরে রিসর্টে যায়, তারপরে গোটা সোনাঝুরির হাটে কাটায়, ভালো একটু খাওয়া দাওয়া, ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে খুব সুন্দর বাঙালি খাবারের থালি সার্ভ করে, সেখানে খায়।
1: বাট কখনো রাতে
2: শান্তিনিকেতন বলতে যাচ্ছিলাম যে আমি রাতের শান্তিনিকেতন বিশ্বভারতীর ভিতরে ক্যাম্পাসের ভিতরে সেখানে যে কফি ঠেকগুলো আছে, কফির আড্ডা আছে, এবং যেটা আমার সব থেকে ভালো লাগে শান্তিনিকেতনের, যে ইউরোপিয়ান যে কালচার বা আমেরিকান যে কালচার, মানে একটা পড়াশোনার জায়গার ভিতরে বহু রকমের মানুষের সমাহার, মানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ একটা জায়গাতে, যার একটা ছোট রূপ আমি রবীন্দ্রভারতীতেও দেখেছি, তারই একটা যেন বড় ভার্সন দেখতে পাওয়া যায় বিশ্বভারতীতে, যে অনেক ভাষাভাষী, অনেক ন্যাশনালিটি মানুষ, ছেলে মেয়ে ইনক্লুডেড, তারা বিভিন্ন জায়গায় বসছে, কফি খাচ্ছে, কত রাত পর্যন্ত কফি ঠেকগুলো চলে, মাই গুডনেস, আমাকে তো আমার যাদবপুর আর সিউর দিনের কথা মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ, সেখানে বসে সেখানে কফির পর কফি আসছে, আড্ডা চলছে, রাত কেটে যাচ্ছে, এবং এত রকমের মানুষ, এবং সেখানে কত রকমের পোশাক, কত রকমের কালচার, কত রকমের ভাষা, কত রকমের গল্প, আমার ভীষণ ইউনিক লেগেছে, যেটা আমি আমাদের দেশে অন্তত তার কোথাও দেখতে পাইনি। অনেক ইনস্টিটিউটে, এডুকেশনাল ইনস্টিটিউটে আমি গিয়েছি, আমি এত ডাইভার্সিটি কোথাও দেখতে পাইনি। শুধুমাত্র এই ডাইভার্সিটি ইউরোপিয়ান আর ইউএসএর ইনস্টিটিউটগুলোতে দেখতে পাওয়া যায়, যেখানে বহু দেশ থেকে মানুষ এসে পড়াশোনা করে, সেটা কিন্তু আমি বিশ্বভারতীতে পেয়েছি। আর যেটা সুনন্দা বলো রাতের শান্তিনিকেতন, ও এম জি, জাস্ট ও এম জি, আমি রাতেরবেলা স্কুটার নিয়ে শান্তিনিকেতনে ঘুরেছি, দ্যাটস আ অসম এক্সপিরিয়েন্স, দুর্দান্ত, আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আর একটা জিনিস আমার অসাধারণ লেগেছে, সেটা হচ্ছে শান্তিনিকেতনে কিছু গুণী মানুষের বাড়ি রয়েছে, যার মধ্যে আমি একজন আর্টিস্টের বাড়ি ভিজিট করার আমার সৌভাগ্য হয়েছিল, অত্যন্ত নাম করা একজন স্বনামধন্য আর্টিস্ট, তিনি হচ্ছেন একজন মৃৎশিল্পী, তিনি মাটি দিয়ে অনেক রকম জিনিস বানান। আমি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, তার বাড়ির স্টুডিওটা পুরো কাঁচের, তার বাড়ির বাইরে দাঁড়ালে তার স্টুডিওটা দেখতে পাওয়া যায়, তার ভিতরে অসাধারণ সমস্ত স্কাল্পচার রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে, এবং সেগুলো অনেক দামের, মানে সেগুলো আমার কেনার সাধ্যই নয়। তো যখন আমার পরে ওনার সঙ্গে কথা হয়েছিল, উনি বলেছিলেন যে এগুলো বিদেশিদের জন্য, ওরা বেশি, বেসিক্যালি ওরাই কেনে বেশি, কিন্তু আমি বলছি যে সেই বাড়িটা আমি দেখেছিলাম, পুরো বাড়িটা একটা হচ্ছে নন কার্বন ফুটপ্রিন্ট, সেই বাড়িতে কোথাও কোনো এমন জিনিস নেই যেগুলো সিমেন্ট বা ইট, মানে কংক্রিট দিয়ে তৈরি, মানে জিরো কার্বন হোম যে কনসেপ্ট

0: আছে যে বাড়ি তৈরিতে এমন কোন মেটেরিয়াল ইউজ করা হয়নি যে এখান থেকে দূষণ হতে পারে। পুরো বাড়িটা মাটি, গাছপালা, নারকেলের খোল, খড় এই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা। তো মানে অসাধারণ এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না, এটা শুধু ফিল করার মতন ওখানে দাঁড়িয়ে।
1: তবে আমি আরও একটা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই। প্রথমবার শান্তিনিকেতনে গিয়ে যখন আমরা আমার দাদার বাড়িতে থেকেছিলাম, তিনি তখন পিএইচডি করতেন, তো সেই কারণেই আমরা রাতের শান্তিনিকেতন ক্যাম্পাসের ভেতরটাতে সমস্ত কিছু ঘুরতে পেরেছি। যাই হোক, তো প্রথম দিন রাতের বেলা যখন আমরা বসে আড্ডা মারছি, তখন প্রায় কটা হবে, 8:30-9 সুন্দর বারান্দার মধ্যে চা খাচ্ছি, সবাই মিলে আড্ডা মারছি। তো প্রথম দিন আমি খুব ভয় পেয়েছিলাম, কারণ ওখানে যে নাইট গার্ড থাকেন, এত বিচ্ছিরি একটা মাসি ফু দিতে দিতে তিনি আসছিলেন, যার শব্দে আমার মানে আমি ভাবছিলাম কোথায় চলে এসেছি। মানে একে তো একটা বাড়ি এখানে হলে আরেকটা বাড়ি অনেকটা দূরে, অন্ধকারে মোটামুটি কিছু দেখা যায় না, পুরো
0: অন্ধকার, আলো নেই,
1: অন্ধকার আলো নেই, ঝিঝি পোকার ডাক সেই সময় যদি হঠাৎ এত অন্ধকার আর নিস্তব্ধতার মাঝখানে একটা মানে বিভৎস আত্মনাদের মতন একটা বাঁশি তোমার কানে ঢোকে, মানে ভাবো তখন তোমার সিচুয়েশন কি হবে। তুমি তাও প্রথমবার গেছো, তো এটা একটা ফানি ইনসিডেন্ট আমার সঙ্গে হয়েছিল। আমি পুরো ভয় টয় পেয়ে চিৎকার করে আমি ঘরে ঢুকে গিয়েছিলাম। পরে সবাই মিলে আমাকে টেনে হিঁচড়ে বার করে বলছে, ওনাকে দাঁড় করিয়েছে আমার দাদা, বলছে কি করলে ভাইয়া তুমি, আমার বোনটা তো ভয়ে ঘরে ঢুকে গেল। বলছে ওরে এটা বাঁশি রে, বাঁশি তুই ভয় পাস না, উনি নাই।
0: আমার একটা অসাধারণ অভিজ্ঞতা রয়েছে, আমি ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ যেতে সেই সময় আমি শান্তিনিকেতনে ছিলাম, ইভেন তখন অল ইন্ডিয়া রেডিওর কাজের সূত্রেই ছিলাম। আমাদের একটা ভীষণ বড় গ্রুপ আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম এখান থেকে, একদম এই অল ইন্ডিয়া রেডিও থেকে, এটা অনেকদিন আগের কথা বলছি। তো সেদিনকে ইন্ডিয়ার ফাইনাল ছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল, ইন্ডিয়া সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতে। তো সেদিনকে আমরা অনেকক্ষণ মানে গোটা সন্ধেবেলা থেকে অনেক রাত পর্যন্ত শান্তিনিকেতনে আমরা একদম মানে রাস্তায় নেমে প্রচুর হই হুল্লোড় করেছিলাম, আমার মনে আছে। এত হই হুল্লোড় করেছিলাম, এত হই হুল্লোড় করেছিলাম যে পরের দিন আমাদের আর ট্রেন ধরার কথা ছিল পরের দিন, কিন্তু আমরা কেউ পরের দিন ট্রেন ধরতে পারিনি। আমরা সবাই ঘুমোচ্ছিলাম, অনেক বেলায় আমাদের ঘুম ভেঙে যে আমাদের ট্রেন চলে গিয়েছিল, আমরা আরও একদিন থেকে গিয়েছিলাম ওখানে, কারণ আমাদের এত অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছিল। আর প্রচুর বন্ধুবান্ধব তখন আমাদের আকাশবাণীর একটা অনেক বড় টিম গিয়েছিলাম আমরা, তো আমরা খুব আনন্দ করেছিলাম। এবং আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, আমি তখন টু হুইলার চালাতে পারতাম না, কিন্তু আমার রাতেরবেলা শান্তিনিকেতনে, এটা আমি আমার লাস্ট ট্রিপটার আর অনেক আগের কথা বলছি, 2011-12 কিছু এরকম সময় হবে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এক্ষুনি কোন সাল, কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল সে বছরের কথা বলছি। তো আমি একটা টু হুইলার নিয়ে না মোরামের রাস্তায় ফুল পিক আপ দিয়ে দিয়েছিলাম, আর মোরামের ওখানে যে রিসর্টে আমরা ছিলাম, রিসর্টের মাটি ওপরে ছোটো ছোটো নুড়ি পাথর মোরাম দিয়ে এরকম করে রাস্তা তৈরি করা ছিল। আর সেই টু হুইলারটা যে স্পিডে মোরামের ওপর স্লিপ করলো, বাইক একদিকে চলে গেল, আমি একদিকে পড়ে গেলাম, আমি পুরো মোরামের ওপরে পড়লাম, হাঁটু কেটে রক্তারক্তি কাণ্ড রাতেরবেলা, ভয়াবহ একটা। বাট আমি সত্যি তারপরও আমি একাধিকবার গিয়েছি, অনেকের সঙ্গে গিয়েছি, ফ্যামিলি নিয়ে গিয়েছি, বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছি, সব রকম করেছি, আমার ভীষণ ভালো লাগে শান্তিনিকেতন। থ্যাংক ইউ অঙ্কিতা, অঙ্কিতার একটা মেসেজ আমাদের দুজনের অনেক স্মৃতি মনে করিয়ে দিল। পরের মেসেজ পাঠিয়েছে হাওড়া থেকে অর্ক, লিখেছে যে আজ একটা সাজেশন চাইছি তোমার থেকে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চাই, পড়াশোনায় আর নিজের ওপর একটু সময় দিতে চাই, কিন্তু বারবার মনে হয় একটু রিলস দেখি, অন্যরা কি পোস্ট করলো একবার দেখি, এর জন্য নিজের সময় নষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু না দেখলে কেমন একটা অদ্ভুত লাগছে, ফোনের দিকে হাত চলে যাচ্ছে, কি করে ফোনে সময় কাটানোরটা কমাতে পারি প্লিজ যদি বলো আমাকে।
1: খুব জেনুইন আর ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাটা যেটার কথা আমরা ম্যাক্সিমাম টাইম
0: শুনি। আমার একটা জিনিস শুধু এটুকুনি বলার শুনান যে অর্ক কিন্তু প্রবলেমটা বুঝতে পেরেছে, মানে প্রবলেমটা 50% ও নিজেই সলভ করে ফেলেছে।
1: এটাই আমি বলতে যাচ্ছিলাম যে তুমি অর্ধেক সমস্যার সমাধান করেই ফেলেছো, আর বাকি অর্ধেক দেখো আমরা যদি ডিটারমাইন থাকি যে আমি এটা করব এটা করব না, তাহলে হয়, আর এটা প্র্যাকটিসে হয়। আমি একটা ছোট্ট ট্রিক বলতে পারি যেটা একসময় আমিও ট্রাই করেছি, যখন খুব বেশি সোশ্যাল মিডিয়াতে কাজ করার, ধরুন আমাকেও খুব সার্ভিলেন্সে থাকতে হতো, তো সেই করতে করতে আমারও একটা হ্যাবিট হয়েছিল বিচ্ছিন্ন, তুমি না ফোনটাকে গ্রে স্কেলে করতে পারো, মানে আমরা যে ওয়ালপেপারটা থাকে সেটাকে গ্রে করে দিতে পারো, সাদা কালো করে দিতে পারো। এতে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হয়, সেটা হচ্ছে যখনই দেখবে কোনো কালার তোমার চোখের সামনে আসছে না, মানে সাদা কালোটা আসছে খুব বেশি, সেই বস্তুটার প্রতি, জিনিসটার প্রতি দেখবে আস্তে আস্তে আমাদের অ্যাট্রাকশনটা কমতে থাকে, ব্রেইন সিগন্যাল দিতে থাকে যে ঠিক আছে।

0: কালার পাচ্ছি না, হিসেব আছে, ঠিক আছে আস্তে আস্তে এগোবো, ঠিক আছে আর একটু পরে ধরবো, ঠিক আছে, ব্রেন স্লো হয়ে যায়। কারণ আমাদের এটা বুঝতে অনেকটা দিন লেগে গেছে, যেটা আজকাল আমরা প্রায় প্রত্যেকে বুঝি, যে এই যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত অ্যাপ্লিকেশনসগুলো রান করছে খুব সাকসেসফুলি, তারা না অনেক বড় বড় সাইকোলজিস্টদের সঙ্গে বসে কনসাল্ট করে কিন্তু এগুলো বানিয়েছে। কোন কালারটা আমাদের ব্রেনকে হিট করবে, কোন কালারটা আমাদের ডোপামিনটাকে খুব সুন্দরভাবে রিলিজ করবে, কী ধরনের কন্টেন্ট, কী ধরনের বিষয়, কতটা মিনিট, কতটা সেকেন্ড আমাদের মনোযোগটা ধরে রাখতে পারবে, সব কিছু কিন্তু মানে ক্যালকুলেটেড, ওগুলো খুব আগের থেকে প্রি ডিসাইডেড। তো সেটা একটা ফাঁদ অবশ্যই, ফাঁদ থেকে বেরোতে গেলে তো আমাদের সেগুলো ডিকোড করতেই হবে। তাই তোমার প্রথম কাজ হবে, দেখো 50% সমস্যা তুমি সমাধান করে ফেলেছ, আর 50-এর মধ্যে প্রথম কাজ হবে তোমার ফোনটাকে গ্রে স্কেলে রেখে দেওয়া। দেখবে এতে আস্তে আস্তে আস্তে আস্তে এর প্রতি তোমার আকর্ষণটা কমছে, আস্তে আস্তে তুমি হাত ধরাটা ছেড়ে দিচ্ছ, মানে ফোনে হাত দেওয়াটা ছেড়ে দিচ্ছ। দ্বিতীয়ত, তুমি যখনই খুব ইম্পর্টেন্ট কাজ করতে বসবে তার 1 ঘন্টা আগে ফোনটাকে তুমি সুইচ অফ করো। যেহেতু তুমি স্টুডেন্ট, আমার বিশ্বাস এই ফোনটার প্রয়োজন তোমার সবসময় হবে না, প্রয়োজন নেই তোমার, স্পেশালি তুমি যখন বাড়িতে বসে লেখাপড়া করছো, তোমার মা বাবা কেউ না কেউ বাড়িতে আছেন, ফোনটাকে না তাঁদের মধ্যে থেকে যে কেউ একটা হাতে দিয়ে দাও, তুমি সুইচ অফ করে দিয়ে দাও, কিন্তু দিয়ে দাও। এটা শুনতে একটু চাইল্ডিশ মনে হতে পারে, বাট জানো তো এটা খুব এফেক্টিভ। শুরু শুরুতে দেখবে 10 বার তুমি মানে বইয়ের টেবিল থেকে উঠে চলে এসেছো ড্রয়িং রুমে, বা তোমার মায়ের সঙ্গে রান্নাঘরে বসে গল্প করছো, কারণটা কিন্তু ফোন। ওটা একটা গার্লফ্রেন্ডের মতন বারবার তোমাকে টানবে যে তুই একটু এদিক আয়, আমাকে একটু দেখ, বা বারবার তোমাকে রিফিউজ করতে হবে যে ঠিক আছে তোমাকে আমি দেখবো আমার অবসর সময়। সারা দিনের মধ্যে না সময়টাকে কম করে নিয়ে আসো, একটা জাস্ট তোমার একটা ফিক্সড টাইম করো যে আমি ফিক্সড টাইমের মধ্যেই আমার গার্লফ্রেন্ডটাকে হাতে নেবো, তাকে দেখবো, মানে যাকে আমরা মোবাইল ফোন বলি। এর বাইরে যখনই সে ডাকবে তুমি কিন্তু যেও না, এটা একদিনে হবে না, সেটা প্র্যাকটিস করতে হবে।
1: অ্যাকচুয়ালি যেটা হয় না, আমাদের কি হয়, আমাদের ব্রেন এমনভাবে এভলিউট হতে শুরু করে দিয়েছে এই পোস্ট মোবাইল ফোন যুগে, যে আমাদের সবসময় এক্সাইটমেন্টে চাই। স্টুডেন্ট বলো, সার্ভিস যারা করেন, যারা ব্যবসা করেন, যে কোনো অ্যাডাল্ট বা যারা এখনও মাইনার, প্রত্যেকের ব্রেন সারাদিন এক্সাইটমেন্ট চাইছে। রিলসের মধ্যে এক্সাইটমেন্ট, সোশ্যাল মিডিয়া স্টেটাসের মধ্যে এক্সাইটমেন্ট, ভিডিওর মধ্যে এক্সাইটমেন্ট, স্টিলের মধ্যে এক্সাইটমেন্ট, কন্টিনিউয়াস ডোপামিন রিলিজ আমাদের ব্রেন চাইছে। তাই যে সময়টা আমার ব্রেন ডোপামিন পাচ্ছে না, কন্টিনিউয়াস আমার মনে হচ্ছে আমার আরেকটু ডোপামিন চাই, আমার আরেকটু ডোপামিন চাই, এটা অনেকটা নেশার মতন। এটা রিভার্স করার যে কথাগুলো সুনন্দা বললো, সেখানে তোমার এই অভ্যেসটা, কন্টিনিউয়াস ফোনের দিকে তাকানোর অভ্যেসটা, ফোনটা হাতে নেওয়ার অভ্যেসটা কমবে। কিন্তু যদি সাইকোলজিটাকেই এন্টায়ার রিভার্স করতে চাও, তাহলে তোমাকে বোর হতে শিখতে হবে। কীভাবে বোর হব সেটা তোমাকে শিখতে হবে। বোর হওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা এখন বোর হতে চাইছি না,
0: বোর হতে সময় নেই আমাদের,
1: আমাদের কাছে বোর হওয়ার সময় নেই। তুমি ভেবে দেখো, আজ থেকে 40-50 বছর আগে যখন তোমার মা বাবা ইয়াং তোমার মতন বয়সী ছিলেন, তারা যখন ট্রাভেল করতেন ট্রেনে করে, একটা স্টেশন থেকে ধরো 2 ঘন্টার ডিস্টেন্স আর একটা স্টেশনে কোথাও একটা তারা যাবেন, তাদের কাছে তো হাতে মোবাইল ফোন ছিল না। তোমার মা আর বাবা একসঙ্গে জার্নি শুরু করতেন এবং তারা 2 ঘন্টা ট্রাভেল করে পরে যে স্টেশনটা তাদের গন্তব্য সেখানে গিয়ে নামতেন। তারা এই 2 ঘন্টার রাস্তা কী করতেন? গল্প করতেন, কখনো জানলার দিকে তাকিয়ে থাকতেন, সবসময় কথা নাও থাকতে পারে দুটো মানুষের মধ্যে বলার জন্য। তখন তারা ট্রেনের অন্য সহযাত্রীদের দিকে তাকাতেন, জানলা দেখতেন, আকাশ দেখতেন, গাছগুলো চলে যাচ্ছে সেগুলো দেখতেন, বোরই হতেন। 2 ঘন্টা জার্নিতে যত না বোর হবে, 4 ঘন্টা জার্নিতে আরও বেশি বোর হবে, ওভারনাইট জার্নিতে আরও বোর হবে, 24 ঘন্টার জার্নি হলে আরও বোর হবে। কিন্তু তারা বোর হতে হতেই যেতেন। সেই বোরডম কাটানোর জন্য কখনো সকালবেলা খবরের কাগজ, কখনো দুপুরবেলা একটু গল্প পাশে লোকেদের সঙ্গে, এইভাবে বোরডমটা কাটত। কিন্তু আমি বা তুমি যখন ট্রাভেল করি, 2 জন মিলে করি, 4 জন মিলে করি, 6 জন মিলে করি, প্রত্যেকের হাতে ফোন থাকে, 10 মিনিট গল্প করার পরই আবার হাতে ফোন নিয়ে নিই, আবার 10 মিনিট 30 মিনিট রিলস স্ক্রল করি, ভিডিও স্ক্রল করি, আবার যাই, আবার গল্প করি, আবার রিলস স্ক্রল করি, আবার যাই। এতে কি হয়, আমাদের বোর হওয়ার যে অভ্যেসটা আমাদের চলে গেছে, আমাদের ব্রেন সবসময় অ্যাক্টিভ থাকতে চাইছে, অলওয়েজ অ্যাক্টিভ থাকতে চাইছে, সব সময় ডোপামিন চাইছে, ডোপামিন খেতে চাইছে, ডোপামিন ওকে দাও চাইছে।

তোমাকে এই সাইকোলজিটাকে রিভার্স করতে হয়, তোমাকে সবার আগে ব্রেনকে বোর হওয়ার সঙ্গে অভ্যেস করতে হবে, যেটা কিন্তু এখন এই তোমার মতন অ্যাডিকশন পৃথিবী জুড়ে আর অনেক মানুষের রয়েছেন, এবং তারা এটা সচেতনভাবে বুঝতে পারছেন যে এই অ্যাডিকশানটা ক্রমশ তাদের যে কাজের সময়টা সেটাতে অ্যাফেক্ট করছে, তাদের যে কনসেন্ট্রেট পড়াশোনা করার ক্ষমতা, কোনো জিনিসের উপর একটু গভীরভাবে জ্ঞান নেওয়ার ক্ষমতাকে সেটা এটা খুব বিচ্ছিরিভাবে হ্যাম্পার করছে। তাই তারা ডাম্প ফোনের দিকে ফিরে যাচ্ছেন। ডাম্প ফোন কি জিনিস? আমরা আজ থেকে 20-25 বছর আগে যে ধরনের ফোন ব্যবহার করতাম, যেখানে শুধু ফোন করা যায় আর টেক্সট মেসেজ করা যায়, সেই ধরনের ফোন অনেকেই এখন ব্যবহার করছেন যারা ভীষণ সাকসেসফুল, যারা ভীষণ কাজটাকে প্রায়োরিটি দেন তারা। এবার তুমি যদি এখন সেটা না করতে পারো, তাহলে তোমাকে সবার আগে বোর হওয়া অভ্যেস করতে হবে। স্লো কুকিং, স্লো বার্ন, এটার মধ্যে একটা মজা আছে। দেখবে বাড়িতে যখন না মাংস রান্না হয়, যদি মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে রান্না হতে থাকে, মাংসটা অদ্ভুত টেস্টি হয়। ঠিক একটা বই পড়তে পড়তে, বই আমাদের খুব স্লো ডোপামিন দেয়, কিন্তু এই ডোপামিনের স্থায়িত্বটা সারা জীবনের হয়। একটা ভালো বই তোমার মাথার মধ্যে সব সময় তার ছাপ ফেলে যায়, কিন্তু এই ছোট ছোট রিলসগুলো যেগুলো তোমাকে ইনস্ট্যান্ট ডোপামিন দেয়, তুমি 30 মিনিট পর বা 1 ঘন্টা পর মনেও করতে পারো না তুমি কোন রিলসটা দেখতে শুরু করেছিলে। তো জীবনকে এই স্লো বার্নের সঙ্গে যদি অভ্যস্ত করতে পারো, বই পড়ো, যে কোনো প্রিন্টেড টেক্সট বুক পড়ো, যে কোনো প্রিন্টেড টেক্সট বুক, আর যদি কোনো কাজ হাতে না থাকে তাহলে 10 মিনিট স্রেফ জানলার দিকে তাকিয়ে বসে থাকো। ভাব যে এটা খুব সোজা, কিন্তু এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছে গোটা পৃথিবী জুড়ে। মানুষ 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর একটা ঘরে বসে নিজের মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, তার কারণ সে করার কিছু পাচ্ছে না, অথচ তার ডোপামিন চায়, তার ব্রেন কন্টিনিউয়াস চাইছে একটা এক্সাইটমেন্ট, কিন্তু সে একটা ঘরে তাকে বসিয়ে রাখা হয়েছে যেখানে তার কিচ্ছু করার নেই। তো যদি বোরডম অভ্যেস করতে পারো, তাহলে দেখবে অ্যাডিকশানও কেটে গেছে। এটা খুব হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়। ওকে, 9903653992 তে আলোচনা গভীর থেকে গভীরতর হচ্ছে, রাতও আরও আস্তে আস্তে দুটোর দিকে চলে যাচ্ছে। দেখো, হাফ চুপ কথা আমাদের কিন্তু পেরিয়ে চলে এসেছি আমরা, আমাদের হাতে খুব বেশি সময় আর নেই, তাই চটপট 9903653992 নম্বরে তোমাদের ইউনিক কিছু মেসেজের এবার অপেক্ষা করব। চটপট পাঠাও।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওকে, তো 107 FM রেইনবোতে এই মুহূর্তে সুনন্দ আর দীপের সঙ্গে তুমি শুনছো চুপ কথা। চুপ কথার একদম লাস্ট ল্যাপে রয়েছি আমরা, তাই খুব চটপট তোমাদের মেসেজগুলো পড়বো। বাড়িপুর থেকে অজয় লিখে পাঠিয়েছে, সুনন্দাদি ভেরি ভেরি পজিটিভ, উনি আজকে চিন্তাভাবনার মধ্যে কমপ্লিটলি পজিটিভ ভাইব দিচ্ছে, না দীপদা সেটাকে পজিটিভলি নিচ্ছেও, খুব ভালো ভালো এক্সাম্পল দিচ্ছ তোমরা দুজনে, দুজনকেই থ্যাংক ইউ সো মাচ। জীবনে পজিটিভ থাক

0: এগিয়ে যাওয়া ভীষণ জরুরি। আজকের প্রোগ্রামটাই ইনফ্যাক্ট খুব পজিটিভ হচ্ছে আমাদের মাইন্ডসেট ঠিক করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা মেসেজ, খুব ইন্সপায়ারিং একটা মেসেজ। পরের মেসেজ পাঠিয়েছে আকাশ বেহালা থেকে, লিখেছে, হাই দীপদা, আদর কেমন আছে, বান্তুয়া কেমন আছে, আমি এখন আগের থেকে অনেক বেটার আছি, জীবনে মানুষ চিনতে শিখেছি, আমার দিদি একটা ক্যাফে খুলেছে, সেখানে আমার বেশিরভাগ সময় কাটে, ক্যাফেটাকে আরও সাজানোর ইচ্ছা আমার রয়েছে, আমি দিদিকে একটু একটু করে রোজ হেল্প করছি। দীপদা, তোমার এবং চুপ কথার সব বন্ধুদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই ক্যাফেটাকে আমরা একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, তোমরা ভীষণ ভালো থেকো। সব লিখেছে আকাশ, শুধু আমাদের নিমন্ত্রণটা করেনি, এটা আমি মানতে পারলাম না। কি খাই আমি, একটু তো ব্ল্যাক কফি খাই, এইটুকু নিমন্ত্রণ করতে পারে না মন খুলে। খুব সুন্দর মেসেজ আকাশ, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আর পরের মেসেজ পাঠিয়েছে কে দেখি, তার অনেক মেসেজ, মনীষা পাঠিয়েছে, মনীষা লিখেছে, তোমরা আমার মন খারাপ করে দিলে, আমি প্রথমবার শান্তিনিকেতনে গিয়েছিলাম ভর্তির পরীক্ষা দিতে, তিন দিন ছিলাম, সেখানকার প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে, তা আমি বলে বোঝাতে পারবো না। এবারের পরীক্ষায় আমি উতরাতে পারিনি, তাই ভর্তি হওয়ার আশাটা হয়তো পূরণ হলো না, কিন্তু সামনের বছর আবার পরীক্ষা দিতে যাব, ভর্তি হব আর ওখানকার সৌন্দর্যে হারিয়ে যাব, মনীষা লিখেছে।
1: তা এই তো ভালো কথা, আবার মন খারাপ হলো কেন?
0: ও মিস করছে, যেভাবে তুমি পরিবেশটার বর্ণনা দিচ্ছিলে সেটাকে। সৌম চৌধুরী লিখে পাঠিয়েছে, জিতদার একটা গান প্লিজ যদি আজকে তোমরা শোনাও, সামনে দুর্গাপুজো, দুর্গাপুজো মানে সেলিব্রেশন, তোমাদের পুজোর কেনাকাটা কি কমপ্লিট?
1: শুরুই হয়নি বিশ্বাস করো, কমপ্লিট তো অনেক দূরের কথা, আমি আমারটা বললাম,
0: সত্যি সত্যি
1: শুরু হয়নি, একটা সুতো পর্যন্ত কিনিনি আমি আজ অবধি।
0: দীপদা, তোমার মিষ্টি প্রেম নিয়ে আমার একটা কথা শেয়ার করতে ইচ্ছা করছে। আচ্ছা, মিষ্টি প্রেম মানে আমি আবার মিষ্টি প্রেম হাইফেন দিয়ে লেখা উচিত ছিল তোমার, আমি ভাবছিলাম কে আবার প্রেম টেম নিয়ে কি সমস্ত সামনে চলে আসছে, সমস্ত মিষ্টির পোকা ছিলাম আমিও, রসগোল্লা হাঁড়ি ফেলে রস পর্যন্ত জলের মতন খেয়ে নিতাম, ফ্রিজে একটা ক্যাডবেরি যদি জমেও যেত কামড়ে খেয়ে নিতাম, তবে একটা সময়ের পর বুঝলাম যে ওটা কমাতেই হবে, কারণ ওজন ছড়াতে হবে, আমি সবার আগে মিষ্টি খাওয়াকে স্যাক্রিফাইস করলাম, আজ এক বছর হলো আমি মিষ্টি খাইনি, মাঝে বিশ্বকর্মা পুজোতে মিষ্টির একটা প্যাকেট পেয়েছিলাম, কিন্তু একটা শুধু রসগোল্লা নিয়ে সেটা হাতের মুঠোয় নিংড়ে নিয়ে তারপরে খেয়েছি, আমার ওয়েট আগে ছিল 130, এখন সেটা 90 এসে ঠেকেছে, আরও কমাবো, তোমরা ভীষণ ভালো থেকো, রিন্টু নিউ আলিপুর থেকে পাঠিয়েছে।
1: এই জার্নিটা সত্যি সত্যি আরও ভালো হোক,
0: খুব ইন্সপায়ারিং জার্নি রিন্টু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওই আর কি, মানে আমি এখনো সত্যি সত্যি মিষ্টিটা ছাড়তে পারছি না, আর আমিও তোমার মতোই একসময় রসগোল্লার রস শুদ্ধ চিপে খেয়ে নিতাম, মানে রসটা পর্যন্ত চুমুক দিয়ে খেয়ে নিতাম হাঁড়ি থেকে, কিন্তু এখন আমি মিষ্টি খাওয়া পুরোপুরি ছাড়তে পারিনি, কিন্তু এটা সত্যি ভীষণ ইন্সপায়ারিং, আমি তাদের মনের জোরের অত্যন্ত প্রশংসা করি যারা তাদের প্রিয় খাবারকে তাদের ফিটনেস জার্নির জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। আমার এক অত্যন্ত ভালো বন্ধু রয়েছে আমার সঙ্গে এই ফিটনেস জার্নিতে রয়েছে, সে বিরিয়ানি খায়নি আজকে এক বছর হয়ে গেল, আর আমি হচ্ছে যে বিরিয়ানি দোকানের পাশ দিয়ে যখন হেঁটে যাই গন্ধটা নাক ভরে যতটা সম্ভব টেনে তারপরে আবার পাশ দিয়ে হেঁটে যাই, এরকমই মানুষ হয় পৃথিবীতে, ছিল না তো?
1: ঘ্রাণং অর্ধন ভোজং,
0: এক্স্যাক্টলি আমি সেটারই চেষ্টা করি। আচ্ছা, পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি, পরের মেসেজ পাঠিয়েছে, কেমন আছো দীপদা, সুনন্দাদি, আমি বিপাশা, দীপদা আমার কলেজের ম্যামরা জানো তো আমাকে একদম হেল্প করে না, আমি খুব একা হয়ে গেছি, আমি লেডি ব্রেবনের স্টুডেন্ট, সেখানে একটা হেলদি কম্পিটিশন বলে কিছু নেই, এদের মেন্টালিটি অন্যকে উঠতে দেব না, পুজো আসছে আমি একবারও ফিল করতে পারছি না, আমার মন ভীষণ খারাপ থাকে, এইরকম কলেজ আমার ভালো লাগছে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না এরকম একটা হলোনেস আমার মনে হয় আমাদের কারোর না কারোর সঙ্গে কোনো না কোনো ফেজে হয়েছে, বিশ্বাস করো, সেটা স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, ইউনিভার্সিটিতে হতে পারে, ওয়ার্ক প্লেসে হতে পারে, আমার মনে হয় এই হলোনেসটাকে তুমি যত জায়গা দেবে মনের ভিতরে এটা তোমাকে তত চেপে বসবে, ব্যাপারটাকে স্পোর্টিংলি নাও, দেখো স্কুল হয়ে গেছে এবারে কলেজ বা ইউনিভার্সিটিতে না কেউ শুধুমাত্র তোমার বন্ধুই হবে এবং ভালো বন্ধু হবে এই এক্সপেকটেশনসটা রেখো না, এটা বিশ্বাস করতে শেখো যে তারা তোমার কম্পিটিটর, তারাও চায় তোমার সঙ্গে কম্পিট করতে, এবং এরপরে যখন তুমি মাস্টার্স করতে যাবে বা এরপরে কোনো কম্পিটিটিভ এক্সামে বসবে তখন ওই এক নম্বরের জন্য একটা ভ্যাকেন্ট সিটে এক নম্বরের জন্য অনেক লড়াই হবে। তাই আমার মনে হয় যে এই আমার ভীষণ ভালো বন্ধু হবে, আমার সঙ্গে হাত ধরে সিনেমা দেখতে যাবে আমার বান্ধবী, এই মেন্টালিটি থেকে তুমি অন্তত যে সিচুয়েশনে আছো আমার মতে বেরিয়ে আসাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। সায়ন লিখেছে যে আমরা কালকে কাশ্মীর যাচ্ছি, রাজস্থান যাচ্ছিল একটা বন্ধু বললো না, তাই আমারও খুব বলতে ইচ্ছা করলো। আমি খুব খুশি কারণ আমার আমার বোনের আচ্ছা আমার বোনের খেলা ছিল ছত্তিশগড়ে, সে খুব ভালো পারফর্ম করেছে, 3 গোল দিয়েছে, আর প্লাস আমরা কালকে কাশ্মীর যাচ্ছি। বাবা মা আমাকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলছে, কিন্তু আমার এখন মন শুধু যাই যাই করছে। হুগলি থেকে সায়ন লিখে পাঠিয়েছে আর লিখেছে এইবারে আমরা কলকাতায় যাব পুজো দেখতে।
1: বাহ খুব ভালো, মানে এইবার একটু ঘোরাঘুরির মরশুম তাই না?
0: আমার এই কথাটা শুনতে না খুব অদ্ভুত লাগে যে কলকাতায় যাব ঠাকুর দেখতে। মানে আমি বুঝি এটা যে যারা কলকাতার বাইরে থাকে তাদের কাছে এটা খুব বড় একটা উৎসব, মানে এটা খুব একটা বড় আমি বলবো একটা মজা যে আমি কলকাতার বাইরে থাকি আমি কলকাতায় ঠাকুর দেখতে যাব। এই মজাটা আমরা এটাকে রিভার্স ফিল করি কেমন একটা, যারা কলকাতাতেই ঠাকুর দেখতে দেখতে বড় হয়েছি। আমাদের মধ্যে অনেকেই মনে করে যে পুজোর সময় কলকাতায় এত ভিড় হয়ে যায় যে আমরা মনে একটু কলকাতার বাইরে কোথাও যাই। বেশিরভাগ কলকাতার বাঙালি পুজোর সময় নর্থ বেঙ্গল চলে যায় বা অন্য কোথাও চলে যায়। বাট এই যে মজাটা, মানে যারা ধরো কলকাতার বাইরে থাকে তারা কলকাতা ঠাকুর দেখতে আসবে, যারা কলকাতায় থাকে তারা জেলার দিকে ঠাকুর দেখতে যাবে, তারা চায় যে একটা কোনো দূরে কোনো একটা জেলাতে একটা রাজবাড়ির প্রায় বহু বছরের পুরনো পুজো দেখতে যাব। এটা কিন্তু কলকাতার বহু মানুষের একটা স্বপ্ন, আমি তোমাকে একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যে ঝাড়গ্রামের একটা পুরনো রাজবাড়িতে ঠাকুর দেখতে যাব। আমি যেহেতু বহু বছর ধরে কলকাতার প্রচুর পুজো আমি কভার করেছি, পুজো নিয়ে আমার রিসার্চ রয়েছে, পুজোটা আমাকে খুব মানে আমাকে পুজো মানে শুধু একটা উৎসব না, আমার কাছে পুজো মানে একটা না কমপ্লিট একটা কার্নিভালের মতো। মানে পুজোর 10টা দিন আমাকে কেউ বাড়িতে বসিয়ে রাখতে পারে না, আমি প্রত্যেক দিন প্রত্যেক বেলা বেরোতে পারি। আমি দুবেলা দুজনের সঙ্গে বেরোই, এরকমও দিন গেছে যে কোনো সময় আমার গিন্নি বলছে যে আমার এই বেলা আর বেরোনোর ক্ষমতা নেই, তো আমি অন্য একটা কাউকে জুটি নিয়ে সেকেন্ড হাফটা চলে গেলাম বা এইরকম আর কি। মানে আমাকে প্লাস আমি অফিসও করে নিই মাঝখানে, আমাকে আটকে রাখা যায় না পুজোর সময়। আমি পুরো কলকাতা আমার প্ল্যান করা থাকে যে একদিন এই দিকটা পুরো দেখবো, পরের দিন ওই দিকটা পুরো দেখবো, তারপর দিন ওই দিকটা পুরো দেখবো। তাই আমি কোনো দিন নতুন জুতো পরে ঠাকুর দেখতে যাই না, কারণ নতুন জুতো পরে ঠাকুর দেখতে গেলে পায়ে ফোসকা পড়বে, কম হাঁটতে পারবে, কম ঠাকুর দেখা হবে। তাই যে জুতোটা আমি প্রত্যেক দিন পরে যাই, যেটা আমি সব থেকে বেশি কমফোর্টেবল, সেটা পরে আমি ঠাকুর দেখতে পারি। এবং পুজোটা এলে আমার খুব ভালো লাগে, এই জন্য ভালো লাগে যে আমি এত নতুন নতুন জিনিস দেখতে পাই, মানে সেটা দমদম থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত, সেটা বাগবাজার থেকে শুরু করে ওদিকে বালিগঞ্জ পর্যন্ত, এত নতুন নতুন শিল্প, এত রকমের নাম না জানা জিনিস, এত রকমের শিল্পীদের এত রকমের অভিনবত্ব, এটা মানে সত্যি আমাকে খুব অবাক করে। এবং যেটা আমার সবথেকে কষ্ট লাগে যে মাত্র কয়েকটা দিনের জন্য তারা এত সুন্দর নিখুঁত করে জিনিসগুলো বানান, মাত্র এটা জানার পরও যে 5 দিন পরে কিন্তু এটা আর থাকবে না, এটাকে ভেঙে ফেলে দিতে হবে, খুলে ফেলে দিতে হবে, কিন্তু তা বলে তারা তাতে ফাঁকি দেন না। আমরা অনেক সময় হয় না যে একটা কাজের ভ্যালিডিটি আমি জানি যে এইটা 5 দিন চলবে, তখন আমি একটু চেষ্টা করি তো আমাদের কিছুটা গোঁজামিল দিয়ে দিতে, ঠিক আছে 5 দিনে তো ব্যাপার। কিন্তু বাংলার দুর্গাপুজোর শিল্পীরা তারা এত নিখুঁত এবং এত মন এত একাগ্রতার সঙ্গে বানান। আমি আমার খুব মনে আছে হাতিবাগানে একটা পাড়ার ভিতরে আমি পুজো দেখতে গিয়েছিলাম, গোটা পাড়াটাকে আবল তাবলের মতন করে এঁকে দেওয়া হয়েছিল। তুমি ভাবো একটা দুর্গাপুজোর জন্য গোটা পাড়াটা তার ভোল পাল্টে ফেলেছিল, তার মানে সেই পাড়ার লোকেরাও দুর্গাপুজোটা নিয়ে কতটা এক্সাইটেড।
1: এই একটা জায়গায় তোমার আর আমার মিল আছে, আর বাকি কোনো জায়গায় মিল থাকুক চাই না থাকুক, এই পুজোর কয়েকটা দিন না আমি কোনোদিন মানে ওরকম ঘরে শুধু থাকা আমার দ্বারা হয়নি। মানে আমাকে যদি কেউ অপশন দেয় যে তুমি সারা বছর ঘরে থাকতে পারবে, থাকবে নাকি পুজোর সময় থাকবে, আমি বললাম ঠিক আছে সারা বছর আমাকে বেঁধে রেখে দাও, আমার কোনো চাপ নেই, কিন্তু এই পুজোর কয়েকটা দিন কিন্তু আমাকে কেউ বেঁধে রাখতে পারবে না। তো এই এই জায়গাটাতে পার্টিকুলারলি তোমার সঙ্গে আমার মিল আছে। সত্যি তো পুজো এলে মনটা না এমনি ভালো হয়ে যায়, সে নতুন জামা নতুন কাপড় নতুন জুতো ঘরে থাকুক কি না থাকুক, কিনি কি না কিনি, কত বছর ওরকম আমার গেছে যে আমি বিভিন্ন কাজের চক্করে না আমি ভুলেই গেছি নতুন জামা কাপড় কিনতে।
0: এইটা জানো তো, এই যে তুমি কথাটা বললে, পূজোর জামা কাপড় কেনার ফ্যাশনটা, চলটা এখন কিন্তু সত্যিই কমে গেছে। কমে যাওয়ার অন্যতম

0: কারণ হচ্ছে যে এখন সত্যি আমরা সারা বছর এতগুলো ই কমার্স সাইট রয়েছে যেখান থেকে আমরা যখন চাই যে কোনো অকেশনের আগে যে কোনো দিন যে কোনো সময়, এখন তো 30 মিনিটের ডেলিভারিও দিয়ে যায় জামা কাপড় এসে। যখনই একটা নতুন জামা কাপড় পরার আমার কাছে টাকা পয়সা থাকে, ইচ্ছে হয়, আমি একটা জামা কাপড় অর্ডার করে পরে ফেলি। আমাদের ছোটবেলায় কি ছিল যে দুর্গাপুজো আসছে মানে বাপি বা মা একটা প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকবে, যে প্যাকেটের মধ্যে আমার একটা নতুন শার্ট একটা নতুন প্যান্ট থাকবে। যদি দুটো হয় তাহলে তো সেটা মানে অসাধারণ, কিন্তু একটাতেও আমরা খুব খুশি হতাম। এবং একটা সেট ধরো কেউ বার্থডেতে গিফট করেছে বা কোনো একটা অনুষ্ঠানে গিফট করেছিল, সেটা রাখা থাকতো আলমারিতে, দুর্গাপুজোর সময় সেটা কম্বিনেশন করে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরা হতো। তো এই জিনিসগুলো আমাদের ছোটবেলায় ছিল। আর এখন যেহেতু এত কেনাকাটা সারা বছর ধরে চলে, দুর্গাপুজোর সময় শুধু কেনাকাটাটা, সেই চলটা এখন কমে গেছে, যে কারণে কলকাতা শহরের অনেক শপিং মলই এখন খালি যাচ্ছে। কিন্তু খালি যাচ্ছে না গড়িয়াহাট, হাতিবাগান।
1: হ্যাঁ সত্যি তাই, মানে ওই যে ঘুরে ঘুরে এই সমস্ত জায়গাতে
0: দুর্গাপুজোর কেনাকাটাটা অদ্ভুত জিনিস আছে না, লোকে দুর্গাপুজোর কেনাকাটাটা জিনিসটা হাতে নিয়ে কিনে দেখতে চাইছে।
1: আমাদের মনটাও বদলায়, আর এটা তো শুরু থেকে আমাদের ভেতরে মজ্জাগত এই ট্রেডিশন গুলো, যেটা আমরা ছোটবেলায় দেখলাম যে পুজো এলে মা একা আগে বাজারে যেতেন, ওনার পছন্দ মতন আমাদের জন্য দু বোনের জন্য পোশাক নিয়ে আসতেন। আর একটু যখন বড় হলাম, মা সঙ্গে করে নিয়ে যেতে শুরু করলেন যে তোরা বল, তারপরও ডিসিশন কখনো দিতে পারিনি, মার কথা শেষ কথা। আরেকটু বড় যখন হলাম, তখন হাতে টাকাটা গুজিয়ে দিল যে তুই যা, তুই গিয়ে তোর পছন্দ মতন বাজারটা করে আয়। প্রথম প্রথম মাকে বকল দাবা করে নিয়ে যেতাম, শত কলেজে পড়লে কি হচ্ছে, সেই তো আমার প্যাটার্ন নেই নিজে কেনার, আমি কনফিউজড হয়ে যাই, তুমি চলো আমার সঙ্গে। আস্তে আস্তে আস্তে আস্তে যখন রোজগার করা শুরু করলাম, সে টাকাটা মায়ের হাতে দেওয়া শুরু দিতে শুরু করলাম, মায়ের সঙ্গে আরও একবার নিজের জন্য শপিং, মায়ের জন্য শপিং, তারপর নিজে নিজে একা একা শপিং, তো এগুলো তো আমরা একটা ট্রেডিশনের মধ্যে বড় হয়েছি। তাই পুজো এলে এখনো তুমি একটা পোশাক কেনো আর দুটো পোশাক কেনো, আমরা চেষ্টা করি যে বাজারে যাব, সেই কেওসটা ওটার মধ্যে একটা আনন্দ রয়েছে, 100টা দোকানে যাব, 200টা জিনিস দেখবো, কিনবো একটা, এটার মধ্যে একটা আনন্দ আছে। ইনফ্যাক্ট
0: আমার সঙ্গে অনেকে শপিং করতে যেতে চায় না, আমার বাড়ির লোকেরা, তার কারণ তাদের বক্তব্য হচ্ছে আমি 5-10টা জিনিস দেখবো কিন্তু একটাও নেবো না। বলে নাকি এটা টিপিক্যাল মেয়েদের স্বভাব, ছেলেদের নাকি এরকম স্বভাব নেই, যাই হোক কি করা যাবে। কিন্তু পুজোর এই ফিলিংসটা আমার ভীষণ ভালো লাগে। এই আগামী আর 20টা দিন আমি বলবো, এই এই আসছে আসছে ফিলিংসটার মধ্যে না একটা খুব মজা, একটা খুব আনন্দ রয়েছে। এই আনন্দটা মাটি হোক আমরা চাই না, এই আনন্দটা থাক, এই আনন্দটা বছর বছর ঘুরে আসুক। আগে তো পুজোর আরও বেশি দিনের কাউন্টডাউন শুরু হয়ে যেত, 50 দিন 60 দিন কাউন্টডাউন শুরু হতো। এখন যেহেতু অনেক মানুষের হাতেই এখন কেনাকাটার জন্য টাকা পয়সা অনেক কম, অনেককে অনেক চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে প্রত্যেক দিন যেতে হচ্ছে, কিন্তু দুর্গাপূজার সময়টা যত এগিয়ে আসে মানুষ তত আমাদের ছোটো ছোটো জীবনের যে প্রবলেমসগুলো প্রত্যেক দিন আমাদের ফেস করতে হয় সেগুলোকে কম গুরুত্ব দিয়ে আমরা বৃহত্তর আনন্দের দিকে আস্তে আস্তে ঝুঁকতে থাকি, যেটা আমাদের সবাইকে একটা উৎসবে সামিল করে। আবার একটু গান শুনবো, গানের পরেই ফিরে আসছি তোমাদের পাঠানো আরও যত মেসেজ রয়েছে সেই সব মেসেজ নিয়ে। সুনন্দা আর দীপ এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে 107 FM রেনবোতে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: বিকেলবেলা তো নয়, তবে মাঝরাতে কিংবা ভোর হব হব অবস্থায় তোমাকে কিন্তু তোমার মনের কথাগুলো গানের মাধ্যমে আমরা শোনাচ্ছি। হ্যাঁ, আজকের এই চুপ কথায় সুনন্দা আর দীপ একটা ছোট্ট চেষ্টাই করছে তোমার মনটাকে একটুখানি ভালো রাখার, আর তোমার মনের সমস্ত কথাকে কোনো জাজমেন্ট ছাড়া চুপচাপ নিরিবিলি খুব শান্ত শিষ্ট ভালো একটা বন্ধুর মতন শুধু শুনে যাওয়া। আসলে আজকাল চারিদিকে কেওসটা খুব বেড়ে গেছে, তো আমরা শুধুমাত্র আজকাল বলতেই চাই। খুব কম মানুষ আছেন যারা খুব ধৈর্য ধরে শান্তভাবে আমাদের কথাগুলো শোনে।
2: ঠিক,
1: অ্যাকচুয়ালি আমরা বলছি একদিকে, ঠিক অন্যদিকে আমরা চাইছি যে আমাদের কথাটা কেউ শুনুক। তো শোনার মানুষটার অভাব হয়ে গেছে, বলার মানুষ দ্বিগুণ তিনগুণ চারগুণ বেড়ে গেছে। হয়তো সেই জায়গাতেই এই চুপ কথার প্ল্যাটফর্মটার গুরুত্ব আরও বেড়ে গেছে। তাই তোমার মনের কথা আজকে চটপট লিখে পাঠাচ্ছ তোমরা 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে।
2: অনেকগুলো মেসেজ আমাদের কাছে জমে রয়েছে, কিন্তু না, অনেকগুলো মেসেজের সারবত্তা অনেকটা একই রকম, তাই সেই মেসেজগুলো একটু আমরা ফিল্টার করে নিই এই সময়। যেগুলো খুব ইউনিক কিছু ভালো মেসেজ, যেগুলো কিছু জেনুইন প্রবলেমের মেসেজ শেয়ার করেছে, সেগুলো আমরা পড়ছি। আর তার মাঝখানে মাঝখানে যেগুলো আমরা পড়িনি, যাদের মেসেজ তাদের মেসেজ পড়ছি। একটা খুব অদ্ভুত মেসেজ এসছে, এখানে লেখা রয়েছে যে মিষ্টি একটা লাঞ্চ বা ডিনারের পরে একটা মিষ্টি খেতে আমার ইচ্ছা করবেই, আমি না খেয়ে থাকতে পারি না। তার এটা এই অবধি তো ঠিক আছে, এটা তো আমাদের অনেকেরই। তার নিচে লেখা, দীপ চুপ কথায় তোমার গলার আওয়াজটা শুনতে মধুর মতন লাগে, আর যখন খবর পড়ো তখন মনে হয় কড়া চায়ের মতন। পুজোর শপিং কতদূর হয়েছে তোমাদের দুজনের জানতে চাই। যেটা আমরা বললাম যে আমাদের সুনন্দার তো বলছে হয়নি, আসলে সারা বছর এত করে রেখেছে, নতুন করে করার সময় পাইনি। কিন্তু আমার পুজো তো সত্যি সত্যি খুব একটা কিছু হয়নি, খুব অল্পই হয়েছে এখনো পর্যন্ত। মুর্শিদাবাদ থেকে মেসেজ পাঠিয়েছে, সরি মুর্শিদ মেসেজটা পাঠিয়েছে, মুর্শিদ রাই মেসেজটা পাঠিয়েছে হাওড়া থেকে। ও লিখেছে যে একটা গানের কথা লিখেছে, লিখেছে যে আমার একজন ভীষণ প্রিয় মানুষকে এই গানটা শোনাতে চাই দীপদা, যদি পাও তাহলে প্লিজ শুনিয়ে দিও, খুব সুন্দর একটা গান। আচ্ছা চেষ্টা করবো, যদি পারি তাহলে নিশ্চয়ই শোনাবো। সৌর্যদীপ খুব অন্যরকম একটা নাম মেসেজ পাঠিয়েছে, লিখেছে কাল আমার ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমের পরীক্ষা, রাতের বেলায় অঙ্ক করতে করতে তোমাদের শুনছি, প্রত্যেকবারই ভাবি কিন্তু মেসেজ করা হয় না, কিন্তু আজকে ভেবেছিলাম যে যত রাতই হোক না কেন একটা মেসেজ ঠিক পাঠাবো। রূপমের গান শোনাচ্ছ, এত ভালো লাগলো কি বলবো, ঘুমানোর আগে তোমাদের শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। খুব সুন্দর একটা, খুব মিষ্টি ছোট্ট একটা মেসেজ সূর্যদীপ, থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় আগের কথা, একজন দুই নৌকায় পা রেখে চলার চেষ্টা করছিল, সেটা দেখে আমি তার সঙ্গে কথা বলা ছেড়ে দিই, তার মেসেজে রিপ্লাই করতাম না, তবে তাকে ব্লকও করিনি। সে একদিন তার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ থেকে আমাকে সরিয়ে দেয়, ইনস্টাতে সে আমায় আজও রেখেছে। অভিমান আমার খানিকটা কমেছে, কিন্তু তার সঙ্গে আবার কথা বলতে শুরু করতে পারবো এমন মনের জোর এখনও জুটিয়ে উঠতে পারিনি। নামটা আজকে নাইবা বললাম।
1: বাহ ভালো, ঠিক আছে, যে তোমাকে চাইছে না তার জন্য বৃথা সময় নষ্ট করার কোনো মানে হয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি না। জীবনে দেখো, মানে জীবনটা যদি একটা রাস্তা হয়, সেই রাস্তার প্রতিটি বাঁকে তুমি কাউকে না কাউকে পাবে, আর প্রতিটি বাঁকে কেউ না কেউ তোমাকে ছেড়ে চলে যাবে বা তুমি তাকে ছাড়তে বাধ্য হবে, এটাই প্রকৃতি, এটাই আমাদের জীবনের নিয়ম। তো কোনো কিছু ওভাবে আঁকড়ে রাখার কোনো মানে নেই, যা গেছে গেছে, সেটাকে একটা ভালো হোক খারাপ হোক একটা স্মৃতি হিসেবে রেখে দাও।
2: হাই চুপ কথা, আমার নাম শান্তনু। বৃষ্টি ভেজা রাতের এই চুপ কথা শুনতে শুনতে কখন যে এতটা রাত হয়ে গেছে টের পাইনি। জানো তো, একটা মেয়েকে দেখেছিলাম ময়দানে ইস্ট বেঙ্গল গ্যালারিতে, আর তাকে আমার ভীষণ মনে পড়ছে, কি করবো এই রাতের বেলাতে।
1: বড় একটা বিভৎসকর প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাদের দুজনকে, এর উত্তরটা আমার কাছে অ্যাটলিস্ট নেই। মনে মনে স্বপ্ন দেখতে পারো, এর বাইরে আর কি বলবো আমি বলো।
2: খুব মিষ্টি, খুব কিউট একটা মেসেজ রয়েছে যে আমার অনেক ভালোবাসা তোমাদের দুজনকে, তোমরা এত মিষ্টি করে কথা বলো, কি করে না রেগে বা চিৎকার করে এতক্ষণ থাকতে পারো আমি জানি না, আমার মনখানি জুড়ে অনেকখানি তোমরা আছো, আগামী দিনগুলোতেও থাকবে, তোমাদের সব শোগুলোই এত ভালো হয়, কিন্তু এই রাতের শোটা যেন সুপার ডুপার হিট, আর শো স্টপার অবশ্যই সুনন্দাদি, দুর্গাপুজোর অনেক

0: শুভেচ্ছা তোমাদের দুজনকেই। তোমরা দুজনেই আমার ভীষণ প্রিয় মানুষ। শো ফাটাফাটি হয়েছে আজকে। থ্যাংক ইউ সো মাচ।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: আমরা সময় আমাদের হাতে খুব কম, তাই চটপট যতগুলো মেসেজ আছে আমি পড়ে দেওয়ার চেষ্টা করছি। পল্লবী লিখেছে হাওড়া থেকে, আমি নামগুলো বলে দিয়েছি। অপূর্ব সেন মেসেজ করেছে দমদম চিড়িয়ামোড় থেকে। জাহির মেসেজ পাঠিয়েছে মেটিয়া বুরুজ থেকে। তাদের প্রত্যেকে অনেকেরই মেসেজের যে কথা, যে নির্যাস, সেটা অনেকটা একই রকম, যে তোমাদের শো শুনতে ভীষণ ভালো লাগছে আর তোমাদের এত এনার্জি, তোমাদের এত পজিটিভিটি, এগুলো আমাদের খুব উৎসাহ দিচ্ছে। আরেকটা মেসেজ এক্ষুনি পড়বো। পল্লবী পাঠিয়েছে জলপাইগুড়ি থেকে, একটা মেসেজটা পড়ে আমাদের গানে যেতে হবে। লিখেছে, গত সপ্তাহে দীপদা তুমি এবং শ্রোতারা বাবার কথা বলছিলে, আমি তখন ভেবেছিলাম যে একটু বাবার কথা আমিও বলি, হয়তো মেসেজটা একটু বড় হয়ে যাবে। আমি না ছোট থেকে প্রণাম করতে চাইতাম না সকলকে, বাবা বলতো প্রণাম করতে হয়। আমার বাবা 2020 কোভিডে চলে যান, জানো তো, বাবাকে ছুঁয়ে শেষ প্রণামটুকুও করতে পারিনি। আমার ভীষণ খারাপ লাগে। কিছুদিন আগে আমি ডক্টরেট হই, তাই কি জানি কি মনে হলো নিজের নামের সঙ্গে বাবার মিডল নেমটা আমি জুড়েছি। তাতে কেউ হেসেছে, কেউ বলেছে যে আমার এই গেস্টারটা ভালো হয়েছে, কিন্তু আমার উদ্দেশ্য একটাই ছিল, যে মানুষটা না থাকলে আমি এই জায়গাটায় পৌঁছতে পারতাম না, যে আমার ডিগ্রিটা দেখতে পাইনি কিন্তু তার নামকে আমি আমার সর্বোচ্চ একাডেমিক কোয়ালিফিকেশনের সঙ্গে জুড়ে দেব, এবং যতদিন আমি থাকব, যতদিন আমার ডিগ্রি থাকবে, আমার বাবার নামটাও তার মাঝখানে থাকবে। পল্লবী জলপাইগুড়ি থেকে।
1: বাহ,
0: খুব ইউনিক, ভীষণ ভালো একটা গেস্টার পল্লবী, এবং আমরা দুজনেই তোমার এই গেস্টারের অনেক অনেক প্রশংসা করছি। ভেরি গুড, এর মধ্যে কোনো লুকোছাপা থাকতে পারে না, এর মধ্যে কোনো দ্বিধা থাকতে পারে না যে আমাদের মা বাবা তারা আমাদের জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট লেসনটা আমাদের সবসময় দিয়ে যান। আমাদের বাড়ির থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটাই আমাদের জীবনের প্রথম শিক্ষা হয়। হ্যাঁ, তারপরে উচ্চশিক্ষা বা জীবন, চাকরি, কাজ আমাদের আরও অনেক রকম শিক্ষা দেয় জীবনে, আরও অনেক রকমভাবে আমাদের প্রতিকূলতার সঙ্গে লড়ার জন্য প্রস্তুত করে, অবশ্যই করে, কিন্তু একদম বাড়িতে প্রাইমারিলি সব থেকে ছোট থেকে বড় হওয়ার সময় আমরা যে শিক্ষাগুলো পাই সেটা ডিফাইন করে দেয় যে মানুষ হিসাবে আমরা কেমন হব। হাতে খুব সময় কম রয়েছে, গান শুনি, এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখো, আমাদের হাতে আর একদম সময় নেই, রাতে 2:50 হয়ে গেছে। লাস্ট মেসেজটা পড়বো আজকে। হাওড়া থেকে চন্দ্রানী লিখেছে যে আজ খুব শরীরটা খারাপ ছিল, কিন্তু চুপ কথা হচ্ছে বলে অনেক দিন পর আজকে আবার চুপ কথা শুনছি। শরীর খারাপ থাকায় লাস্ট কয়েকটা চুপ কথা শুনতে পাইনি, আজ আবার তোমাদের শুনতে পেরে ভীষণ ভালো লাগছে। একদম ঠিক বলেছ, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ যেন ঘুরে বেড়াচ্ছে, আর হাতে মাত্র কটা দিন, তারপরেই পুজো। আর জানো তো, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চণ্ডীপাঠ ছাড়া মহালয় অসম্পূর্ণ, আর দুর্গাপুজোটাও যেন ওই মহালয় না শুনলে আসে না। তোমরা ভীষণ ভালো থেকো, গুড নাইট সকলকে।
2: সত্যি সত্যি তোমরা খুব ভালো থেকো। আসন্ন শরৎ উৎসব এবং দুর্গাপুজো যাই বলো না কেন, খুব ভালো কাটুক।
1: আজকের মতন টাটা, বাবাই, গুড নাইট বলছি। সুনন্দা আর দীপ আবার নেক্সট উইকের শুক্র এবং শনিবার রাত 12:00-3 কথা হবে চুপ কথায় তোমাদের সঙ্গে। ভীষণ ভালো থেকো, পাশের মানুষটাকে ভালো রেখো, তার হাত শক্ত করে ধরে থেকো। গুড নাইট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 3টে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। প্রথম গান অরিজিৎ সিং এর কণ্ঠে, আশিকি 2 ফিল্ম থেকে।

পরগন সানু এবং অলোক ইয়াগনিক সরফরোজ ফিল্ম থেকে।

পরের গান শ্রেয়া ঘোষাল এবং টানি কাক্কারের কণ্ঠে শুনছেন আপকে লিয়ে। আপনাদের সঙ্গেই আমি রয়েছি উজ্জ্বল।

পরগন, অ্যাশকিং এবং শশা তিরুপতির কণ্ঠে হাফ গার্লফ্রেন্ড ফিল্ম থেকে।

পরের গান সনম রে ফিল্ম থেকে, মিঠুন, অরিজিৎ সিং এবং অনুরাধা ভোলার কণ্ঠে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বনসুরু 7 FM রেইনবোয়ে। ভোর 4টে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ভোর 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী, প্রতি শুক্র শনি রবি। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এখন প্রথমে সেতার বাদন, শিল্পী সুগত নাগ, রাগ বিলাস কানি টোরি, তবলায় সঞ্জয় কুমার মুখার্জী।

বিলাস খানের তৈরির আগে সেতার শুনলেন শিল্পী ছিলেন সুগত নাগ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন খেয়াল রাগ নটভৈরব, শিল্পী অর্ঘ চক্রবর্তী, তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিস অধিকারী, হারমোনিয়ামে তানপুরায় দেবল মুখার্জি। রাগ নটভৈরব।

নাট ভৈরবের আগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেডিওতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক পাঁচটা থেকে। আজ 26 সেপ্টেম্বর শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করব আজকের চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ চিরতন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত, কি পুণ্য নিমেষে তব শুভ ফুদয় বিকিরিল প্রদীপ্ত প্রতিভা। প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা, বঙ্গভারতীর ভালে পরাল প্রথম জয়টিকা। রুদ্ধ ভাষা আধারের খুলিলে নিবিড় যবনিকা, হে বিদ্যাসাগর পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধন গাথা উচ্ছ্বসিল বিস্মিত গগনে। যে বাণী আনিলে বহি নিষ্কলুষ তাহা শুভ্র রুচি, সকরুণ মাহাত্মের পুণ্য গঙ্গা স্নানে আহা শুচি। ভাষার প্রাঙ্গণে তব আমি করিব তোমারই অতিথি, ভারতীর পূজাতরে চয়ন করেছি আমি গীতি। সেই তরুতল হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাষাণ ভেদি প্রকাশ পেয়েছে শুভক্ষণে। একজন মহৎ প্রাণের প্রতি আরেকটি মহৎ প্রাণের এই প্রণাম। বিদ্যাসাগরের প্রতি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে এমনই একটা চরিত্র বিদ্যাসাগর, যাকে নিয়ে অনেক অনেক কথা বললে পরেও মনে হয় সম্পূর্ণটা বলা হয়ে ওঠে না। রবীন্দ্রনাথ লিখছেন, বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া করুণার অস্ত্রজলপূর্ণ উন্মুক্ত অপর মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। আমি যদি অদ্য তাহার সেই গুণকীর্তন করিতে বিরত হই তবে আমার কর্তব্য একেবারেই অসম্পন্ন থাকিয়া যায়। কারণ বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন। এইখানেই তার আসল পরিচয়, তিনি যথার্থ মানুষ ছিলেন। সেদিন হয়েছিল কি, আমি গেছিলাম তিতলিদের বাড়িতে। এবার তিতলিদের বাড়িতে গেলে পরেই বেশ অনেক কিছু শুনি যেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করার চেষ্টা করি। তো তিতলিদের বাড়িতে গিয়ে দেখি তিতলির দাদু এবং তিতলির দাদা উজ্জয়ন দুজনের মধ্যে কথা হচ্ছে অহংকার নিয়ে। তিতলির দাদা উজ্জয়ন বলছে, আসলে ও এখন যেহেতু MBBS কমপ্লিট করে এখন হাউস ইন্টার্নশিপ করছে, তার সঙ্গে তিতলিও রয়েছে, যখন খুব বড় উঁচু স্তরের আলোচনা হয় তখন তিতলি চুপচাপ শোনে, বোঝার চেষ্টা করে। উজ্জয়ন বলছে যে অহংকারটা মানুষের খুব দরকার। দাদু বলল, হ্যাঁ শোন, তুই ঠিকই বলেছিস, অহংকার কখনো কখনো ঔদ্ধত্য হয়, আবার কখনো কখনো অহংকার আত্মমর্যাদা হয়। এই সূক্ষ্ম পার্থক্যটা যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু তার ব্যবহার ভুল হয়ে যায়। ঠিক যেমন ধর, একটা ধারালো ছুরি যদি একজন ডাক্তারের হাতে পড়ে, সে কিন্তু অপারেশন করে প্রাণ বাঁচায়, আর সেই ছুরি যদি কোনো খুনির হাতে পড়ে, সে প্রাণটা নিয়ে নেয়। তাতে কিন্তু ছুরিটার কোনো বৈশিষ্ট্যর পরিবর্তন ঘটে না, তার ব্যবহারের ক্ষেত্রেই পরিবর্তনটা ঘটে। এবং এই কথা প্রসঙ্গেই চলে এলো বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগরের আত্মগরিমা তাকে এমন একটা জায়গা তৈরি করে দিয়েছিল, তার কারণটা ছিল তার মহৎ হৃদয়, যা আত্মমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কোনো অন্যায়, কোনো দম্ভ, কোনো উদ্ধতের কাছে তা মাথা নমিত হয়নি। এমনকি তখনকার শাসক ব্রিটিশ রাজপুরুষরাও তাকে কিন্তু অবহেলা করতে পারেননি। এই অবহেলা করতে না পারাটা কিন্তু একটা বড় গুণ একজন মানুষের কাছে। আপনি আনডিনায়েবল, আপনি হতে পারেন সত্য, হতে পারেন মিথ্যা, হতে পারেন আমার সঙ্গে তা আপনার মতামতের কোনো মিল হচ্ছে না, কিন্তু আপনি আনডিনায়েবল, আপনাকে অবহেলা করা যাবে না। আসলে প্রবল সততার সঙ্গে সাহস এবং সদিচ্ছা যদি যুক্ত হয়, তাহলে রূপ পায় বিদ্যাসাগরের। আজকে তার জন্মদিন। দেখুন, সেদিনকে দাদু যেটা বলছিল উজ্জয়নকে, কতটা যুক্তিপূর্ণ কথা। সেই সময়ের যে ইংরেজ রাজকুল, সেই ইংরেজ রাজকুল তাকে কিন্তু অসম্ভবভাবে বিভিন্নভাবে তাকে সাহায্য করেছে, শুধু নয়, তাকে সম্মান জানিয়েছে। কিন্তু আমাদের দেশে অনেকেই সেই সময় নিজের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করে ইংরেজের অনুগ্রহ লাভ করেছে। ধরুন, এমন অনেক সময় হয়েছে যখন অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে নিজেদের লোকের সম্বন্ধে বা কাছের লোকের সম্বন্ধে সে খুব খারাপ কথা, বা তার বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে, বা তার যেগুলো অসুবিধে রয়েছে, কিংবা তার যেগুলো দোষ রয়েছে, সেগুলো নিয়ে বলে বলে নিজে আমি খুব ভালো এটা প্রমাণ করার চেষ্টা করা। দাদু একটা কথা বললেন যে দেখ উজ্জয়ন, একটা বোর্ডে মনে কর দুটো লাইন, সমান লাইন টানা আছে, দুজন মানুষ, তার মধ্যে একজন মানুষ নিজেকে বড় করতে চায়, সেই লাইনের সঙ্গে আরো কিছু যুক্ত করে নিজেকে ডেভেলপ করে, নিজের গ্রোথ তৈরি করে, আর যার মধ্যে সেই ডেভেলপমেন্টের বা গ্রোথ হওয়ার ক্ষমতা নেই, সে নিজেকে বড় দেখাতে চায় অন্য মানুষটাকে, মানে অন্য লাইনটাকে মুছে ছোট করে দিয়ে। তাহলে এই যে গ্রোথ হওয়ার ক্ষমতা, তার জন্য কিন্তু শক্তি লাগে, কাঠিন্য লাগে, আর সেই কাঠিন্যটাই আনে

তো গরিমা আত্মমর্যাদাবোধ। কারণ আত্মমর্যাদাবোধ আত্মগরিমা না থাকলে তুমি কিন্তু প্রতি মুহূর্তে নিজের অসম্মান করবে অপরের অসম্মান করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আমার কাছে, যে এই যে আমাদের দেশের অনেকেই নিজেদের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করে সে সময় ইংরেজের অনুগ্রহ লাভ করে চেষ্টা করেছিল, বিদেশেরা কিন্তু তা করেননি। আর প্রতি মুহূর্তে এই যে ঘটনাটা চলেছিল, তার পারিবারিক একটা কোথাও যেন পূর্বপুরুষের মধ্যে এই মহত্বের উপকরণ প্রচুর পরিমাণে সঞ্চিত ছিল। আমরা যদি বিদ্যাসাগরের চরিত্র গঠনের কথা দেখি, তার পিতামহ রামজয় তর্কভূষণের কাছ থেকে তিনি পেয়েছিলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্বের ধরন। তার পিতামহী দুর্গা দেবী, তাদের মধ্যে যে মহত্ব ছিল তিনি ধারণ করেছিলেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কিংবা ভগবতী দেবীর কথা তো বলা যায়, বিশেষ করে ভগবতী দেবীর কথা। জননীর চরিত্র এবং পুত্রের চরিত্রের মধ্যে কোনো বিশেষ যেন প্রভেদ দেখা যাচ্ছে না, যেন তারা যেন পরস্পরের পুনরাবৃত্তি। অনেকেই যারা অনেক মানুষ তাদের মনের মধ্যে অপরকে দয়া করার বা সাহায্য করার ইচ্ছে থাকে, কিন্তু তারা দোহাই দেয় কি নিজের অসচ্ছলতা। কিন্তু দেখুন ভগবতী দেবী যেটা করেছেন, বিদ্যাসাগরও যেটা করেছেন, নিজের কোনো প্রকার অসচ্ছলতাকে তারা পরের উপকার থেকে বিরত করতে পারেনি। অনেক বড় বড় রাজা মহারাজা প্রচুর ক্ষমতা নিয়ে যে উপাধি লাভ করতে পারেননি, বিদ্যাসাগর তিনি কিন্তু একজন দরিদ্র পিতার সন্তান, দরিদ্র সন্তান হয়ে দয়ার সাগর নামটি এই বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত করে নিয়েছিলেন। এই কথাগুলো যখন শুনছিলাম দাদুর কাছে, তখন সত্যি সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ, আমাদের জীবনটা নতুন করে আবার ভাবানো দরকার, জানানো দরকার জীবনটাকে। আর এই যে বারবার আমাদের ফিরে ফিরে আসেন যেসব বিখ্যাত মানুষদের কথা, তারা আমাদের কাছে শুধু ইন্সপিরেশন নন, তারা আমাদের পথপ্রদর্শক। আমরা যদি তাদের জীবনের কিঞ্চিৎ মাত্র অংশ গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন অনেকখানি বদলে যাবে। আসলে আমরা এখন ক্রোধ দেখাই, কিন্তু আমরা সাহসী হয়ে উঠতে পারি না। সাহসী হতে গেলে যে জিনিসটা দরকার খুব বেশি করে, দাদু বলছিলেন যে প্রথমে নিজেকে ছাড়তে জানতে হবে। আমাদের ভয় হয় আমরা হারিয়ে ফেলব, বিদ্যাসাগরের সেই ভয়টা ছিল না। কারণ তিনি জানতেন তার যে ক্ষমতা সেটা অন্য কিছুর ওপর নয়, নিজের ওপরে রয়েছে। এর খুব সুন্দর উদাহরণ দিলেন দাদু, বললেন যে যেমন মনে কর খুব ঝড়ের মধ্যে একটা পাখি গাছের একটা মগ ডালে বসে আছে, একটা পাতলা ডালের ওপর, সে ডালটা যখন তখন ভেঙে যেতে পারে, পাখিটা কিন্তু ভয় পাচ্ছে না, কারণ পাখিটার সাহস ওই ডালের ওপর নির্ভর করছে না, পাখিটার সাহস তার নিজের পাখার ওপরে। কারণ সে জানে ডালটা যদি কখনো ভেঙে যায় সে তার পাখা মেলবে। ঠিক তেমনি বিদ্যাসাগর তার চারপাশের যে মানুষজন, ইংরেজ যেসব রাজকর্মচারী কিংবা তার যে কলেজের প্রতিষ্ঠান বা যে কোনো ক্ষেত্রেই তার যে জায়গাতে তিনি কাজ করতেন, সেই উপাধি বা সেখানকার পদবি, সেগুলো কিন্তু তার কাছে খুব বড় ব্যাপার ছিল না, যার জন্য তিনি বহুবার চাকরি ছেড়ে দিতে পেরেছেন, ইংরেজের মুখের ওপর জুতো তুলতে পেরেছেন। আসলে এই যে দৃঢ়তা, সততা, সদিচ্ছা, এরাই কিন্তু তার প্রতি মুহূর্তের মনের মধ্যে প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে। এবং এই কথা প্রসঙ্গে চলতে চলতে এই বিভিন্ন রকম ছোট ছোট গল্প উঠে আসছিল, সে গল্পগুলো আপনাদেরকে শোনাবো। তবে এই মুহূর্তে দুর্নিবারের কণ্ঠে একটি গান, তোমারই করিয়াছি জীবনের রুদ্রবতারা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন বিদ্যাসাগর সম্বন্ধে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরতরু দল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল দশ দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দেখুন, এই কবিতাতে মাইকেল কিন্তু বিদ্যাসাগরের যে দয়া, ভালোবাসা, করুণা, সেই রূপটাই কিন্তু প্রকাশ করেছেন। ঠিক একইভাবে রবীন্দ্রনাথ যখন লিখছেন বিদ্যাসাগর চরিতে, বলছেন বিদ্যাসাগর বঙ্গদেশে তাহার অক্ষয় দয়ার জন্য বিখ্যাত, কারণ দয়াবৃত্তি আমাদের অশ্রুপ্রাত প্রবণ বাঙালির হৃদয়কে যত শীঘ্র প্রশংসায় বিচলিত করতে পারে আর তেমন কিছু নয়। কিন্তু এখানেও গড়পড়তা বাঙালির সঙ্গে বিদ্যাসাগরের বিরাট পার্থক্য আমরা দেখতে পাই। কি সেই পার্থক্য? রবীন্দ্রনাথ বলছেন বিদ্যাসাগরের দয়ায় কেবল যে বাঙালি জনসুলভ হৃদয়ের কোমলতা প্রকাশ পায় তাহা নয়, তাহাতে বাঙালি দুর্লভ চরিত্রের বলশালিতা প্রকাশ পায়, পরিচয় পায়। তার দয়া কেবল একটা প্রবৃত্তির ক্ষণিক উত্তেজনা নয়, তাহার মধ্যে একটা সচেষ্ট আত্মশক্তির অচল কর্তৃত্ব সর্বদা বিরাজ করত, সেই জন্যেই তা এমন মহিমশালিনী। আসলে আমরা প্রতি মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে জীবনের আমাদের আবেগ দ্বারা সঞ্চালিত হয়ে কোনো কাজ করে ফেলি। ধরুন কোনো মানুষের কোনো দুঃখ দেখলাম, খুব আবেগতাড়িত হয়ে পড়লাম। কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে এটা শুধু আবেগ ছিল না, সেটা একটা ধারাবাহিকতা ছিল, পুনরাবৃত্তি ছিল। এবং এই পুনরাবৃত্তি ব্যাপারটা কিন্তু তৈরি হয়, যেটাকে আমরা কনসিস্টেন্সি বলতে পারি, সেটা কিন্তু একাগ্রতা থেকে, চিন্তার একাগ্রতা, তার মানসিক বল, মানসিক জোর। কারণ প্রতি মুহূর্তে কিন্তু একটা অপোজিট ওরিয়েন্টেশন, জীবনের বিপরীতমুখী চলনের মধ্যে কিন্তু চলতে হয় এখানে, যার ফলে তার দয়া কেবল একটা প্রবৃত্তির ক্ষণিক উত্তেজনা নয়, সেটা যেন একটা সচেষ্ট আত্মশক্তির একটা প্রকাশ প্রতি মুহূর্তে পেয়েছে। বিদ্যাসাগরের কথা বলতে গেলে আরেকজনের কথা উঠে আসে, রাজা রামমোহন রায়ের কথা দাদু বলছিলেন। এদের দুজনের যে সবথেকে বড় বৈশিষ্ট্য সেই সময়ের পরিপ্রেক্ষিতে, আজকের দিনে দাঁড়িয়ে নয়, সেই সময়ের পরিপ্রেক্ষিতে, যেখানে তারা একই সঙ্গে ভারতবর্ষীয়, ঠিক তেমনিভাবে ইউরোপীয় যে প্রকৃতির কিছু বৈশিষ্ট্য সেগুলো কিন্তু তাদের চরিত্রে দেখা যায়, কিন্তু সেই চরিত্রটা কোনো অনুকরণগত সাদৃশ্য নয়। কারণ সেই সময়ে বেশিরভাগ মানুষ ইউরোপীয়দের অনুকরণ করত, তাদের বেশভূষা পরত, তাদের ভাষাটাকে মানে কপি করার চেষ্টা করত, কিন্তু বিদ্যাসাগরকে কোনোভাবেই বেশভূষায়, আচার ব্যবহারে ইউরোপীয়দের কপি করতে হয়নি। তিনি সম্পূর্ণ বাঙালি ছিলেন, তার স্বজাতীয় শাস্ত্রজ্ঞান তাহার সেই সময় তার সমতুল্য আর কেউ ছিল না। স্বজাতিকে মাতৃভাষায় শিক্ষাদানের মূল পত্তন তিনিই করে গেছেন। বা তারাই করে গেছেন। কিন্তু তাদের মধ্যে মূল যে ভাবটা ছিল, যেটা দাদু বারবার করে বলছিলেন, নির্ভীকতা, বলিষ্ঠতা, সত্যচারিতা, লোকহিতৈষী, দৃঢ় প্রতিজ্ঞ, আত্মনির্ভরতা, এগুলো শুধু কথার কথা নয়, প্রত্যেকটা শব্দকে নিয়ে দাদু বিচার করছিলেন এত সুন্দর করে। বলছিলেন, দেখো রামমোহন রায়কেও তুমি দেখবে, বিদ্যাসাগরকেও দেখবে, তারা অসম্ভব নির্ভীক ছিলেন, সাহসী ছিলেন। এই সাহসটা কোত্থেকে এসেছে? আমরা কেন আজকে এত ভীতু হয়ে যাই? তার কারণ আমাদের মূল জায়গাটা হচ্ছে হারানোর ভয়। যদি আমার কিছু হয়, যদি আমার পরিবারের কিছু হয়, যদি আমার যেভাবে আমি চলছি কমফোর্ট জোন থেকে বেরিয়ে, মানে আমার নষ্ট হয়ে যায়। তাদের সম্বন্ধে কত লোক কত গালাগাল করেছে, লোকনিন্দার ভয়। এখনকার দিনে দাঁড়িয়ে বুঝতে পারবো না সেই সময় লোকনিন্দার ভয়টা কত মারাত্মক ছিল।

কারণ আজকে তো সমাজের সেই পরিবেশটাই নেই, কে কাকে নিন্দে করবে। কিন্তু সে সময় লোকনিন্দার ভয়ে মানুষের সব কিছু তাকে মানে ঘর দোর সব আলাদা করে দেওয়া হতো, থোপানাপিত বন্ধ করে দেওয়া হবে। সেই রকম সময় দাঁড়িয়ে তিনি নির্ভীকভাবে তার আদর্শের জন্যে কাজ করে গেছেন, বিধবা বিবাহ নিয়ে খুঁজে খুঁজে বার করেছেন পরাশর সংহিতার সেই শাস্ত্রের লাইনগুলো। কেন? দয়ার জন্য, মনের মধ্যে অসম্ভব কষ্ট দুঃখ, আহরে এই বাংলার সব ছোট ছোট বিধবা যারা হচ্ছে তারা সারা জীবন ধরে কি কষ্ট পাচ্ছে। রাজা রামমোহন রায় একইভাবে সে সময় সতীদাহ প্রথা নিবারণের চেষ্টা করেছেন। কেন? দয়ার জন্যে, করুণার জন্যে, ভালোবাসার জন্যে। কিন্তু এই নির্ভীকতা যদি না থাকতো, তার বলিষ্ঠতা যদি না থাকতো, তাহলে তিনি করতে পারতেন না, ভাবতেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেন। আমরাও আজকে অনেক কিছু ভাবি, আমরা রুখে দাঁড়াতে পারি না। তার একটাই কারণ, আমাদের হারানোর ভয়। তিনি সত্যচারী ছিলেন, তাই তার ভয়টা ছিল না। আসলে সততার একটা অসম্ভব সাহস আছে, এই সততার সাহসটা কিন্তু যে সৎ নয় তার কাছে থাকবে না। তার কিন্তু সবসময় একটা গিল্টি কনসাসনেস থাকবে। তিনি লোক হিতৈষীতে কাজ করেছেন, মানুষের জন্য, গ্রেটার গুডের জন্য কাজ করেছেন, কখনো নিজের স্বার্থে কোনো কাজ পরিচালনা করেননি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বারবার দেখেছি নিজের পরনের কাপড় অন্য লোককে মানুষ দিয়ে দেয়। আসলে এই যে লোক হিতৈষী, এই যে দয়া, এটা কিন্তু আবেগ থেকে নয়, এটা একটা ধারাবাহিক, একটা পুনরাবৃত্তি, পরম্পরা থেকে এসেছে, ভারতীয় পরম্পরা থেকে। তার সঙ্গে সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি যে কাজটা করব সেটা করবই। এই দৃঢ় প্রতিজ্ঞতা তৈরি হয় আত্মনির্ভরতা থেকে। পাখির কথা দাদু যেটা বলছিলেন, যে পাখির সাহস কিন্তু সেই ডালটার, সরু ডালটার উপর নয়, তার পাহার উপরে। এই আত্মনির্ভরতাই কিন্তু তাকে এই দৃঢ় প্রতিজ্ঞ হতে সাহায্য করেছিল। এইভাবে প্রতিটি শব্দ, প্রতিটি গুণকে তিনি বিচার করে যখন বোঝাচ্ছিলেন, উজ্জয়ন তিতলি খুব মন দিয়ে শুনছিল, আমিও খুব মন দিয়ে শুনছিলাম এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। সত্যি সত্যি দেখুন, জীবনটাকে যদি আমরা এভাবে দেখি, তার কিয়দংশ যদি নিতে পারি আমাদের নিজেদের জীবনে, নিজেদের জীবনটাকে আরো অন্যরকম উত্তম করে তুলতে পারি। আসলে ঠিক ভুলের যে দ্বন্দ্ব আমাদের প্রতি মুহূর্তে তৈরি হয়, সে বিষয়ে দাদু খুব সুন্দর একটা কথা বললেন। শাস্ত্রে বলছে, প্রতিটি মানুষের জীবনে একটা লক্ষ্য আছে, তুমি সেই লক্ষ্যটাকে প্রথমে দেখো, সেই লক্ষ্যের সঙ্গে যা যা সংযুক্ত সেগুলোই ঠিক, আর সে যা তোমার লক্ষ্য ভ্রষ্ট করবে সেগুলোই ভুল। আমরা জীবনের লক্ষ্যটা কাঙ্ক্ষিত লক্ষ্য বলে মনে করি না, আমরা তার থেকে পেরিয়ে যাই, যার ফলে ঠিক ভুল তখন আমাদের কাছে মিলেমিশে এক হয়ে যায়। কিন্তু বিদ্যাসাগরের কাছে সেই ঠিক আর ভুলের একটা বড় ডিমার্কেশন লাইন ছিল, এই কারণে তিনি তার নিজের লক্ষ্য সম্পর্কে যথেষ্ট পরিমাণে বুঝতেন যে কোন জিনিসটা আমি করবো আর কোন জিনিসটা করব না। একটা নির্দিষ্ট লাইন ছিল তার মাঝখানে, ডিমার্কেশন লাইন। কিন্তু আমরা এই ক্ল্যারিটিটাই আমাদের কাছে থাকে না, যার ফলে আমরা কখনো কখনো চলতে চলতে দিশেহারা হয়ে পড়ি, আর তখনই এই সব মানুষেরা আমাদের হাত ধরেন। সত্যি সত্যি দাদু বলছিলেন যে, বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি, যেখানে অন্যান্য বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে হয়তো একজন দুজন মহামানবকে পাওয়া যায়, কিন্তু বাংলায় এত এত মহামানব, তুমি যার কাছে নিজের ভরসা রাখবে সেই তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। সে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরও আরও আরও অনেক মানুষ রয়েছেন, আমি তো তিন চারজনের কথা বললাম। তো এইভাবে যখন কথাগুলো এগুচ্ছিল, তখন আমি ভাবছিলাম সত্যি সত্যি আমরা কত লাকি, আমরা কত ধনবান, কিন্তু সেই ধনটাকে আমরা বারবার করে অস্বীকার করেছি, বুঝতে পারিনি। তার কারণ পরম্পরাগতভাবে সেই ধনের যে ভাগ, সেটা আমরা